0: हेलो हेलो हेलो
1: हेलो
0: फुंग कहाँ ताकू
1: फोन कहाँ मैडम
0: वेले वेले किनो लाम सुगुनो नो ते
1: पिछला नहीं पिछला इशारे चौंगा
0: दो आकुन वेले ना हम भाई साहुरी तो मनी बाके चंतिनी चुआन
1: ओके
0: स्नामनी बिथिनो
1: वन
0: रुगी
1: नमनी और बिजी
0: ई छादी
1: अबाउट वन नाम थी नहीं तो आरो थी वो एंगरा बुकुर
0: আচ্ছা হেংরা বুকুরু বনাঙ্গ না
1: নি হেংরা বুকুর কে জোয়ান্থি চলা হনি চঙ্গো তে গেছে জোয়ান্থি দুরি হনি চঙ্গো
0: আচ্ছা আচ্ছা কাইসে কক সঙ্গনা কথা খুব নং নং নন আং কিছু সানা মজক মানি হিকে নরক নি আয়ঙ্গ আবু তো যে বরক জানি জানি ফেভার বা ফ্লেভার খ্লাইয়ে জানি জানি হামজক মানি বাক্সা খা গবাং বাক্সা তৈ গবাং বাক্সা কিছু ইয়ক আমি হেরক মানে আপনি আপনি তাল খাইছে চুয়ান নসনামো কে স্পেশালি নিনি আয়ঙ্গ বা নিনি নক নং ববাহাই টাইপ নি চুয়ান সনাম তে আবো সনাম না বাকি তাম তাম বিঠি না আপন কিসা নং লাইন টু লাইন কিসা সাইখানা দে দ সাদি সাদি আচ্ছা আচ্ছা চিন্দ্রিমা ইয়া রং বরু না চিন্দ্রিমানি ইয়া রং বরু আচ্ছা হেঙ্গরা বুলাই রুমানি আবখাই তামো বমতি হাই ফ্লেভার ফাই আচ্ছা আচ্ছা দ আও আচ্ছা আও হামু না আবু কিছু মা মুঠুং না আছে গাংবাড়িয়া আচ্ছা আচ্ছা আও আও কে বেলেনে হামবাই বেলেনে হামবাই বেলাই বেলেখিনে হামবাই আও রাংসাকনি তাকু বুকু চুয়ান সুনামনি বিথি মাইরুম তো তংনাইনো মাইরুম বাই বাক্সা মাইরুম নো মা চম মাইরুম বাই বাক্সা বাক্সা বাক্সা খে চুয়ানলাই বলাই হনি নো মানথগ বর বলাই তাই তপথাই খলং বলাই তখি সেলেং বলাই চিন্দ্রমানি বলাই তাই ইয়ারং ইয়াকেব ইয়ারং থাইপুংনি বলাই অমতৈ এবা চিং অমতৈ তামনো হাবো নরক যত্ন সাইমনো অমতৈ নন্দ্রস হনো এবার আনারস নো যমতৈ হনু চিনি কক বাই অমতৈ নি বরবক এবা বলাই গলৈ মসবথাই গরান এবা মসো গথৈ কুরুক বসক বমলাই বুকুর গাইরিং বুড়া সামনি ইয়ারং সকসমা বুফাংনি বুকুর দুয়া বুকুর কুইচামা বুকুরনি এবা কুইচাংমানি বুফাংনি বুকুর চুয়ান থৈ লেংটুমা মখরা আতা থাকতর এবা আপনো চং মন কচু বহনি হনলায়ও আবনি বলাই চান্দুমা ইয়ারং আবো কিসিসা রেখাইন অঙ্গ আমি খাইয়ে মাইরুমন চমই আবো বে বাক্সা খাইয়ে অ চুয়ান বিথি রকন রুই সুগু সুকমানি ইয়াগলো আপন কারি উই সাপ দই বাই সাপলুই

0: আওয়াং তাকমানি হাইকে তাকই পুইলা চুয়ান চুয়ান বিথি ইংখেবা চুয়ান তাকনানি সকাং পুইলাও চুয়ান চলাহনই কেসা কলক লক্সি সিখলাই বুই বাই জুদা খাই আবনো আবুনি তরমানি লকমানি আব বুই বাই জুদা খাই আবনো পুইলা তাগ্রা তাগ্রাও তে আবুনি আগুলো কিটিং কিটিং খাই ইংখেবা লক্সি সি খাই ইংখেবা কিসা বসা বসা খাই ইংখেবা কতর কতর খাই ফানো কিসা উজুন্তই তর রুই ফানো চুয়ান্ন তাগো তাকই আবনো ফুরানো আও রাংসাক তাকে বুকু হাইন হাই ককটুক সক পাইজাক ফাইদে গ্রঙে নাইন সাবত হ্যালো হ্যালো বেলাই বেলাই খেন খুলুম বেলাই ফুন ফুন কাহাম বরুণিং খা কিল্লানী হরিমঙ্গল সিং বা বেলেন নতং থকা নাই গরঙ্গী চুয়ান বিথি তাম তাম রুই চুয়ান সুনাম সাগানী তো নিনায়ঙ্গ নলে মাদা মা সুনাম আচ্ছা নলেসে সুনাম দাদি সাদি সাদি রুতু কইব মানো না আচ্ছা হিংকে দাদি তব থেকে খলং মানথকলি হাইতা না আচ্ছা এনকে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হক যায় জায়গার তং খুতা না আও আও
1: মুখরা আতাবলাই
0: রবন মানি সাকরেপ মানি বারম দিকে তামনে বেজো আখাই কলাই রোগ যে রবন মানি তাই আও বিথি খাই অবনো সামুং থেপাও হাই দিবা অবতো চিনি যে আরাক যে সুনাম মানি বা বুতুক যে সুনাম মানি অবতো বেলাই খেন অ যে সুনাম মানি রায়দাও যে আবতো যত নিশ্লাই চুয়াননি উপর ডিপেন্ড খাই হাই দিবা আবো কথকনানি কথকনানি বা আবো বেলাই কাহামনানি বা রম দিছং চুয়ান্ন তো চুং বিথি খাইব চুং সামুঙ্গ থেপাও হিংকে আবনো চুং অবর সুনাম থানি যে নাংমানি মানি রকন বে যে নাংমানি বলাই অবতো যত্ন বলাই বা বুফাং ইংখেবা বুকুর ইংখেবা ইয়ার ইংকে অবনো চুং নকনি গানাগিনি ও কাই দংখা হিংকে অবতো কাইসা বিথি তেইশে আবনো আবনো তেইশে তুং অবনো রমদি চিনি ও যে চুয়ান সুনাম মানি যে ও রায়দা এবার যে মানে বিথি রকন চং কিসা অ্যাওয়ারনেস খাই নিজে সাক সাক আবনো তো আবনো আরাক সুনাম থানিব নাগো বুতুক সুনাম থানিব নাগো বা রমদি গড়া সুনাম থানিব নাগো অবতো ও যে সুনাম মানি ও যে কিসা আরাক সুনাম মানি বা বুতুক সুনাম মানি অবতো যত অঙ্ক তামনায় আপর যত বসং রগনো তো তঙ্গো অবনো চুং বিথি খাইছি চুং সামুং থেপাও হিংকে অব যেসা বিথি নানো রমদি তাবুক নং লুমানি বিথি পানো বাজারনি পাই জামানি যে বিথি লুমানি বিথি ট্যাবলেট ওখান নং গবাং জাখামানি রাবো গবাং পয়জন নাই হাই দিবা গবাং খাইছিনি বসাগো পয়জন নাই হিংকে চুং যে আরাক আরাক যে সুনাম মানি বারমদি বুতুক যে সুনাম মানি আবো নং আবনো বিথি খাই

नों यूज खालायखा हांखाय गोबां यूज खालायावै गोबां खालायै सामुंगो थेपायावै नोंआबो बिथि खालाय खालाय दनखा हांखे आबो निनि तामनाय निनि बसाखनि बागै निनि बसाखनि यंसा कुसा थैनानि बागै बाकिसा लेंमा पकनानि बागै आमते हेरक आबो बिथि खालाय आबो इउसुंगु चिनि हदाव बा चिनि दफाव के ओ जे सुवान सनाम मानि जे बिथि ओ जे बलाय बुकुर एबा यारं आबो रकनो जों नकनि गानागिरि ओ मानथकमानि जागाव खै जों काइ दनखानगे नों सुवान सनामनाफुरु बलं बलं पेखौगै नों रुतुकनानि नांगिया नायतुगे यगु गानागिरि ओ दनखानगे आबो परम्परागत माने चिनि कुसुं कुसुं रमै चिनि बसाबुदै सिरि सिरिनि जे तमुं चामुं रक आबोनो तो ताबुकनि बररक बा ताबुकनि जराव फाय आबोनो गोबां खैनोनो युज खालायदि बा सामुंगो थेपादि आमतैया नोंआबोनो बिथि हाके नों युज खायमानो माइनो जों वाइसाबायनो चावै बहक फाटिरि दे खिबिबा खाब खिबिरियाब्ले जों बहकनि उजुन्तै चावै माइनो जों बजराव जा बोसोग साखै जिनि बहक अपुं आबोथ' निजि साक साक जों आन्दाज मानो आमति हाइखेनो अ जे जों जिनि जुवाननि जे बिथि बा जुवान बाय सिनाम जाखमानि जे मानै आराग बुदुग आबरकनो जों उजुन्तै खालाय जों आबोनो सामुंगो थेपावै मानो যার ফলে আবু চিনি বসাগো আবু বিঠি হাইখিন নাঙ্গো গে আং যে চিনি কামি আমচায়ো যে তংনাই রাংসাকনি তাকো বখো সংরক্ন কইনানি মুচুঙ্গো যে ও মান থকমানি মানাই রকনো জং নকনি গানাও কিনিও কাই দননানি নাঙ্গো হাই দেবা গে আবু কাই দনখা গে জং জেনারেশন টু জেনারেশন ওবু তো চিনি দফাও সিমিসি নুকজাকো মুনি দফাও অবু নুকজা গ্যা গে ও যে জং কোনো ফানো সার গরই কোনো ফানো কেমিক্যাল গরই ও যে সাম মানে বিথি জোয়ান্ন তো সঙ্গ আরাগো রেখা বা আরাগ সামথানি নাঙ আসে গেলে জোয়ান্ন তো সঙ্গ গবাং মা সাকরেব সুক্রেব বা রবন মারক বা রম দিয়ে নি বেজ আখাই কলাই কিসা সাকর বুই সাউই টং মারক বেকরেং সামারক বাহান সামারক রকম সঙ্গ রু অবনি বাকি বা রম দি তাবুক সঙ্গ রম দি বুতকনি যে তুই আর বুদুকনি তুই চিনি বসাকনি যে তামনাই ডিহাইড্রেশন বা রম দিতা বসাকো তুই গ্রই ইঙ্গি টং মারকন চং আবো উজুন তুই নঙি টংখা হংকে চং আবো তামনাই বসাকনি সামুঙ্গো ফাইও আবো ফাননি সামুঙ্গো ফাইও এ এ তাঙ্গো কে আং কইনানি মুচঙ্গো যে কামি আমচাই রগো টংনাই রকনো যে অবো মান থকন অবো তো এক কাইন্ড অফ অবো বিঠিসি হিংকে অ বিথিনো যেন মান থকমানি জায়গাও কাই দনখা হিংকে বেলাইনো চাকু রমদি আপনো কাড়ি রমদি থেপুং বলাই বা অমতৈনি বলাই বা রমদি নিনি মশক রান কুরুক বসক আবরক তো যেন গানাগিনি ও মানো ফিয়াবা রমদি তাবুক ও গাইরিং বুড়া সামনি ইয়ারং হনমারি রক হিংকে লেংটোমা হুমারক ও মুখরা আতা হুমারক তো যেন চিনি বড় আং সাক সাক সে ও মুখরা আতানো কাহামকে সিরিয়াকো আও বেলাইনো হামবাই তাকুক ননো গরং মানি বাকি বেলাইনো হামবাই খনাই তনাই রাংসাকনি তাকু বুখুক তাবুক সং দাদাক সিদাক খনা লাইউনাই দিরিনি হাইউনি খরাং বান্দা।

ফুঙ্কাহাম আকাশবাণী আগরতলা লামসগতে খাকা হাম ইয়াফার আবৈক্ষক নাইতনাই যত লোক রকম তিনি হাইনি খরং পান্ডব তিনি ককতি সাল তালিউ তালনি সাল নজি চার সালমারি চিবরিরা থামচে বাতিব্রা বিশি জলাইতালনি সাল চিচুকো সালমারি নই সাই নজি দ ইংরাজি বিশি খানার জায়গায় দঙ্গ মিটার নৈরা থামচে দক পয়েন্ট ব্রী মেগাহার্স এবার সাসাইনেরা দক চিচুকো কিলোহার্স তাই সারসা পয়েন্ট ব্রী মেগাহার্স বাক্সা খেলায় ই হাইনু খরাং আওয়াই খেলায় জায়গায় দঙ্গ

0: Fadinga ting hai ni korang pulia nak kena ni lah na kokaham. Sandi hai kian orang manai naik tuk di hai kian orang nuk nai. Dugar budi hai kian orang fioke rezak nai. Tamne hin ke sanai borok bo mano naik tuk nai borok bo nugo. Dugar bo nai borok bo fioke rezak o. Besla roti san ke holong sikin orang nai abadi bo fa nuruk ni bisingo. Sabotong, evake asan ke cipugrunai sabotong. Norogasuk hamya tati se norokni busarokno manika ham norana siwitongo. Hake cokna hani norokni fani thani sanai rok bo manika ham ranai okok busik siku bui. Norok bui bai klai zakna musung tinyo norok bo bui na klai di. Okok ke musuni ke rong bai diare rokni frangma kokse. Dugar kesepti habdi, tamni hinke morki lamani dugaran khakwa. Lama bakotor hake borok kebangma no abuti himo. Thangnani lamani dugaran khak kesep lama bakutuk hake kisa borok no abono asaimano. Diari fatra rok bai huske tongdi borok saka saka mera hake norok nithani fayo. Fiak habisingo le borok thamsikutong geguma haise. Borok ni sumsok bai norok. Borok no siniwane. Busul lungo angur thaya. Raisok lungo bo khesang thaya. Bufang kaham buthai kaham thayo. Bufang hamya bo buthai hamya no thayo. Bufang kaham ke buthai hamya thaymanya. Bufang hamya bo buthai kaham thaymanya. Buthai kaham thaya bufang ke Tanai horo kiklai sokzago hake abani bagino norok bo diari fatara rokno borok ni samung baino siniwana. Fadeng kasuk zoratsang kanai nahalaka kokkaham kokkaham poriu kenar zaka gathar baibel ni.
1: Tabuk sing kanalai nei tinini shal ni muitu shoton mani পাতি মুনি মারিরো তিনি শাল চিচুকু জুলাই তিনি শালো চিচাররা চারচি চার খ্রিস্ট বিশুও সেনাকা ফলস কনভেনশন নি পুইলা চেকমানি আপনো কারিবো চিচুকুরা থাম খ্রিস্ট বিশুও টুর ডি ফ্রান্স নি পাইমু অংমানি তেইবো মুতো সাধন জাকনি রকনি বিশিংগতঙ্গো নৈসাই স্নি খ্রিস্ট বিশুও তিনি তেই শালানো যিনি ভারত হাক্তনি পুইলা রাষ্ট্রবক্রক প্রতিভা পাতিলনি পুইলা রাষ্ট্রবক্রক অংমানি শাল আপন কারিব মৃত্যু শতন জাকনি রকনি বিশৃঙ্গ তঙ্গ তিনি শাল শাল চিচুকু জুলাই মিয়ানমার নি শহীদ দিবস নি পালাই যাক তেই নিকা রাগুয়ানি মুক্তি নি শাল নিব পালাই যাক মৃত্যু শতন জাকনি রকনি বিশৃঙ্গ তঙ্গ তৈব রমদি মার্কিন যুক্তরাষ্ট্র নি তিনিতেই শাল নো জাতীয় আইসক্রিম নি শাল নি সাজাক জাতীয় ডাইকরি দিবস নিব পালাই যাক মৃত্যু শতন জাকনে রকনি বিশৃঙ্গ অবজারভার ডয়েস আবো ভারত নি যে ঋতুক্ষুতুক কারিমুং আবেসেপ নি আপনি শাল নিব তিনি শাল নো পালাই যাক জাতীয় দিবস ক্যালেন্ডার নিব তিনি শালনো

পালাই যাক, আপনা কারিব। তিনি তেই সালো চিচুকুরা খ্রিস্ট বিশুও প্যারিস নি মেট্রো ওপেন মানি তাই আপনা কারিব। চিচাররা সিনিচি খ্রিস্ট বিশুও ফ্রাঙ্কো প্রুশিয়ান ওয়ার স্টার্ট মানি এবা চবা চেং মানি খনাইতনে রাংসাকনি তাকুবুখুক তিনিতেই সালো বুমুং গনাং আসাইনি রকনি বিশিঙ্গ তঙ্গ চিচুকুরা নৈচেনি খ্রিস্ট বিশুও জর্জ ম্যাক গবার্ন তাই চিচুকুরা নৈচিসা খ্রিস্ট বিশুও হ্যারল্ড ক্যাম্পেইন তাই চিচাররা নিচি শ্রী খ্রিস্ট বিশুও মঙ্গল পান্ডে আচাইমানি সাল থৈনাই বুমুং গনাং রকনি বিশিঙ্গ তঙ্গ নেই সাহিত্যে নেই খ্রিস্ট বিশুও তিনিতেই সালো উমর সুলেমান অব ইজিপ্টনি ভাইস প্রেসিডেন্ট তঙ্গ নেই সাই নৈ খ্রিস্ট বিশুও অ্যালান লমেক্স তাই চিচুকুরা চার্চে খ্রিস্ট বিশুও হ্যান্স মর্গানথু বব থুইমানি সাল আশুক চড়া চঙ্খনা লাইখা লাই থাংনাই সালো তিনিতেই লাই থাংনাই বিশিনি তিনিতেই সালো পাতি থাংমানি পাতিমুংনি মৈতো সতন মানিনো

0: তিনি হুকবার কগ কুয়াইফল কাইনানি রুকে কক থাইসা থাইনি চিনি হাও কুয়াইফল কাইসা বেলাইন নাঙ্কুক মানে কাহাম মানে হাক্তর ভারত তে চিনি হাস্তে ত্রিপুরাও গবাং জাগাওনো কুয়াইফল কায়ী মানু তেই মাবো মানথকুগো নক থাইনি এবার নকনি নকলানি গানাগিনি তাই মৈখেতং কাইমানি বাড়ি রক কুয়াইফল কায়ী মানু যে সামলফানো কুয়াইফল নো সামুঙ্গ নাঙ্কুগো কুয়াইফল আইরন ক্যালসিয়াম তাই ফসফরাস গবাংখে মানথগো কুয়াইফল পেপেন হই কাইসা মানই দঙ্গ আবাই বহকনি হজম এবার গেলের বিথি সামজাগ গথং ফুরুখে যুই সঙ্গী চাও তাই মনখা হনকে আহাইন বথাই রাউই চাকা হনকে বেলাইন থগ বহকন গচাং তন্দিনানি তাই দান্দাপুরাও গেলের তৈব সানানি থাকা হাঁকে বকল তৈ প্লিহার বেরাম রকনি ইয়াকনি কাতিরি তন্নানি বাকি কুয়াইফল চাকা হাঁকে বেলাইন কাহাম জাত কাহাম কুয়াইফল হনকে আবহাই উংনানাংনাই রমদি বুফাং গবাং চুকথাইয়া বথাই ডাকতিন তরনাই কাইসা বথাই বাই তেকেসা বথাই চালমানি আবো সমান বাকসা তৈ বথাইনি বিসঙ্গ বুচলি কিসামিসা তংনাই তৈ বাকুমা গরি ইয়ং রকরি বলাই কখরাং ডাক ডাক উংনানি নাংনাই কাইসা বথাই আবো তরমানি রমদি কেজি কাইসানি সিমি দের কেজি তাই কেজি কাইনই আমতিহাই কাইনি খাকসা আমতিহাই রকব অঙ্গী মানো গবাং থাইনাই আবরকনো জং জাত কাহাম কুয়াইফল হই সাও এবা রমৈনাহারী মানো কাহামখে নাইখানি নাইকানি খাইনানি তৈ কাহামখে মাননানি বাকি কুয়াইফল নো কিসামিসা নাইকানি রক খাইনানি নাংনাই তৈ গানাগিনি মানথকমানি বিথিরকব কিসাসক রেখা হনকে বেলাইন চাকুগো বখ্রি নুকজাকফ্রু বুফাং গুড়ি উই হাও কেজি কাইসা অ্যামোনিয়াম ফসফেট তাই কেজি কাইসা মিউরেট অফ পটাস রেখা হনকে বেলাইন চাকুগো ওয়াইসা আবো তাবুকনিহাই জুলাই তালো তৈ তৈ ওয়াইসা হনকে সেপ্টেম্বর তালো রেখা হনকে বেলাইন চাকুগো আবো বুফাং গুড়ি উই রুনানি নাংনাই কিসা সাপ খ্লাই কুয়াইফল বুফাঙ্গ গবাং মা বেরামরক নুকজাকো মুজেক অংখা হনকে মেলাথিয়ন নৈনি সিমি বা মিলিমিটার রুই কাইসা তুইয় রুই গুলগুই আবনো সাহারি রুনানি নাংনাই ইয়াফাং সকসামানি তুমুন নুকজাকা হনকে বুডু পেস্ট বা ইস্টু বা খ্লাই রেখা হনকে আবো অ বেরামনি ইয়াকনি কাতি উই দঙ্গী মানো আন্ট্রাকলেস আবো বথাইনি বেমার আবো তুমুং নুকজাকা হনকে ডিথাইন M45 নো লিটার কাইসা তুইয় কাইথাম গ্রাম গুলগুই রুই আবনো স্প্রে খ্লাই রেখা হনকে বথাই সকসামানি ইয়াকনি কাতি উই দঙ্গী মাননাই আশুক জরা যেন খাবাইখা কুয়াইফল কাইনানি নরগী তিনি হোকবারনি পান্ডাও যেন কুয়াইফল বাহিকে কাইনাই তে বাহিকে নাইকানি খাইনাই আবনরগী কক থাইসা থাইনাই
1: আফাইনে যেন তাবো ককথম খালাইমান বুকা থাকলাইনে ককটমত যেন পুলেন খাইন হালাইন আবুংখা ভারত হাফংবাই গসিজাক AICTE হায়াখাবা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশননি বাকাকি যে কলেজ রক রংস্রিং টংনাই রকনি বাকি স্কলারশিপনি বাকি কাইসা স্কিম টঙ্গ আরও স্কিম টঙ্গ কাইনাই কাইসা হিনকে সরস্বতী স্কলারশিপ অব হিনকে বুড়ি রকনি বাকি সিমি যে বিবিএ বিসিএ ইবা বিএমসি নাকাদি বিএমএস রংসং টংনাই রকনি বাকি ফিয়াবা বরকনি নখুনি ইনকাম বিসিবানি আজিমু রাংখক যার রাসাই হাইকাবা 1,00,000 বিসঙ্গ নাংনাই তাইকাসে হানকে যশস্বী স্কলারশিপ অবহিনকে বুড়ি তাই চালা

0: serentong lai rok di bagino. Ze technical education no, first year diploma, eba degree, reng serentong lai rok, te second year, eba third year o, engineering ni juda juda bedego reng serentong lai hayakaba, direct admission nahar nai rokbo, all scholarship no, nahari man bayano. Abani bagi borok ni website rizakha, abangkha, https://saraswati.aicte.gov.in or website to koilai rui manbainai. Abanibagi paitak salmari rizaka or zolai tal nino saltam sisa salmari ni bichingo. Ovai klaino. Baskang agostalni, pula salmarin disimi, haktorni kubun hastero we baksano tripura hasteovo, haino sensas ni samung, zengzagana. O samungo, o samung, o nisaini chido kingrazi bisini, agostalni saltamsi, salmarin disimi tangzagana. Abonim sai sekang, o zulatalni saltamsisa, salmari zorangana, sakbaitang lekamo. Ozarovo online portal ni bisingti bo sakbai thangno nokhongo khorok busuktong aborok boksawi eba tisawi manbayana ozararogo nogo je census khlainai rok thangyesini sekangno sakbai thangbo mungtisa sogi tongi manana abon bagai portal rajaka abunka he.census.gov.in abojotono small letter bai O portal hawi nokhungni mungtisa sogi tongi manana
1: buskang agostalni shal nechi shanishimi agostalni shal nechi tham salmari jara district legal service authority ni bakhaktei khwai hangkorni luajemani bai lok adalot chongsa jagana abuni bakai online te offline te babaini nino abuni bakai abuni sep naharnani bakai Koimun Yapari Manana All Luk Adalot Songsa Zakmani Kokbotamanka Lightesake Gzangdodor Klai Havarno Fandui Nangmani Mantaino Mandanani All Luk Adalot ni Judazuda Bede Roknutui Mamla Naharzakane Aborondi Banking Civil Criminal Law Family Law Labor Day Industrial Law Amti Hairokno Rugi Shevok Day Transfer ni Abuni petition, the Apobai Kurunza Kabangma Raida Roknino Rukino Azago Sep Nahari Manana Abuni Baki Help Line Kasha Kolokzaka Help Line Ni Numberunka 15100 Hayakeba Kwai Hankorni Kudobo Kurungi Manana Abuni Baki Website Bo Rizaka Website Unka https://:// kwaitrp.dcurts.gov.in Ajagao Dadaksidak Habi Nai Manana
0: Ovai Klaino Academic Year Ni Financial Year Nisai Nichidok Tai Nisai Nichisini Bichin Orak Sawi National Scholarship ni bekhakti scholarship re jaknai portal anka https://scholarship.gov.in o website ni bisingti Government of Tripura Tribal Welfare Department ni bekhakti o saklaimungno saklare jaka application registration te kisasuk sayatong mani application eba defective application rokni resubmission khlaina bagai sajaka o nisai nichidok ইংরাজি বিছিনি বস্কাং আগস্তালনি সালতামজিসা সালমারনি বিছিঙ্গ কয়লেরেনা নাংনাই তাই লগিও বরকনি বরকনি এসটি সার্টিফিকেট তাই এসডিএম হায়াকাবা ডিসিএম হায়াকাবা এসডিডব্লিউ হায়াকাবা ডিসিনি ইনকাম সার্টিফিকেট রেনা নাংনাই লগিও একাডেমিক নি পাইথাক ইয়ারনি মার্সি তাই স্কুল ইনস্টিটিউশন রংসরং টংমানি সার্টিফিকেট বো রেনা নাংনাই তেজে হোস্টেল টংনাইরক বরকবো ইনস্টিটিউট সনি bekhaktei hostel.

আসুজরা বিকাশ রায় দেবর মানিক খরঙ্গ রেসাব মন খরার জাকা আকাশ বানী আগরটা লবণ ইয়াগুন পাখিয়া তিনি ফুনি কক বড় পান্দা হায়ুনি খরা যত নন হামবাই তে ফুঙ্কা হাম

0: দাদাকছিদাক। তিনি ককলামু, তিনি শালকামণি পান্ডব। ককদুক সক পাইজাক ফাইদে করঙ্গে নেয়নো স্বাগত। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো ফুঙ্কাহাম
1: ফুঙ্কাহাম মেদে
0: বেলাই বেলাই কেন লাম সগ ছাদি
1: এই
0: দ
1: তিনি সুয়ান সামন খবর
0: যতনি সিলাই কতর কখনকে বিথিন তুমি গবং জাখা হে দেরা নাই আবো যতন কবই কক নাক্তার বিথিন এবার সা খামনাইনে রোগনি বিথিন সে কল সাকাই কল সা কল নই খে কল নই আমি হেকে বিনি যে বিথি বসুক জানানি নাই আবো সাকলাই যাক দো আবো হাইখেন ম বসাক সাকরূপ মানি ইয়েখা রবন মানি ইয়েখেবা আমি হাই সাম জাকাই যে চিনি আরাক বুক আমি হাইরকন যে সাম মানে যে চুয়ান চুয়ান থই বা চুয়ান সাম মানে বিথি অবনো যাইখে চুয়ানো সামই এবার চুয়ানো রুই সামই বিথি খাইয়ই আবনো যাইখে বিথি খাইয়ই যামুগো থেপা আবরকন রুগী তে চুয়ান সাম মানে বিথিও ও বিথি হই সাম মানে যে মানই আবো তাম তামো আবো হাইরকন রুগী যাদাক সিদাক তিনি সংসার জাক পান্ডব যালাই দো তিনি শালকামা পান্ডব কাইসা ক আবংখা যতনি সিলাই কতর কুক তে কুবই চুয়ানো যুয়াক নেখেবা আরাক নেখেবা বুতু গড়া আসনাম মানি নো রুমানি কারৈব যুবনি জায়গাও সামগো থেপাও আপনি পাকি অবনো যিথি খাইয়ে যামুগো থেপানি নামাই ডাক্তার বাই রাজাক মানে বিথিনো বিথি হাইখে চাও হে সাক বাই থং সাম মানে চুয়ান বাই সাম মানে যে রমদি আরাক বুতুক বা রমদি নিনি গড়া আবনো বং বসাক নো বেলাই লম রুয়াউই নিনি বসাক নো দেরা মঙ্গো খিকলাইয়াউই তমুং হামিয়া ওয়ান চুক মং হামিয়া এবার লিগি লাগাই শিশিলালা ক্লাই টংয়া আমি হাই শিশির সনো এবার আমি হাই টং হালগো খিকলাইয়াউই নবনো বিথিনো জেসুক যামুগো থেপামানী হাই আবনোবো নামুগো থেপানি নামাই অবো মতি হাই রমদি মতি হাই সাম মানে যে জেনেরিক তাবু রমদি তাবুক চিনি ইয়াকি বাই থাই বা আবো মূসা কেমিক্যাল গরি বা আরো মূসা বিথি গরি হামিয়া বিথি গরি আমি হাই রক বাই সাম মানে নো নিনি বসাকি কাহামনি

0: thì man thổ liệm bùi khó thì khó liệm đấy ta bố chuẩn chung mà ta mà nó rồi chung sáng chả mà
1: ừ chả đi đâu
0: ta bố chuẩn chung mà nhìn cái chừng ô á chín ra mà mang khai bởi mang khá mà liệt khai mà liệt
1: à chả
0: lại lại nhìn lại chả mang khá nó có cái chuẩn mà nhìn cái bụng bởi lại để nái thắc tí bởi lại để nái
1: à chả
0: cái
1: dinh gà thắc tí
0: ừ ô chừng ô chú cái nàng gà thắc tí kè đi bà
1: ồ à chả chả chả à ừ
0: ê áp rộng rồi vui cái khép bụng bởi lại rộng rồi vui giờ nó có cổ rộng bởi lại rộng rồi vui áp sức cái gì chuẩn chú của ta bụng này
1: áo áo áo
0: nó bị thị cổ lông mừng nhạc ta
1: bị thị cổ lông mừng nhạc áo
0: á ghi ni bỏ rộng bị thị chú ốc chuẩn chú mà nhé
1: ừ
0: chừng mà nhé chừng ai em chừng chú phụ rộng rộng rộng cái ta bụng bà giá rất giá ta chú cái phần mà nhé
1: ừ
0: áp sức bị thị nhạc đó
1: áo áo áo
0: nó có chú cái khai mà nhé chuẩn hình khai ế cấp chừng cái bị thị bù rán hòn mái
1: tabuk to kabang kuk no amti do rom di tabu nang obo arak sanam na ni phanang tho arak bu to ba rom di butuk abo bu to kaisa traditional way wo sini amti kisa tamnai traditional way ni je chwak mai kham ni je chang salai mane ajaga bo rom jak bayo abo ro nge abo sanam na ni baki to obo to must be nangu belai no nangku go obo obo krikhe to usung gya nge nang u je chemical gnang fatarni pai nang ya ui khlai ya ui nang nini yago sinam mani khlai nang kha nge abo nini bsak ni nang obono belai lai to gui nang nani kok ya ba belai lai to gui obono use khlai nani kok ya nge obono nang je snam nai ro je snam nai rok no mani sanani muchungo obo to salsa to kamai thang bai nai hasa kawo kabang ma manai kabang ma rom di ta bu phang wa phang ba rom di ta bunung bithi bopro pung thung ta bu rom di blai ba bithi ni blai ro akur kabang mano ta bu te man thok liya ge abuno obuno kai ton nani nango ke gana gini nok ni gana gini wo kai ton khang ke nung bolong bolong ba khogi rutuk nani nangya inke je bolong bolong ba khogi rutuk nani na rom di ta bunung thepung blai kuruk blai ba rom di ta bu omti ni blai আমি হাইরক তো ঠিক রমদি নং তকি সেলেন বলাই যেমন তপথে খলং বলাই আমি হাইরক তো গানা গিয়ে কিছা মানথগো ফিয়াবা যে মানথক গিয়া মানই তাবুক চুয়ান বলাই চুয়ান বলাই রক শ্রী শিকরি গ্রী চিনি কামি রক যে খাইনে বরক বৈশা বৈশা চুয়ান সুক্রানি হিংকু বিনারো না হারো বা রমদি আবু বলঙ্গ রুতুগো আমি খেমাও গে নং সামুগো ফুসুফনাংনাই এবার সামুগো নাংনাই আবো নং চুয়াক সুনামথানী বা রমদি বুতক সুনামথানী খলাইয়া ফানতো নং আবনো সামুগো থেপানানি বাকি নং আবনো বিথি সুনামুই মানো গে মানো গে আবুনি বাকি অবনো গানা গিনি নকনি গানা গিনি ও কাই তন্নানি নাঙ্গো দ বেলেনে হামবাই বুখুক নন গরং মানি পাকি নং কাহাম করং তংদি হাইন হাই করং নি বান্থ নাংসাক নি তাখু বুখুক যত নি ছলাই নাংকুক মানি কক খনকে নং সামুগো নাং মানি মানৈ নো নক নি গানা গিরি ও কাই তন খেলে বেলাই নো চাকুগো তামনি হামনালে নং জেফরু আবনো চুয়ান সেনামনাই বা চুয়ান সুকনাই আফরু নং নিনি জড়াবো বাচিনাই আজরাও নং বলং বলং পেখাগী এবার পেখগী নাইটুক নাঙ্গা ইয়াকি গানাও নাই তুমুং নাই তনখা হে তে কীসা ককে অব অ মানৈ রক এবার অ বুফাং রক বা অ বলাই রক অব রক কাইসা কাইসা চিনি বসাকি কাহামনি বাকি নাঙ্গো গে চুং তুমুং নকনি গানা গিনি ও কাই তনখা হে বেলাইন চাকুগো হাইন হাই গরঙ্গি নাই ককটুকু সাবত হ্যালো হ্যালো
2: পুঙ্কা হাম্পাই আনি মোমো আঙ্কেল আং রেবিটি মোহনি কিন্তু আঙ্কাইছে কক সানা বাকি আনি বাজি সম্ব কল খাইচুকা আনি মা সম্ব কল খাইচুকা দারা সম্ব কল খাইচুকা নং আগাছানি ও খরক জানি ফানো কল চে হাবিয়া তিনি
1: ইকোলা সা হাবুই দং লা সানি
2: নি দারা কল খাই জানে কি উ দং ছানা মস নর কল খাইবে ন আনি বাজি সম মাইনি সম ব কল খাইনে জোয়ান দং নি খবর বা পড় চলা রক সাই মানে মানে ইকো দ এগো বাসি নি তিনি অফিস বন্ধ আনি মা নাচ খাই তোমানি বহু নগ পয়সা বড় তিনি কল খাইনি নাই তোমানি
1: দো আকন তাবুক রসিরি নি কল বাই বড়

0: 꼭 살았으디. 헬로.
1: 예, 아직까지 막 하지네 바이.
0: 너르디.
1: 거기고 바지 좀 넣자고 와.
0: 르디 르디.
1: 제가 기자분은 콜 하브리 말리 아버님 바가 고분이 살아 제주가는 뭐이 꼭 살아 있던도. 러바니 살아 이게 바지 좀 넣자 자기리 간지랑도 사 기자리디.
0: 너 사디 다복 사실이 능다 사실이 능다 사실이 능 니니 바지 좀 넣으지디 폰. 너. 헬로.
1: 바지 좀 넣고 타니 배만이 안 따고. 이거 바지 선호 카이나 게 안양 호르지 콜 카이 꼭마 사르시네 바이
0: 너 아콘 너 콜 능르디
1: 일라냐 톤도 이거 바지 진 오피스 본다 아 치라 콜 카이츠가 하르메 양 바스노 콜 카이
0: 랑 섹티 타쿠부쿠 너럭 다락시다 꼭두고 그런 이만어 꼭두크니 마 바게 2326253 어 넘버로 너 콜 카이디 다락시다 콜 하브나이 아 헬로 헬로
2: 풍가 함나이
0: 벨라이 벨라이 풍가 함바이 চুয়ান্তরে তং তাবুক সাগর দি
2: তিনি তো চুয়াম সুতানি তোমা তোমা বিফিরি অবন্তই না ছাইলা
0: ই ই ছাদি দ
2: আবন আমা তো সাবাইকা যত ন যে আ মুচু মা মানে আবন বড় গো সাবাইকা
0: দ দ দ ককরে নিকে তাবু ন নংলে স্পেশালি ববন রুই চন চুয়ান সনাম সাগরি দ
2: গাই আগি তো ও চিন্দ্রা মারক তাই খলং রক বড় মজা লক ফাঁকি ওয়াকশপ বলাই রক পুরো বলাই রক তাই পুং বলাই রক ওই জামা বলাই রক তাই চান্দুমা বতি রক রে ওই শুভ আগে খায়
0: আচ্ছা ও বর বর বলাই ও বর বলাই আবো মাডে মানঠক নি না রে
2: বর বলাই বরি ও
0: রিউ না আচ্ছা
2: গাই ক পক্ষী ছিলেন
0: বলাই
2: আমি বুকুর ন বরি ও
0: আচ্ছা আও আংখে আনি আমানো সুকমানি নুকমানি আগি আও তখি সেলেং বলাই রুমানি নুগুতা হিংকে আও আচ্ছা আচ্ছা আচ্ছা আও দ আচ্ছা ও মন কচু বলাই আবো বর লাই হিমলা বাই ববন আবো কম রে
2: বর্মা জাল ন
0: আচ্ছা ব্রহ্মা জাল আবো খাই তো নুসনু গিয়া খুনা
2: বর্মা জাল বতং লা আচ্ছা আবার হবো তো আমি সুতানি রে ও
0: আচ্ছা
2: গাই চুয়ান লাই চুয়ান চলা চুয়ান বরই চঙ্গ গাই আং খাই তো আসে রে সিরিয়া আং খাই পংবলাই চুয়ান চলা চুয়ান বরই গাম মশক থই
0: ও চুয়ান চলা চুয়ান বরই হিংকে আবো হে মানে বুফাং কতর দা উম
2: জোয়ান চলাখাই বেশি বুফাং তরিয়া বলাই কিচা কলক কলক নি বলাই কলক কলক দা
0: আচ্ছা আও
2: লক্ষি লক্ষি তাই জোয়ান চলাখাই তো জোয়ান বরে খাই তো বলাই কুয়ার কুয়ার নং ও বুফাং বতর
0: ও আচ্ছা আও দ গে উর লেং তুমা মানে কেডি রে রে নে
2: তাই বং বলাই
0: আচ্ছা
2: জামা বকুর
0: আচ্ছা
2: সক তুই আসে রে ওই সুং মাস এ নং খাই জি মা ইয়াং
0: সুকমানি যে আচ্ছা আও আবনো তুকুই মুসুই রিক মানে কাহাম মানে রম দি তাবুক নং আবো বসাক সাপ সুতরা খ্লাই টুকুই মুসুই র বা রম দি সুকমানি জাগানো কিসা কাহাম খ্লাই
2: বত বিথিয়া দিবা
0: ই বত বিথি বলে
2: এ গা বনাং তো আম সুমা দি নং গাই টুকুই মুসুই বিথি খলছি নাই গা বিথি খলই সুকি নাই গাই মাইরং চম্বই গাই সুপুর হুং গাই
0: মাইরং লে বসু চমনা নাং বাই মাইরং বসু বসু জরাতি চম মাইরুম বসুক চমনানি না বসুক বসুক জরার চমনা মানে বাংমানি আবো
2: চার পাঁচ কেজি রুগুই ভাল
0: আও আও আবো জ্বর কষি তামনে মাইরুম কিছা কচম দ্রব হুঙ্গাই নং বলে আবো তো না আধা ঘন্টার আধা ঘন্টার গ্লা চম না এক ঘন্টার
2: আচ্ছা

0: বেলেনা
1: হয়তো সিং হয়তো গিলাই সিনিয়া আপুনি বড় হয়তো সিনি থাকা কি কি গিলাই হিন্দি তো নি সিনিতা
0: আও আও
1: হাই না আও
0: আও বেলেনা নাংকক মানি কক সাকা
1: গবর বেবং না সিনি বিথি হইয়া দবা সেজনা বড়
0: হাই না সেজনা তো বিনি ই
1: সাদ মরিঙ্গা নো না ইংলিশ যাইতো এটা বব মরিঙ্গা হাঙ্গা মোটামুটি বইছাই মানো বিনি মুংসা পান দেখিবি জাং নাই
0: খিব জাং নাই করে
1: কাইছিন বড় আজকে শিবছি খানা মতি ফেবে
0: আবন আবন
1: গব বেলাই কি নো সিরা জাং নাই কক ন কলাই দা
0: আবন তো আবন তো
1: হামরি পাইমার যারা আমার হাইথেনাই রানো বড় আপলাই সিনেমান বাকি বড় বুলাই খলই
0: নাই মানখা
1: আজরাবো
0: জরা বেলাই খচরই থাকা নরক যত্ন বেলাই বেলাই কেন কবকানি মুচুঙ্গ অবরক চিনি বিথি চুয়ান্ন বচুং বিথি খাই সামুঙ্গ থেপাও অবনো আরাক তে বুতক নামথানি সিমিচং সামুঙ্গ থেপাও আমতি হাইয়া আপনি বাকি নাংকমানী মানি রকন ও বিথি রকন নকনি গানাগিনি ও কায়ী তনখাঙ্কে তাবুক বাকি দে ফাইনাই থিনাংনি বাকি বরকন ফরং কলাংনানি বাকি অব বেলাইন চাকুকনাই নরক যতন গরংমানি বাকি বেলাই বেলাই কেন হামবাই হাইন হাই গরংফিনাই দিনী পান্ডানী আং আর জে উষা অরণ্য বাঁচাছি যতন ফুঙ্কাহাম।

আকাশবাণী খবর পড়ছি সুব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর তিনি হাওড়া সাঁকড়াইলে নির্মীয়মান বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। সিবিএসই দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ওএমআর শিট স্ক্রুটিনির জন্য জমা দিলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কঠোর আইনি পরিণতির সম্মুখীন হতে হবে বলে এনটিএ সতর্ক করে দিয়েছে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত, শ্রেষ্ঠ চলচ্চিত্র আর্টিকেল 370, সেরা অভিনেতা কার্তিক আরিয়ান ও মাম্মটি। আর্টিকেল 370 চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন ইয়ামি গৌতম। অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন সেরা বাংলা ছবির পুরস্কার পাচ্ছে। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান দখল ইংল্যান্ডের, ফাইনালে আজ আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। সংসদে বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। আগামীকাল থেকে শুরু হবে এই বাদল অধিবেশন, চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। এদিকে অধ্যক্ষ ওম বিড়লা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদকে লোকসভায় পৃথক আসনে বসার অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ইউবিটির 6 সাংসদের একনাথ সিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার সঙ্গে একত্রীকরণের প্রস্তাব অনুমোদন করেছেন তিনি। এই 6 সদস্যের অন্তর্ভুক্তির ফলে সংসদের নিম্নকক্ষে একনাথ সিন্ডের শিবসেনার আসন সংখ্যা 7 থেকে বেড়ে হল 13। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। কলকাতার জাতীয় গ্রন্থাগারে একটি শব্দ জাদুঘরের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। স্বরাষ্ট্রমন্ত্রী এরপর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত

অনুষ্ঠান থেকে হাওড়া সাঁকরাইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। আগেই জানানো হয়েছে, শ্রী শাহ গতকাল উত্তরবঙ্গে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা ছিল বিশেষ নজরে। গতকাল সকালে বিএসএফ এর দুটি ক্যাম্প পরিদর্শনের পর তিনি শিলিগুড়ির জুমাগাছে প্রহরী সম্মেলনে অংশ নেন। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই 2026 সালের দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ছাত্রছাত্রীরা results.digilocker.gov.in পোর্টালে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবে। উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী সিবিএসই এই বছর থেকে দশম শ্রেণীর জন্য দুটি বোর্ড পরীক্ষার ব্যবস্থা চালু করেছিল। মূল বোর্ড পরীক্ষাটি 17 ফেব্রুয়ারি থেকে 11 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং এরপর 15 মে থেকে 21 মে পর্যন্ত দ্বিতীয় বোর্ড পরীক্ষাটি আয়োজন হয়। সিবিএসই জানিয়েছে, এই বছরের মূল ও দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল মিলিয়ে সামগ্রিক পাশের হার 96.78%। নথি বিকৃতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA স্ক্রুটিনির জন্য OMR শিট জমা দেওয়ার বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একটি কঠোর নির্দেশিকা জারি করেছে। NTA জানিয়েছে, সম্প্রতি পর্যালোচনার জন্য জমা পড়া অনেক OMR শিটই নকল বা কৃত্রিমভাবে তৈরি বলে প্রমাণিত হয়েছে। এর ফলে সমস্ত অভিযোগের উপর আরও নিবিড় নজরদারি চালানো হচ্ছে। জাল বা AI এর মাধ্যমে তৈরি OMR শিট জমা দিলে অভিযোগকারীদের গুরুতর আইনি পরিণতির মুখে পড়তে হতে পারে বলে NTA সতর্ক করে দিয়েছে। বিজেপির IT সেলের প্রধান অমিত মালবিয়া সরকারের ইথানল মিশ্রণ প্রকল্পকে ভারতের অন্যতম বৃহৎ জনমুখী প্রকল্প হিসেবে মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, এটি কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি জ্বালানি সুরক্ষা মজবুত এবং তেলের আমদানির উপর নির্ভরতা কমিয়েছে। সরকারি সূত্র উল্লেখ করে তিনি জানিয়েছেন, এই প্রকল্পের ফলে 2014-15 সাল থেকে কৃষকদের 1,66,000 কোটি টাকা আয় অনুমান করা হয়েছে। সেই সঙ্গে তেলের আমদানি হ্রাসের ফলে ওই বছর থেকেই 1,98,000 কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে তিনি জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। আর্টিকেল 370 শ্রেষ্ঠ কাহিনী চিত্রের পুরস্কার পেয়েছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন মামুট্টি এবং কার্তিক আরিয়ান। আর্টিকেল 370 চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। সেরা পরিচালকের সম্মান পাচ্ছেন রাজকুমার পেরিয়াস্বামী। সেরা বাংলা কাহিনী চিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচকের পুরস্কার দেওয়া হবে সঞ্জীব শ্রীবাস্তবকে। সিনেমার ওপর সেরা লেখার জন্য পুরস্কার দেওয়া হবে কে প্রদীপ কুমার শেঠিকে তার রচিত কন্নড় ভাষা একটি প্রবন্ধের জন্য। নন ফিচার চলচ্চিত্র বিভাগে শিবপাল সিং কাং সেরা সঙ্গীত পরিচালনার পুরস্কার পাচ্ছেন। স্ট্যাচু অফ ইউনিটি একতাকা প্রতীকের জন্য সেরা পরিচালনার পুরস্কার দেওয়া হবে আনন্দ এল রায়কে। মারাঠি ছবি হামসাফর শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের সম্মান পাচ্ছে। সুমীরা রায় পরিচালিত ভাঙার ছবিটি শ্রেষ্ঠ অকাহিনী চলচ্চিত্রের পুরস্কার পাবে। জম্মু ও কাশ্মীরে পেহেলগাঁও এবং বালতাল উভয় পথেই খারাপ আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আজ থেকে অমরনাথ তীর্থযাত্রা স্থগিত রাখা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন আবহাওয়া যাত্রার উপযোগী না থাকার পূর্বাভাস দেওয়ায় তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বালতাল এবং নুনওয়ান চন্দনবাড়ি বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের আর এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এখনও পর্যন্ত অমরনাথ তীর্থযাত্রায় 370,000-এরও বেশি তীর্থযাত্রী পবিত্র গুহা মন্দিরে পূজা ও দর্শন সম্পন্ন করেছেন। এদিকে IMD দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তার প্রেক্ষিতে শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড বৈষ্ণোদেবী যাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে। শ্রাইন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি তীর্থযাত্রীদের জন্য নিরাপদ বিবেচিত হলেই পুনরায় যাত্রা শুরু করা হবে। জর্ডনের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং 1 নিখোঁজ বলে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানি হামলায় এটি প্রথম কোনো মার্কিন সেনার মৃত্যু। এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মার্কিন এবং সহযোগী বাহিনী প্রতিহত করলেও গতকাল ওই 2 সেনা নিহত হন। তবে মৃতদের পরিচয় জানা এখনও সম্ভব হয়নি। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে মার্কিন বিদেশ দপ্তর তাদের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী

ভ্রমণ সতর্কতা জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের সামরিক তৎপরতা বৃদ্ধির ফলে উদ্ভূত জটিল নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এক বিবৃতিতে বিদেশ দপ্তর বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের, বিশেষত পশ্চিম এশিয়ায় নিরাপত্তাজনিত পরিস্থিতির দ্রুত পরিবর্তন সম্পর্কে নিয়মিত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নেতারা অবিলম্বে হরিদাসচন্দ্র তরণী দাসের মুক্তি দাবি করেছেন। শ্রী দাস গাইবান্ধা জেলার পলাশবাড়ির উপজেলার রাধাগোবিন্দ এবং কালীমন্দির চত্বরে ভগবান শ্রীরামের 81 ফুট মূর্তি প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গত 12 জুলাই তাকে অর্থ তছরূপের অভিযোগে পলাশবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকার জাতীয় প্রেস ক্লাবের বাইরে ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে কাজ করা একটি মানবাধিকার সংগঠনের সমাবেশ চলাকালীন এই দাবি তোলা হয়। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

ফ্রান্সকে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপের তৃতীয় স্থান দখল করল ইংল্যান্ড। ফ্রান্সকে গত রাতের ম্যাচে তারা 6-4 গোলে হারিয়ে দেয়। প্রথমার্ধে ইংল্যান্ড 4 গোলে এগিয়ে যায়। ইংল্যান্ডের হয়ে 3 মিনিটে ডেক্লান রাইস, 18 মিনিটে এজরি কনসা, 37 মিনিটে ও প্রথমার্ধের সংযুক্ত সময় দুটি গোল করেন বুকায়ো সাকা। এরপর দ্বিতীয়ার্ধে 48 ও 66 মিনিটে এমবাপে ও 54 মিনিটে ব্র্যাডলি বার্কুলার গোলে ম্যাচে ফিরে আসে ফ্রান্স। এরপর পেনাল্টিতে বুকায়ো সাকার গোলে হ্যাট্রিক সম্পন্ন হয়। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় ফ্রান্সের ওসমান দেম্বেলে গোল করে ব্যবধান কমালে একদম শেষ মুহূর্তে ইংল্যান্ডের জুড বেলিংহাম আবার গোল করে ব্যবধান বাড়ান। নিজের জোড়া গোলের ফলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তালিকায় প্রথম স্থানে উঠলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। এদিকে আজ ফাইনালে আর্জেন্টিনা স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর তিনি হাওড়া সাঁকরাইলে নির্মীয়মান বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। সিবিএসই 10ম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান দখল ইংল্যান্ডের। ফাইনালে আজ আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। তেলিয়ামুড়ায় 77তম রাজ্যভিত্তিক বন মহোৎসবের উদ্বোধন করেন বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। গতকাল বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে এছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায়, বিধায়ক পিনাকী দাসচৌধুরী, খোয়াই জেলার জেলাশাসক রজত পান্ত, রাজ্য বন দপ্তরের পিসিসিএফ আর কে শ্যামল সহ জনপ্রতিনিধিরা। রাজ্যভিত্তিক বন মহোৎসব অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি বলেন, বনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে, পরিবেশ রক্ষায় প্রচুর পরিমাণে গাছ লাগাতে তিনি পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার পুলিশ বাহিনীকে আরও আধুনিক, দক্ষ, প্রযুক্তি নির্ভর ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে। গতকাল আর কে নগরস্থিত এ চন্দ্রামা রাও টিএসআর প্রশিক্ষণ কেন্দ্রে 92তম ব্যাচের নবনিযুক্ত পুলিশ কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার সাইবার অপরাধ দমন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মতো বিষয়গুলিকেও অগ্রাধিকার দিচ্ছে। আইন প্রয়োগের পাশাপাশি পুলিশকর্মীকে মানবিক মূল্যবোধ, সংবেদনশীলতা, সততা এবং পেশাদারিত্ব বজায় রাখার ক্ষেত্রে সচেষ্ট থাকার জন্য তিনি পরামর্শ দেন। অনুষ্ঠানে নবনিযুক্ত মোট 470 জন পুলিশ কনস্টেবলের পাসিং আউট সম্পন্ন হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনালু বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেশামুক্ত ভারতের স্বপ্ন দেশের যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গতকাল আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজে নেশামুক্ত ত্রিপুরা বিষয়ে রাজ্যস্তরীয় কর্মশালায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে ধরে রাজ্যপাল বলেন, মাদক সমাজকে অন্ধকার, ধ্বংস এবং বিপর্যয় ডেকে আনে, যা ব্যক্তি, পরিবার এবং সমগ্র সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়। তিনি বলেন, কিছু অপশক্তি মাদককে অস্ত্র হিসেবে ব্যবহার করে দেশ

যুব সমাজকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে। তরুণ তরুণীদের নেশার ফাঁদে ফেলে তাদের স্বাস্থ্য, সম্ভাবনা ও ভবিষ্যৎ নষ্ট করার পাশাপাশি পরিবারকে দুর্বল করে দেওয়া হচ্ছে। তাই এই সামাজিক ব্যাধিকে বিস্তার লাভের আগে নির্মূল করা অত্যন্ত জরুরি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আসন্ন শারদ উৎসবের আগেই রাজধানী আগরতলায় স্মার্ট সিটি প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করার উপর জোর দিয়েছেন। তিনি গতকাল বিদুরকর্তা চৌমুহনী থেকে পূর্বাশা আশ্রম চৌমুহনী, মঠ চৌমুহনী, লালবাহাদুর ক্লাব, উজান অভয়নগর, প্যারাডাইস চৌমুহনী এলাকায় স্মার্ট সিটি প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, পুর কমিশনার সাজু ওয়াহিদ। রাজধানীতে প্রকাশ্যে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট বিক্রিতে অভিযুক্ত মাদক কারবারিকে 8 বছরের সশ্রম কারাদণ্ড দিল পশ্চিম ত্রিপুরার বিশেষ NDPS আদালত। গতকাল বিচারক আশুতোষ পাণ্ডে এই রায় দেন। দোষী ব্যক্তির নাম সুমন দাস। সরকারি আইনজীবী বিশ্বজিৎ দেব জানান, 2021 সালের 22শে নভেম্বর বটতলার হাওড়া মার্কেট এলাকায় একটি স্কুটিতে করে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় পুলিশ অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করেছিল। প্রায় 4 মাস স্থগিত থাকার পর চলতি সপ্তাহ থেকে পুনরায় ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার অর্থ প্রদান শুরু হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তপন কুমার দাস গতকাল জানিয়েছেন, চলতি সপ্তাহে বকেয়া 2 মাসের ভাতার টাকা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, বাকি টাকা পরবর্তী সময়ে মিটিয়ে দেওয়া হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলের আসরে ইংল্যান্ড তৃতীয় স্থান দখল করেছে। গত রাতে মায়ামিতে স্থান নির্ধারণের খেলায় ইংল্যান্ড 6-4 গোলে ফ্রান্সকে পরাজিত করে। ইংল্যান্ডের বোকাও সাকা হ্যাট্রিক করেছেন। অন্যদিকে ফ্রান্সের কিলিয়ান এমবাপে 2টি গোল করে এই আসরে মোট 10টি গোল নিয়ে শীর্ষে রয়েছেন। 8টি গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আজ মধ্যরাতে 12:30 আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। আবহাওয়ার খবর, আজ দুপুর পর্যন্ত আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের 4টি জেলাতে ভারী বর্ষণের সতর্কতাও রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পরেও কিশোর জমাতিয়া হাস্তেফা ইন্দ্র সেনারে দিনাল্লো সাকা ফেকচাকনাই মানে কারজাক বার নি বাকে মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ইমাং হাকতরনি শিকলা দফানি থিনাং নিমঠাংনানি বাকে কাইসা নাংসুকমানী ইয়াপ্রি ফেকজাকনাই মানে কারজাক ত্রিপুরা তৈয়ী মিয়া আগরতলানি এমবিবি কলেজ হাস্তে বেরেমনি লয় ক্লাইমা পান্ডাও ককনারক্রু হাস্তেফা অ কক শাখা মন্ত্রী বক্রকি মন কি বাত পান্ডনের গৈ ব শাখা ফেকজাকনাই মানে হদানো মোনাকনি ফাইসিং খিখলাইও তাই হদানো দেরারু আব খরকসা বরক বিনিনু খুংতাই যত দফানো দেরারু মিয়া সারিগ তেলিয়ামরানি চিত্রাঙ্গদা কলাকেন্দ্র হাস্তে বেরেমনি বলং তেরকতরন চেঙ্গিরকা হাস্তে নি বলং নাইকুনি মন্ত্রী অনিমেশ দেববর্মা বুফাং বসা কাইমানি বিশিংতে অ পান্ডানো চেঙ্গিরে জাখা পান্ডব কুবুনি বিশিং মানজাখা এমএলএ কল্যাণী রায় এমএলএ পিনাকি দাস চৌধুরী খোয়াইহাংকর নাইকলপাং রজত পন্থ বলং নাইকুনি পিসিসিএফ আর কে শ্যামল সিসিএফ ডক্টর কে শশীকুমার এসডিএফ অশোক কুমার তেলিয়ামরা আউলি নাই মঠানি চেয়ারম্যান রূপক সরকার তাই কুবুন লুকু আদংরক হাস্তে বেরেমনি বলং তের কতর পান্ডব বুফাং বসা কাইনানি সাকা আলাইতা ফান বক্সিনজাটখা ব বলং কমিয়া খে খাতিউই নারেকনানি কক ব খুরসাকা বটেব সাকা হাস্তেও কলমমানি বাঙ্গই তাইব মান আপনি বাকি মজমা গোবাং বুফাং কাইনানি সাকা ফান বক্সিনখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা বসকাং অসাতিয়ারনি সেকাং ন রাজাখর আগরতলা স্মার্ট সিটি তাংবুতাং ন সামং পাইসুগ্রেনানি সাকা ফান বক্সিনখা মিয়া মন্ত্রী অক্রা বিদুরকতা লাম্প্রানি সিমি পূর্বাসা আশ্রম সমনি মৎসমনি লালবাহাদুর ক্লাব উজান অভয়নগর প্যারাডাইস সমনি আমচাইয় তাংজাগৈ টংনাই স্মার্ট সিটি

0: ভেজা মাটির সোদা গন্ধে ভরে ওঠা এক অনন্য ঋতুর আবেশ। এই মাসে প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পায়, ধুলোমাখা পথ ধুয়ে যায়, নদী নালা সমস্ত ভরে ওঠে, মাঠে নামে সবুজের উৎসব। বাংলার সাহিত্যে সংস্কৃতিতে তাই তো শ্রাবণকে প্রেম বিরহ স্মৃতি ও নবজীবনের প্রতীক হিসেবে বারবার তুলে ধরা হয়েছে।
1: বৃষ্টি কখনো নিঃশব্দে জানালা এসে গল্প বলে, কখনো ঝমঝম শব্দে মনকে ভাসিয়ে নিয়ে যায় দূর অজানায়। কৃষকের কাছে এই বৃষ্টি আশীর্বাদ, কবির কাছে অনুপ্রেরণা, প্রেমিকের কাছে অনুভূতির ভাষা, আর শিশুর কাছে অফুরন্ত আনন্দের খেলা। শ্রাবণের প্রতিটি ফোঁটা যেন জীবনের এক একটি বার্তা বহন করে। দুঃখের পরে আসে স্বস্তি, তাপের পরে আসে শীতলতা, আর শুষ্কতার শেষে ফিরে আসে নতুন প্রাণের সঞ্চার। নতুন প্রাণ, নতুন জীবন, আরও একটি নতুন সকাল, সেই সঙ্গে বৃষ্টি ভেজার টুপটাপ শব্দ, বৃষ্টি ফোটার শব্দের সঙ্গে নিয়ে একটা নতুন আশার বার্তা আমরা দুজনে চলে এসেছি আপনাদের সঙ্গে কথা বলার জন্যে। আমি গোপা,
0: আর আমি রয়েছি সত্যজিৎ।

0: শ্রোতাবন্ধুরা, চলুন এবার ফিরে তাকাই ইতিহাসের পাতার দিকে। আজ 19 জুলাই 2024। ঠিক প্রত্যেক দিনের মতোই, প্রত্যেকটা দিনের মতোই এক একটা দিন তার নিজস্বতা নিয়ে হাজির হয়। তো 1899 সালে আজকে এই দিনে প্রখ্যাত সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়, যিনি বনফুল নামে পরিচিত বিহারের মণিহারী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। সাহেবগঞ্জ স্কুলে পড়ার সময়তেই তার প্রথম কবিতা মালঞ্চ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। 1918 সালে তিনি ম্যাট্রিক পাশ করেন এবং আইএসসি পাশ করেন সেন্ট কলম্বাস কলেজ থেকে। তিনি ডাক্তারি পড়তে আসতেন কলকাতা মেডিকেল কলেজে, পরে পাটনা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে ভাগলপুরে প্যাথোলজিস্ট হিসেবে কাজ করতে শুরু করেন। প্রবাসী ও ভারতী পত্রিকায় তার কবিতা ছাপা হতো বনফুল ছদ্মনামে। ডাক্তারি জীবনের শুরুতে তার প্রথম উপন্যাস তৃণখণ্ড প্রকাশিত হয়। আর কলকাতা মেডিকেল কলেজে তার মাস্টারমশাই ব্যঙ্গ রচনার গুরু ডক্টর বনবিহারী মুখোপাধ্যায়ের সান্নিধ্যে এসে তার জীবনের ওপর ভিত্তি করে পরবর্তীকালে তিনি লিখেছিলেন অগ্নিশ্বর উপন্যাসটি।
1: 1969 সালের আজকের দিনেই অ্যাপোলো 1 চাঁদের কক্ষপথে প্রবেশ করে। নীল আর্মস্ট্রং অলড্রিনরা চাঁদে নামার আগের দিনই, অর্থাৎ আজকের দিনই চাঁদের কক্ষপথে পৌঁছেছিলেন। 1905 সালের আজকের দিনেই লর্ড কার্জন বাংলা বিভাজনের প্রথম সরকারি সিদ্ধান্ত বা বঙ্গভঙ্গের প্রস্তাব প্রকাশিত হয়, যার বিরুদ্ধে তীব্র স্বদেশী আন্দোলন গড়ে উঠেছিল। 1969 সালে ভারতের তৎকালীন সরকার দেশের প্রথম 14টি প্রধান বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। 1857 সালের ভারতীয় সিপাহী বিদ্রোহের সূচনার মূল ভূমিকা পালনকারী সেনা মঙ্গল পাণ্ডে জন্মগ্রহণ করেন আজকের দিনেই 1827 সালে। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী বিপ্লবী এবং সাহিত্যিক কমলা দাশগুপ্তকে আমরা হারাই আজকের দিনেই 2000 সালে।

1863 সালে প্রখ্যাত কবি ও নাট্যকার বিজেন্দ্রলাল রায় কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। হুগলি কলেজ থেকে বিএ এবং প্রেসিডেন্সি কলেজ থেকে এমএ পাশ করে তিনি ইংরেজি সাহিত্য নিয়ে প্রথম কাব্যগ্রন্থ ছিল তার আর্যগাঁথা, 1882 সালে প্রকাশিত হয়েছিল। 1905 সালে তিনি পূর্ণিমা সম্মেলন প্রতিষ্ঠা করেন এবং যা শিক্ষিত সংস্কৃত মনোভাবাপন্ন বাঙালিদের তীর্থক্ষেত্র হয়ে উঠেছিল। প্রবন্ধকার হিসেবে তিনি রচনা করেন কালিদাস ও ভবভূতি। তিনি ভারতবর্ষ পত্রিকা প্রকাশ করেন। তার হাস্যরসাত্মক গান আজও আমাদের আনন্দ এনে দেয়। জীবনের শেষ দিকে তিনি নাটক রচনায় আত্মনিয়োগ করেছিলেন, নিজে সুগায়কও ছিলেন। তিনি সঙ্গীত রচনায় পাশ্চাত্য ও দেশীয় সুরের প্রয়োগ করতে সক্ষম হয়েছিলেন। তার দেশাত্মবোধক সঙ্গীত আমাদের সমৃদ্ধ করে। তার প্রসিদ্ধ রচনাগুলো আজও আমাদের দারুণভাবে উৎসাহিত করে। শাহজাহান, প্রতাপ সিংহ, মেবার পতন, চন্দ্রগুপ্ত, হাসির গান আরও কত কি। এবং সেই সাথে আজকের এই দিনটি আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুদের জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা বিশেষ কোনো দিন, তাদের প্রত্যেককে জানাই আকাশবাণী আগরতলা পরিবারের পক্ষ থেকে আজকের দিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা।

0: শ্রোতা বন্ধুর এভাবে চলে যাচ্ছি সরাসরি চিঠিতে। প্রথম চিঠিটি লিখছেন শশাপোতা হুগলি থেকে অভিজিৎ মণ্ডল। বন্ধু লিখছেন, সকাল সাথী অভিজ্ঞাপন, তোমার এই পক্ষের বিষয় অত কিম, অর্থাৎ তারপর কি। লিখতে বসে নিজের কথাই লিখলাম, পঠনযোগ্য হবে জেনে রেডিওতে কান পাতলাম। জন্মেছিলাম বন্যা প্লাবিত এলাকায়, খর মাটির ঘরে, তাই প্রতি বছর বর্ষার সময় ভয়ে ভয়ে বাঁচতাম। এই বুঝি ভাসিয়ে নিয়ে যায় আমাদের মাটির ঘর। তাই একটু বড় হতেই শুরু করলাম কঠোর লড়াই, স্থির করলাম লক্ষ্য, পাকা বাড়ি বানাতে হবেই হবে। বানালাম, তারপর কি। স্বপ্ন দেখলাম দুই চাকা গাড়িতে স্ত্রীকে নিয়ে সারা রাজ্য ঘুরব। ঘুরলাম, এখন আর শুধু স্ত্রী নয়, পুত্র কন্যা বাবা মাকেও সারাটা ভারতবর্ষ দেখাবো। স্বপ্ন দেখি দু চাকায় নয়, চার চাকা। এদেশের প্রায় 15টা রাজ্যের দর্শনীয় স্থান দর্শন হয়ে গেছে আমাদের। এরপর কি, পুত্রকন্যাদের লেখাপড়া গান বাজনা শেখাবো, তাও চলছে। তারপর ইচ্ছে আছে বিদেশের মাটিতেও পা রাখব। তারপর কি, তার আর পর নেই, নেই কোনো ঠিকানা। বন্ধু অভিজ্ঞাপন, তোমায় অনেক কথা লিখলাম, অনেক কথা বুঝে নিও, লিখতে পারলাম না। অভিজিৎ মণ্ডল, শশাপোতা, হুগলি।
1: পরের চিঠিটি লিখেছেন অম্বরপুর মুড়িঘাটা উত্তর চব্বিশ পরগনা থেকে সাধন বিশ্বাস। পরের চিঠিটি লিখেছেন তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, অত কিম, কথাটার অর্থ হল এরপর কি, বা এরপর কী পরিণতি হবে, অর্থাৎ কোনো একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা বা উদ্বেগজনক ঘটনা ঘটার পর চিন্তাশীল মানুষের মনে প্রশ্ন জাগে, এবার কি হবে বা এই ঘটনার পরিণাম কি হবে। সমাজ জুড়ে, দেশ জুড়ে প্রতিদিন প্রতিনিয়ত কত অপ্রত্যাশিত এবং উদ্বেগজনক ঘটনা ঘটে চলেছে, আর আমরা তার পরিণাম আর পরিণতি নিয়ে আশঙ্কা প্রকাশ করছি, সমাধানের পথ বের করবার প্রচেষ্টা করছি। তবে বেশিরভাগ মানুষ উদাসীন থাকেন, নির্বিকার থাকেন, যা বেশ হতাশাজনক ব্যাপার। আমরা সকলেই হয়তো জানি যে প্রতিনিয়ত হাজার হাজার বৃক্ষ নিধন হচ্ছে, শত শত বনভূমি উচ্ছেদ হয়ে যাচ্ছে, তার ভবিষ্যৎ

পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, প্রাকৃতিক পরিবেশের উপর নিদারুণ কুপ্রভাব পড়তে পারে, তা নিয়ে আমরা বড়ই ভাবিত, চিন্তিত হই। এবং বলাই বাহুল্য যে এর পরিণাম প্রাকৃতিক ভারসাম্য যাবে হারিয়ে, জলবায়ুর পরিবর্তন হবে মারাত্মক। তবুও আমরা বারংবার সেই একই কুকর্ম করে চলেছি। আমরা জানি পৃথিবীর সমগ্র জলরাশির মধ্যে মাত্র 2-3% জল পানীয় হিসেবে পাই, যার প্রধান উৎস ভূগর্ভে সঞ্চিত জল। এই জলের আবার 80% চাষাবাদের কাজে ব্যয় হয় এবং তা ভূগর্ভ থেকে উত্তোলন করা হয়। তবুও আমরা দিনের পর দিন এই সামান্য জলটুকু থেকেই প্রচুর পরিমাণে জল অপচয় করছি এবং তা অব্যাহত। এইভাবে ধারাবাহিক অপচয় হতে থাকলে ভূগর্ভের জল একদিন নিঃশেষ হয়ে যাবে আর আমরা পানীয় জলের জন্য বিরাট হাহাকারের সম্মুখীন হব। বিজ্ঞানীরা বলছেন, আগামী 2030-32 সালের মধ্যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, তবে সেটা হবে এই পানীয় জলের মহাসংকট নিয়েই। অতকিমের এই সব আসন্নতাকে আটকাতে হলে আমাদের অকারণে বৃক্ষ নিধন থেকে বিরত থাকতেই হবে, জল জঙ্গলকে রক্ষা করতেই হবে আর ভূগর্ভের জলকে অপচয় বন্ধ করা সহ সমস্ত ধরনের প্রাকৃতিক সম্পদকে ছাড়খাড় করা বন্ধ করতেই হবে। তা না হলে শেষের সেদিন হবে বড়ই ভয়াবহ, মারাত্মক, যা মানুষ সহ সমস্ত জীবকুল গভীর সংকটে পড়বে। অতএব সাধু সাবধান। চিঠিটি লিখেছেন সাধন বিশ্বাস, অম্বরপুর মুড়িঘাটা, উত্তর ২৪ পরগনা থেকে।

এবারে চলে যাচ্ছি পরের চিঠিতে। চিঠিটি লিখছেন শিশির দাস, দেবীঝোড়া হাই স্কুল, ক্রান্তিহাট, জলপাইগুড়ি থেকে। বন্ধু লিখছে, শ্রদ্ধেয় অভিজ্ঞাপন, আপনার মাধ্যমে জীবনের এক পরম সত্যকে নিয়ে মনের ভাব প্রকাশের সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। অত কিমা, এ দুটি সংস্কৃত শব্দের অর্থ হল এরপর কি? আমাদের জীবনযাত্রার প্রতিটি বাঁকে এই প্রশ্নটি বারবার এসে আমাদের সামনে দাঁড়ায়। আমি অষ্টম শ্রেণীর একজন সাধারণ ছাত্র। আমাদের এই কিশোর বয়সটা এমন যেখানে প্রতিদিন নতুন নতুন স্বপ্ন তৈরি হয়, আবার পরক্ষণেই তা ভেঙে যায়। পরীক্ষায় ভালো নম্বর পেয়ে যখন আনন্দের জোয়ারে ভাসি, কিংবা কোনো প্রতিযোগিতায় হেরে গিয়ে যখন মন খারাপ হয়, ঠিক তখনই মনের ভেতর এই প্রশ্নটি করে নাড়ে। আমার এই অল্প বয়সে আমি উপলব্ধি করেছি যে এই প্রশ্নবন্ধটি কোনো থমকে যাওয়া বা আশাহত হওয়ার বার্তা দেয় না, বরং এটি হলো আমাদের মানবিক চেতনায় এক নতুন পথের সন্ধান। আমাদের ক্লাসের পড়া শেষ হলে যেমন পরের ক্লাসের নতুন বইয়ের সুবাস আমাদের টানে, ঠিক তেমনি অতকিম হলো নতুন এক অধ্যায়ের সূচনা। খেলাধুলায় হার হোক বা জিত, এটি আমাদের শেখায় যে জীবন এখানেই শেষ নয়, বরং প্রতিটি প্রাপ্তির আড়ালে লুকিয়ে থাকে এক নতুন শুরুর বীজ, যা আমাদের আরও আরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে। সমাজ ও দেশের পরিবর্তনের গতিমুখ দেখে আমাদের তরুণ মনেও এই জিজ্ঞাসা জাগে, যা আমাদের ভবিষ্যৎ গড়ার প্রেরণা দেয়। পরিশেষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কালজয়ী গানের চরণে সুর মিলিয়ে আমি আমার এই ছোট্ট জীবনের অন্তহীন চলার পথের ক্লান্তিহীন প্রেরণা খুঁজে নিতে চাই। আমার মুক্তি আলোই আলোই এই আকাশে, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে। নমস্কার আন্তে, আপনার একনিষ্ঠ কিশোর শ্রোতা শিশির দাস, অষ্টম শ্রেণী, দেবীঝোড়া হাই স্কুল, ক্রান্তিহাট, জলপাইগুড়ি।

তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, শ্রদ্ধেয় মুকুল দত্তের লেখা একটি বাংলা আধুনিক গান শুনেছিলাম আরেক বরেণ্য শিল্পী শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। তারপর তার আর পর নেই নেই কোনো ঠিকানা, যা কিছু গিয়েছে থেমে যাক থেমে যাক না। এখানে কবি তার নিজস্ব ভাবনার কথা লিখেছেন, কিন্তু আমাদের সামগ্রিক মূল্যবোধ মনে হয় একটু অন্য কথা বলে। বলে চড়ুই বেতি চড়ুই বেতি, অর্থাৎ থেমে যাওয়া নয়, চলাই হলো জীবন। চলার পথে অনেক বাধা বিঘ্ন আসে, কিন্তু চলা কখনো থেমে থাকে না। দিবারাত্রির পালা বদলের রোজ নাম চায়, দিনের শেষে সূর্য ডোবার পালা আসে, গধূলি রঙে রাঙা হয় পশ্চিমের আকাশ, অন্ধকার নামে চড়া চড়ে, পৃথিবীর চোখে ঘুম নামে, আবার সকাল হয়, নতুন আশা নতুন স্বপ্ন নিয়ে শুরু হয় নতুন একটা দিন। ছেলেবেলার চুরি করে আচার খেতে গিয়ে যেদিন আচারের শিশি ভেঙে ফেলেছিলাম, সেদিনই প্রশ্নটা উঁকি দিয়েছিল প্রথমবার, অত কিম, এরপর কি হবে, মা তো বকবে, মাকে সামলাবে কে? সেবার মাকে সামলেছিল এক জ্যাঠাইমা, কিন্তু তারপর আরও বহুবার ওই একই প্রশ্ন সামনে এসছে। উচ্চশিক্ষা শেষ করার পরেও যখন চাকরি বাকরি হচ্ছিল না, তখন প্রশ্নটা আবারও একবার সামনে এলো প্রবলভাবে, অত কিম? বাবা যখন ইহলোকের মায়া কাটিয়ে চলে গেলেন, আমার চারদিকে তখন চরম এক শূন্যতা সৃষ্টি হয়েছিল। নিজেকে ভীষণ একা মনে হতো। একান্তে নিভৃতে নির্গত দীর্ঘশ্বাসের সঙ্গে একটাই প্রশ্ন উঠে আসত বারবার, অত কিম? জীবন থেমে থাকেনি মুহূর্তের জন্যও, সে এগিয়ে চলেছে তার আপন গতিতে, কিছুই থেমে থাকে না। কর্মজীবন শেষ হয়েছে, শেষ হবে অবসরের দিন যাপন, মৃত্যু এসে কেড়ে নেবে সব কিছু, কিন্তু তারপর, তারপর কি আছে সব শেষে, অত কিম? কবির কথায় বলি, পথের শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে? ধন্যবাদ স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর, পাঁইটা, পূর্ব বর্ধমান।

0: শ্রোতা বন্ধুরা, এবার চলে যাচ্ছি বিভিন্ন তথ্যে। টিটিএ মাধ্যমিকোত্তর স্কলারশিপ 2026-এর আবেদনের শেষ তারিখ 17 জুলাই থেকে বাড়িয়ে 31 জুলাই ঘোষণা করা হয়েছে। টিটিএর পক্ষ থেকে জানানো হয়েছে যে ছাত্রছাত্রীদের বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে পূরণ করা আবেদনপত্র 17 জুলাই শুক্রবার তারিখ থেকে বাড়িয়ে 31 জুলাই শুক্রবার পর্যন্ত করা হয়েছে। স্কলারশিপের সংখ্যা 17টি এবং প্রতিটি স্কলারশিপের আর্থিক পরিমাণ 5,000 টাকা। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা টিটিএর মুখ্য কার্যালয়, দিগ্বিজয় ভবন, 8A কর্নেল মহিম ঠাকুর সরণি, জগন্নাথ বাড়ি রোড, প্রত্যেক সোমবার ও শুক্রবার সন্ধ্যে 6টা থেকে 7টা পর্যন্ত। আর ডাকযোগে জমা দেওয়ার ঠিকানা শ্রী সুরেশচন্দ্র সাহা, সাধারণ সম্পাদক, টিটিএ, ধলেশ্বর, 16 নম্বর রাস্তার পূর্ব, একে ভূষণ লেন, পোস্ট অফিস ধলেশ্বর, পিন নম্বর 799007।
1: ত্রিপুরা বোর্ড অব জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া অংশগ্রহণ করেছে, তারা যেন অবশ্যই আগামী 21 জুলাই 2026-এর মধ্যে নিজ নিজ রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড নিয়ে লগ ইন করে বিভিন্ন ইনস্টিটিউট থেকে প্রাপ্ত PCB এবং PCM উভয় ধরনের আসনের জন্য চয়েস ফিলিং সম্পন্ন করে। বিস্তারিত জানার জন্য বোর্ডের ওয়েবসাইট tbjee.tripura.gov.in দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আগামী 28 জুলাই তেলিয়ামুড়াস্থিত কবি নজরুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে খোয়াই জেলাভিত্তিক বর্ষামঙ্গল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃক্ষরোপণ সহ

0: অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।
1: করবুক মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তে লোকজনের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে করবুক মহকুমার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের লবকান্তপাড়া বিওপি থেকে চাপলিংচড়া বিওপি পর্যন্ত 300 মিটার এলাকায় লোকজনদের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস 2023 অনুযায়ী 163 নম্বর ধারা অনুযায়ী গোমতি জেলার জেলাশাসক এই বিধিনিষেধ আরোপ করেছেন।
0: কৃষ্ণনগর সুপারি বাগানস্থিত দশরথ হুকুমু ভবনে আগামী 21 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত 3 দিনব্যাপী ককবরক বইমেলার আয়োজন করেছে ককবরক সাহিত্য সভা। প্রতিদিন বিকেল 3টি থেকে রাত 8টা পর্যন্ত এই মেলা চলবে।
1: এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্বে। হ্যাঁ, বৃষ্টি বৃষ্টির একটা মৌসুম, ঝিরঝির বৃষ্টি, বর্ষা কিন্তু আমাদের দোরগোড়ায়। আর বর্ষায় কিন্তু আমাদের সুস্থ থাকতে অবশ্যই নানান কিছু পথ অবলম্বন করতে হয়, ঠিক সেই বিষয়ে আজ বলবেন গোপাল।
0: হ্যাঁ, বর্ষায় কিন্তু নিজেকে ভালো রাখতে হলে সবজি কিন্তু খেতে হবে আমাদের প্রত্যেকেই। আর বর্ষায় যে দুটি সবজি অবশ্যই খেতে হবে আপনাকে, সেই দুটো হলো কাঁকরোল এবং করলা। কেন খাবেন সেটাই বলছি। আসলে বর্ষায় ব্যাকটেরিয়ার আক্রমণ বেড়ে যায় এবং নানা রোগ ব্যাধি দেখা দিতে পারে, বিশেষ করে পেটের সমস্যা দেখা দেয় অহরহ। তবে এই সময়ে বাজারের যে দুটো সবজির কথা বললাম, অর্থাৎ কাঁকরোল এবং করলা, পেটের সমস্যায় দারুণ উপকারী। কাঁকরোল কিন্তু রয়েছে এমন একটা উপকারী গুণ বা এমন একটি উপকারী উপাদান যা কিন্তু আপনার হজম ক্ষমতা বাড়াতে পারে এবং সংক্রমণ দূরে রাখতে পারে, কেননা সেটিতে খনিজ এবং ফাইবার ভরপুর রয়েছে। বিষণ্ণতা দূর করার অনন্য উপাদান আছে এতে। মানসিক চাপ কমিয়ে বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর গতি করতে সাহায্য করে কিন্তু কাঁকরোল। কাঁকরোলে প্রোটিন, আয়রন পাবেন। বর্ষায় পেট ঠিক রাখতে এই সবজি কিন্তু অনন্য। এতে রয়েছে প্রচুর ভিটামিন এ এবং খনিজ উপাদান যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানেও কিন্তু ভরপুর রয়েছে কাঁকরোল। আর করলা তেঁতো স্বাদের কারণে আমরা অনেকে খেতে ভালোবাসি না, কিন্তু করলা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। এটি ভিটামিন সির একটি ভালো উৎস যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাছাড়া এতে আছে অ্যান্টিভাইরাল গুণ যা ভাইরাল ইনফেকশন প্রতিহত করে। জ্বর এবং অন্য কারণে অরুচি হলে রুচিবর্ধক সবজি করলা রাখা যাবে খাদ্য তালিকায়। তাহলে খাদ্য তালিকায় আজ থেকে অবশ্যই রেখে দিন এই দুটি সবজি, করলা এবং কাঁকরোল।

0: এবারে চলে যাচ্ছি কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য কর্মখালী বিজ্ঞপ্তি। পদের নাম কম্পিউটার প্রোগ্রামার, এছাড়া রয়েছে কুক কাম অ্যাটেন্ডেন্ট, হোস্টেল সুপার, সুইপার, বিভিন্ন পোস্টে বিভিন্ন পদে। সরকারি কলেজ ত্রিপুরাতে মোট শূন্য পদ রয়েছে 14টি। শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী অষ্টম শ্রেণী থেকে পাশ করে একেবারে বিএ বিটেক পাশ পর্যন্ত, তবে অবশ্যই তা পদ অনুযায়ী থাকবে, যোগ্যতা ভিন্নতর, অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 18-40 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড়ও রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা করার শেষ তারিখ 22 জুলাই। বাছাইকৃতদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর কেন্দ্র দিনক্ষণ বিস্তারিত পরবর্তী সময়ে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
1: আরও একটি কর্মখালী বিজ্ঞপ্তি জানিয়ে দিচ্ছি। পদের নাম জুনিয়র টেকনিশিয়ান, জুনিয়র ম্যানেজার কর্পোরেট সেক্টরে। শূন্য পদের সংখ্যা 1213টি। শিক্ষাগত যোগ্যতা বিএ, বিকম, বিএসসি, বিসিএ, বিই, বিটেক, যে কোনো বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রি। বয়স অনূর্ধ্ব 30 বছর, তবে সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ আগামী 25 জুলাই 2026, ইংরেজি তারিখ। বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং ইন্টারভিউ কেন্দ্র বহিররাজ্যে কলকাতার মতো 15টি শহরে, তবে দিনক্ষণ সহ বিস্তারিত কল লেটারে জানিয়ে দেওয়া হবে।
0: এবারে চলে যায় আবহাওয়ার পূর্বাভাসে। আবহাওয়া দপ্তর সূত্রে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্নই থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোথাও কোথাও।

0: আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ সম্ভাব্য তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 30.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 26.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ ছিল শতকরা 96% এবং সর্বনিম্ন 94%। আবহাওয়া সতর্কতায় জানানো হয়েছে রাজ্যের কোথাও কোথাও ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস।
1: সেই সঙ্গে শেষ করছি আজকের অভিজ্ঞাপন। অভিজ্ঞাপন সঞ্চালনায় ছিলাম আমি গোপা,
0: আর সাথে রয়েছি আমি সত্যজিৎ।
1: সকলকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ।

0: সুপ্রভাত প্রিয় ছোট্ট বন্ধুরা, রবিবারের এই সুন্দর সকালে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আজকের আসরে থাকবে তোমাদের মতোই এক ঝাঁক ছোট্ট বন্ধু। তাদের সুন্দর পরিবেশনায় আগামী কিছুক্ষণ আমরা একসঙ্গে কাটাবো আনন্দ আর উচ্ছ্বাসে। তাহলে আর অপেক্ষা নয়, খুলে যাক আনন্দের ঝুলি, বেজে উঠুক খুশির সুর, শুরু হয়ে যাক আমাদের আজকের কাকলির আসর। তো প্রথমেই চলো পরিচয় করিয়ে দিই আমাদের প্রথম বন্ধুর সঙ্গে। স্বাগত তোমাকে, কি নাম তোমার বলো?
1: আমার নাম ঋতুরাজ সাহা।
0: ঋতুরাজ, খুব সুন্দর নাম। তুমি জানো ঋতুরাজ কে? কে বলো?
1: বসন্ত।
0: একদম। বলো কেমন আছো?
1: খুব ভালো আছি।
0: খুব ভালো আছো, ঠিক আছে। ঋতুরাজ, আজকে আমাদের কি শোনাবে তুমি?
1: আজকে আমি শ্রদ্ধেয় শিবদাস বন্দ্যোপাধ্যায়ের রচিত, সুর করেছেন অজয় দাস, গায়ক মান্নাদের একটি দেশাত্মবোধক সঙ্গীত এবং একটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত শোনাবো।
0: বেশ, তার আগে জানবো তুমি কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো?
1: আমি রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে স্কুলে পড়ি, ক্লাস 4-এ।
0: আচ্ছা, বাড়িতে কে কে রয়েছে বলো তোমার?
1: বাড়িতে আমার মা, বাবা, আমার ঠাম্মি এবং আমি।
0: ঠিক আছে। আর লেখাপড়া করতে বেশি ভালো লাগে নাকি গান করতে?
1: দুটোই ভালো।
0: তাছাড়া কি আর অন্য কিছু শেখো?
1: হ্যাঁ।
0: আর কি শেখো?
1: ড্রয়িং আর তবলা।
0: বেশ, তো বড় হয়ে ঋতুরাজ কি হতে চায়?
1: এসপিজি কমান্ডো।
0: বাহ, তার জন্য
1: অনেক লেখাপড়া।
0: হ্যাঁ, ঠিক আছে। আর তোমার পছন্দের গায়ক কিংবা গায়িকা কে বলো?
1: শ্রেয়া ঘোষাল।
0: বেশ, ঠিক আছে ঋতুরাজ, তাহলে আমরা গানে যাই, চলো শুরু করা যাক।

0: বাহ, অসাধারণ, খুব সুন্দর হয়েছে। তারপরে তুমি আমাদের আর কোনটা শোনাবে বলো?
1: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রবীন্দ্রসঙ্গীত।
0: ঠিক আছে, চলো।

0: অসাধারণ। আমাদের ছোট্ট বন্ধুর জন্য এবারে জোরে একটা করতালি হোক। ছোট ছোট বাচ্চারা যখন এত সুন্দর করে গান গায়, তখন সত্যি অবাক হয়ে যেতে হয়। তাদের নিষ্পাপ কণ্ঠ, আত্মবিশ্বাস আর প্রতিভা আমাদের মুগ্ধ করে। মনে হয় এই ছোট্ট তারারাই একদিন আলো ছড়াবে চারিদিকে, আর সেই সব ক্ষুদে প্রতিভাদের নিয়েই সাজানো আমাদের আজকের কাকলির আসর। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী বন্ধুর কাছে। তোমার নাম কি বলো?
1: আমার নাম হলো নীলাঞ্জন আচার্যি, আমি ক্লাস 5 পড়ি। স্কুলের নাম হলো অরুন্ধতী নগর ইংলিশ মিডিয়াম বিদ্যা।

0: এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী বন্ধুর কাছে। তোমার নাম কি বলো?
1: আমার নাম আদ্রিকা মালাকার।
0: আচ্ছা আদ্রিকা, ভালো আছো?
1: হ্যাঁ ভালো আছি।
0: কোন ক্লাসে পড়ো?
1: ক্লাস 4-এ।
0: আর কোন স্কুলে পড়ো?
1: প্রণবানন্দ বিদ্যা মন্দির।
0: আচ্ছা আদ্রিকার ঝুলিতে আজকে আমাদের জন্য কি রয়েছে বলো?
1: রবীন্দ্রসঙ্গীত ও লোকগীতি।
0: আচ্ছা রবীন্দ্রসঙ্গীত শোনাবে, লোকগীতি শোনাবে, ঠিক আছে। আদ্রিকা গান বেশি পছন্দ নাকি লেখাপড়া, কোনটা?
1: দুটোই বেশি পছন্দ।
0: দুটোই পছন্দ। আর আদ্রিকা বড় হয়ে কি হতে চায়?
1: টিচার।
0: টিচার হতে চায়, ঠিক আছে। আদ্রিকা আরো গল্প করব, কিন্তু তার আগে চলো আমরা গানে যাই, ঠিক আছে?

0: আচ্ছা, তো বলেছিলে তুমি যে গান করতে ভালো লাগে, তো লেখাপড়ার পাশাপাশি গান এর সময়টা তুমি কিভাবে বের করো?
1: স্কুল থেকে এসেছে, মাস্টার চলে যায়, তারপরে কি করি?
0: স্কুল থেকে এসে স্যারের বাড়িতে যাও, তারপরে? আচ্ছা ঠিক আছে। প্রত্যেকদিন রেওয়াজ করা হয়?
1: হ্যাঁ, যখন কোনো আবার মাস্টার যদি দেরিতে যায় একটু একটু করা হয়।
0: আচ্ছা, সবচাইতে বেশি কে সাপোর্ট করে তোমাকে?
1: দুজনই সাপোর্ট করে,
0: মা এবং বাবা, তাই তো? ঠিক আছে। গান আর লেখাপড়া ছাড়া আর কি কিছু শেখা হয়?
1: নাচ ও আর্ট।
0: বাহ, অনেক কিছু শেখো, তার জন্য তো অনেকটা সময় বের করতে হয়, মানে একদম রুটিন করে সব কিছু করতে হয়, তাই তো? ঠিক আছে। আর বড় হয়ে কি হওয়ার ইচ্ছে বলেছিলে? টিচার হওয়ার ইচ্ছে, তার জন্য ভালো করে লেখাপড়া এখন থেকেই করতে হবে, তাই তো? ঠিক আছে। আর তোমার পছন্দের গায়ক কিংবা গায়িকাকে বলো।
1: শ্রেয়া ঘোষাল।
0: শ্রেয়া ঘোষালের গান পছন্দ, বেশ। তারপরে আমরা আর কোন গানে যাব?
1: লোকগীতি।
0: লোকগীতি, চলো।

0: সত্যি এই ছোট্ট বন্ধুদের গান শুনলে মনে হয় সুরের কোনো বয়স হয় না। এতটুকু বয়সে তারা এত নিষ্ঠা আর ভালোবাসা দিয়ে গান পরিবেশন করে, তা বারবার আমাদের মুগ্ধ করে। তাদের কণ্ঠের সরলতা আর আন্তরিকতাই গানগুলোকে আরও সুন্দর করে তোলে। আমাদের ছোট্ট বন্ধুর জন্য এবারে জোরে একটা করতালি হোক। একের পর এক সুন্দর সুন্দর পরিবেশনা আমাদের মুগ্ধ করছে। ছোট্ট বন্ধুদের কাছ থেকে আমরা একের পর এক সুন্দর সুন্দর গান উপহার পাচ্ছি। এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধুর কাছে। কি নাম তোমার বলো?
1: দেবশ্রী দাস।
0: আচ্ছা দেবশ্রী, কেমন আছো?
1: ভালো আছি।
0: আচ্ছা, আর আজকে তুমি আমাদের কি শোনাবে বলো?
1: গান শোনাবে।
0: কোন গান শোনাবে?
1: আপনাকে জানাই আমার।
0: ঠিক আছে, দেবশ্রী কোন স্কুলে পড়ে আর কোন ক্লাসে পড়ে?
1: আমি প্রণবানন্দ বিদ্যা মন্দির স্কুলে পড়ি, আমি ক্লাস 4 এ পড়ি।
0: ঠিক আছে দেবশ্রী, তাহলে চলো গানে যাই।
1: ঠিক আছে।

0: বাহ, তো দেবশ্রী বলো যে লেখাপড়া করতে বেশি ভালো লাগে নাকি গান করতে, কোনটা?
1: দুটোই করতে ভালো লাগে।
0: আচ্ছা, আর লেখাপড়া আর গান ছাড়া কি আর কিছু শেখো?
1: হ্যাঁ।
0: কি শেখো?
1: আর শিখি, অ্যাবাকাস শিখি, স্মার্ট ইংলিশ শিখি।
0: আচ্ছা, তো আর্টটা বেশি ভালো লাগে না নাকি? আচ্ছা ঠিক আছে। বাড়িতে সবচেয়ে বেশি বকুনি কে দেয় বলো?
1: কেউ না,
0: সবাই আদর করে। বেশ, আর সবচেয়ে বেশি সাপোর্ট কে করে এই যে অনেক কিছু শিখো বলেছো?
1: মা, বাবা, দিদি।
0: আচ্ছা ঠিক আছে। তো তোমার পছন্দের সিঙ্গার কে, মানে কার গান শুনতে তোমার বেশি ভালো লাগে বলো?
1: অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষাল।
0: বেশ ঠিক আছে, আর তারপরে আমরা কোন গানে যাব? চলো তাহলে শুরু করা যাক।

আগামী দিনের শিল্পীরা আজ থেকে নিজেদের স্বপ্নের পথে হাঁটতে শুরু করেছে। ছোট্ট বন্ধুদের গান শুনতে শুনতে সময় যে কখন কেটে যায় তা বোঝাই যায় না। তো আজকের মতো কাকলির পর্ব আমরা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো রবিবার। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে।

কত সুন্দরভাবে এই ছোট্ট বন্ধুরা গান করছে। তাদের কণ্ঠে থাকে এক অন্যরকম মাধুর্য যা সরাসরি হৃদয় ছুঁয়ে যায়। এমন পরিবেশনা শুনলে মনে হয়

আপনারা রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ততে। এই মুহূর্তে আমি গোপা রয়েছি আপনাদের সঙ্গে। আর এবারে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তের এফএম নিউজ হেডলাইন্স। তেলিয়ামুড়ায় 77তম রাজ্যভিত্তিক বন মহোৎসবের উদ্বোধন করেন বনমন্ত্রীর বনদপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে এছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ, রাজ্য বন দপ্তরের পিসিসিএফ আর কে শ্যামল সহ জনপ্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার পুলিশ বাহিনীকে আরও আধুনিক, দক্ষ, প্রযুক্তি নির্ভর এবং জনবান্ধব হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে। গতকাল আর কে নগরস্থিত এ চন্দ্রামারাও টিএসআর প্রশিক্ষণ কেন্দ্রে 92তম ব্যাচের নবনিযুক্ত পুলিশ কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আসন্ন শারদ উৎসবের আগেই রাজধানী আগরতলার স্মার্ট সিটি প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করার উপর জোর দিয়েছেন। তিনি গতকাল বিদুরকর্তা চৌমোহনি থেকে পূর্বাশা আশ্রম চৌমোহনি, মঠ চৌমোহনি, লালবাহাদুর ক্লাব ও জানাভয়নগর প্যারাডাইস চৌমোহনি এলাকার স্মার্ট সিটি প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেশামুক্ত ভারতের স্বপ্ন দেশের যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গতকাল আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজে নেশামুক্ত ত্রিপুরা বিষয়ে রাজ্যস্তরীয় কর্মশালায় তিনি একথা বলেন। প্রায় 4 মাস স্থগিত থাকার পর চলতি সপ্তাহ থেকে পুনরায় ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার অর্থ প্রদান শুরু হয়েছে। সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের সচিব তপন কুমার দাস গতকাল জানিয়েছেন, চলতি সপ্তাহে বকেয়া 2 মাসের ভাতার টাকা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, বাকি টাকা পরবর্তী সময়ে মিটিয়ে দেওয়া হবে। রাজধানীতে প্রকাশ্যে হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট বিক্রিতে অভিযুক্ত মাদক কারবারীকে 8 বছরের সশ্রম কারাদণ্ড দিল পশ্চিম ত্রিপুরার বিশেষ এনডিপিএস আদালত। গতকাল বিচারক আশুতোষ পাণ্ডে এই রায় দেন। দোষী ব্যক্তির নাম সুমন দাস। ফিফা বিশ্বকাপ ফুটবলের আসরে ইংল্যান্ড তৃতীয় স্থান দখল করেছে। গতরাতে মায়ামিতে স্থান নির্ধারণের খেলা ইংল্যান্ড 6-4 গোলে ফ্রান্সকে পরাজিত করে। ইংল্যান্ডের বোকাও সাকা হ্যাট্রিক করেছেন। অন্যদিকে ফ্রান্সের কিলিয়ান এমবাপে 2টি গোল করে এই আসরে মোট 10টি গোল নিয়ে শীর্ষে রয়েছেন। 8টি গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আজ মধ্যরাতে 12:30 আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। আজ দুপুর পর্যন্ত আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের 4টি জেলাতে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিলাম এই মুহূর্তের এফএম নিউজ হেডলাইন্স।

আপনারা রয়েছেন 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্তদে। আর এই মুহূর্তে আমরা যে অনুষ্ঠান আপনাদের নিয়ে এসেছি সেটা হলো শিশুদের অনুষ্ঠান, লাইভ শিশুদের অনুষ্ঠান। তাই যেসব বাবা মায়েরা আমাদের অনুষ্ঠান শুনছেন তাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ছেলে মেয়েদের

আমাদের সঙ্গে সরাসরি ছড়া, গান, কবিতা বলার জন্যে উদ্বুদ্ধ করুন এবং ফোন নাম্বারটা অবশ্যই মিলিয়ে দেবেন। ফোন নাম্বার হলো 2326253 2326253। এই নম্বরে ফোন করে ছোট ছেলেমেয়েরা যারা শুনছো তারা অবশ্যই আমার সঙ্গে তোমাদের ছড়া, গান, কবিতা, গল্প সবগুলো কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। আমরা থাকবো পুরো এক ঘন্টা। তাহলে শুরু করি আজকে আমাদের অনুষ্ঠান। আর প্রথমে শুনিয়ে দিচ্ছি একদম ছোট যারা রয়েছ তাদের জন্যে ছোটদের গান।

ছোট্ট শোনা বন্ধুরা, তোমরা যারা আমাদের অনুষ্ঠান শুনছো, তোমাদের জন্যে একটা গল্প রয়েছে, মজার গল্প। তাহলে শুনিয়ে দিই বরং গল্পটা, তারপর তোমরা শুনে নিয়ে তোমরা যদি এরকম কোনো গল্প আমাকে শোনাতে চাও, বা ছড়া, কবিতা, গান, তাহলে অবশ্যই আমাকে ফোন করো 2326253 এই নম্বরে। তো গল্পটার নাম হলো ভাঙা বিস্কিট। আমরা বিস্কিট খেতে সবাই ভালোবাসি, তাই না? তো এরকম একটা বিস্কিটের গল্পই আজকে আমরা তোমাকে শোনাবো। তো গল্পের নাম তো ভাঙা বিস্কিট। তাহলে গল্পটা এরকম, হাওড়া বর্ধমান লোকাল যে ট্রেনটা চলে, সেই ট্রেনে অফিস ফেরত লোকের প্রচণ্ড ভিড় ছিল সেদিন। সমবেত মানুষের গুঞ্জনে এক অদ্ভুত শব্দের আবহ তৈরি হলো। কেউ কারোর কথাই ঠিকঠাক শুনতে পাচ্ছে না। তিনজনের বসার জায়গায় চারজন ঘেঁষাঘেঁষি করে বসে রয়েছে পুরো কম্পার্টমেন্টে। সামনাসামনি দুটো সিটের মাঝের জায়গাটাতেও তিন চারজন করে দাঁড়িয়ে রয়েছে। দরজা দুটো তো এমনভাবে মানুষের ভিড় হয়ে আছে যে ভেতরে হাওয়া আসার পথটাও যেন বন্ধ। কিন্তু তারই মাঝে বিভিন্ন স্টেশনে লোক নামছে, উঠছে ধাক্কা ধাক্কি করে, আর যেন এক আজব মন্ত্র বলে তাদের দাঁড়াবার জায়গাও হয়ে যাচ্ছে কোনো রকমভাবে। তো এদের মধ্যে বেশিরভাগ মানুষই একে অপরের অপরিচিত, তাই অনেকেই নিজের নিজের মোবাইল নিয়ে ব্যস্ত। এরই মধ্যে হকাররা আসছে যাচ্ছে তাদের পসরা নিয়ে। কী নেই তাদের কাছে? চানাচুর, বাদাম, চা, শনপাপড়ি, ফল থেকে শুরু করে রুমাল, গামছা, চিরুনি, এমনকি রেশন কার্ডের কভারও পর্যন্ত। যেন এক চলমান শপিং মল। তো কিছু দূর যেতে যেতে ভিড় অবশ্য বেশ কিছুটা হালকা হয়ে এলো। এরই মাঝে একটা 10-12 বছরের ছেলে ভিড় ঠেলে উঠল এক স্টেশন থেকে। পরনে ময়লা হাফ প্যান্ট আর মলিন একটা টি শার্ট, পায়ে চটি। শ্যামলা ছেলেটার ঝাঁকড়া চুলগুলোকে অগ্রাহ্য করে ওর চকচকে গভীর চোখ দুটো যেন আগে নজরে আসে। তার হাতে রয়েছে এক ট্রে বিস্কিট, চারটে করে একটা পাতলা স্বচ্ছ সেলোপেনের প্যাকেটে মোড়া রয়েছে সে বিস্কিটগুলো, উপরে একটা চেক কাটা হালকা ছাড়ন দিয়ে ঢাকা। তাতে সবটা চাপাও পড়েনি ঠিকভাবে। বিস্কিট, বিস্কিট, বাড়িতে বানানো বিস্কিট বলে বলে সরু গলায় ছেলেটা ডাকতে শুরু করল। মাত্র 5 টাকা প্যাকেট, দুটো নিলে? বলে এগোতে গিয়েই ছেলেটা হোঁচট খেল, আর সঙ্গে সঙ্গে ছিটকে পড়ল হাতের ট্রেটা মেঝেতে, ছড়িয়ে গেল বিস্কুটের প্যাকেটগুলো। দ্রুত হাতে আবার সেগুলো কুড়িয়ে নিয়ে ট্রেতে

সাজাতে ছেলেটা ডুকরে কেঁদে উঠল। বেশিরভাগ বিস্কিটই প্যাকেটের ভিতরে ভেঙে গেছে, খুব সামান্যই আস্ত রয়েছে মনে হয়। হাতে ট্রেটা মেঝেতে রেখে ছেলেটা অঝরে কেঁদে যাচ্ছে। অ্যাপার্টমেন্টের ওই জায়গাটা হঠাৎই একটু যেন নীরবতা ছেয়ে গেল। এক ফলওয়ালা বলে গেল, একটু সাবধানে চলবি তোরে পুচকি, গেল তো সারাদিনের কামাই। দু একজন বলল, কাঁদিস না রে, ওঠ বাড়ি যা আজ। ছেলেটা বলে উঠল, কাকু বাড়িতে মার জ্বর, ছোট বোন, আমি ব্যবসা না করলে মহাজন কোনো কথা শুনবে না বলে জামার হাতায় চোখ মুছতে লাগলো। আমাদের সবারই খুব খারাপ লাগছিল। ভাবছিলাম দেব নাকি 10টা টাকা ছেলেটার হাতে গুঁজে, কিন্তু ভাবলাম খেটে খাওয়া ছেলে সাহায্য নিতে কি রাজি হবে। আমার ভাবনাটা কিন্তু তখনও শেষ হয়নি। এক ফর্সা সুদর্শন প্রৌঢ় লোক উঠে দাঁড়িয়ে ছেলেটার কাছে এগিয়ে গেলেন। ওকে তুলে দাঁড় করিয়ে বললেন, তুই কাঁদিস না, বিস্কুটগুলো তো ভেঙেই খাবে সবাই, ঠিক বিক্রি হয়ে যাবে। এই বলে মাথায় হাত বুলিয়ে দিয়ে ছেলেটাকে আদর করে বললেন, দে তো আমায় 2 প্যাকেট বিস্কিট দে তো বলে একটা 10 টাকার নোট এগিয়ে দিলেন তিনি। ভদ্রলোক সেই বিস্কুটের প্যাকেট দুটো তার পকেটে রেখে দিলেন। তারপর এবার নিজেই ট্রেটা নিয়ে ছেলেটাকে বললেন, আয় আমার সঙ্গে বলে নিজেই চেঁচিয়ে উঠলেন, চাই বিস্কিট, ভাঙা বিস্কুট কে নেবেন, মাত্র 5 টাকা প্যাকেট। ওনার বলার ভঙ্গিতে সবাই হেসে উঠল। একটা অদ্ভুত শ্রদ্ধা আর সম্ভ্রমে ভরে উঠল সবার মন। আশ্চর্যকাণ্ড, বোধহয় 10 মিনিটও লাগলো না সব বিস্কিট বিক্রি হয়ে গেল। আমার হাতেও খোলা প্যাকেট, মুখে তিল আর কালো জিরে লাগানো বিস্কিট, ছেলেটার হাতে 1 গোছা 5-10 টাকার নোট আর চোখে এক অদ্ভুত খুশি। ভদ্রলোক বললেন, দেখলি শুধু শুধু কাঁদছিলি, চল নাম এবার, ফিরতি ট্রেনে বাড়ি যা, টাকাগুলো পকেটে ঢোকা, হারাস না আবার ক্যাবলার মতো। সবাই ওনার দিকে চেয়ে রইল। ছেলেটা নিচু হয়ে প্রণাম করল ওনাকে। স্টেশন আসতেই ভদ্রলোক ছেলেটার হাত ধরে নামালেন, সঙ্গে তিনিও নামলেন, বললেন আমার গন্তব্য ওটাই। আমিও নামলাম ওনাদের পেছন পেছন। ছেলেটার পিঠ চাপড়ি দিয়ে ভদ্রলোক বললেন, দারুণ করেছিস আজ, কত হলো? ছেলেটা বলল, কি জানি কাকু, গুনিনি এখনো। গল্পটা এখানেই শেষ। কিন্তু দেখলে তো ছোট বন্ধুরা, যদি আমরা এগিয়ে গিয়ে কাউকে সাহায্য করি তাহলে কিন্তু কেউ হয়তো বেঁচেই যায়, কারো অনেক উপকারও হয়ে যায়। আমাদের ছোট্ট একটা প্রয়াস অনেক বড় কাজ কারোর করে দিতে পারে। তাহলে আমরা যদি এভাবেই ছোট ছোট ঘটনায় নিজেকে যদি এর ভিতরে ঢুকিয়ে তাকে সাহায্য করি, তাহলে মনে যেমন শান্তি পাওয়া যায়, পাশাপাশি অন্য কারোর উপকারও করা যায়। তাহলে গল্প শেষ হলো, এবারে তাহলে চলো তোমাদের একটা গান শুনিয়ে দিই, তারপর অপেক্ষা করছি কিন্তু আমরা এখনও তোমাদের ফোনের 2326253-2326253 এই নম্বরে ফোন করে আমাদের অবশ্যই শোনাতে পারো তোমার গান, গল্প, কবিতা। তাহলে চলো তোমাদের গান শুনিয়ে নিয়ে ফিরছি আবার কথায়।

আমরা রয়েছি শিশুদের অনুষ্ঠানে, লাইভ শিশুদের অনুষ্ঠানে। তো আমরা শোনাচ্ছি ছড়ার গান, ছোটদের গান, গল্প শুনিয়েছি। এবার একটা মজার ঘটনা বলি। ছোট্ট সোনা বন্ধুরা, তোমরা

জানো যে বিশ্বকাপ চলছে, ফাইনাল খেলা শুধু বাকি, বাকি সব হয়ে গেছে। তো এবারে এখন যে ফুটবলের কথা বলবো শেষের আগে, তো ফুটবলটা একটু অন্য ধরনের ফুটবল এবারে বিশ্বকাপে বানানো হয়েছে। এটা একটা ডিজিটাল দুনিয়ার অভিনব আবিষ্কার। এটাকে বলে ট্রিয়ন্ডা ফুটবল। প্রস্তুত করেছে জগতের সবচেয়ে বড় ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক একটা সংস্থা, সবাই জানি সেটা। আর এই ফুটবলটি এই বছরের মানে 2026 যে বিশ্বকাপ ফুটবল, সেটার স্বীকৃতিপ্রাপ্ত একমাত্র বল। এটি শুধু একটি চামড়া আর সুতো দিয়ে সেলাই করে তৈরি করা হয়নি, কিন্তু এটিকে রীতিমতো একটা আস্ত হাই স্পিড কম্পিউটার বলা চলে। এবারে তোমরা বলবে কম্পিউটার, কম্পিউটার কীভাবে ফুটবল হয়ে গেল? সেটাই বলছি। খেলার সময় খেলোয়াড়ের কিন্তু একবারও মনে হবে না সেটি একটি সাধারণ বল নয়। তো বলটিকে হাওয়ার বদলে বলটিতে কী ঢোকানো হয়েছে জানো? মোবাইল চার্জের মতো চার্জ দেওয়া হয়েছে। একবার যদি চার্জ দেওয়া হয় এই বলটিতে, তাহলে পুরো 6 ঘন্টা চলবে এই বলটি। অতএব সাধারণ 1.5 ঘন্টার ম্যাচের জন্য 6 ঘন্টা ব্যাপী চলার উপযুক্ত করে তৈরি করা হয়েছে এই ফুটবলটি, মাঝপথে যাতে কোনো সমস্যা সৃষ্টি না করে। এবারে প্রত্যেক ম্যাচ শুরু হবার আগে রেফারি করেন কি, তাহলে সাধারণ চামড়ার বলের মতো উনি পরীক্ষা করে নেন। এবারে যেটা করতে হবে বা যেটা করেছেন রেফারিরা, সেটা হলো ফুল চার্জ আছে কি না সেটা কিন্তু ওনারা দেখে নেন। এই যেন সারা রাত মোবাইল চার্জ করার পর অফিসে যাওয়ার আগে দেখে নেওয়া ফোনটি ঠিকমতো চার্জ হয়েছে কিনা, যেটা আমরা সাধারণত করে থাকি প্রায় প্রত্যেকেই। তো কানাডা, মেক্সিকো আর মার্কিন যুক্তরাষ্ট্র, এই 3 দেশ বিশ্বকাপের হোতা। এই তিনটি দেশ কিন্তু বিশ্বকাপের যে বিষয়টা সেটা তারা শুরু করেছিলেন, তারা দেখভাল করেছিলেন এবং তাদের উদ্যোগে সেটা প্রথম হয়েছিল। তো এই কারণে বলটির নাম রাখা হয়েছে ট্রিনয়ডা, ট্রিয়ন্ডা। ট্রি হলো 3 আর ওন্ডা মানে ঢেউ। লাল, নীল, সবুজ এই 3 রঙের বলটির বাইরে ওই 3টি দেশের রাষ্ট্রীয় যে পতাকা রয়েছে সেটার যে বিশেষ প্রতীকী সেগুলো কিন্তু এই বলটিতে রাখা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে পতাকা রয়েছে তার যে তারা বা তারকা সেটা এখানে নেওয়া হয়েছে। কানাডার যে ম্যাপল পাতা সেটাও কিন্তু রয়েছে এই বলটার মধ্যে, আর মেক্সিকোর ইগল পাখির ছবি। এছাড়াও বলটার আরও একটা বৈশিষ্ট্য রয়েছে, এর চামড়ার উপরে খোদাই করা হয়েছে সোনালি রঙের বিশ্বকাপের লোগো। বিভিন্ন দেশে 16টি মাঠে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে এবারে বিশ্বকাপ খেলা হয়েছে, তাই বলটিকে সেভাবেই তৈরি করা হয়েছে যাতে কোনো অবস্থাতেই বলটির রং বা ঔজ্জ্বল্য নষ্ট না হয়ে যায়। বলটির কেন্দ্রে রয়েছে মাত্র 14 গ্রাম ওজনের 500 হার্জের একটি কম্পিউটার চিপ, যা 1 সেকেন্ডের 500 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে বলের গতি, খেলোয়াড়ের পায়ের হালকা ছোঁয়া, যাত্রাপথ এসব সঠিক অবস্থান একদম বিদ্যুৎ বেগে পৌঁছে দেবে স্টেডিয়ামের কন্ট্রোল রুমে। দিয়েছে তার প্রমাণ পেয়েছে বিশ্বের লক্ষ লক্ষ যে দর্শকরা রয়েছেন সেটা। তার ফলে কি হয়েছে, অফসাইড, ফাউল, হ্যান্ডবল, কর্নার এসবের মতো বিতর্কিত যে পরিস্থিতিগুলো আগে যেরকম হতো অনুমানের উপর নির্ভর করে সিদ্ধান্তটা দেওয়া হতো, এবারে কিন্তু সেটা হয়নি। সঠিক সিদ্ধান্ত নিতে এবারে কিন্তু রেফারির কোনো অসুবিধা হয়নি, কেননা যে চিপ রয়েছে কম্পিউটারের চিপ সেটা কিন্তু সেটা নির্ভুলভাবে বলে দিয়েছে। তো এই যে অভিনব যে নতুন দুনিয়ার সবচেয়ে প্রিয় এবং অন্যতম প্রাচীন খেলা ফুটবল, সেটা কিন্তু কোটি কোটি ফুটবল প্রেমী মানুষ এবারে কিন্তু উপভোগ করেছে নির্ভুলভাবে। হলো না সেটা খুব মজার ঘটনা, ফুটবল অথচ ডিজিটাল ফুটবল। কেমন লাগলো এই যে আমরা ফুটবলের মাঠের ফুটবল নিয়ে কথা বললাম? এরকম আমরা আরও কথা বলবো, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে বলো। ফোন নম্বর 2326253। আরও 15 মিনিট রয়েছে কিন্তু আমাদের হাতে। তো যাই হোক।

0: একজন বন্ধু এসে গেছে তাই না? হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, কে রয়েছো লাইনে? হ্যালো,
1: আমি আত্রেয়া কথা বলছি।
0: কে কথা বলছো? আথাইয়া?
1: হ্যাঁ,
0: কোত্থেকে বলছো?
1: মেনাচিপাড়া, আগরতলা।
0: আচ্ছা, তো আজকে তুমি আমাকে কি শোনাবে গো?
1: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু ভোলানাথ থেকে তাল গাছ।
0: আরে বাহ, দেখি শোনাও তো।
1: তাল গাছে এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ ফুড়ে যায় একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানা এ উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার সারাদিন ঝড় ঝড় তর তর পাতে।
0: বাহ, খুব সুন্দর। তুমি কোন ক্লাসে পড়ো? হ্যালো, হ্যালো, না ও তো কেটে দিল। যাই হোক, খুব সুন্দর একটা ছড়া শুনলাম আমরা অথাইয়ের কাছ থেকে। তো এভাবে যারা শোনাতে চাইছো অবশ্য করেই আমাকে শোনাতে পারো। আরও 6 মিনিট রয়ে গেছে, আমরা কিন্তু থাকবো আরও 6 মিনিট ধরে। যাই হোক, এরপরেও বলবো, যারা আমাদের চট্টশোনা বন্ধুরা, যারা আমাদের অনুষ্ঠান শুনছো, তোমরাও কিন্তু প্রত্যেকেই অথাইয়ের মতো আমাদেরও ছড়া গান শোনাতে পারো। তো যাই হোক, এবারে তাহলে আমরা আরও একটা গান তোমাদের শুনিয়ে দিই। যদি কেউ ফোন করো তাহলে কিন্তু তাড়াতাড়ি করতে হবে, আমাদের হাতে খুব বেশি সময় নেই। চলো গান শুনিনি, তারপর আবার ফিরে আসছি।

এই গানটির সঙ্গে আমরা শেষ করছি আজকের লাইভ শিশুদের অনুষ্ঠান। তো তোমরা ভালো থেকো ছোট্ট সোনা বন্ধুরা, আগামী রবিবারে আবারও কথা হবে তোমাদের সঙ্গে, গল্প হবে, গান হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, এবারে চলে যাচ্ছি আমাদের পরের অনুষ্ঠানে। সঙ্গে থেকো কিন্তু তোমরাও।

0: আপনারা রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্ততে। এবারে শুরু করব পরের অনুষ্ঠান, যেটা রয়েছে মহিলাদের জন্য অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম তুমি অনন্যা। তবে তার আগে অবশ্যই একটা ছোট্ট বিরতি নিয়ে দেব বিজ্ঞাপনের জন্য। ফিরছি বিজ্ঞাপন শেষে।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো
2: রাজু, মোবাইল ছাড়।
3: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
4: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
2: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
4: তাহলে সঠিক নম্বর
2: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
4: দিদি তুমি বাঁচালে।
2: কাজ থেকে নয়,
4: হ্যাঁ করছি। RBI এ কথা বলে,
5: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
6: This November, Maruti Suzuki presents Pragati Ka Tyohar. It's the moment India upgrades from two wheels to four. Because your first car isn't just an upgrade, it's pride, comfort and safety for your family. Now get select Maruti Suzuki cars at special starting prices, starting rupees 3.07 lakhs, with easy EMIs and low down payments. Visit your nearest Maruti Suzuki Arena showroom today. TNC apply.
7: I love my Eco, cause it's got more power.
8: And it also comes with all new safety features.
9: We love our Eco, cause we can bring all our friends.
10: We love our Eco, cause it's made every journey special.
11: Over 15 years, 12.5 lakh proud owners made their dream come true. The Eco family is growing. Get attractive offers up to rupees 40,500. TNC apply.
12: Modern design, advanced tech. Explore Maruti Suzuki Wagon R. Now comes with a true tall boy design, strong look and robust design. Advanced K-Series engine, ideal start-stop technology and safety features like 6 airbags, ABS with AVD.
11: Get attractive offers up to rupees 50,100. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
0: আপনারা রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্ততে। আর এই মুহূর্তে আমরা চলে এলাম যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানের নাম মহিলাদের অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানের নাম হলো তুমি অনন্যা। তো আমরা এই অনুষ্ঠানে এমন কারোর সঙ্গে কথা বলি যারা স্বক্ষেত্রে কোনো না কোনো বিষয়ে নিজেদের সৃজনশীলতা প্রকাশ করছেন, এবং সেই সঙ্গে ওনারা কিন্তু নিজেদের ঘর বাইরে সমস্ত কিছু সামলে নিয়ে তারা এগিয়ে চলেছেন। আজকে আমরা যার সঙ্গে কথা বলবো, তিনি হলেন সুতপা দাস। তিনি অধ্যাপনার কাজ করেছেন, তিনি ঘর সামলেছেন এবং পরিবারের সমস্ত দায়িত্ব পালন করেছেন, এবং সেই সঙ্গে লেখালেখির কাজটাও করেছেন তার নিজের সৃজনশীলতার কাজ। তো নিশ্চয়ই রয়েছেন আমার সঙ্গে। আমি কি সুতপা দাস ম্যাডামের সঙ্গে কথা বলছি? আচ্ছা, তো ম্যাডাম আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনাকে।
13: আমিও আপনাদেরকে নমস্কার জানাচ্ছি।
0: তো ম্যাডাম, আপনার যে প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে আপনার সঙ্গে ইচ্ছে হচ্ছে, তো একটা কথা আছে, মেয়েরা সব পারে, তো সেক্ষেত্রে ঘর থেকে বাইরে সকল জায়গায় ওনারা নাকি নিজেদের ছাপ ফেলে দেন এবং সব কাজ পারেন, তো সেক্ষেত্রে আপনার কী মনে হয়?

0: কথাটা কতটুকু সত্যি?
1: সবটা বোধহয় সত্যি নয়,
0: আচ্ছা,
1: তার কারণ হচ্ছে মেয়েরা, মেয়েদের এই পরিচয়ের বাইরেও তারা মানুষ, কোনো মানুষের পক্ষেই
0: হুম হুম
1: সবকিছু পেরে ফেলা সম্ভব নয়।
0: আচ্ছা,
1: আমরা পারার চেষ্টা করতে পারি,
0: হুম হুম
1: সব মানুষ মানুষ হিসেবে, মেয়ে মানুষ হিসেবে নয়, মানুষ হিসেবে চেষ্টা করতে পারি,
0: প্রথমে
1: যেটাতে
0: আমাদের
1: কখনো সফলই হয়তো কখনো সফল হয়ে গেছে।
0: আর পাঁচটা মানুষের মতো,
1: হ্যাঁ
0: যেখানে পুরুষ কিংবা মহিলা ভেদ করা হয় না, ভেদাভেদ নেই, সেক্ষেত্রে
1: হ্যাঁ
0: যেখানে পুরুষরাও কোথাও কোথাও অকৃতকার্য হন, মেয়েদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। কিন্তু কথাটা বলে বোধ হয় মেয়েদের একটু বেশি করে কি বলবো, মেশিন বানিয়ে দেওয়া হচ্ছে, সেটার সঙ্গে কি আপনি একমত?
1: সেটা বলে হয়তো অনেক সময় ছেলে ভুলানোর কথা বলা হয়, অথবা উল্টোটাও বলতে পারি, হয়তো ইন্সপায়ারও করা হয়,
0: আচ্ছা
1: প্রেরণাও দেওয়া হয়,
0: আচ্ছা,
1: দুটোই আছে, দুটোই আছে।
0: তো আপনি দীর্ঘদিন অধ্যাপনার কাজ করেছেন, তো মেয়েদের যেটা করতে হয় সেটা হলো বাড়ির কাজ সামলে,

0: সেটার সঙ্গে কি আপনি একমত?
1: সেটা বলে হয়তো অনেক সময় ছেলে ভুলানো কথা বলা হয়, অথবা উল্টোটাও বলতে পারি, হয়তো ইন্সপায়ারও করা হয়,
0: আচ্ছা
1: প্রেরণাও দেওয়া হয়,
0: আচ্ছা,
1: দুটোই আছে, দুটোই আছে।
0: তো আপনি দীর্ঘদিন অধ্যাপনার কাজ করেছেন, তো মেয়েদের যেটা করতে হয় সেটা হলো বাড়ির কাজ সামলে তারপরে অফিসে গিয়ে, মানে বাড়ির পূর্ণ দায়িত্ব পালন করার পর, তারপর অফিস, স্কুল, কলেজ সেখানে গিয়েও পূর্ণ দায়িত্ব পালন করার পর, ফিরে আসার পরেও আবার সবটুকু কাজ করে যেতে হয়। তো সেক্ষেত্রে কি বলবেন, সেখানে ভারসাম্য রক্ষায় মেয়েদের কি করা প্রয়োজন?
1: আসল কথা হচ্ছে, ধরে রাখার ভূমিকাটা তো মেয়েরাই,
0: হুম হুম হুম
1: মেয়েরা ধরে রাখে, ব্যালেন্স রাখার ক্ষমতাটা মেয়েদের, ফলত মেয়েদের কাজটা বেড়ে যায়, পরিশ্রম বেড়ে যায়, কারণ প্রকৃতিগত অনুসারে মেয়েরা ভারসাম্য রক্ষা করে, সেটা না হলে ভারসাম্যটা নষ্ট হয়ে যায়।
0: আচ্ছা, তো সেক্ষেত্রে আমি বলবো, এই যে ভারসাম্য রক্ষার দায়িত্বটা, সেটা কি শুধুই মেয়েদের, নাকি সেখানে পরিবারের অন্য সদস্যদের ভূমিকা থাকা
1: সবারই
0: উচিত?
1: সবারই থাকা উচিত, সবারই থাকা উচিত,
0: আচ্ছা,
1: কিন্তু জানি না মেয়েরা, আমি যতজন মেয়েকে দেখেছি, দুজন একজন ছাড়া, প্রত্যেক মেয়েরা একটা ভূমিকাকে কখনো এড়িয়ে যেতে পারেন না, সেটা হচ্ছে মায়ের ভূমিকা,
0: একদম ঠিক,
1: সেই ভূমিকাটা এড়াতে পারেন না বলেই হয়তো তাকে বাকি সবকিছু সামলেও অথবা সেখানে ফাঁকি দিয়েও তাকে বাস্তবতা রক্ষা করতে হয়, কারণ মায়ের দায়িত্ব, মায়ের ভূমিকা তো তিনি এড়াতে পারেন না।
0: ঠিক। আচ্ছা, তো এই যে আপনার ক্ষেত্রে সেটাই হয়েছে যে মায়ের ভূমিকাটা পালন করতে গিয়ে দুদিকে ভারসাম্যটা রক্ষা করতে হয়েছে, তার মাঝেও আপনি কিন্তু নিজের একটা যে পরিচয়, সেটা কিন্তু অন্য পরিচয় রয়েছে, মা ছাড়াও বা একজন অধ্যাপনার কাজ করা অধ্যাপিকা ছাড়াও আরও একটা যে ভেতরে যে সৃজনশীলতাটুকু রয়েছে সেগুলো বাইরে বার করে আপনি আপনার মতো সমাজে একটা জায়গা করে নিতে পেরেছেন। তো সেক্ষেত্রে আমি আপনার লেখালেখির কথাই বলছি, আপনি সলিল কৃষ্ণদেব বর্মন পুরস্কারটাও পেয়েছেন 2017 সালে শ্রেষ্ঠ কথাশিল্পী হিসেবে বোধ হয়। তো সেক্ষেত্রে আপনি, আপনার উপন্যাস ভিন্ন ধর্মী উপন্যাস আমরা লক্ষ্য করেছি, তো এই যে ঘরে বাইরে সামলে আপনি নিজের একটা আইডেন্টিটি তৈরি করেছেন, তো সেক্ষেত্রে আপনাকে কি কোনো, মানে ধরুন নিশ্চয়ই কিছু চ্যালেঞ্জ ছিল আপনার জীবনে, তো সেগুলো যদি একটু মানে আমাদের কাছে বলেন আর কি।
1: সত্যি কথা বলতে চ্যালেঞ্জ আমি বলবো না, আমি বলবো যে আমার মনে হয়েছে আমার কিছু বলার কথা রয়েছে, যা দেখছি, যা মানে বুঝতে পারছি, অনুভব করছি, তো সেই কথাগুলো বলতে গিয়েই লেখালেখিতে চলে আসা, সেখান থেকে আমার লেখালেখির শুরু। তো কথা হচ্ছে যে চ্যালেঞ্জ হিসাবে এটা কখনো আমার কাছে আসেনি, এটা করতেই হবে, চ্যালেঞ্জটা আসেনি। তার কারণ হচ্ছে আমি কখনো কর্মজীবনে ফাঁকি দিইনি, আমার অধ্যাপনা বৃত্তিতে আমি কখনো ফাঁকি দিইনি, আমার ছাত্র ছাত্রীদের সঙ্গে আমার সম্পর্ক ভীষণ রকমের ভালো, আমি তো বলি তারাই আমাকে নির্মাণ করে নিয়েছে। লেখালেখিটা পরের জিনিস, সেটা হচ্ছে সব মানুষের তো কিছু কথা বলার থেকে যায়, জীবনে বাড়তি কথা বলার থেকে যায়, যেটা আমরা বলতে পারি না, সে বলতে চেয়ে হয়তো বিভিন্ন মাধ্যম আমরা বেছে নিই, সেখান থেকেই হয়তো মানুষ সৃজনশীল হয়ে ওঠে, এইটুকুনি আমার মনে হয়।
0: আচ্ছা, এই যে মানে ব্যাপারটা, মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, ঘর বাইরে সামলাতে সামলাতে মেয়েটা বাড়িতে এসে একদম ক্লান্ত অবসন্ন হয়ে পড়ে, তখন আর তার নিজের জন্য কিছু ভাবার সময়ও পায় না বা ইচ্ছেটুকুও থাকে না।
1: এটা খুব সত্যি কথা,
0: তো সেক্ষেত্রে আপনি কি বলবেন, আপনি কিভাবে সেটা ম্যানেজ করেছেন?
1: না,
0: দেখুন, আজকে আপনি যেটা বলবেন,
1: আমার জীবনেও কখনো কখনো যে আমি এলোমেলো হয়ে যায়নি সেটা আমি বলবো না, কারণ কর্মজীবনের তো একটা চাপ ছিল, গৃহস্থালিরও একটা চাপ ছিল, দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, ভালোবাসাও ছিল, কিন্তু তারপরে এসে, হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: তারপরে এসে আমার মনে হলো যে আরে আমার তো অনেক কথা বলার বাকি রয়ে গেছে, আমাকে বলতে হবে, আমি যা দেখি আমার

0: ঋণ শোধ করতে হবে, আমার মাটির প্রতি আমার ঋণ রয়েছে, আমি যেখানে জন্মেছি, সেই মানুষগুলো, সেই প্রকৃতি বলুন যাই বলুন, তার কাছে আমার ঋণ রয়ে গেছে, সেই ঋণটা আমাকে শোধ করতে হবে।
1: মানে একটা
0: হয়তো
1: মনের তাগিদ ছিল,
0: হ্যাঁ
1: এটা
0: মনের তাগিদ,
1: হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ মনের তাগিদ নিশ্চয়ই ছিল, আমাকে বলতে হবে।
1: হুম হুম
0: এখনো যেটা মনে হয় যে আমাকে বলতে হবে, বলার মতন কথা আমরা খুঁজি, সব মানুষেরাই খোঁজেন, সৃজনশীল সব মানুষের আমার মনে খোঁজেন, শুধু মাধ্যমটা আলাদা হয়ে যায়, খুঁজতেই হয়, কারণ মানুষ তো শুধু খেয়ে পড়ে বাঁচে না,
1: ঠিক
0: মানুষ তো আরো আরো আরো অন্য রকম ভাবে বাঁচে, সেই বাঁচাটাই তার আসল বাঁচা।
1: ঠিক। তো একটা কথা না বললেই নয়, 24 ঘন্টার বেশি সময় আমাদের থাকে না, সেখানে
0: হ্যাঁ
1: টাইম ম্যানেজমেন্ট করতে হয়। তো ঘর বাইরে সামলানোর পরে আপনি কিভাবে টাইম ম্যানেজ করতেন, যেটার জন্য আপনি লেখার জন্য খানিকটা সময় বার করতেন?
0: প্রথমত কথা হচ্ছে, আমি যে সবসময় নিয়মিত লিখতে পারি বা নিয়মিত লিখতে পেরেছি সেটা কিন্তু নয়,
1: আচ্ছা
0: কখনো কখনো অন্য চাপ এসে যায়,
1: হুম হুম
0: অন্য কাজের চাপ এসে যায়, তো সেই সব কাজ সামলে হয়তো দেখা গেল কোনো একটা বিষয় আমার কাছে এলো বা কোনো কিছু একটা বলবার মতন জিনিস এলো, কখনো কিন্তু সেটা হারিয়ে যায়, আমি সেটা অস্বীকার করবো যে সেটাকে আমি সবসময় ধরে রাখতে পারছি, সেটা কিন্তু অনেক সময় হেরে যায়। তারপরে দেখা গেল যে সমস্ত কিছু সেরে উঠবার পরে হয়তো সময় হলো রাত 10:30,
1: আচ্ছা
0: 11টা, 12টা
1: হুম
0: বা
1: হুম
0: এমন এমন হলো, হয়তো রাত জাগতেই হলো,
1: হুম হুম হুম
0: যখন সময় পেলাম রাত জাগতেই হলো। যেমন আমি কোভিড চলাকালীন, মানে সেটা 3rd phase, কোভিড চলাকালীন আমি গৃহবন্দী যখন ছিলাম,
1: হুম হুম
0: তখন আমি তখন তো আর বাইরের কোনো জগতের সঙ্গে আমার আর কোনো মানে
1: যোগাযোগ
0: লেনদেন
1: রইল না।
0: নেই, লইল না তখন, হয় তখন আমি, আমার মনে আছে তখন আমি আমার একটা উপন্যাস আমি লিখেছিলাম।
1: বাহ, তো ওই সময় যে উপন্যাসটা লেখা হলো তার মধ্যে কি সাম্প্রতিক ঘটনাবলী, প্রভাব তো থাকেই, কোভিডের ছাপ কি পড়েছিল সে লেখাটা?
0: হ্যাঁ
1: আচ্ছা, সে লেখাটার নাম আর সে উপন্যাসটার নাম জানতে পারি?
0: 16 কোটির ছক।
1: আচ্ছা আচ্ছা, তো এ পর্যন্ত,
0: কোভিড এর প্রভাব আমার আরো একটা লেখাতেও আছে, সাম্প্রতিক একটা লেখা বেরিয়েছে,
1: আচ্ছা
0: হ্যাঁ 2026 সালের কলকাতা
1: ওরে বাবা,
0: বিভাগে, হ্যাঁ
1: সেটা কি?
0: সেখানে সেটা হচ্ছে নিম পাতার ঝোল অথবা কাসুন্দি,
1: আচ্ছা আচ্ছা,
0: কোভিড এর ব্যাপার আছে, কোভিড এর ব্যাপার আছে,
1: কোভিড এর ব্যাপার, মানে ওই সময় যে লেখাগুলো আপনি লিখতে পারেননি হয়তো কিছুটা বেরিয়ে গেছিল, হয়তো খানিকটা রয়ে গেছিল, সেটা এবারে 2026 সালে আপনি সেটা লেখাটা সম্পূর্ণ করেছেন, তাই তো?
0: না না ব্যাপারটা এইরকম নয়, এত প্রসঙ্গটা এসেছে, যখন
1: হুম
0: আমরা লেখালেখি করি
1: হুম
0: সময় জিনিসটা এইরকম যে সময়কে বাদ দিয়ে কিন্তু আমরা কখনো কিছু রচনা করতে পারি না,
1: ঠিক, একদম ঠিক,
0: আপনার অলক্ষে সময় কিন্তু আসবেই,
1: আসবে,
0: মানে সে আসবেই আসবেই, সময়কে বাদ দিয়ে কোনো কিছু লেখা হয় না, তা কাজে সময় ওই জিনিসটা, ওই সমস্যাটা ধরার জন্য নয়, সময়ের পরিপ্রেক্ষিতে সময়ের তাগিদে ওই জিনিসটা এসে গেছে।
1: আচ্ছা, এবার একটু অন্য প্রশ্নের পিছনের দিকে যাই, আপনার যে শৈশবটা সেটা থেকে কিন্তু আপনি, মানে ধরুন কেউ একটা কিছু করতে চাইছে, সেটা কিন্তু ছোটবেলার থেকে যে তাগিদটা থাকে সেটাই বড়বেলায় সেটা ধরা দেয়, তো আপনার যে বেড়ে ওঠাটা সেই এটাকে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল হয়েছিল?
0: হ্যাঁ হয়েছিল, আমার বাড়িতে সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল,
1: হুম হুম
0: আমার বাবা সংস্কৃতির জন্য নিবেদিত প্রাণ ছিলেন,
1: আচ্ছা
0: এটি প্রতিষ্ঠানের সঙ্গে তার প্রাণ পুরুষও বলা যেতে পারে, সেটি উদয়পুর রবীন্দ্র পরিষদ, এবং সেখানে একটি স্কুল গড়ে তোলা, সেটা তো বাবার অবদান আছে, আমরা বাড়িতে ছোটবেলা থেকে থেকেই দেখতাম লোক আসছে যাচ্ছে, গান করছে, বড় বড় শিল্পীরা আসছেন যাচ্ছেন, এইগুলো আমরা দেখতাম
1: তার
0: যে
1: প্রভাব
0: বাবা,
1: হয়তো পড়েছে ছোটবেলায় মনের অজান্তে, নয় কি?
0: হ্যাঁ মনের অজান্তে পড়েছে, ধরুন বাবা হয়তো আমাদের প্রতি কখনোই সেরকম মনোযোগ দেননি,
1: আচ্ছা
0: বাবার বাবার অন্যরকম জগৎ ছিল, কিন্তু বাবার আমাদের প্রতি একটা বড়ই বুঝতে পারি আমাদের প্রতি একটা নীরব ভালোবাসা ছিল, বা এটাও আমি বিশ্বাস করি বাবা মা যেভাবে বাঁচেন, যেটা ভাবেন, শুধু পয়সা খরচা করা বা ছেলে মেয়েকে নিয়ে টিউশনের বাড়িতে ছুটে যাওয়া, কোচিং ক্লাসে ছুটে যাওয়া, সেটা নয়, বাবা মা যেটা বাঁচেন অলক্ষিতে সেটা ছেলে মেয়ের মধ্যে আসে, এটা আমি বিশ্বাস করি,
1: এটা
0: এটা আমি
1: যদি
0: বিশ্বাস,
1: বিজ্ঞানের ভাষায় বলি জেনেটিক যে ব্যাপারটা সেটা থেকেই যায়, নয় কি?
0: জেনেটিক ব্যাপার যেরকম হয়তো আছে, কিন্তু কথা হচ্ছে যে চর্চা একটা জিনিস আছে, সংস্কার একটা জিনিস আছে, সেটা
1: ঠিক
0: কিন্তু বাড়ি আপনাকে দেয়,
1: ঠিক ঠিক
0: সেটা
1: ঠিক
0: বাড়ি বাড়ি আপনাকে দেয়, আমি হয়তো দেখতাম যে বাবা ছাত্র পড়াচ্ছেন আমাদের প্রতি, মানে সেরকম আমরা যে বাড়িতে আছি সেরকম কোনো কিছুই নেই, তো পরে যখন আমি যখন নিজে যখন শিক্ষক হলাম, মানে আমরা 5 পুরুষের শিক্ষক,

0: আচ্ছা,
1: তো আমি যখন শিক্ষক হলাম তখন দেখলাম যে হ্যাঁ, বাবার ওই ব্যাপারটা আমার ভেতরেও
0: আচ্ছা,
1: এসে গেছে,
0: আর পাঁচ
1: এসে গেছে।
0: পুরুষ, তো সেটাই আমার একটু জানতে ইচ্ছে করছে। তো সময়ের সঙ্গে মন,
1: পাঁচ পুরুষে সবাই যে খুব বড় শিক্ষক ছিলেন
0: না না
1: আমি
0: সেটা
1: সেটা
0: নয়,
1: বলবো
0: আমি
1: না।
0: বড় ছোট বলছি না, আমি
1: হ্যাঁ
0: বলছি
1: হ্যাঁ
0: শিক্ষকতা করেছেন, তো
1: হ্যাঁ
0: সময়ের পরিবর্তনের সঙ্গে, কালের পরিবর্তনের সঙ্গে বদলেছে ধ্যান ধারণা,
1: হ্যাঁ
0: বদলেছে যে শিক্ষকতার ধরন, বদলেছে
1: হ্যাঁ
0: ছাত্রের শিক্ষকের প্রতি যে আবেগ, যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে সম্মান, সে ব্যাপারটা। তো আপনার কি মনে হয় এই যে সময়টা চলছে, আমি আর খুব বেশি সময় আমি নেব না, তো এই যে সময়টা চলছে, সেই ছাত্র শিক্ষকের সম্পর্কটা কি পরিবর্তন হয়েছে, আপনার কি মনে হয়, কত কি হচ্ছে, কিরকম হচ্ছে, কিরকম হওয়া উচিত ছিল, কি
1: না,
0: হচ্ছে?
1: কিছু কিছু পরিবর্তন হচ্ছে না সেটা আমি বলবো না,
0: হুম হুম
1: কিন্তু আমার বিশ্বাস হচ্ছে যেটা সবাই বলে, আমরাও সবাই বলি অনেক সময় যে এটা শোনো এটা শোনো, এটা তো শুনলে তোমার কাজ হবে, এটা খুব ভুল। আর ছাত্র শিক্ষকের ভালোবাসা বলবেন,
0: হুম হুম
1: মূলত ছাত্ররা কিন্তু একটুখানি ভালোবাসা চায় শিক্ষকের কাছ থেকে,
0: ঠিক,
1: সেই ভালোবাসাটা বকুনি হোক যেটাই হোক, তারা একটু আবেগ চায়, এর বেশি কিন্তু কিছু চায় না। কাজেই আমি ছাত্রদের উপর কখনো দোষারোপ করি না,
0: হুম হুম
1: কারণ আমার সে অভাবটা কখনো ছাত্রদের কাছ থেকে আমার
0: হয়নি।
1: অভাব হয়নি।
0: কোভিডের কথা লাস্টে বলবো, কোভিডের কথা
1: হুম
0: যেটা এসেছিল সেটাতে মানুষ অভ্যস্ত হয়ে গেছিল বাড়িতে বসে পড়াশোনা করার ডিজিটাল মোডে,
1: হুম
0: তো
1: হুম
0: এখন সেই অভ্যেসটা এখনো কিন্তু ছাত্ররা ত্যাগ করতে পারেনি, তাই দেখা যায়
1: হুম
0: বেশিরভাগ ছাত্ররা এখন কলেজে আসছে না,
1: হুম
0: স্কুলের কথা বাদ দিলাম। তো
1: হুম হুম
0: সেক্ষেত্রে
1: হুম
0: আপনি ছাত্রদের উদ্দেশ্যে কী বলবেন?
1: না, ক্লাস যেটা দিতে পারে সেটা কিন্তু ডিজিটাল দিতে পারে না, কারণ
0: হুম
1: মানুষের চোখে চোখ রেখে যে ভাব বিনিময় হয়, যেটা ক্লাসে যেটা হয়,
0: হুম
1: যেটা মানে প্রাণ যেটা থাকে সেটা অন্যত্র থাকে না, এটা সত্যি কথা। আবার ওদেরও আমি দোষ দেই না, সেখানে কিছু ধরুন অর্থনৈতিক ব্যাপার থাকে, আরো কিছু সামাজিক বিষয় থাকে, রোজগারের ব্যাপার থাকে, তখন সেইখানে এই প্রথাগত শিক্ষা কতটা তাদের দিতে পারছে নিশ্চয়তা, সেটাও একটু ভাববার জিনিস। তো তার পেছনে অনেক কারণ থাকে, ছেলেরা যে ক্লাসে আসে না শুধুমাত্র ডিজিটাল হবার কারণে সেটা কিন্তু নয়,
0: হুম হুম হুম
1: সেটা কিন্তু না, তার পেছনেও থাকে
0: আরো অনেক
1: দেখেছি
0: কারণ
1: পয়সা
0: থাকে।
1: নেই।
0: হুম হুম হুম
1: হ্যাঁ, পয়সা নেই, আসতে পারছে না, খাবার নেই, এসে আপনি বলছেন মেয়েরা সব পারে, তো মেয়েরা সব পারে না। আমি দেখেছি যে মেয়েরা এসে অনেক সময় দুমদাম পড়ে যাচ্ছে, খাওয়া নেই,
0: হুম হুম হুম
1: মানে হিমোগ্লোবিন নেই, আমি নিয়ে গেছি নিজে, অনেককে নিয়ে গেছি হাসপাতালে, খাবার নেই।
0: তো
1: তো সেইখানে,
0: সেক্ষেত্রে হ্যাঁ
1: সেইখানে মেয়েরা কিন্তু বঞ্চিত হয়ে যায়।
0: একদম,
1: এটা এখনো আছে যে মেয়েদের প্রতি ধ্যান ধারণাটা আমাদের, একটু
0: ওই যে
1: মনোযোগটা আমরা
0: সব
1: কম
0: পারে
1: দিই,
0: বিষয়টা,
1: কম দিই।
0: বাড়িতে কাজ শেষ করে মাকে একটু হেল্প করে তারপরে কলেজে যাও,
1: হ্যাঁ,
0: ওই
1: সব
0: বিষয়টা
1: পারে
0: বোধহয়
1: মানে
0: চলে
1: হচ্ছে
0: আসে।
1: তুমি সব পারে মানে হচ্ছে তুমি মেয়ে হবার পরে গিয়ে তুমি সব
0: সব
1: পারো,
0: পারো তো
1: সব
0: অনেক
1: পারো,
0: অনেক
1: তোমাকে আগে মেয়ে হতে হবে, তোমাকে আগে মেয়ে হতে হবে,
0: ঠিক,
1: যাই হও তোমাকে আগে মেয়ে
0: মেয়ে
1: হতে
0: হতে
1: হবে।
0: হবে তো
1: এটা
0: অনেক,
1: বিভিন্ন ভাবে আমি মানে কি বলবো, অতি শিক্ষিত লোকদের মধ্যে দেখি ঘরের কাজ নয়, যে মেয়ে মনে হচ্ছে একটা টিপিক্যাল একটা ফ্রেম, সেই ফ্রেমের বাইরে বেরোলেই কিন্তু মুশকিল হয়ে যায়।
0: মানে মেয়ে হবার জন্য যে যে কাজগুলো করা উচিত
1: হুম
0: বলে সমাজ ধারণা করে নেয়,
1: হুম
0: মানে
1: হুম হুম
0: চাপিয়ে দেওয়া হয়, সে কাজগুলো করার পরে তুমি করো,
1: সে কাজ
0: তাই তো?
1: করার পরে, মেয়ে হবার পরে তুমি অন্য
0: মেয়ে
1: কিছু
0: হবার পরে,
1: করো,
0: না দারুণ
1: মেয়ে
0: কথাটা
1: হবার
0: বললেন,
1: পরে মানে
0: মেয়ে হবার
1: মেয়েলে
0: পরে
1: যে মেয়েলেপনাটা ছেড়ো না,
0: একদম
1: যাই করো তুমি, তুমি মেয়ে সে কথাটা তুমি ভুলে যেও না।
0: ঠিক। অনেক অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, ভিন্ন ধারার কথা হলো, তো এভাবে কথা শেষ হয়নি, অন্যদিন অন্য কোনো সময় আপনার সঙ্গে আবারও কথা হবে। খুব ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ আজকে আপনার সঙ্গে আমরা কথা বলতে পারলাম, ভালো থাকবেন ম্যাডাম,
1: আপনিও
0: অনেক
1: ভালো থাকবেন,
0: অনেক অনেক
1: আপনারাও
0: ধন্যবাদ,
1: ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ,
0: অনেক অনেক
1: সবাইকে
0: ধন্যবাদ,
1: ধন্যবাদ।
0: নমস্কার।
1: ঠিক আছে।
0: তো এতক্ষণ আমরা কথা বলছিলাম অধ্যাপিকা লেখিকা সুতপা দাসের সঙ্গে, তো আমরা রয়েছি 101.6 MHz FM উজ্জয়ন্ততে, রয়েছি মহিলাদের জন্য অনুষ্ঠানে, কথা হবে আপনাদের সঙ্গে, যে বিষয়ে আমরা কথা বলতে চাইছি আপনাদের সঙ্গে সে বিষয়টা হলো ঘরে বাইরে ভারসাম্য রক্ষায় পরিবারের ভূমিকা। এই প্রসঙ্গে আমার সঙ্গে কথা বলুন, যেসব মহিলারা শুনছেন আমাদের অনুষ্ঠান, সেই মহিলারা অবশ্যই আপনাদের আপনাদের ফোন মতামত জানান, আমাদের ফোন করে 2326253, এই রইল আমাদের ফোন নম্বর, আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। তার আগে শুনিয়ে দিচ্ছি একটা গান।

0: আমরা রয়েছি 101.6 মেগাহার্জ এফএম উচ্চ অন্তরে, আর এই মুহূর্তে আমরা রয়েছি মহিলাদের জন্য অনুষ্ঠান নিয়ে। আর ফোন করার জন্য যে বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো বা কথা রেখেছি, সেটা হলো ঘরে বাইরে ভারসাম্য রক্ষায় পরিবারের ভূমিকা। এ সম্পর্কে অবশ্যই আপনার মতামত জানাতে পারেন, আর মতামত জানাতে আমাকে ডায়াল করুন 232-6253 এই নম্বর, এই নম্বরে, আর কথা বলুন আমাদের সঙ্গে।
1: খাপনি রাংসুকি তাকব খুক তিনি ও সংসার যাক বড়ি রকনি পান্দা, অবযতন সাইমানো তুমি অনুনা এবার নং বৈরি সে জুদা, ও পান্দা ও চং বড়ি রকনু তৈ নো বড়ি রকনু শশানানি বাকি তিশানানি বাকি বড়ি রকনি চাইতক মুন বরম রুনানি বাকি তৈ খাতুং রুনানি বাকি চং সাও তৈ সানানি বাকি বো কব গো নরক যত খাপাংনি বুকুক সংন তৈ চাকরা যক সংন নক নি নগ তৈ ফাতার অবনি দাদাক সিদা কাহামখে সামুং খ্লাই থাংথানি নুখুংনি খ্লাইথাই সামুং নগতেই ফাতারও সামুং খ্লাইথানি নুখুংনি ইয়াক থাবিংমানি এবা নুখুংনি বড়রকনি যে চুবামুং মানমানি আপনারগেই যেন সামুং

0: मणि हाइखेनो दिने धाधाक सिधाक नरक बाय आकाशवाणी एफ एम नरक बाय कक सालायनाय तामनि हमालै नरक ओ हा साखाओ बसुक गोबां मा बुरि रग दं नगो दै फादारो बो कायसा लेबेलो ख्लायनो सामुं तांगै साकनि बाय थांनो बेलाय चेलेन्जेस जागाव खिख्लायनो सामुं तांगै थांगै दङ आबुनि पाखै ओ बेजेबो नरकनि बप्ति हाय गोजारमु अबनारगै जों दादाक सिदा कक सानानि पाखै नरक जतनन कबकनाय ककदुगो गोरोंगै मानो दङ दिनै आं आरजे उषा दैयानि लगिउ दङ आरजे गोपा नरक जतनन कयनाय नरक दादाक सिदा ककदुगो गोरोंदि ककदुक नाम्बार 2326253 हायनो हाय गेदेगै साफिरानो 2323 खाबनि खाजुकसं जों नगदै फादारो सामुंख्लाय थांथानि नुखुंनि बर' रगनि चुबामु अबनारगै जों ककलाम दादाक सिदाक सालायनाय नरक जतनन कबकनाय ककदुगो गोरोंनारि बाकै
1: হ্যাঁ, আমরা যে বিষয়ে কথা বলতে চাইছিলাম, আজকের সমাজে আমরা প্রায় একটা কথা শুনি, ও তো সব সামলে নেয়, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি একজন মানুষ সত্যি কি একা সব কিছু সামলাতে পারে? ঘর, অফিস, সন্তান, বয়স্ক বাবা মায়ের দেখাশোনা, সামাজিক দায়িত্ব, এসবের মধ্যে ভারসাম্য বজায় রাখা তখনই সম্ভব যখন পরিবার একজন মানুষের পাশে দাঁড়ায়। কারণ একটি পরিবার শুধু একসঙ্গে থাকার নাম নয়, এটি একে অপরের দায়িত্ব ভাগ করে নেওয়ার, সম্মান দেওয়ার এবং প্রয়োজনে কাঁধ বাড়িয়ে দেওয়ার একটা নিরাপদ আশ্রয়। আপনি নিশ্চয়ই এই কথাগুলোর সঙ্গে একমত হবেন বা দ্বিমত হতে পারেন। আমাকে ফোন করুন, ফোন করে জানান 2326253-232-6253 এই নম্বরে ফোন করে জানান আপনার মনের কথা বা আপনার অভিমত। তো যে কথাটা বলছিলাম, দিনের শুরু থেকে শেষ দুটি হয় পরিবারের সঙ্গে। কর্মক্ষেত্রে একজন মানুষ যতই সফল হন না কেন, যদি বাড়িতে তিনি সহযোগিতা না পান, তাহলে মানসিক চাপ ধীরে ধীরে বেড়ে যায়। অন্যদিকে পরিবারের সামান্য উৎসাহ কিন্তু কঠিন সময়ে তাকে সহজ করে দিতে পারে, নয় কি? একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে মনে হয় ব্যাপারটা আরও বেশি করে মানে কানেক্ট করতে পারবেন শ্রোতাবন্ধু আপনি। একজন কর্মজীবী মহিলা সকালে সন্তানকে স্কুলের জন্য তৈরি করেন, রান্না করেন পরিবারের সকলের জন্যে, অফিসে যান, সারাদিন কাজ করে বাড়ি ফিরে আবার রান্না করে ব্যস্ত হয়ে পড়েন, আর ঠিক এরপরই বসে যান ছেলে মেয়েকে নিয়ে পড়াশোনা করার দায়িত্বে মাঝে। তো এই সময়টার মধ্যে যদি পরিবারের অন্য সদস্যরা বলেন আজ রান্নাটা আমরা করি, অথবা আমি আজকে বাচ্চার পড়াটা দেখে নিচ্ছি, তুমি একটু বিশ্রাম নাও, তাহলে শুধু কাজই ভাগ হয় না, ভাগ হয় ভালোবাসা এবং দায়িত্ববোধ। একইভাবে যদি পরিবারের কোনো পুরুষ সদস্য কর্মক্ষেত্রে চাপ নিয়ে বাড়ি ফেরেন, তখন তার কথা মন দিয়ে শোনা, মানসিক সমর্থন দেওয়া এবং পারিবারিক সিদ্ধান্তে তাকে একা না রাখা, এগুলো কিন্তু সমান গুরুত্বপূর্ণ, নয় কি? তো সেক্ষেত্রে আমরা বলবো পরিবারের ভূমিকা তো অবশ্যই রয়েছে, কি বলো?
0: একদম খাজুক সং সাইসংনি বাকি আস গবং সামুং তাঙ্গি নক নুখুং এবা ফাতার অবনো সামলগি থানানি এবা ও সামুং ফাতারনি সামুং নকনি সামুং ও সামুং ন কাইসার লেবেল খ্লাই খ্লাই থাঙানি আবু সাইসং সিমিদা মাননাই ওয়ানসুক নাদি খড়কসা ফাতার নংখরে সামুং খ্লাইনাই ইংখ্যাবা সেবক খ্লাইনাই বা রমদি আবনো কারিব কুবনি জুদাস ফাতার সামুং খ্লাইনানি নাংনাই জাত আমতি হাই খড়কসা বুড়িনি লাংমানি ককনো ওয়ানসুকদি বো জেসুক মানসাক খ্লাই ফায়ো সঙ্গ সুগ বসাবতী নায়ো হাতি হাবা বেবাক নাইচমুই ব সঙ্গই ছুগি সাক পাই থাং ব সামলগি বুইনি বুসকাঙ্গ ফাইনারি নাঙ্গ কিফিলি থাঙ্গ নগো লেংজাক বখা খ্লাই নুখুং অবনন হনো এবা কাইসা নক নুখুং অবনন হনো যে নক নুখুঙ্গ বড়রক বখানি যত খা খামা খাই অকমা তংথকমা হামজাকমা বেবাক নন যেন বাগৈ নাহারি মানলায়ো ফিয়াবা নুখুং অমতি হাইব নু গোচিনি মকলনি বুসকাঙ্গ খরকসা সিমিন খলাই লাংমা কুসংসা ব লাই থাঙ্গ ফিয়াবা তৈ কুবুনি নক নুখুংনি বড়রক বন চোবানানি বুমুং গ্রৈ ইংখেবা চোবানানি বখা গ্রৈ আমতি হাই তুমুং নুখা হংকে এবার নুকজাকা হানকে আ যে খলাই থাঙ্গাই খরকসা ব্রৈ ইংখেবা খলাই থাঙ্গাই যে বড়ক বিনি লাংমানি যে ট্যাক্ট এবার লাংমানি যে বখা খামমানি আবু বাহিকে সাবি মাননাই আবুনি বাকি যেন নক

0: nukhung koraksa te koraksa kha khammani tongthok mani naichom mani baglai mani byabak no rukui no jung tumung koraksa te koraksa baglai na harman kangke nukhung belai no laite saklai hamsa uithano thango te belai no borokni langmabo koraksa te koraksa ni chubachu mani khaksangma mani tebo naithok langma mani mano au jung haino hai khnalai na tangsar rusapmu
1: তাহলে একটা গান শুনে নিই, তারপর আবার ফিরছি কথায়।

0: পদে, আর আমরা রয়েছি মহিলাদের জন্য অনুষ্ঠানে। আর কথা বলছি যে পরিবারের ঘরে বাইরের ভারসাম্য রক্ষায় পরিবারের ভূমিকা, এই প্রসঙ্গে আমরা কথা বলছি। আপনাদের থেকে ফোন আমরা চাইছি, আপনাদের মতামত চাইছি, 232-6253 এই নম্বরে ফোন করে আপনার মতামত অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। তো যেটা বলছিলাম, আজকের দিনে রান্না শুধু মায়ের কাজ নয়, সন্তানের পড়াশুনো শুধু বাবার দায়িত্ব নয়, বৃদ্ধ বাবা মায়ের যত্ন নেওয়া শুধু একজনের কর্তব্য নয়। একটি পরিবারের প্রত্যেক সদস্য যদি নিজের সামর্থ্য অনুযায়ী ছোটো ছোটো কাজ ভাগ করে নেন, তাহলে সংসার অনেক সহজ হয়ে ওঠে, নয় কি? আর এ সময়ে কিন্তু শিশুদের পরিবারই হলো একটি প্রথম বিদ্যালয় শিশুর। তো সে যদি দেখে বাবা রান্নাঘরে মাকে সাহায্য করছেন, মা অফিসের কাজ করছেন, সবাই মিলে ঘরের কাজ করছেন, তাহলে তারা ছোট থেকেই শিখবে সম্মান, সহযোগিতা এবং সমান দায়িত্ববোধ। এই শিক্ষা বই থেকে নয়, পরিবার থেকেই আসে, নয় কি? তো এই বিষয়ে আমরা কথা বলবো আপনার সঙ্গেও, 232-6253 এই নম্বরে ফোন করে অবশ্যই কথা বলুন আমাদের সঙ্গে।
1: খনাই তো খাপনি খা চুকসু বেলায় নাঙ্কুকি ককসং সালাই দঙ্গ অব বেলায় লাংমা কুসংসার নাঙ্গ তামনি হিমালে নং আং সং যতন কাইসার কাইসার নুখুং বাই গরংজাক অ নুখুঙ্গ তুমুং সাইসুং তুমুং সাইমুং খাই থানানি নাঙ্কা হে আর নুখুঙ্গ বাহাইখে খড়কসা তে খড়কসা জুবাউই মানলাই দেয় তেই কেসে কক হে চ অব বেলায় খেয়ে নাইচুমানি নাংথাই তে ওয়ান সুকানি বো বেলাইন নাংথাই তামনি হিমালে নং তুমুং নিনি নুখুংনি রায়দা নিনি নুখুংনি তমুং চামুং অব তুমুং কাহাম খাই তিসাই মানখা হানগে নিনি নুখুংনি চরাই চরাই খনাই এবার ফাইনাই আপকামিং যে চরাই ফাইনাই রক বরক যত্ন সরঙ্গ অ তমুং চামুং কাহাম নো রমদি নং নিনি নুখুংনি কাহাম তমুং চামুং খরকস চরাই থানি কলাঙ্গি থাঙ্কে ও চরাই হদাও দফাও ববো বিনি ওয়ান সুকমং কথার নুখুং কথার ইংগে খেবা বোমা বোফানি কথার তমুংনো বো সরঙ্গনানি বাকি চাইতকনাই তে আবো চিনি হদাও দফাও আবো লুকলাই জাকমানি হাই নুকজাকনাই আপনি বাকি নুখুংনি তমুং চামুং খরকসা চরাইনি তমুংগোনো নুকজাকো হই সাজাকো খাজুকসং খনালাইনাই যেন তাংসা রেজাবমুং অজরাও নরক যত বাই গরঙ্গে অ রেজাবমুং বেলায় খানা তত

0: একটা ফোন এসে গেছে, দেখা যাক কে রয়েছেন লাইনে। হ্যালো, নমস্কার। হ্যালো
1: হ্যালো
2: নমস্কার।
0: হ্যাঁ, হ্যালো
1: হ্যালো
0: না, শোনা যাচ্ছে না। যাই হোক, তাহলে গানটা বাকি অংশটা শুনে নিই।

0: এখন আজ আমরা সবাই ব্যস্ত, প্রযুক্তির যুগ চলে এসেছে, মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম, অফিসের কাজ, সব কিছু মিলিয়ে একসঙ্গে বসে কথা বলার সময় যেন কমে যাচ্ছে। অথচ পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিদিন মাত্র 20-30 মিনিট মন খুলে কথা বলাও সম্পর্ককে অনেক গভীর করে। একসঙ্গে খাওয়া, গল্প করা, ছুটির দিনে কোথাও ঘুরতে যাওয়া, এসব ছোট মুহূর্তেই বড় বন্ধন তৈরি করে। পরিবারের সবার মত এক হবে এমন কিন্তু নয়, মতের অমিল হওয়া স্বাভাবিক, কিন্তু মতের অমিল যেন মনোমালিন্যে না পৌঁছায়। শোনা, বোঝা, সম্মান দেওয়া, এই তিনটি বিষয় একটি সুস্থ পরিবারের কিন্তু ভিত। এবারে তাহলে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি ভারসাম্যটার অর্থ কী। আসলে ভারসাম্য মানে সব কিছু নিখুঁত হওয়া এমন নয়, কিন্তু বরং কাজের গুরুত্ব বোঝা, পরিবারের সদস্যদের সময় দেওয়া, নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং প্রয়োজনে সাহায্য চাইতে দ্বিধা না করা। যেখানে ভালোবাসা, সহযোগিতা ও পারস্পরিক সম্মান থাকে সেখানেই ভারসাম্য কিন্তু তৈরি হয়।
1: আও বেলায় নাঙ্কক মানে কক অবরোধ তুমুংতে বসক রয়েছেন চিনি কক বা এখানানি থাঙ্কা হাঙ্গে এবার সানানি থাঙ্কা হাঙ্গে তাবুক নীলাংমা তাবুক নিবড় রোগনি তং হালক নিয়ে খেব তাবুক নিবড় রোগনি যে লাইফস্টাইল আপনার ওয়ান সখরি নাই দিয়ে বড় রোগ যে সুখ বকিসা জরা মানকা হাঙ্কে মোবাইল দেই কুবনি নাইনানি এবার তংথকনানি সাক সাইচুং খাতুংনানি আপনার রেগে বামাং ককলাম সালাই কাইসা কক দুঃখ সক পাইজাক ফাইদি গ্রঙে নাই না স্বাগত। হ্যালো হ্যালো হ্যালো হ্যাঁ ফুঙ্কা হাম ভাই ফুঙ্কা হাম ফুঙ্কা হাম বেলাই
2: দুজন নারীকে আমি আগে স্যালুট জানাই।

0: আপনাকেও আপনাকেও হাজারবার স্যালুট জানাই। কেন কি নিনি কখনো মা ছাগড়াছি নাই চিংবো জরার যে ফ্রুফানো জরা মানখান কে আকাশবাণী এফ এম ননতই অনেক কুংসুক যাক গে মানে নরহাই খানানাই দমানি বাকি খাথনই সাইমানো গুবি গুবি চিনি শ্রোতা দো এবং চিনি পান্ডানো খানানাই দো হই চা বেলায় তামনাই কুংসুকই মানো দা তাই না গোপাদি? আমরা গর্ব করতে পারি যে ওনাদের মতো শিল্প ওনাদের মতো কে বলে শ্রোতা আছেন বলেই
1: আমাদের এফএম উজ্জয়ন্ত এত মানে আমরা করেও আনন্দ পাই, মতামত জানতে পারি, মত বিনিময় কেন্দ্র হয়ে উঠেছে।
0: উনি কিন্তু উনিও কিন্তু গড়ে যেরকম ভাবে সামলান
2: আপনাদের কাছে ফিরে আসি, যাই হোক জুড়ে থাকি এটাই কি বলবো। তখন থেকে ভাবছিলাম কেউ ফোন করবে কিনা, তো আমিও কাজে ব্যস্ত ছিলাম, যাই হোক সময়টা আর বেশি নেই বলি না। আমি বাংলাতেই বলি উষা, আমরা আমরা হ্যাঁ ঘরে বাইরে আমরা সবটাই সামলাই। সেখানে যদি আমরা ঘর থেকে যদি শুরু করি, হ্যাঁ আমি যদি উদাহরণ দিই যে বাজারটা বা রান্নাটা, এবার পুরুষ মানুষ বাজার করে দিয়ে গেল, ডোপ করে বাজারে ব্যাগটা দিয়ে গেল, হয়তো আজকে সানডে আমি একটু সেলুনে গিয়ে চুল কেটে আসি বা একটু বন্ধুদের সাথে একটু দেখা করে আসি, চলে গেল। কিন্তু বাকি যে কাজগুলো, যে বাজারগুলো সামলানো, তারপর কোথা দিয়ে কি রান্না হবে, এই যে থিংকিংটা, এই যে চিন্তাটা কিন্তু, পরিকল্পনা বা চিন্তাটা কিন্তু মহিলারাই করে, নারীরাই করে, তখন কিন্তু সেখানে আর পুরুষের কোনো ভূমিকা থাকে না। হ্যাঁ থাকে না। তারপর ঘরের টুকটাক সামলানো, মেয়েদের পড়াশোনা বা যদি আমরা গানে দেই, নাচে দেই, আবৃত্তিতে দেই, সেগুলোতেও কিন্তু সামলাতে হয়। হ্যাঁ তারপর ঘরে এখানে দুটো ব্যাপার আছে, কেউ কেউ থাকে ছোট পরিবারে, কেউ কেউ আমরা থাকি বড় পরিবারে, ঠিক আছে। এবার বড় পরিবারে হলে কিন্তু বাড়ির লোকজনদের সহযোগিতা অবশ্যই দরকার, যে সমস্ত পরিবারের লোকেরা এই বিষয়টা বুঝেন, যাদের ঘরে কর্মজীবী বা চাকুরিরত নারীরা থাকে, এখানে শুধু যারা গভর্নমেন্ট জব করে তাদের কথা আমি বলছি না, এখানে সবাই আসবে, সেখানে কিন্তু বোঝা উচিত, এখানে বোঝা উচিত যে আমার ঘরের বউটা ঘরও সামলাচ্ছে বাইরেও সামলাচ্ছে, ওকে কিন্তু আমাদের সহযোগিতা করা দরকার। তো আমরা চাকরি করে বলে বাইরে কাজ করি বলে আমরা এরকম করি না যে আমি সকালে ঘুম থেকে নটার সময় উঠলাম, তারপর আমি চলে গেলাম রেডি হয়ে, হ্যাঁ ঘরে রান্না হলো না কি হলো আমি কিছু দেখবো, এটা কিন্তু আমার মনে হয় না এরকম কোনো নারী আছেন এবং কোনো মহিলা আছেন বলে, যে আমরা সবকিছু সামনে দিয়ে যতটুকু সম্ভব করে দিয়ে যাই। এইগুলো একটু একান্নবর্তী পরিবারের অবস্থা। এবার আবার সব পরিবারে যে একইরকম ইয়ে থাকে তা কিন্তু না, কোনো কোনো পরিবারে এটা নিয়ে অনেক ঝামেলাও হয়। তো আমরা যারা ছোট পরিবারে থাকি, হ্যাঁ আমার দুমি আমার হাজবেন্ড এখানে থাকি, আমাদের আমার মাও আছেন এখনো এখানে না, মানে আমার শাশুড়ি আছেন গ্রামের শ্বশুর বাড়ি, এখানে যেমন আমরা দুজন চারজন আছি, ঠিক আছে। তো আমার হাজবেন্ড বাজার করে দিয়ে বাজার করে দেন, তারপর কোন কোনো সময় হয়তো হেল্প করে, সবসময় কিন্তু হেল্প করতে পারেন না, ওনারও আরো নানা কাজ থাকে, কিন্তু ম্যাক্সিমাম যে সময়টা ওই যেমন আমাকে আমাকে কিন্তু করতে হয়। এবার মেয়েদের টিফিন বানানো থেকে শুরু করে রান্না বান্না, তারপর সমস্ত কিছু ঘরের মানে সামনে মানে তো আপনারা বুঝে নই যে আরো বেশি কাজ থাকে আমাদের, তারপরে ওই হ্যাঁ তারপরে পরের দিন থেকে আবার অফিস বা স্কুল বা আমরা যে যেখানে কাজ করি সেখানের জন্য কিন্তু রাত্রিবেলা থেকে আবার প্রিপারেশন শুরু হয়ে যায়। তো ওই একটা দিন ছুটির দিনে কিন্তু আমরা কি করি যে মাকে একটু দেখে আসা বা যে আত্মীয় স্বজনের বাড়িতে অনেকে যাওয়া হয়নি, কেউ অসুস্থ, সেটাও কিন্তু আমরাই কিন্তু প্রসঙ্গটা তুলি, চলো না একটু গিয়ে দেখে আসি, একটু গিয়ে দেখে আসি। এখনো আমরা যারা এগুলো পেয়ে আসছি, বিশেষ করে আমি পেয়ে এসেছি, কেননা আমি ঠাকুমা দাদু আমার মা বাবা আমার মানে অনেক গুরুজনকে আমি পেয়েছি, তাদের থেকে আমাদের এগুলো দেখে দেখে শিখা এবং এখনো আমি এগুলো বজায় রাখি। এবং ধরো আরেকটা যদি ব্যাপার বলি যে গ্রামে কেউ মারা গেল, ওইখানে একটু যাওয়া উচিত বা ওই দিন হয়তো যেতে পারলাম না, শ্রাদ্ধের ওই মাঝখানটা আমরা তো 13 দিনে করি, ওই মাঝখানটা গিয়ে একটু দেখে গিয়ে একটু হেল্প করে আসা, একটু দেখা দিয়ে আসা, পরিবারের পাশে থাকা, এটাও কিন্তু আমরা মেয়েরাই বেশিরভাগ কিন্তু এইগুলো মাথাতে রাখি। হ্যাঁ এই পরিকল্পনা কিন্তু আমরাই কিন্তু কথাগুলো পারি যে চলো না একটু যাওয়া দরকার, আমি এই কাজটা কিন্তু করি, তারপর শ্রাদ্ধের দিন যেতে পারি বা না যেতে পারি, এটা কিন্তু খুশি হয়, এটা কিন্তু সবাই খুশি হয়। কেউ ভাবতে পারবে না যে ওই যে ও যে মানে চাকরি করে তো এখন অনেক ইয়ে হয়ে গেছে, ওরা এখন আর যোগাযোগ, এই কথা কেউ আজ পর্যন্ত আমার পর কেউ বলতে পারে না, অন্তত আমাদের বিরুদ্ধে কেউ বলতে পারে না, আমরা কিন্তু চাই ওইসবে এই যে বিষয়গুলো। হ্যাঁ

0: এই যে ভারসাম্য বজায় রাখা, হ্যাঁ আমরা গত ইয়েতে আমরা সিঙ্গেল মাদার নিয়ে কথা বলেছিলাম, আপনি ছিলেন। তারপরে দেখুন এখানে একটা কথা আছে যেটা আমি বলতে লেগেছি, একজন নারী যখন বিধবা হয় সে কিন্তু হুট করে আরেকটা বিয়ে করে ফেলে না,
1: অনেক কিছু চিন্তা করে
0: কিন্তু আরেকটা বিয়ে করে ফেলে না। কিন্তু অনেক পুরুষ লোক দেখেছে বিপত্নী হয়ে গেলে বা স্ত্রী মারা গেলে কিন্তু আমি দেখেছি 6 মাসও টিকে না আরেকটা বিয়ে করে
1: ফেলে। কেন বেশি?
0: আমি একটা পরিবার দেখেছি আমার বান্ধবী দিদি, মানে এত সুন্দর ওদের পরিবার, দু এক ছেলে এক মেয়ে, ওনারা দুজন আগরতলাতে বাড়ি। তো ওই দিদি হাড়ের কি একটা ক্যান্সারে মারা গেলেন, অনেক চেষ্টা করা হয়েছে। তো দাদাভাই মানে পাগলের মতো চিৎকার করে নাকি ঘরে কাঁদতো, খুব কষ্ট লেগেছে, পাগলের মতো কাঁদতো এরকম ছিল। তারপরে মানে কি বলবো, যে বছর ঘুরতে না ঘুরতেই আমি ওই উনার ছোট বোনদের মুখে শুনলাম যে আরেকটা বিয়ে করে ফেলেছে, তখন মনে মনে একটু আহতই হলাম। তবে ওনার দিক থেকে দাঁড়িয়ে যদি বলি সেটাও ঠিক আছে, হয়তো উনি সামলাতে পারছেন না নিজেকে, এবার পাশে যদি কেউ একজন থাকে ওনার স্ত্রীর জায়গায় তাহলে হয়তো পারবেন, ওইরকম হয়তো উনিও ভাবেন। তো আমরা তো বাইরে থেকে কি দেখি যে যে ওই রে মেয়ে পুরুষ এবং নারী, যে মহিলারা কিন্তু এই জিনিসটা কিন্তু সামলে উঠেন এবং ধৈর্যের সঙ্গে ছেলে মেয়েদেরকে কষ্ট করে হলেও মানুষ করে, এবং পরবর্তী সময়ে দেখেছি ছেলে মেয়েদেরকে একটা জায়গায় পৌঁছে দিতে পেরেছে।
1: যে কথাটা সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধৈর্যের একটা মহৎ গুণ,
0: এটা আমি অনেক নারীকে দেখেছি। এই জন্য এই কথাটা বলা হয় যে বিধবা নারী কিন্তু সংসার সামলাতে সুন্দর করে গুছিয়ে নেন, কিন্তু বিপত্নী পুরুষ নাকি সেটা পারেন না। এটা আমাদের কক্সবাজারে আরো সুন্দর একটা ভাষা আছে, এটা ঊষা ভালো জানে।
2: আমার মনে হয় যদি কেউ মন থেকে চায় তাহলে কিন্তু পুরুষ নারী সেটা নয়, যে কোনো মানুষ তার দায়িত্বটা কিন্তু সুন্দর করে পালন করতে পারে, মন থেকে চাইতে
0: পালন করতে পারে। আমার এক কাকু আছে দেখুন আমাদের বাড়ির পাশে, কাকুকে কিন্তু অনেক চেষ্টা করা হয়েছে ওনাকে সেকেন্ড ম্যারেজ করানোর জন্য, কাকু কোনোমতেই রাজি হলেন না। তখন দু ছেলে, তখন একজন এক ছেলে ক্লাস 11 এ, আরেক ছেলে মাত্র ক্লাস 6 এ পড়তো। কাকিমণি হঠাৎ করে মারা গেলেন, সুগারের পেশেন্ট ছিলেন, তো সুগার একেবারে বের হয়ে যাওয়াতে উনি স্ট্রোক করলেন আর কি। মানে আমরা অনেক চেষ্টা করি কিন্তু কাকু কিন্তু এখন তো আর প্রশ্নই উঠে না, আর করেননি, কারণ ওই যে ঝুট ঝামেলা হবে ওইটার ভয়ে আর করেননি, নিজেকে সামনে নিয়েছেন। হ্যাঁ ঝামেলা তো হয়ই, আমরা এটা বাস্তব,
2: আমাদের মনের কথা আমরা শেয়ার করে নিলাম। কথা হলে এবার একটা গান শুনে নিয়ে ফিরছি, কি বলো ঊষা?
1: একদম, যেটা তুমি চাইলে উঠে বাজি
2: আমরা। হ্যাঁ একটা গান শুনে নিয়ে আবার ফিরছি কথায়।

0: আজকের দিনে সমাজে পরিবারের কিন্তু একটা নতুন ভূমিকা এসে গেছে, যেখানে বর্তমান সমাজে পরিবার শুধু অর্থনৈতিক নিরাপত্তার জায়গা নয়, এটি একটি মানসিক নিরাপত্তারও আশ্রয়স্থল। একজন কিশোর যখন পড়াশোনার চাপে ভেঙে পড়ে, একজন তরুণ যখন চাকরি নিয়ে উদ্বিগ্ন হয়, একজন গৃহিণী যখন নিজের পরিচয় খুঁজতে চান, কিংবা একজন প্রবীণ যখন একাকিত্ব অনুভব করেন, তখন পরিবারের একটি আন্তরিক কথাই হতে পারে সবচেয়ে বড় শক্তি। তাই পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়, পরিবার মানে এমন একটি পরিবেশ যেখানে প্রত্যেকে নিজেদের মূল্যবান বলে অনুভব করে, যে পরিবারের দায়িত্ব ভাগ করে নেওয়া হয়, যেখানে একে অপরের স্বপ্নকে সম্মান করা হয়, যেখানে ক্লান্তির সময় কেউ বলে আমি আছি, সেই পরিবারই হয়ে ওঠে সত্যিকারের সুখী পরিবার। সংসার তখনই সুন্দর হয় যখন দায়িত্ব ভাগ হয়, সম্মান ভাগ হয়, ভালোবাসা ভাগ হয়, কিন্তু সম্পর্ক কখনোই ভাগ হয় না।
1: খাচুক সং তুমুং কথাং তংনানি বাকি থিনাং না হাটনানি বাকি হিমসা ওই থাংনানি বাকি নিনি ইমাং ন সুপংনানি বাকি নক নুখুং তো তংনানি নাঙ্গুনো নুখুং আফ্রুন নাইথ তকুঙ্গ আর নুখুঙ্গো কথালাইমুং চোবালাইমুং হামজাকমুং তে ফাইনাই থিনাংনি সামুং বাকি নাহার লাইকে আপনি বাকি নক নুখুং জেসেক নাইথক কেটি সাউইমানো আসেক নাইথকুনাই নিনিলাংমা নিনিলাংমা জেসুক নাইথকুনাই নিনি নুখুং জেসুক কাহামুনাই আ জাগাও ন কাসাউইমানো বেলাই নাইথক দফা এবা হদা আপনি বাকি হদাও যতন কাহাম করুন কাহাম তমুং চামুং ওয়ানসুক মুখাই তিসাইতলাংনানি বাকি নক নুখুং যেন বেলাই খেন বরমর নানি নাগ খাচুক সং জরা খঞ্চর খা তিনি অজরাও যেন আর যে উষা তে আর যে উপাবায় যেন তুমি অনন্যা নুই যদা উইমেন ট্রাইম অবনো যেন তিনি অপান্দাও নরক বাই গরংখা যে গরংনাই রকনু বেলাই বেলাই কেন হামবাই কগদুগো গরংনাই রকনু নরক বেলাই কাহাম গরং তংদি তে নরক বাই হাইনো হাই গরংগি মানথুং মহাই তে কেশা নাই থতো খাম থতো তে পানজি জাক থতো আমি হাই পান্দাও খাচুক সং তিনি জরা তৈ অরণ বাসালাইছিনো নরক যতন ন খাপনি হামসাকমা তে খুলুমা ইয়াফারি যতন ন হামবাই।
0: হ্যাঁ, সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে থাকার জন্যে। আজকের অন্য অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি, আবার কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয়ে। তাহলে আজকের মতো আমাকে আর উষাকে বিদায় দিন, সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: হাম বাই।

0: 어쩌라오? 하이노 하이 디니보 오판다오 노록바이 바이 꼭람 샤나네 흔히 쇼크바이자 가 앙 노록바이 지카슈미 게 카클라이오 마르키징서 노록 조토노 가함크릉 노통나 흔히 아오 앙토 가함 노통오 티 아부니바게 노록바 가함크릉 토통나니 능당나이 게 노록 조토노 샤이마노 어쩌라오 승 조라 바게 바이 탕 바이 에바카바 বোমা কে হাতি বার কিং ভাই সাইমানুয়া ফি এবার দিনে খা কক তিশাল আরক ভাই দাদাক সিদাক কক দুকি বিশিং তুই গরংনি বাকি তো ফি এবার জরা তংখ তাবুক গে হাচুনি রুচাম পান্ডাও খানা তো রুচাম খানা লাইনাই আও অবহাই যে রুচাম রুচাম খানা মানে বিশিং তুই জরা আমি কেন নরক ভাই দ্রুক দ্রুক হে তৈব বুসকাও থাকলাইনাই গে জরাও রুচাম ফাইসিং থাকলাইন হাচুকি রুচাম পান্ডাও আও সুবোধ দেববর্মানী খরংবাই যাদুনি রুচাপু লগি তংনি খাড়া তো রুচাপু
1: নগলে বকর খন্তু দা খন্ত তেসালে রকুনে মুইতো দা মুইতো না কাশি আমন দেখবাই হাইলে তিনিলে সাপ সাইসলাই তিনি বুকাও ফাগো বুজু কাপম ইউ মুজু ও মায়া জালিউ না মায়া জালবাই নাই

তো শালে এরকম নে মইতো দা মইতো দঙ্গা বকরে খমতো দা খমতো ক্রিদে বখা মইতো খাসি জানো নুম।

No ya doy. ¿Qué pasa, nene? Da do, sin el rang sin habu, o ya doy.

Nuruk nai dong sa rasa point dog mega or seven mo jento. Te yo zarang to tong nuruk ba jikash mi piata buk sini studi ni zarang ho ga pung ni dam ji cha tam wai shoti brisi tam te jo to no hai no hai bela bela ke pung di por ka ham piate kisha jara ni ulo no di por ni jara kau no tanai. No jara sen kanai tong go ha chik ni ru chap mung panda ha chik ni ru chap mung panda o nuruk ngi mano o jara jadu ni eba ka ba wai ki li mani eba ka ka bang ma tai ni ru chap mung nao ke o ru chap mung sen kanate jara to ba ma ke pai thang khasi ফিয়াবা আনি লগিও নারওয়াই ফাই নাই হাইবেন নারওয়াই ফাইবা ন কাইসা সারপ্রাইজ সুযাক তিনি আং সাইখানি বন তে কিষানে উল নব মাহাইবা মাহেঙ্কা আনি লগিও ফিয়াচুং ও জরা রুচা মুং তাংসা খানা লায়ানু গে জরা ওসং ওয়াইন খিলি মানি রুচা মুং দিপনি জরা ও কিষা খানা লায়ানু

사리씨 설탕만 응시야 클라이 사리래.

দীপর কাহাম যতন আকাশবাণী আগরতলা তাবুক চেংজাগো চিনি তিনি দীপর জরানী ককবরক আওয়াই পান্ডা পুইলানো খাবাইদি সরাইরকি পান্ডা বখ্রাই বদল তে বরংখা চাচুপাড়া গামিনি হাইগাবা চাচুপাড়া তেও পান্ডানো কম্পেয়ার হাইগাবা কম ঠিক নাইকা সালিম দেববর্মা

0: হেঙ্কাই তিনি তো ককটিশাল খমতিঙ্গি ফাইবুকাবা ফাদিকে চিং তাবুক চিনি বুখরি বদল পান্ডানো চেংনা থাংলাই চিনি বুখরি বদল পান্ডা চেংনা সকাংন খরকসাতে খরকসা সিনমুংনা লাগেনা আং পুজো সকাংন সিনমুংনা নাই আনি ইয়াগরা বখাক বাসিং গখাসো তমা নিনি মুংতা মুংকাসালা
1: সাগর দেব্রুমা
0: সাগরনি গানা তংনাই
1: খাহাম দেব্রুমা
0: খাহামনি গানানি নি মুংখাইতা মুংকাসালা
2: বুজিরাম দেব্রুমা
0: বুদিরাম গানা তংনাই খাই
2: সাদিন দেব্রুমা
0: সাদিননি গানা তংনাই আং বাই গানা খাই তংনাই খাই
2: রিপন দেব্রুমা
0: অংকাই তাবো খানা হাই আং সিনে মুং নানাই আনি ইয়াং ইয়াকসি গালা আয়ং বাসিংগো খাসু তংনাই নি মুং তামুখা
2: রূপালি দেব্রুমা
0: রূপালি গানা তংনাই খাই
2: সিয়ারি দেব্রুমা
0: সিয়ারিনি গানা আং বাই গানা খাসুক যা
2: বুদুলক্ষ্মী
0: দেব্রুমা খেনরং বেলাই না হামাই মারে ও নং সিনে মুং রিমা বাগৈ ফাইকে চিং তাবো চিনি পান্ডা ন চেংনা থাংলা চিনে নক বাহাইকে পূজা সাং ন পান্ডা চেংনা হানি ন নক কোয়ান সলাই ফালাই কা নং নেপাল খেলে সামন বিশিং তৈ দ নং পান চেংলা যাসা।

0: তুলা নক তুলা সিনিয়া দা আর তুলা নক বুফাং খাগৈ আর লুবুই আর ন এং এং কোকাই রকি খাইবা ইয়া খরাং আন্তিক পুয়া সখা অ বহাই খতং সামবই সি বরক দফারক রি তাকলাইবো জিখা হিঙ্গে বহাইকে খারি মানমানি বাকি বেলাকে হামাইমারি ও ফাটিকে যাবো খাই হাই খাওয়া থাকবাই রিপন খক্তি ওয়াইসা রিপন নাই তামর খারি নাই
1: কক্টামুখা আমা আমালাই আমা আমি হিমানী কিষানী কে আমি মায়া আসে খাই সাইমান আমার কারেকটা সাবজে কত হাসা কো আমি হামারে আনি লগিও তঙ্গ আংকি বিকিরি আন কক্টং পাখে
0: হিঙ্কাই বি ককটং বেলা খানা তকা হিঙ্কাই নি ককটং মুংটান সিঙ্গাম আমা আমা হেমা তো সাইম না যতন আমা কে যা বুমা কে যা বুমা অংখাই যতন সাই কাহাম কতর সেমকা সে বুমা বুসু কাহাম মুসু কাহাম মুসু কতর সাবাইয়া হিঙ্কাই বন রিপে বেলাকে হামাইমা রেও বহাইকাই ককটং খানা তক সাই খানারি মামা বাকে হাই হাং তাবো কয়ফি যাবো নাই ককটং সাই খানারি নাম বাকে আং সাগর না সাগর নক টং সানাই না সাই খানারি লাচা

0: যত নং আমাকে রেজা বুমাকে রেজা বুমা ওখাই যতন সাই কাহাম কতর সেমকা চিন বুমা বুসু কাহাম মুসু কাহাম মুসু কতন সাবাইয়া হেঁকে বন রিফে বেলাকে হামাইমা রেও বহাকে ককটাং রক্ষণাত্মক সাই খানারি মামা বগে হাঁ হাং তাব কয়ফি যাব নাই ককটাং সাই খানারি নাম বগে আং সাগর ন সাগর নং ককটাং সানা না দ সাই খানারি লাসা
1: হাঁ ককাল মংখাই থাকতরনি হেঁকে বসলে বিশুঙ্গ বুফানি খাবা তিনি সারা তিনি বুফাং বুবার বুথাই মানে হেঁকে বুফাং ওয়াফাং টংথাই টংথাই তৃষা তৃষা লগা আগিনে আহা তি বুম তির জারিয়ানা হেঁকে আতুক আবলেন সারানি নাকি বুফাং ওয়াফাং টংথাই টংথাই মায়া মায়া মাইগুলো সাই গেতে তৈ সুপনে হেঁকে মাছলে খেতলে বছর করে গে সানানি নাকি বুফাং ওয়াফাং টংথাই টংথাই আং ককটাং অরণ পাখা
0: সাগর ন বেলাকে হামাই মারিব নি ককটাং সাই খানারে মাবাগে নিন ককটাং তাম উত্তম তামাসিং গামনি বুম
1: থাং তংনানি হিনকে
0: থাং তংনানি হিনকে না জিং থাং তংনানি হিনকে জিং তাম তাম না চিনি তুই রং নাঙ্গ জিং তুই মা নানি হিনকে জিং বুফাং ওয়া ফাং নাঙ্গ হিনকে জিং বুফাং ওয়া ফাং কাই খ্যাং কাছে চিনি ওয়াতি রক বাং খাই ওয়াবু জিখা আমবাঙ্গে জিং থাং তংনানি হিনকে জিং বুফাং ওয়া ফাং রক কাইনা নাঙ্গ কাই নন বেলাকে হামাই মারিব ফাদিকে জিং তাব খাইনা হাই খানা লাইফেরানো খাম নং তাব তাম খানারি নাই
2: কথমা
0: কথমা সাই খানা নাই দনি কথমা মুং সাবই খানা তত কে সাই খানারি লাসা
2: আনি কথমানি মুং হুঁকে রুঙ্গালাই মানে থুন্দা বাদি বজং ফ খাইছে গেনাম বতং ফ মুখি গেনাম বতং ফ নরক আনি রুঙ্গ কাসনা হাঙ্গাঙ্কে মুখি গেনাম মুখি তা খিবি দে খাইছে গেনাম ব খাইছে তা ফুর দে
0: থুন্দা পাতি বখর খাই খেয়ে বরক ন সিং সিং কে মা তাই হিনি সামাত না কেব ওলা বালা রক্তাং দিয়ে রঙা খাঙ্কাই হিনি সাও না সাবা সাকা বা রুংসা লং দশাদিকে
2: ওলাই কে মুখি হেপে মুখি হুপে দেখা ওই কে পুনসা হাতে খুঁজেবরক
0: কোনো ফানো তা আং দি সিরিং সিরিং টংনি বা বড় নু খাঙ্কাই টংমালিয়া ওলা বালাং বাই কেতা না মকল লগ মা পুই আই
2: ইয়ার আন বখর কৈতুং সু কাহানি ব তাল কো তুই থাপ থাপ কে বুক তা
0: তর ও আবং কা ও খানাই করিং খানা তা না বিল লে খানা জি করিং কা হে ওলা কা
2: কে বর আতনা পুশা বৈতে পালে গঙ্গে গতি কাহম বেরে রে কাঙ্কে রাম ফেরা বেরে রে কাঙ্কে সরাপ কাঙ্কে বল রোগ চালে
0: আত তক তাল বেরা ওই সরাবই থামাই কেতা ওলা কা দনি ককটাং মুং সাবই খানা তত কে সাই খানারি লাসা
1: আনি ককটাং নি মুকে শাক চালাই চালাই শাক বেকচা খাপাং খোলা চা খুপুরে চালাইয় বখানে কংন চালাই শাক বেকচা হিমালয় কিষানে কগিয়া চালাই খা থাঁচা খাপাং খোলগৈ সামান কেবন সানা কগিয়া

0: hinar apa saja man?
1: Angsa mana?
0: Nasala sa?
1: Macam-macam tahun mana?
0: Apa bahasa? Engkau apa beri pon nasa ka? Bela ke hamai mariwa? Engkau angkut cecia hanya hai tak sing pi jam nai? Redu bono kacih ni kau baru kau tam hinar saja man?
1: Angsa mana?
0: Nasala sa? Sade?
1: Awai kok?
0: Awai kok? Saka apa bawa? Sabu saka siari na? Engkau bela ke hamai mariwa? Ayahnya hai angkut cecia sing pi jam nai cabu? Sini borok tua parong ni samung ni bisingos hongung tamu tamu rok tong apa sabu saja man?
1: Angsa mana?
0: Nasala sa?
1: Gudo.
0: Norongno bela ke hamai mariwa, engkau faham ke sengtak sini panda botango, thang laja bunai tamu rok hamai mana lene, seng sini panda botango hanya hai kanan lanya thanai, kaham ni kuki wesa kanan laja mana cabo, kaham nengtai cam kanari nai.
2: Angkok tang cai kanari nai, asih mahati purani asih mahai bela ni cok habung hatai bu berbatai jatuh barok sewa angkok, desa belayat lima tusha iha ani toker tok lay mayung korai masalaya tong tong mani kumpul kelang hingir alam sang menai leya sumuchaka. Sumai karang mari mari hujak lai khugro dan yang sing sa punggo jese majak bandara rai kholai berai punggo no khaleng ga hamza kan kokang ngar bekya
0: ke bin kokang belai khana to kan ni kokang mungtam sing kama
2: asai maha
0: asai maha asai maha kai sini ti prahana no bu sikha nga jin ti praha wa je kabang wa bu thai ro bu phang wa phang ro kaham kaham na chong na chong no goi bo ba ha ke lap sari kokang khanari mangkha bonom belai ke hamai mari wa engkai tabu খাহাম নি খক্তুই খনামানি ইয়াগল খনানা থাংলাই যাব না যাব সাদিন নি খক্তি বাইছে খনাওয়ানা সাদিন নং খাইতাম না খনার নাই যাব
1: তাং
0: কক্তা দখনি কক্তাং সাই খনালাসা
1: আন কক্তান মং সংলে যতন থানতা সংলে যতন থানতা সং যতন বারনি বুছা তত সং খা বাক্সা সংলে যতন থানতা অর মুংলি টঙ্গ টঙ্গ ওয়ান দুই টঙ্গ থুকসা তাই হালাম চিনে তাই বটঙ্গ আসামি পাঞ্জাবি গুজরাটি মারাঠি জং যতন বারণী বর ইনি মুং জুদা জুদা কক জুদা জুদা ইনি মুখ তমুং চা মুং মুখাং সাকব জুদা জুদা ন জুদা চিনি মতাই মানি মু
0: কেবিনি ককটাং বেলা কে খানা টকা নি ককটাং মুংতাম সিংগম
1: জংলে যতন থানচা
0: জংলে যতন থানচা জং যতন থানচা হংকাই জং যতন থানচা কাই টংলানি নাঙ্গ বুঝিখা হংকাই জং থানচা কাই টংলানি হংকাই জং ওয়ালা ছলাই কি রেখে টংলানি নাঙ্গ ব অম্ব হাইকাই ককটাং র সাই খানারি মামা গই বেলা কে হামাই মারিও আং হানা হাই তাবু সিনি পান্ডা বটাঙ্গ খানানা বাগই আং কই ফিনাই নরগ্ন আং সংনা মুসুঙ্গ তাবু বুদি রামন বাইসাং সংনা মুসুঙ্গ বুদি রাম নংতাই চামন খানানি নাই
1: কক্তাং
0: দনি কক্তাং সাই খানারে লাসা
1: আন কক্তাং মুং শিচা দি তাকুক সং বাসা দি বুক সং ইয়াগো দা বরক তিজে চাঙ্গরি বরক হাদি দুতি তাক বর মুখাম খোলসা দফা সং শিচা মা মুখাম সামা মাতু ল সুন মাসা নাই পজা খা কুলো তুঞাই চিন কুঙ্গ নার ওয়াই ফাগে বুকে বাবু লোক তং নাই তং নাই অগ্ল লাসা নাই পেতলা বকে ফান গনাং সলা আন কক্তাং অন ফাচা
0: গে বিং কক্তাং বেলাই খানা তোকা নি কক্তাং মুংতাম সিংকা ম
1: শিশাদি
0: শিশাদি হিমান সাজামান যতন থুবাই আদা হরং খাঙ্কাই এঙ্কে হরং খাই জং ফুং আইকেঙ্কাই শিশাও এ আবন জং আই বসে জং শিশাই হাইং টঙ্কা চিনি বরক দা ফারক বেলাই তলা কলক যা জং মুংসাপন শিলাই মানে নুলাই মানে কৰিখা হামজাং লাই মানে কৰিখা চোবালাই মানে কৰিখা আব জং কলক যা তমা জাগানি শিশাদি মানে কালাই দ এঙ্কে চিনি বরক দা ফারক ন ব জাগা তং আবন নুগুই ককটাং ন সাইখানারি মামা বাগৈ শিশাদি হিনৈ বেলাই কে হামাই মারিও হিংকাই চিনি পান্ডা বটাঙ্গ টজন কবামা পদির পটখানা লাইকা ককটাং কথমা কলক রক

তিনি আখনা খনাইয়া শনি হন্তে হন্তে ফাইন হনই সাথে সাথে আসুক দেবা দেখতেলাম বখাও কিসা ফানো খাকচামা মানলিয়া খানি দগলাম নিনি বাকৈন তাবুক সাও ফিও গই তনখু ফাইসিদি আংনিনি অংনানি বাকৈ তাবুক সরি উইন তংখু ফাই।

0: হাইন হাই লামসক ফিরোজ সিং অজরাও সরাইরকনি পান্ডা বকরি বদল খানামানি ইয়াগুলো আংটো তো নরক বাই জিকাশমি হাইন হাই মার্কে জিকস নরক আং বকরিঙ্গি মানে তিনি নি নারওয়াই পান্ডা অজরাও 0381232653 ও কক দুক নাম্বার আও হিংকে নরক ন আং সানানি মুচুঙ্গ অজরা আনি আরো ফাইসক বাজাক নারুয়ায় বকা বচিনু স্টুডিও অফ বেলাইখেন লামসগ অজরাও ফাইসক বাজাক চিনি বেলাইখেন সিনিমুঙ্গনাং ফিয়াবা নরক রমিমায়ং তখনা সাব অঙ্গি তংখা আও সুং সানানি থাকা হাঙ্কাঙ্কে অবহাই যে পান্ডা নরক সাইমানো সুং ককটি শাল ব্রুম ব্রুম কেন সুং চিনি পান্ডা ও খরকসা একেতে খরকসানো সুং চিনি বরম গনাং রকনো নারওয়াই তুবুইনো ফাইও ফিয়াবা আঙ্গি তিনি কিসা বেলাইনম স্পেশাল লাইভকেব জুদা আও দেখে বয়া বেলাইখেন চিনি ত্রিপুরা হাস্তানি সিনেমু মানজাক চিনি স্যার উদয় দেব বর্মা আও হিঙ্কে বঙ্কাই তো টি সি এও তাবুক হে বখলাই তো রেফারি তে জুনিয়র স্পোর্টার তে আগেও হে তো সানা থাকাই আগেও বেলা কেন থাকুন ক্রিকেটার চিনি ত্রিপুরা হাসে নি আও কে বেলা কেন লাম সগো স্যার নাও আও গাকাই অজরাও বেলা কেন হামবাই গেসং নাই কক সানাই হই ননতিনি সঙ্গ চিনু স্টুডিও অজরাও নুহনই মাতুবুকা গাই চিনি যে সানা থাকাই যেন চিনি স্টুডিও অবহাই নব বহাইকে যেন চিনি গতাল জেনারেশন দক ইউথস রং থমুগ এনকারেজ খাইমানে অবহাই যেন আবনি বাকেন তুবুমানিবা নরক গরম হরদি বহাইকে যেন চিনি ইউথস রকন এনকারেজ খাইনে অবহাই অবহাই ফিয়াবা পুইলেন সারনি সিনেমু কিসি আং নিনি খুবই খালানানি মুসুকমানি নিনি ন কামি বজাগাও তে নব জরানি সিমিন থমুগ হাবখা তে নিনি অবহাই যে থমুং বাই বহু সিমি নদালখা কিসা সাইখান আর কি বেলাই জানে
1: একচুয়ালি আনি নখ তো আগরতলা নতাবু আগরতলা বনমালি ফুরো আনি নখ আর থমা স্টার্ট খাইমাকে একচুয়ালি আং জুনিয়র লেভেল তিন স্টার্ট খাইকা
0: আচ্ছা
1: একচু 94 উং না ফুরো কাছা এজ লেভেল টুর্নামেন্ট কাছা কোচিং সেন্টার তিন স্টার্ট খাইকা আনি ক্রিকেট
0: কেরিয়ার
1: 94 অনেক জুনিয়র তো মানে একচুয়ালি তো যে সেন্টার একচুয়ালি যে সেন্টার আনো কাছা বড় খাইন তালাং থাকা আনো নুক খাবো আগে ক্রিকেট থাকার আনো চাজা খাই কেবা আনো তালাং থাকা থাকমাকে যেদিন জয়েন খাইকা সেন্টার নেক্সট দিন একচুয়ালি ম্যাচ দক মানে নেক্সট দিন ম্যাচ তো আরো প্র্যাকটিস খাই ফুরু আনো যে ওর যে কোচ রক্ত মানে আনো পয়লা নগুই নরক চাজা খা আনো বরক যোজক সিংকা নগ্নি পাড়া বড় নক বড় আমি
0: জায়গা থাকমানি পয়লা ক্লাব নি সিমিনে থাকা
1: কোচিং
0: সেন্টার গাই আর জায়গাও নিনি দল রং সিমিলিয়া থাক না কি সাইসং নাম মুসুকি থাকমানি বমাহ
1: একচুয়ালি ক্রিকেট তো আনি সিমি ক্রিকেট অনেক বেলায় কেন হামজাগো ক্রিকেট হাই নারা রগো গলি রগো আমি রক থাকে আগে তো অবো কেসা সিনি দাদা নারানি বর্ণ গিয়া নাব কাম থাকি তালাং থাকা কাজা কোচিং সেন্টার তো থাকমাসে জাস্ট একদিন ন নেক্সট দিনকে ম্যাচ তোমরা আং সাইমে বলো বলো সাইমান খা যে প্র্যাকটিস খাই পুরো আনো প্র্যাকটিস নুগি ন যে কোচ তো মানে বড় কম বেলা এখন নুগু চাজা খা যে আনি নগ ভাই গার্জেন সব আনি মা বাবু সঙ্গ ভাই কক সাকা যে নিনি চালাই তো মোটামুটি ডেকে হাম সঙ্গ বিনি ডকুমেন্টস কিছা নাগনাই নেক্সট দিন ম্যাচ তঙ্গ ম্যাচ থিংনাই আমি তো এখানে নেক্সট দিন ম্যাচ আং জাস্ট একদিন সঙ্গছি প্র্যাকটিস খাই মানে
0: ওকে ওকে
1: হবকে ফার্স্ট ম্যাচ থিঙ্কা উমাং তো স্কুল ওর আগে ক্রিকেট ম্যাচ চুঙ্গ ওর উমাং তো মাঠ তাবু যে মিনি স্টেডিয়াম তো মানে আপুরু যে ফার্স্ট ম্যাচ আং ফার্স্ট ম্যাচ ও ফার্স্ট ম্যাচ থিঙ্গি না ফার্স্ট ম্যাচ হাইস্ট যে আনি টিম ফার্স্ট ম্যাচ ও না মোটামুটি হাই স্কোর খাইকা এই আতিখানা আনি স্টার্ট উংখাতা ওগুলি পরে

0: কাছে নেশন টুর্নামেন্ট থাকা বাকি কলকাতাও থাকায় ত্রিপুরা টিম তো এই যে এইচ লেভেল টুর্নামেন্ট তো মানে আপুরু
1: আচ্ছা
0: তো আপুরু আং আরো নগেই সিলেক্টর মকল কালে খেয়া এনেকে ও জায়গাও বা ও নেশন টিমও বা আং চাষ মাংখা ত্রিপুরা টিমও এই আফু সিমি ন আন্ডার 13 তো মানে আপুরু আন্ডার 13 টুর্নামেন্ট আন্ডার 13
1: 13
0: খাইগা নি ক্রিকেট কেরিয়ার তো অবনি পরে মানে 13 থিঙ্কা ফাতার থাঙ্গাই কলকাতা ওলো ওলো ওর থাঙ্গি মানে ফার্স্ট ম্যাচ আং ন বেস্ট স্কোর খাইমানি
1: আচ্ছা আচ্ছা ওকে
0: স্কুল মিট অরব সিলেক্ট উংখা দিল্লিও ইয়ার থেকে অবনী পরে তাই বনেছি টুর্নামেন্টা আন্ডার 13 পরে আন্ডার 16 ফার্স্টিংকে ন্যাশনাল স্কুল মিট দিল্লিও অবনি পরে আন্ডার 16 বিজয় মার্চেন্ট ট্রফি যে মেইন বিসিসিআই যে মেইন টুর্নামেন্ট বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া যে মেইন টুর্নামেন্ট আন্ডার 16 সিমি স্টার্ট হুঙ্গো তো অরব চাষ মাংখা আন্ডার 16 অবনি পরে কে আন্ডার 19
1: অবনি
0: তেরেক তাই গেছে পরে কে 22 অবনীপুরকে সিনিয়র টিম দেখে না আনি দেখে না স্টার্ট হুম খাতা নিস তা বুঝরা তো মোটামুটি আং থিঙ্কে 15 বছর 16 বছর ন্যাশনাল হেজে ত্রিপুরা টিমও অবনীপুর রেখে ইকার খা ক্রিকেট থিঙ্গি তাও বল ক্রিকেট বাই নতং এজ এ জুনিয়র স্পোর্টার এনকে ম্যাচ সিনিয়র হক নিকে ম্যাচ এফরি খাই তো মোটামুটি 2012 মিসিমি তা বুঝলা খাই নতং এনকে জুনিয়র হক নি যে এজ এ স্পোর্টার হিসাবে যে ট্যালেন্টেড প্লেয়ার তো মানে অবনি নুন সিলেক্ট মা খাই ওটা এজ এ স্পোর্টার নি দায়িত্ব হিসাবে
1: আচ্ছা আচ্ছা গাঙ্গাই নরকনেও সামগত আং সাইমাঙ্কা গে আং সাইমানা মুসুমাকা হাইছে তাবুক নিজে সারাই রক গবাং মা বরক বথংনা মুসুঙ্গুই তং হাই দা গাই বরক তাবুক ফানো আ লামাও শেপ মানিয়া অবহাই ইংগি তং গে বরক শেপ মাই আংই তকা গে বরক নি মা ফানো জং তামো সানানি বাহাই বমা হাই বরক বতম ইংগি তং যে তামু নি সারাই রক স্পেশালি থংমুঙ্গো গবাং সঙ্গ থমুনি বিশিংতে চিনি কেরিয়ার সামুই মানো হায় দা আবৈ আব খাইতে খাইতে চিকনি সিমিন কতর যতন সগৈ পায় গে আং সাইমানা মুসুমাকে হাইসে বাহাই খে সামাও সবং বরক নাইদি সেকমু মানে বে গদাল জাক তাবুনি অমল স্পেশালি যে সঙ্গই তঙ্কাঙ্কে কাইসা চিনি মাইন্ড ডাইভার্ট নই থাঙ কাইসা কাহাম লামাও থাঙি পায় গা থমুঙ্গো তুবনা বাকি বরক না বাহাইকে সঙ্গে এনকারেজ খালাইনে
0: একচুয়ালি এজ এ ক্রিকেট হিসাবে ক্রিকেট নিয়ে কক নো সাও যে একচুয়ালি তাবু ক্রিকেট কিন্তু অনেক উমি থাকে তাবু ক্রিকেটও নি ফিউচার তো যতন তো লাইফ স্টাইল কাইসা অন্য উমি থাকে তাবু ক্রিকেট নি তো এজ এ ক্রিকেট হিসেবে সেরা এসিমিন থাকা মোচনকে যে এসিমিন ফাইদি কাছে জুনিয়র লেভেল তিনও স্টার্ট নঙ্গো এজ এ কেরিয়ার ক্রিকেট নি তো ক্রিকেট নি কি স্টার্ট খাই না মোচনকে একচুয়ালি নং
1: ইয়ার মানে উমরক বিশিরক নি সিমি আবো চেঙ্কাঙ্গে সান
0: একচুয়ালি তাবক স্টার্ট নঙ্গো আন 13 নি সিমি আন 13 কে অর স্টেট মিট নঙ্গো অবনি পরে অর নং কাহাম থিংকে নং আন্ডার 16 আন্ডার 16 নি ন্যাশনাল মিট নঙ্গো বিসিসিআই নিজে টুর্নামেন্ট বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া তো ওর ত্রিপুরা টিম পার্টিসিপেট খাই তো বিশিং মেইনলি আন 13 নি সিমি নো স্টার্ট খাইকে কাহাম আগুলিও নং বিলং খাইকে আগুলি অনেক কোচিং সেন্টার তঙ্গো ওর ফাইদি ওর কাহাম কাহাম কোচ রোগ বতঙ্গো ফাইদি ফাইদি কাহামকে প্র্যাকটিস রক খাইদি অনেক কাহাম প্লেয়ার তো আংব বর নব কইন মুচুঙ্গো ফাইদি নিজন প্রুফ খাইদি একচুয়ালি ক্রিকেট নিকে কাবো ক্রিকেট মেইন কে তাবো ইন্ডিয়া ইন্ডিয়া বিশিংকে মেইন কে তাবো ক্রিকেট ন ক্রিকেটত অনেক ফিউচার তঙ্গো রাং রক তঙ্গো তাবো আরামসে থাকবানো যে জাগো মুনা সিং সানি বাজানি বিলং খাই মাংখা একশো টাকা জুটি মেস থিংকা তো বড় নগুই নরক বফাই।

0: দি বনো ইনস্পাইড খাই দি ইনস্পাইড তুমি ফাইদে নব তো অবনমু চুং ফাই দি প্রেকটিস খাই দি তাই বউ যাতে ফোকাস উংমা জাত খে কোচিং সেন্টার ফাই দি আগত অনেক কোচিং সেন্টার দো দোকানে আংবা জো জো খাই দি আং যাই দি মানো যে অবনি বাদে বউ নরা কোনো এ তাম সানা বন আগত বাইরে ফন উংখে বা যত ডিস্ট্রিক্ট রগন যত সাব ডিভিশন রগন টিসি নে কোচ দো অবরক জো জো খাই দি এজ এ এই তাম সানা ডিস্ট্রিক্ট লেভেল ওয়াইজ টুর্নামেন্ট দো স্যার রকনি অর থং দি থংকে নিজের প্রুফ খাই দি একটু নুন জেফুল কাহাম থিং না অটোমেটিক নুন
1: কনফিডেন্ট লেভেল বাড়ি
0: থাকে নাই সেলফ কনফিডেন্স না দি বাস অবন খাই দি ক্রিকেট অনেক তাবু ক্রিকেট অনেক ফিউচার দো রান রক দো আরামসে থিং দি আইপিএল দো নুকি দো না রক তাবু অবন কই না মুচুম খাই দি
1: আও ফিয়া নরক বাই আং লাইভ কক দো করুনানি বাগে সাইটোগি তোমানি ফিয়া তামনি বাগে অজরা ফুনি নাসক হামিয়াঙ্গি তঙ্কা সাইমেয়া ফিয়া সং সাইটোগি তো নরক জে সং বাই কক সানানি মুসংগি তঙ্কা হংকে অজরাও চিনি স্টুডিও নারবাই তঙ্গ নরক তমুং থুমুংনি বাগে সিনানি মুসংকা হংকে আও তে বসে বাই শুক্রবৈ সাইমান নাই ফিয়াবা খরসা বরক সরাই নিশিমি থঙ্গি তিনি অজরা সবে যাক গে বিনি বাগে ব বেলাইখেন অজরা তমুং বওয়ান সুগি ফাইকাকাই নাই নাই দি তাবক আ জরানো ফানতে ওইসে কিফিলে মইতো মানি থানাই হ্যাঁ দিবা গঙ্গাই সুং আবাহাইন নরক বাই তৃক তৃক ককদুক বাই লাইফ অনে আর কৃঙ্গানি ফাইসিং থাঙি তঙ ফিয়া ককদুক তাবক কিসা জিং জালঙ্গি তমানি বাকি নরক বাই ককলাম সাইমিয়াং তকা ফিয়া আং নরক বাই ককলাম সানানি বাকি কিসা সুং চিনি ফুনি নজরাও সামুই কিসা চেক খালাই তমানি জরা

0: আমার কিছুসংস অজরাও তাবু কিন স্টুডিও দীপর নি দাম চিনি দামই সতে ব্রিজি বা কানানি ফাইসং থাকে তো কেস নরকাই অজরাও ককদুকাই গরুনা সাইটগুই তো গরু হরদি সঙ্গে জিরো থ্রি এইট ওয়ান টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি বাকা নই থাম নই দক নই বা থাম অবকা চিনর ককদুক নাম্বার আও চিনর নারুয়াই তো নরক নারুয়াই বাই স্পেশালি দাদা সিদা ককদুক বাই গরুই মাননাই তাবো গরু হরদি জিরো থ্রি এইট ওয়ান টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি অবকা চিনর ককদুক নাম্বার আউকে মারে কিচিং সং আংনাশিংগি টংনাই চিনর নারুয়াই তো নরক ববাই কক লামসাই মানাই তমুং লাইন মাহাই নরক সিনারে মুসুগুই টকাঙ্গে আউকে ফাইদি অজারাও সঙ্গ সামুই বেড়ে খাবা ককদুক ফার্স্ট কলার সাবো তং অজারা তমুং নরক অজারাও শেপ মানানি মুসুগুই তো এবার খরক নেই সঙ্গাই অজারা লাইভ ককদুক গরু হিংকে সাবো তং ফাইদি নাইলেন হ্যালো
1: হ্যালো
0: বেলাই নিবর কাহাম বুকুক ন দশিনি মুড়ি গাড়ি সাবংকা ওকে বুকুক শ্রুতি দোয়া নগলে পান্ডা রক্ষণায় যা তঙ্গ জরাব আচ্ছা আচ্ছা ওকে কেই নগলে সাদি তামার সানা মুচুং পান্ডা নতুই
2: একচুয়ালি আমি নয় ক্রিকেট কে আনি মেইন হবি তো মানে আমার আগে টিভি ব্রগো নুগো ক্রিকেট খেলা অব নুগো সচিন ব্যাট খাইনে নুগো একচুয়ালি আমি ফেভারিট সচিন তো মানে
0: আচ্ছা আচ্ছা ওকে
2: একচুয়ালি আমি ন ক্রিকেট কে মেইন মেইন স্পোর্টস কে আনি ক্রিকেট নতং মানে
0: আচ্ছা
2: তো চালানি সিবি নং
0: স্টার্ট খাই কা আবার নতই ন তাবু খান নিন ক্যারিয়ার আছে হ্যাঁ
2: হ্যাঁ যে একচুয়ালি আনি এজ আপুরু উনা 11 র বা আপনি ডক সিবি ন আং স্টার্ট খাই কা এজ এ ক্রিকেট ক্যারিয়ার আপুরু আন্ডার 13 টুর্নামেন্ট অবতে আতিকে ন স্টার্ট হংগো একচুয়ালি ক্রিকেট স্টার্ট মাকে আমি এই জুটে লেভেল তিনো স্টার্ট হংগো
0: আও বসানা নে মাকে হাইছে মানে নিনি পার্সোনাল ইন্টারেস্ট মানে সাক সাক নিনি হবি
1: লামা
0: মাই

0: con bị ông cái hệ độc thông tồn mà ăn cái xăng cái yên dạng cái đôi yên mây là tế ăn một cái yên dạng hệ độc thông ta
1: ok
0: là ta là ta nên vô vô đôi yên dạng hạ dạng mà hãy kê nơ vô cái xe mà thì nên nha hạ dạng thì bà bà đừng bật ta không một cái đôi nó quên
2: আচ্ছা একচুয়ালি সুনাম সুঙ্গ পাড়া খেপ জায়গা মাইলামুরা সিমনা আচ্ছা আচ্ছা তো এজ বসে চেরাই নে
0: দশ
2: বছর খা ব ক্রিকেট থাম চুঙ্গ না ব ও এখানে খানা গানি কোনো কেব কোনো টিম র প্র্যাকটিস হোক দেখায় হেল্প যদি বেলা মুচুঙ্গ আগুলি ফাইকে খাইমানো আং এনি সেন্টারও অ্যাকচুয়ালি এডমিশন খাই দি মানু মোটামুটি ন খাই না মুচুঙ্গে ব
0: আপনা বছক মানি দার আং বিনি ন কাইসা আং সাকসেস খাই নাই বন বন মুচুঙ্গে নাই মানে তে খেলানি স্কুল বন তা নাই
2: দে দাদা দি খেলা স্কুল বলতে যে স্কুল ও ক্রিকেট রক্ত অঙ্গ আমতে রক্ত দিতা বা নি নি এরিয়া কোন কোচিং সেন্টার রক্ত তো খুশ খবর না রাখ দি ক্রিকেট নি
1: বেলা হামবাই বুক শ্রুতি যতন নাই আও আংতে কাছা সিনেমুরি রিমানে বিনি ব অ জায়গাও যে টিসি এ গদালি তমানো কারিফানো সানা থাকাকাই চুপরা গভর্নমেন্টনি খরকসা এমপ্লয় বহনে চিনি যাব অবহাই নিনি বরক নাই নদী কবা মা গভর্নমেন্টনি জব খাই তং মানে কারিফানো চিনি তমুং থমুং বৈ গদালি তঙাকে নিন্ন তিনি পান্ডা খানামানি বিশিং তুই কবা মা এনকারেজ তো নাই নি আং বসানা মুসু নন রুতুক চিনি রুতুগুই না তিনি তুই ফাইকা সুদিও ফিয়া তাবুক হাই নাই সাবতং ফাইডে গ্রী নাইলে কক দুগো হাই নাই হ্যালো
3: হ্যালো হ্যালো
1: কইনা এই নরকন জেফরপানো ককদুক বাই কাহাম কি সেরেস্ট্রাই নেটওয়ার্ক মানমানি থায়ো থাংলি এবকেবা লাউড স্পিকার রগরিয়া হাকে ন সানাই হাই নহাই সাফিনাই নরকন ককদুক নাম্বার 0381232623 এবকেবা নই থাম নই দক নই বা থাম অবঙ্কা চিনি অরনি ককদুক নাম্বার হুনকে আবনো সাইতো মানি থাইচিংগো চিনি বুক স্মৃতি হিকে তাকুক নবন সানামু চ নাই নাই বতাবুক বিনি এইচ 10 ইয়ার অঙ্গে তঙ্কাবো বিসিচি ইঙ্গি তঙ্কা গাঙ্গাই 11 ইয়ার রকনি সিমিন আজাগাও এডমিশন খাই মানু না গাঙ্গাই কক তো সারাই নাই সঙ্গে আপন গজার গজারা কক দুব ফাই তংমা বা বই তামো সামানামু চুং তামো সিনামু চুং নিনথ্রুতে তিনি যে তংমানি চুংব নারাংনাই বিশিং আপন নাইলে কক দুগো সাবতং হ্যালো সাইমালিয়া চাইতক ফিরদি তেওয়াইসা কে অবাহাইকে তমুং নক যেন জালঙ্গে তখনকে নরকবে যেন কক সাইমানগুলা ফের যা না কক মানে ককলাম সালাইনি ফাইজিং থাঙে দো অবাহাইকে চিনি কেরিয়ারও গবং সামু বাই যেন গদালমানি লগে লগে চিনি হবি নব চিনি সানা থাকাঙ্গাই কাইসা অবাহাই ন কেরিয়ার সামে মানো হ্যালো তামুকা সাইমালিয়া যাইতক নাই গবং মানো ককলাম ব সালাইনাই নরক বাই সাবতং ফাইদি নাইলেন হাই হাই হ্যালো হ্যালো
3: হ্যালো হ্যালো
1: উংলিয়া তামুং কাসাইমে আউকে জং কক সানানি ফাইসিং না থালায়ানো হিকে জে জরাও চিনি 11 ইয়ার অ জং অবহাইকে কোচিং ও এডমিশন অঙ্গো না হিকে এডমিশন অঙ্গমানি লগে লগে

0: বরক ন আজাগাও যে কোচিং সেন্টারনি যে কোচ রক হাই নামলে বরক নাইকল নাইকল ডাইরেকশন দিনাই তা না তমু কাহাম থাঙ্গে বরক সিলেক্ট খাই বরক নি কাইসা বিয়াং বিয়াং
1: একচুয়ালি যে কোচিং সেন্টার রক টিসে ক্রিকেট ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন নি আন্ডারও তমন নাই গুরু ক্রিকেট টুর্নামেন্ট উঙ্গো মানে পড়াও আন্ডার টেন কাইসা উঙ্গো আন্ডার ফিফটিন তঙ্গো ওপরে পরে কে স্টেট মিট তঙ্গো আন্ডার থার্টিন রক নি ফিফটিন রক নি উমেন্স রক নিব তো তো ও জাগো ব কাহাম থেঙ্গেই গ্রান্ড খাইকে ন্যাশনাল টিম নি ব্যাগেই বড় ক্যাম্প সিলেক্ট টুঙ্গো ও বিশিং তুই সিলেক্ট টুঙ্গেই ন পনেরো জন বা বিশ জন বিশিং বড় টিপ টিম চান্স মানো আতি খেন ন্যাশনাল কেরিয়ার স্টার্ট টুঙ্গো
0: হ্যালো হ্যালো
2: হ্যালো হ্যালো
0: সাইমালিয়া তামনি বাকা বাহাইনকা আসক নরব ককসানা হেনি তমানি ফিয়া ককরি ইনকাই আবুন কারিফানো আং তো সাইমানো নং তো সিলেক্ট খলাই থানিও বুতং তো মং কে বক হাম থংগি জংখা হ্যাঁ দা গাকাই বরক নং বাই গরং মানি বিশিং তুই আবক নং তো যে কাহাম নো কাহাম নো মা হনাই হ্যাঁ দা যে গরং বনো নো মা সাইনাই কে দেওয়াইসা হাইন হাই গরং লাইন কক দু হ্যালো হ্যালো তামুখা সাইমালিয়া ককরে ওই আবু কক সালাই তংলাই মানে নাগেও থা থমানী উলো ন তাবুক সাক জরা নি যে কেরিয়ার জার্নি আবো যে চলি নতংক হ্যাঁ দা গাই আগে সিমি তাবুক সাক জরা যে চলি উই তংমানী গাই আবু কারিফানো তাবুক নি বরক সাইমানী স্পট আর দি আবু কারিফানো রেফারি নি সামু বকলাই গাকাই রেফারি নি যে ম্যাচ এবার থমুগ নি আজ জাগানি যে কিসা মিসা আবনব আগে সাইমানা মুসঙ্গ হাইন হাইন আয় না হ্যালো হ্যালো
2: হ্যালো
0: তামবংখা সাইমালিয়া কক দুক নরক বাই চাইতক না হেনে তকমানে আও গাবন সাইমানা মুসং মানে কে হাইসে কক দুক তো গরং লাইনাই ন হ্যালো হ্যালো হ্যালো হ্যালো তামবং সাইমালিয়া তেওয়াইসে হাইনে হাই কল কাটি থাকা আও ওই জরা তো কক সাথে সাথে আমার হাইকে ত্রুক ত্রুক অলরেডি থাঙিনে তো হ্যাঁ হাইসে যে ও যে নি সামু জেরা ফ্রেন্ডনি সামু আ সামু ন হ্যালো হাইন হাই খালিয়া তাম বাকি বাস জালংখা হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো আও কে বেলাইখানে নরক বাই কলাম সারানি হিনে ওয়ান সুখ ফিয়া নরক ওয়ান সুখী তোখানা যে নিজে সিকলা চালাই রক থমুবাই গদালিনানি বাকে যে সে মানিয়ং তনাই রক নরক ওয়ান সুখী তোখানা ও পান্ডা যে খাই তখনা ইমানে বাক্সা রেডিওনি বিশেষ বাক্সা বা মোবাইল অ্যাপনি বিশেষ বাক্সা বা লাইভ ও পান্ডা না খাই তো গে আবনো যে খাই তনাই রক গবাং মা বরক সে মানিয়ং তনাই রক বরক আং সানা মুসুঙ্গ নরক রেডিও খানা মানি বিশেষ তুই এবার কেবা আং বাই গরং মানি বিশেষ তুই আবার হাইকে নরক কলাম সালাই মানি বিশেষ তুই ও লামানো ও শেপ নাইবা কেবা ও স্কুপনো নরক মানি মানো গে অবহাই না তেবো সাইমানা মুসুক মানি থমু নো থা গবাং মানো থা টোটেলি তাবুক সাক জরা বুসুক জরা রক থা কয়টা রক ম্যাচ
1: ম্যাচ
0: মইতো রক দা
1: মোটামুটি যে কে রো আন্ডার সিক্সটিন সিমি তাবুক জরা ফিফটি প্লাস উঙ্কা
0: ওকে বা ফিফটি প্লাস জরা তৈলে থা না আও কিন্তু বেলাই ন কাহাম আবার ন্যাশনাল ম্যাচ মা ওকে গাই আবার ন্যাশনাল মাংসে ফিফটি থাক গাই আবার তো বেলাই কাহাম কক তো বেলাই কপাল কাহাম মানে ওয়ান সুগ মানো তাঙে গেছি নিজে এফ এম উজ্জয়ন তো খাই টংনাই রক নরক নিগে আংবো ও শেপ নমানখা ও আমার অপরচুনিটি

0: Nó là cái bộ áp hay Mr. Clyde cái công tục bài cử này bà cái chạy tục đi ăn bộ sai tục cái nội tông ngô tâm này bà cái bộ công tục ác sức dừng dần cả sai mà liya cái ở dề national bang 150 cái yang ở dề Tripura ni match rock hết
1: Tripura means
0: dề
1: যে গুরুয়া টুর্নামেন্ট উঙ্গো বিশিঙ্গ ক্লাব টুর্নামেন্ট তঙ্গো স্টেট মিট তঙ্গো ত্রিপুরা বিশিঙ্গ যে উঙ্গো অবতো অবতো একচুয়ালি কেবাং মানো থেকে কিন্তু গৌরা টুর্নামেন্ট চেঙ্কে প্রত্যেক বছর টুর্নামেন্ট টুঙ্গো প্রত্যেক বছর মাত থুঙ্গো হব উনাই 50+ নো উনাই মিনিমাম
0: আচ্ছা অব হাই মানো তা না আজকে থে থে নাই নি যে থমনি যে কেরিয়ার অব হাই রক দেখলাই গা যে সানা থাকা কোনো অব থমুগ স্পেস রক না হারখা মানে থঙ্গি তংমানি ন বা নজে থমানো তুই মোসা টাপ রকদা উং জাখা বুঝলি টাপ টাপ মানে কঠিন রকদা উং জাখা আমা হাই রকদা কোনো থমুনি বিশিং জং জালক দেন জাখা আও দোয়া কোন হাই হাই করুন লাই না তো কক্ত ছালাই দেন না হ্যালো জয় থাকা তো আং সাইড অফ দোয়া কোন কক ছালাই
1: অ্যাকচুয়ালি টাফ মিন্স আপুরো সং যে পুরো এজ এ ক্রিয়া স্টার্ট খাই এজ এ ক্রিকেটার হিসেবে অ্যাকচুয়ালি আপুরো আপুরো এজ এ ম্যাচ মানে যে মানে তো তাবক নিচে রাইড হোক বা তাবক যে থাকা হোক আপুরো সিনি পুরো কেমন কম নতুন মানে ইনকে ফেসিলিটি কম তো মানে কে ফাতানি বা কোচ করে তাবুক যে ফাতানি কোচ রক তো যতন সিনি পুরো তো আপুরো করে অ্যাকচুয়ালি রান রব কম প্র্যাকটিস ফেসিলিটি কম তো মানে তো আপুরো অবনো সিনি বাকি অ্যাকচুয়ালি টাফ তো মানে আপুরো
0: হ্যালো
2: হ্যালো
0: আও হ্যাঁ বেলাখিনো লামসক তাকুন না
2: লামসক বাই জি কাছ মিনো তো
0: দশিনি মুরি গাড়ি সাবুং খা
2: আইয়া কমলো নি সাউরি তো গো
0: কমলো নি সাবুং খা তাকু
2: আমি আমি সেট তাকু আমি মু সুকুমার দেবল মা
0: সুকুমার আ কমলো ওকে গাই নি পান্ডা খানাই দে দং সাগাড়ি
2: পান্ডা খানাই তো তো আং তাও সাহনম তোমাক অবশ্যই খরকসা আপো শিকিতি খুঙ্গি তো মা দো যে মোবাইল বাই বাবু কাছে শীতে তেইশ থিং দো ওই আমার ওই আসা মানে আবু প্রতি পান্ডা কোনো বথ থুঙ্গো
0: দোয়া কোন ককরে পান্ডা শীতরার না মুসুং হিমা ককতা হ্যাঁ দা
2: বথুঙ্গি বা তামলা মা খানো
0: ও দা কোন দো হামবাই বেলেখে ন নিন সিন মুং তে কিচ হাম নিন মুং মানিয়া খাং তাকো
2: আমি মুখ সুকুমার দেবল
0: না ওকে সুকুমার না ওকে ওকে দ বেলাই হাম ভাই করঙ্গি তং রে
2: আপরনা কই হতা না মিয়াতে
0: নন কই না মুসুং গদ
2: ব খনায়া মানে আকা আকা জেকে খনায়া তং তং আন মতি কাছি
0: পান্দানো তুই তো আকা নান মুসা ক করি তাং কে বুইনি বাগই যে লামা সিং মানিয়াং তং নাই রক বরক নি বাগই সিং অজরা ও নরক নি বাগই কবাং মাস্কুপ তুই ফায়ো সালব্রুম ব্রুম কতাল কতাল পান্দা তুই ফায়ো হায় দিবা আবলে সাইমিয়া চিনোর দুইটা দুইটা ফোন নাম্বার থাকাবা আবুনি বাকি ইমানো প্রবলেম কে আরক সানামু চুগো কে আবু খাতা বাইদি খাতা কইদি খাই তং দি লগি তং দি হামাই ওকে ওকে সুকুমার ওকে আও হাই না হাই সাপি নাই তেক আছে কক নাম্বার 9485007172 সালাই টংলাই মানে নরক কে আবো খরচাতে খরচানো মুই অবহাই কমপ্লেন তারাই দি খারকটা বাইলাই দি গা আবো যে শেপ মানি আর মানা মুজুঙ্গি টংলাই রক হাই নহাই নরক আং সানা মুচুঙ্গো তিনি নরক নি বাকি অবহাই সাল ফিয়াতে বারে বার ও বরক সঙ্গব মাঙ্গলাক গাই আং আসাকে রুতুগে মাতবুখা নরক নি বাকি সঙ্গ নাইয়া থাকাং গাই কিসা আং ওয়ান সুগু জেফর পানো জুদা পান্দা উঙ্গি মানো নরক সালব্রুম ব্রুম রুচা মুখনাও হায় দা চং আবন বিশিংও কিসা জেফর পানো উঙ্গি মানো কিসা জুদা চং চিন কেরিয়ার নতুই চিনি হবি নতুই লাংমাব বেলা খেন চং সিরিয়াস নানি নাঙ্গো চং চিনি গোল ন অ্যাচিভ খালাইনা নিঙ্কাই কেব সাল সাবাই মাইয়া কে আবনি বাগিন কাইসা লামা মানানি নাও হ্যালো চই থাঙ্কা ককরে হিঙ্কে দ চং সালাই তং মানে থে থে ন অবহাইকে সানা থাকাঙ্কাই থমুগো তো তাবুক তো থা তাবুক বুইনও সুতে বেশি মুথঙ্গি তংসে মানে আসাকে গরঙ্গি থাঙ্কা নিন থা জরাঙ্কাই তাবুক বুইনও সুথি তনিস হ্যাঁ দা

0: এক্স ক্রিকেটার তো মানে আগেও থাকি থাকজাক ক্রিকেটার
1: আচ্ছা

0: क्या
1: ये
0: एक्चुअली
1: बारो
0: वो देवड़ा बॉल खायो सीनियर वांग पेंथर लो
1: इंगे तले आनी आनी बेपर का आनी सराय आनी सराय बो आनी सराय ची कोंता
0: अच्छा
1: बो आंडा 13 बटीसी एनी थंगला क्लब बीती को थंगा आंडा 13 दोशिम काट नहीं नहीं
0: दोशिम काट नहीं अच्छा अच्छा अच्छा काम से
1: चले के ताक लेके बोनो ओ लोकल नि मथंगा हने मोहनपुर न होते मथंगा हने ने आई
0: अच्छा
1: बोनो सदर नि वो दाली आता
0: अच्छा
1: बो अंकल के तुयंग दे बर्मा नरुंग ची खाना खाना
0: इनके ताबुक नोंग तो मोहनपुर नि बिलंग खायो ना
1: ए ताबुक मोहनपुर नि तोन मे यांग सरंग रे मागान सरा यागुर तलन सरंग दङ
2: अच्छा
0: ताबुक बिनि एज बुस
1: ए छेंगे ताबुक 14 काटे तो इनखा
0: तुंके खराब बेले कोन सेंटर दङ आगुतला वने कोन सेंटर दङ थोंथुंग ता आगुतला ब तंबा एक्चुअली
1: माने ते दुको चांस मान मानि माने बांग मानि बागै ने किसा को न जवान सके बना जाके नर रे मानि ता
0: ওর তন্ডি আগতলা অন তন্ডি ওর তংখে কিসে কাহাম ফেসিলিটি মানাই কাহাম থিং মানা না কোচ কোচর বতন কাহাম
2: তাকু কর্ণ আংনর কাছে টিপস রিনা মুসুঙ্গ বরক ন বুন সিলেক বখলায় দো বুন সিলেক বখলায় গাবন বগে কাহাম মুথিং দি কাহাম মুথিং কাং কা বরক ন মুংরো ফান মুইতু নারাগে সালসা সক সিলেক ফান খাইম
0: বিনি তাবুক বন তন্ডেও জাগন নেক্সট বিনি আন্ডার 15 টুর্নামেন্ট দঙ্গ মথিং মানা নর যেহেতু 13 থিংকা না আন্ডার 13 তাবুক আন্ডার 15 টুর্নামেন্ট দঙ্গ ও ইয়ার তো পাইখা নেক্সট ইয়ারও দঙ্গ টুর্নামেন্ট স্টার্টং নাই সম্ভবত ডিসেম্বর অগন স্টার্টং ইথা নাই আন্ডার 15 র ইংগে তন্ডেও রন প্র্যাকটিস খাইতুং বতো একচুয়ালি 13 তাকলাই থি থঙ্গা তে 13
1: হে 13 থঙ্গলি তাকলাই
0: এইকে বথুং মানো আরামসে কোনো প্রবলেম করি আর নু কোচিং সেন্টারক মায়া কে আং বাইকিসা জজ খাই দি আং দাই দেবানো আগো তলো কোচিং সেন্টার
1: আপনো গাই তো মালা নি না এড্রেস তো নং তো সাইমাং
2: লাগলা তাবা দ সাইমেন ইয়া পানা নং আং বাইফা না করং দি দ জিস পানো বো ফোন নাম্বার নাই ফু লাস্ট ফোন নাম্বার ইক লাগ নাই
1: নাও আং উলো
2: দাগন আনো ফানো নং করং হর দি নকে আং সাউই দিবন
0: কাহাম থং মুখ যাগো পারগো থংগ পারগো থংকে সিমে উঙ্গি আবলে নং যেতু
2: সামো
0: নাই বলে নং গুসকো ফাইনে নাং নাই বলে নিজ শো খাইনে নাং নাই বলে
1: নাই মানে কে আং যে সানাই মে কবন মু পারগো যে থং তং নাই রং না ফানো সুগো তলাং খানা বাকি নাই চাবর পঞ্চায়েত লেভেল ফান থং কায়ার পরে নিনি সাবডিভিশন লেভেল বাকি তো না মু থং তলাং গই সুগো তলাং মানে যে ফাইমেন
0: গাং এ ইয়া বন বন তং ওনে কবাং মা তো চিনি বড় রক অনেক ট্যালেন্টেড প্লেয়ার রক তং
2: হামাই হামাই যতন সেবরে নাই হ্যাঁ আও তাকে কর্ণ বেলা কেন ইন্টারেস্ট নাংজাক বেলা কেন সাজাগো বিনি সারাইন গাছ থাকাব যে রক থিয়া আন্ডার 13 বতাবো সিক্স মান্থ কায়া ফানো কুবুনি
0: সাজানো
2: মানাই তেনা আন্ডার 15 থাকি মানাই হিনকে নরক নি বিশিঙ্গ তমং মুসুগুই টঙ্কা হিনকে আং বিকরুগি মানে 2326253 হেবা খাইবা 9485007172 অকক তো খান নাম্বার নরক আমি গরঙ্গি মানাই ইংকাই সাউই তো খানা রেখা কবাং মা অবাহাইনে যেন যে সাথায় ফান থাংনি চিনি যত ন গিসা ওয়ান সুক মুং সকাংবারে ন ওয়ান সুক পাইও সং অসামু ন মানগলা বেলাই ন কঠিন অবাহাই টাফ ওয়ান সুক পিয়াম সং থংতে থংতে থাংতে থাংতে সে কাইসা লাম মানি থাং তো মু খরকসা ন নুক তে নুক তে ন তে কুনিব অবাহাই ন ইনস্পায়ার রঙি থাং
0: যে কোন সামু হন্দি ফাটসে মায়া বলে এবনো অবন একবার মায়াকে ট্রাই খাই দি নেক্সট টাইম উং নাই অবন খাই তো নামু চুমো যত
2: আও হিনকে আং আবন তে সাইমা নামু চুম মানে হাইসে সঙ্গে পুইলা সঙ্গে যে সাফানো আর লামাও হাবনা হিনকাই কুচিং হাবিয়াঙ্গাং

0: गाई भयो नग पहिला प्र्याक्टिसमा खाइन है
1: টোটেলি
0: চিনি পেৰেণ্টছ ৰক আ জাগাও বৰক সাপোর্ট
1: খাই নাচুং চিনি বৰক তাঙি ফায়া চিনি বৰক নি যে গাৰ্জেন ৰক তাঙি সাপোর্ট খাই আমাক বুজি মালি ক্ৰিকেট অনেক ফিউচাৰ দঙ ৰং ৰক দ একদম ফাইনা নাঙো চিনে বরক মুরা সিং দাসে মি ফাইনা নাঙো চিনে বরক ক্রিকেট অনেক টেন্ডেড প্লেয়ার দো বরক তাঙ্গি ফাই আমি বুঝি মালিয়া
0: হ্যালো হ্যালো বেলাইন দিবর কাহাম তাকুক ন চিনি মুড়ি গাড়ি সাবংকা
2: আনি মু আঙ্কেল আং রেবতী মোহন পারানি
0: রেবতী মোহন পারা বিয়াং খাব তাকুক
2: ইগো ইয়াং দুমর খা খাইছিং গো আচ্ছা এ দুমর ইং কাতু থাপুং মানি ইয়া কে রে বিতি মোহন ইয়াং রে বিতি মোহন তা এ ডিসি ব্লেস নি কে তিনি তো থংরং নি বিসিতি কাছে তো মানে কিরে কে নি বিসিতি তো মানে পাই না গাবো নি বাগে তিনি তারা একটা নম্মা মানে বাগে বো পেলাই হামবাই
1: দো হামবাই নো বাবা
2: তারা একটা নাকি চারি গাড়ি তিন পাঁচ দিন কিসা
0: কাম দারা এক্স ক্রিকেটার একটা রিয়াব
1: একটা রিয়া একচুয়ালি এক্স
0: ক্রিকেটার সে ক্রিকেটার তে আপন কারি ফোনে বো রেফারি বো
2: হ্যাঁ যাও তাও কিসা কাম কো মাই
0: দো
1: একচুয়ালি একটা রিয়া এক্স ক্রিকেটার
0: সি দো হ্যাঁ দো সারি ফোন কক সার নাই নং বাই
1: হ্যাঁ হ্যালো সারি
2: দীপর কাহাম দ্বারা
1: দীপর কাহাম বনব
2: ননব হামবাই যে মানে চুংব মুসুঙ্গ হাইপান মুসুং মানে বিসিংব বমহাই নরক ফাইজুতে কিচা মিচ সিয়ার উপমান কে সিং তেলে হামতে মমান নরক কে নরক নম্বর বডি দিত কে সিং নরক কিরিং সিং ফাইনে বুঝি কাতারা
1: দ ক নম্বর মান ন ভলুম করে
2: আও অফিস ন কাইছে থান কিচা সুনা মুসুঙ্গ দ মানে তারা ইংকো জেফু মানে ফিল্ম ডগ জেফু নকর পুরু মানে নিনি বুখা বো ভাইর মাতাম ছাগাদি
0: দ হামবাই বেলাখেন বতাম সানা নাকি আং সাইমিয়া সিং ক্রিকেট নি কক সালাই তং লায়ো ফিল্ম নি কক দ সাই তং আং সানা নাই মাকা হাইছে সিং চিনি বড় লাইভ সিং জেজরাও ক্রিকেট থংগি তং হ্যাঁ দা লাইভ জেজরা থংগি তং আ জরাও গাঙ্গাই ইংমানো নরনি দলনি বিশিংগো দা নং গবাংকুক নিনি থংমং কনন সানানি থাকা আংকাই সং চিনি সাশুং ন দা সং প্র্যাকটিস গবাংকুক খাইনি না বমা হাইনি বিশিং তুই সং আ জাগাও মানে চিনি সাকসেস নি লামা মানি মানে ওহাই
1: একচুয়ালি এ থিনা মুসুং কে জে মনা কাইদি নং জে গুনো গেমস অফ ফাইনাল মুসুং কে সে নেশন ফাইনাল নং এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার কে নি টেন টং কে নু অটোমেটিক ন ফাইন লামাও অবন বাকি ন কাহামকে কিসা প্র্যাকটিস মা খাইনাই ও লামাও নং সাইজ খাইনা বাকি যে তো মানে যতন মা খাইনাই এমনি পরে তো নং কাহাম নি কোচ নি মুসাং বো ফাইনা নাঙ্গো মুসাং তিব ফাইনা নাঙ্গো কাহাম কোচ মা একে নি নি যে নং তাম বুল খাইকা বা নং পুমতিকে নং অবতন সাই মাংলা
0: মায়া
1: অবৈ ন সানামু চুঙ্গো যে নু ক্রিকেট ও খাইনা মুচুং খে কাহাম কোচিং সেন্টার হাবদি ওর কাহাম কাহাম কোচ রোগ দঙ্গ অমনি পরে নিজের প্রুফ খাই দিই পারফরমেন্স খাই দিই অমন তো খেয়ে নিয়ে উঙি থাকে না আস্তে আস্তে
0: আপন গাই চিনি থানি রংমানি তরক তরক সং যে থঙ্গ আসং চিনি কনফিডেন্স ফায় হায় দা থক আবহাকে সং কাইসাতে কাইসা আমার হাইকেন চিন কেরিয়ার সঙ্গে বুসগাং ফাইসিং যতন তলাঙ্গি থানানি বাকে চাইতব আও তমং নরক সঙ্গে আমার হাই ক্রিকেট রিলেটেড কগলাম সাইমানি মুসঙ্গি টাকাঙ্গে গরঙ্গি মানে 9485007172 আবনো কারিফানো নাম্বার 0381232623 নাম্বার এবার নৈথাম নৈদক নই বাথাম অবঙ্কা কগদুক নাম্বার হাই না কলাম সাথে সাথে আং তো নরবাই টাই ন দীপনি দামনি তামই সতি থামচি জরা ফিয়া চিনর নারবাই তঙ্গ চিনি ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশননি এক্স ক্রিকেটার এবার খাইবা তাবুক যে প্রেজেন্ট রেফারি তে আপনার কারিফানো জুনিয়র স্পোর্টার আও নরক নিজেরাই রকম তবু সিলেক্ট খাইনি বিশিং মুসুঙ্গি দো আবন বিশিং বরক নাই সাবো কাহাম থাকুক সাবো বমাহাই আবরকনো সাইনি বাকিব বরং থানি আফান

0: 작동. 이게 날래네. 꼭 독도 가니까는 발작피야. 사우동 파리 날래. 할로.
1: हेलो मैडम,
0: 람스고 이 사가리도.
1: जी बोल कहाँ मैडम?
0: बेलाई दीपर का हाम सिरिमुरी गरी ताकुक नो साबुंखा.
1: आंग्यांग नागेश्वरन क्लांत साइज मैडम.
0: ओके क्लांत नंग भाई कोक साया बालो का.
1: मैडम नंग बतनी फरमाई को तो कॉल मा खड़की था.
0: आओ आओ हम भाई हम भाई.
1: क्रिकेट थंगने छाई जो ना आमो एक्सपीरियंस उठने जे क्रिकेट थंगना करन छने ताकुक मोरा छिन ए बो तंगै का मन चांस में आता सक थिंग कर हाइ ता बुक जैसा नानी चांगवा ता सारना.
2: एक्चुअली टेन तो कुनो ऑफ करे 100 प्लस रन जे मैच थिंका परफॉर्मेंस बो खाइ तंग पोते बसो न ओब के एक्चुअली डिपेंड खायो जे फ्रेंचाइजी तो माने आईपीएल लोग नि बरक जे जाने प्लेयर ने जे शेबे जे बरक जे पेपर जे रिक्वायरमेंट हिसाबे प्लेयर ऑक्शन ऑक्शन बर पायो ও বিশিং তাম মিং ফাইয়া সুংব সুংব ওয়ান তাঙ্গি ফাইয়া আর আসুক পারফরমেন্স খাই তো প্রত্যেক বছর কাহাম থিং তো ওবা একচুয়ালি উই ডিপেন্ড খাই বক যে ফ্রেঞ্চাইজি কে দেয় আইপিএল নুক নামলে আইপিএল নাই যে ফ্রেঞ্চাইজি যে টিম নি মালিক ডক বডক নি রিকুয়ারমেন্ট অন্যরকম তো না আবার ইন বন
1: মানে
2: স্যার সোশ্যাল মিডিয়ার কেন ওটা মোরা সিং অফ করে পারফরমেন্স বো খাই তো একচুয়ালি বব বগনি ডিপেন্ড খাই যে যে ফ্রেঞ্চাইজি তো মানে বরক বগনি রিকুয়ারমেন্ট অন্যরকম তো তং না যে ও প্লেয়ার নাইগা অন্য প্লেয়ার নাগো বা আমি রক ও হয়তো বা বিনি চে থাকি সে কাহাম লন্ডব তো বগনি অব বগনি যা যা রিকুয়ারমেন্ট হিসেবে বরক প্লেয়ার পায়ও বরকটা আমি রকটা ও বিশেষ হয়তো বা মুনা সিং শুট উইঙ্গিয়া ও বাকি ন শুট উইঙ্গিয়া তা একচুয়ালি
1: স্কুল মিট থাকা ক্লাব মিট থাকা
2: সংগঠন কুংলাব থাকে না
1: আং স্কুল মিট থাকা ওদি পরগ থাং থেকে থাকা
2: আচ্ছা
1: আবরু মানে
2: স্কুল মিট স্কুল মিট হ্যাঁ
1: স্কুল মিট থাকা তাই ডিভিশন হিসাব তা সব ডিভিশন হিসাব
2: আচ্ছা আচ্ছা সেমন হয় হেবরে এ ক্লাব ক্রিকেট থাকা ক্লাব ক্রিকেট
1: আং আং কিপার কিপার কিপার থাকে তা
2: ও আচ্ছা আচ্ছা
1: ওপেনিং ব্যাটসম্যান
2: ও তাবক থেকে থাকে আচ্ছা
1: ফুটবল কে সব পাবো তা ফুটবল নিয়ে আসলে খুব শখ তো তাবো
2: ও আচ্ছা আচ্ছা না কোনো গে ফুটবল কাহাম ন
1: ফুটবল কাহাম বলতে কিছু আমি এক গ্রামে বই কিছু মানে টেনশন কাটাই থাকো তা আ দুকমান বলা
2: সুমব সুমব সুমব সুমব প্লে খাই মুরা সিং মানথুং আইপিএল চিন্তি প্রসব বড় কইছে তীব্র নি মানথুং মুসকা মান মান মানো
0: চিনি বড় কবাং কেরিয়ার সামি মানো বুসকাঙ্গো লামানো সাইমাইনি বাকে রঙ্গি দফানো জাগাও থাকে সগৈয়া না মুসুকমানি তামো মানমানি তামো ফিয়া বাক্সা ওয়ানসুগো জেসে ওয়ানসুগো অবহাই ইংয়া অবহাইনি কগে লামা মানানি নামাই পুইলাও নাকাইন চিনি সাকসেস নব মানি মানায় হ্যালো হ্যালো ছবি থাকা হ্যালো দুইটা লাইন নমহাই আও গে সাই টংলাই মানি অবহাই ফিয়া নন স্টপ কক দুফাই তো হ্যালো দ ককরি সিসা তাবক জরা ডিসকশন ফাইসং থাকলাই কক দুক বাইতে সাই হায়াদা আং সানা হাইসে জয়া উই দা আবো প্র্যাকটিস খাই নাই চিনি যে থম ন দুঃখ রক্ত কিসাম বিশা মানুষ মানো হায়াদা থপুর রক যত নব মানখানা

0: Okay, apa no? Seng. Halo? Saya mali ya? Aw, saya wui non stop kok tu pay tong aja raw. Norok bo kerung di, ang bay apa hai kena? Fia ba jatuh non sanai seng. Jora thangi tongu teruk teruk kebini thaya seng sini naruai tongu tongu aja raw. Naruai biseng teh only 31 minit sai jora seng bono manai. Aw kisha tham kisha hai. Shoti ni bisingono norok tomung bobai dadak sidak live kokduk sanani musangangai kerungge mannai au borom ganang saras kuitong ojarao sini Tripura cricket association ni balai kheno thungkrung age wo thungi thangjak cricket te abono kalifano tabuk bo ojarao match referee te abono kalifano sini sana thakangai haina hai junior sporter now hello
1: hello
0: lam sogo takok no
1: Kolongka.
0: Do. I lam sok. Sini muri kali sabungka.
1: Kakai yang Lolit Bazar ni. Kutum Debor ma.
0: Lolit Bazar ni.
1: Kutum Debor ma.
0: Kutum.
2: Uttum.
0: Uttum.
1: Uttum yang. Kutum.
0: Gotam. Okay, okay. Do sari takuk.
1: Ang senamu sumanin kai o takuk zek cricket. Mana o sini takuk na senamu sumanin. Bosan sih ni, kalau ko mana sering nani boting mana aja.
2: Boting, actually 10 bosan ni pernah no.
1: Admission
2: no saya tunggu.
1: Ani cerai, okra, bo NRC sih bo ang 2011 orang na, asli, engko last 2 bosan dah 3 bosan sekarang NRC tu tengka.
2: Icha.
1: Engko admission ni bagai kerja lata.
2: Engko
1: lata tengai. Otrani wa khru trang thang ngom se bini mind change singi thang badminton na na badminton khai bar ja khabona ata ko bene emne ana thang badminton thang ni dong eta ani chang ga ang bono cricket ra namu sumani eta wa ani trai ko su tong o ki konta ga bono admission khaya ni chamani borok chawo kom se kom hoy bosor ga joga do khai jene bota ko khara 4 5 bosor ngata
2: চার বছর একচুয়ালি উইঙ্গা কখবো ঠিক ন মিনিমাম সিক্স ইয়ার্স
1: উনার
2: একচুয়ালি যে প্র্যাকটিস খাই মানো একচুয়ালি যে টুর্নামেন্ট রুঙ্গো জুনিয়ার হোক নি ব 13 নিশিমি স্টার্ট রুঙ্গো 13 বছর নিশিমিতা তো নুং ছয় বছর
1: মানে এডমিশন খাই না বাকি
2: এডমিশন নুং ছয় বছর উঠুন দা রায় দুই বছর ওয়েট খাই দিন নগর গো নাই ন টেনিস বল রোগ বাই হাইন ফুরুঙ্গি তো দিতা একচুয়ালি চার বছর সে অংশ হবে নি তো একচুয়ালি তা ও জুস বল বাই থিং নাই বয়স উঙ্গে হয় দা চাই এনকে বা তাই দুই বছর লাগে থা তাই দুই বছর ছয় বছর পরে দি দিতা
1: নগর ডাক তা
2: হাইন টেনিস বল রোগ বাই বল রোগ বাই প্র্যাকটিস খাইতো দি দিতা
1: ঠিক
2: আছে প্রবলেম করে দুই বছর পরে দোকানকে জো জো খাই ডাং পাই আং দাই দেবো ছয় বছর অঙ্কে কোনো প্রবলেম করি আগরতলা সেন্টার বুঝি সেন্টার হবো জো জো খাই না মুচুং নাম্বারই হবো জো জো খাই মানো
0: বেলাই হামাই তাকো লগে তো ওকে খনাই তো আও কেনরব কিসা শেপ মানবাই খেনা নাইনে দি গবাং মা বরক নংবাই বসুক মালা নিয়া মুসুগুই তো গবাং মা লামা মান ইয়াং ইতো হেদা চিনি বরক আং স্পেশালি ছানা মুসুঙ্গ গবাং মা বরক লামা করা যাক সিন চিনি ক্যারিয়ার সানা মুই তো মুং থংই তো হয় কাইসা তো লামং ইতো বাক্সা বরক নাইনে দি মুসা ফোন খলাই আয়াং উয়াং হাইন সামুং কৰি বেরাইনে বেরাই তো তমু নুন থুই তখন নিন সামু নিন অবাহাইকে কাইসা সাকসেস নি লামাও থাঙি নপায় যেন যত বরক না হ্যালো হ্যালো
3: হ্যালো বাইন বেলাই খেদি বরকা হাম
0: রবীন্দ্র
3: দা ও দন্যব দি বরকা হাম
2: দি
3: বরকা হাম বেলাই আং জান সি চন্দ্র পারানি রবীন্দ্র দেবরম আবাই
0: ওকে ওকে আং তো সাইমান নন সিনি সুকা
3: সাইমান বাই কান মা খাব লাকি না রয় ফানে তো সিন না নাং না হাই
0: আও আও আও
3: যে তে পাল খনাই চং নাই রং বালু মা খাও তা বুম
0: রবীন্দ্র ন সিনি থাং তুন
3: খেলার রেখাকে আনুষ্ঠারাত

0: আরিবা
1: আঙ্ক অলরাউন্ডার
2: বাহ
1: অলরাউন্ডার বোলিং মানে ব্যাটিং মানে
2: ফাস্ট বল দা খাইছে না
1: হ্যাঁ
2: তাম বল খায় স্পিনার দা খায় না স্পিন বল দা খায় না ফাস্ট বল খায়ও
1: ফাস্ট বল খায়ও
2: আচ্ছা আচ্ছা আচ্ছা
0: রবীন্দ্র থাইসিং আবনি রিপ্লাই তরি বুঝা নাই তুমি বিনি যে অবাহ পারফরমেন্স রং ন আবন তুই কেব খা থাই ককরি খা বাই আবন গরিসাই গরিতে কাহাম তমু ইমান কাহে তাবনি যে সেরাই রক হ্যাঁ ইয়ং জেনারেশন বরক সালসা মানে মানাই সে ত্রিপুরা নি মায়াকে কেব বনো নগুন ত্রুক ত্রুক ইন্সপায়ার রঙ তো হ্যাঁ মানা মসুই তো কাহাম বরব কাইসা ফিউচার মানি মাননাই আবনি বাকে কেব খাবাই ককরি রবীন্দ্র গাই হামবাই
3: হাই এরোপ্লেন বল নি কাইছ টং ইয়াদিবা
2: টেনিস বল
3: হ্যাঁ হ্যাঁ সাবো হাই মাইং ন খলাও সুম থুংবা আংকে গনো
2: আচ্ছা
3: আং ন পনো বুফাং নি ওমা হাই টকটা বাগলা ন ব্যাটারি নি থাংকে আং ন বল খলাই আংকে ব টক গা ন ব টক রব ওমা হাই থাক
2: আচ্ছা
3: এ পনো ব ওমা হাই থুংমুং ন আং ফুটবল যত খেলাও নাই আং কক খালিয়া যত্ন সেবর নাই

0: তো কিছু টাইম নাগ নাই, এক দুই বছরক তো নাগ নাই ন, সাতাইশ টোটালি ডিপেন্ড খাইও বিসিসিআই নি বুঝিখা, বিসিসিআই মিন্স বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। তো অনেক কিছু অনেক বক নি, অনেক কিছু বক নি ওপর ডিপেন্ড খাইও, উঙ্গা থং তা স্টেডিয়াম উঙ্গা থং আশা খাইও 27 27 বা 28 রগ চান্স তো হ্যাঁ আছো খাসে লেবলে তাই গুহাটি রক বো থান নাংলিয়া আগর তল রং নাই কিসা ওয়েট খাই দি হবো দ কিসা ওয়েট খাই দে হুঙ্গান
1: বেলা হামবাই আও আনন্দনগরনি রাকেশ বসাই মানে মসংজাকা আও সঙ্গ তো নুগুইনো তঙ্গো আ জাগাও তাই ফিয়া তাবুখানো যে লোকাল ম্যাচ রকুই তং না বলে আর
0: লোকাল ম্যাচ রকুই তং
1: ওকে
0: হ্যাভ নো ক্লাব হাউস র তো যে গ্যালারি র পায়াকো
1: নিন মতেকে বাহাই আ জাগাও মানে কমফোর্টেবল দা আ যে বাহাই পাশুইয়া কোনা
0: যেতু ইন্টারন্যাশনাল লেভেল নে কাছা স্টেডিয়াম কাহাম নো
1: নাও
0: ক্যাপাসিটি গে 25000 তো মোটামুটি কাহাম নো ইন্টারন্যাশনাল লেভেল নে স্টেডিয়াম নো ক্যাপাসিটি কিসা কমই থাকা তা কিসা গবাং থেকে হামকা মুতা
1: হ্যালো সাইমালিয়া হাই হাই সঙ্গ তো করুন লাই নাই কক দোক ভাই সাথে সাথে নাই নাই দি জরা না বাহাই বুঝানি পাই নো থাকা তৃক তৃক তেই 15 মিনিট সাহায্য জরা তো চিনিয়া পাও গে নাইলে না অজরা কক দোক সাব তো হ্যালো চয় থাকা আও সাই তোমানি চিনি ত্রিপুরা হাস্তেব নাই নাই খাঙ্কা এই চিকন সাফানো কমিয়া তাবুক তো যে নুগুই তোমা সঙ্গে এমবিবি স্টেডিয়াম রগনো গবাঙ্ক ম্যাচ গুই তঙ্গো হ্যাঁ দা আবার কারিফানো যত যার যার ডিস্ট্রিক্ট আবাহাই ডিস্ট্রিক্ট লেভেল লোক আবাহাই রগো সঙ্গ নুগুই তঙ্গো ওই সঙ্গে খাবায় ওই সঙ্গে চিকন সিমিন তৃক তৃক কত থাকি তাই যতনি কাশে ইমাং আও সঙ্গে ত্রিপুরা হাস্তেও তংফানো অ যে সেব রগ্ন মাদে মানো আবাহাই রক্তা হ্যালো হ্যালো দীপর কাহাম তাকো ওকে সাগর সাবুখা
2: বর্ধমান থরপার নিরঞ্জন দেবরমা স্যার
1: রঞ্জন তাকো বর্ধমান ঠাকুর ওকে
2: ও স্যার নি নাম্বার কি কি জানো রিদে মানা মেদা
1: দা কোন
0: মানো মানো
2: বসো কাইসা লাই কোন গেট কমেন্ট বগে টক
0: ঠিক আছে নাম্বার মানা না
1: ওকে না বেলা হামবাই যত ন পার্সেন্টালি মাং ন করেন না মুসঙ্গ গেন্দর সাই না মাং খা অ জরা ও ক্রিকেট নিব ডিমান্ড বসুক জরাতে হাই ইংই তং গঙ্গে সং চিনি সরাই রং নব চিনি মা ফাসং ন পরিমান লগি লগি থং মুমে গদালি তনা নাঙ্গ আউ থুব থং নাই পব পরি নাই অব হাইকে ন সং নাই নাই দে চিনি কাশে কাইসা হবি নি চিমি সং চিনি কেরিয়ার ব চেঙ্গি মানু হায়দা হ্যালো রঞ্জন হিন্দি চিনি তাকুক কর্ণ তমুক খাই দোকানকে ববনার মানে নি সাব সাব খাং গবং মাবো গরং খাবা মইতো মারলিয়া নরক দাতি দাতি নোট খাই দি নাম্বার সাদি
0: 700 57 4 1 9 8 আই রিপিট 700 57 4 1 9 8
1: গা আসক জরা তো মান খানা গাই নরক নিব গে আসকাই সেফ খাই রেখা নরক কক দুক বাইব করি মানছি নাই আও গাই বেলা নরক নিব গে কাইসা সেফ থাকা নাই নাই দিস অমাহাই বড় রুতুগুই না

0: 아니 사버 범 하이 부스 그런 거 있다가 깨부 사이메야도 너럭 더몽 진브록 바하이라는 승신이 마니 제사나 보나 액터 액트레스 싱거 로참은 그런 거 삼은 그런 어버 하이 망나 피아버 승신이 게리아니 파싱 어버 승 토텔리 포커스 인나 피아로 삼은 거 삼은 거 승신이 신이 몽 사람이 마노 하이 파노 자르자 제 만만이 아버 승 클라냐나 고 할로
1: 할로
0: 람서고
2: 할로
1: কে অম হাই আং খাই খেলা রং আং মাইয়া হাই পো বেলাই খে খাটং মানে কক অবশ্যই মানে চিনি বরং তো ফারং নাই খেঙ্কাই বেলাই খে আব রংমারি তং মানতা তামংকে বা তুই জুল মুরি নি বাই আইনি সিং যে গবং মা ফুটবল হিন্দি ক্রিকেট হিন্দি সঙ্গে ফাইলাইম নো মানে আব ফরাই গরি নর সাক সাক সাই চমানি বই এমন যে আস রুটুকুই মালাই খেঙ্কাই চিনু বরক নাই বুসকাঙ্গ হিমনানি বরক ইয়াক তলে তিমা খাঙ্কাই বেলাকি চিং থংমুং বিসিংগব চিনি দফারক জগো কাবান হনি আং মা খাতুং গতা
0: দা কোন বেলাই হামবাই সালিম আং সানাই ইন জরা বেলাই
1: ফিসর দা তো কিটা সাইট অফ লাইক বেলাই কা হামতা
0: মিন কোন আং সাসয়ে মানজনে আং তাক নন কিচা দতি তো তিমা সানাই সানা নেমে কা হাইছে বরক তাবুক রুতুক নানি ব কেবনু রুতুক ইমান গলাক তাং কে বিনি কক দুক নাম্বার আং নরক নরি দিখা নরক জে মুসুং নাই রক খরকসানি থ্রু দেন তেই ব নরক নি আও আং অ নাম্বার মান কা হনই এবকে খরকসান ইনস্পায়ার গই বিনি থ্রু দেন নরক তমুং মানানি মুজং কা কাই নরক বন রুতুক দি গাকে মাহিকেনে নরক নি লামানন নরক জান জানি কে সনাম না হাদি তাং হিকে বো আসকে বিজি মিনি অ সামনি লগে লগে পিনি বো গভর্নমেন্ট এমপ্লয় বা তেকুবনি সামুং বতং হায় দিবা গাই সং কক দগব করং লাই হ্যালো হ্যালো
3: হ্যালো
0: সাইমালিয়া গাই ইন দ গাই নং নিনি সামুং দ কি সাইকনাল তামরক জরা তো বেলাই খসর যা খাইপেন হ্যালো
3: হ্যালো
0: হ্যালো আও সং কলাম সাথে সাথে কিসিসা জরা তংশু তেই নাইন মিনিট হাই জরা তিন নারাই পান্ডাও নরক বাই কলাম সাইতং মানে হ্যালো
3: হ্যালো
0: মালিয়া গাই থাইসিং তো কক দু নাম্বারই নরি খাসং তাবুক পাইথাক ফাইসিং ফাইসা পাইজাক গাই অবাহাই জরা তো কেবন নাইসিং তঙে হ্যাঁ দা সং থাকতে থাকতে তে খরকসা খরক নি বাই কলাম দা সাইমানো নাইলাই না হ্যালো
3: হ্যালো হ্যালো
0: মানগলা খা ফিয়া ককরি জিনতে ককদুক গরংলিয়া জে গরংনি বনো লাস্ট ইনখা গাই ককদুক নাম্বার পে মানি পাই খাবা তেই তো কেবনে কোন জংজাল তঙ্গলা কে দ আং নন সানান মুজু সাইমানা মুজু মা কবাং মা তংখু নিন থানি হাইপন ইয়া ককদুক নি জংজাল নি বাগে তিনি আং জেসে নক নি সিমি ওয়ান সগি ফায়ো খাকাউই ফায়ো আবো হাই আস আং খলাই সিমান লিয়া হনি সাক সাক ওয়ান সগু গাই সং তমুং ন সরাই নি সিমি নগো সিমি সং থংগি তংয়া উই হাই দা সং বাহাই বাহাই কে ও লামাও থানা নাং খরকসাতে খরকসা দলবাই আপনি লগে ফানো থাঙ্গি আবু মানো গাই চিনি নক নুখুনি চিনি মা ফাসং দাদা বাইসং বরক বরক ন বাহাই কে ও লামাও তলাংনানি এবার সেরাইনি সাক সাক মুসুং মানে তো তোমাকে ফ্যামিলি সাপোর্ট খাইনানি আবো হাইরক তো নাঙ্গু ন হাই দিব স্যার ওকে নিনি মতে চিনি বরক ন আং গবং কক সানা থাকে বুহি না চিনি নিনি আনি আম হাই সাও হিনে ফেব বুসুক জরত ইনু আং যে ওয়ান সুক মানে কাইসা কবি কক সানা থাকাই কিসা নং নাইবলে ওকে চিনি বরক রক ন সং কিসা খাই নগ তাঙা হিমানী বাকসা বা মানে পাইরি নানি রং পয়সা করি bác sắp à

0: 어 말이지 승승 하늘하고 저라 간에 동안 디디니 나로와이 판다 나 어쩌라고 승배 동이 동 빠이탁니 꺾람 살아냐니 빠그이 지니 트리프라니 벨레키나 등그릉 노라고 아저라고 사이미야 소셜 미디어로 보그리바 아저라고 사이미야 피아 타북파노 제비니 제 크리켓니 캐리어로 사무 클라이동고 피아 아기원가이 벨레키나 등그릉 동마니 그러니까 아무나 카리페나 타북 레퍼리 데 junior sport at aw norok ni bisingo tamung thungrina ni abahai musungui tongui tongange norok tinini simino one sugi pai di aw chin borok ni bisingo asuk jeng jalni bising pan agiu to bong ni jora asuk shebrok man lia na nong ni jora rogo aw anga asuk shep mai ani bisingo phan ase chini borok ni ngi nung khoraksa aw ang bela keno খাও মা তং থগো তেই কং সুনা নি কক চিনি অবাহাই এফ এম স্টুডিও সঙ্গ নন মানই তিনি চিনি এফ এম স্টুডিও বেলাই ন সানা থাকা কিসা ওয়েট হিলিক মানে হাই ন মা তংখা আও চিনি বিশিং সঙ্গ খরকসা বরক নরক নি বিশিং খরকসা স্টার এবার আতো কিনি ন সঙ্গ অজরাও চিনি স্টুডিও হটসিট মানজাক ফিয়াবা পাইতা ফাইসিং সার নি তামুক সারনা মুসুং আং আসক ন সাইমানা মুসুং ফিয়া জ্বর তো পাই ন টংখা চিনি যে মা ফারক তাই সেরাই থাই রক বরক নামুক সারনা মুসুং আবো নিনি কিসা সাইমানা মুসুং মানে
1: আং সারা মুসুং সার রক নাই ক্রিকেট পাবো খাই ফাই যে এক বছর থাকা নেক্সট ইয়ার কেটে থাকলিয়া আমি রক তাও দি কাইসা এম রাখদি যে আং সাগ কানাই কাহামকে থেঙ্গি আমি যেহেতু কিনে তাও ফিউচার তো তামতি তাও দি যে এক বছর থেঙ্গে হাই নাকি জাস্ট থেঙ্গে আমি তোর তাও দি থাকে কাহামকে থি যে কোনো পলমকে আং বাই কন্টাক্ট খাই দি আং তো তাই নন বিশিং বতাইব সানা মুজ যে ক্রিকেট কিছু সিরিয়াস না অনেক বাক্স তো আং নুজা কাহাম প্লেয়ার ট্যালেন্টেড প্লেয়ার তকমানি এক বছর থাকা দুই বছর থাকা আপনি পরে তাই কেরিকে খামাই থাকা বিয়ং জানি সাইমালিয়া তাই তাও দি কাজে যেহেতু আসুন নুখা মন্দির সঙ্গে মূরা চিহ্ন শান্তি বাজার বিলিয়ন খাই তা বুজরা থিঙি দো হান্ড্রেড প্লাস রঞ্জি ম্যাচ থাকা বিগ এচিভমেন্ট অব নবন ফন নাই ফাইদিন একব থি গাহামকে আবার সানা মুসুং সেবা
0: আও অবহাই সাইকেনারিকা বেলাই নামমানী কক নিনি গোল নচিভ খাইনকে কসার মাজার আজকে ব্রেক নাহায় কন্টিনিউ খাই সামু নয়াবই নাই থানা নামায় আকক বেলাই নবই যে থি টাই যে আামাও টঙ্গি টাই বরক সিমি আকক কাহাম সাইমানতে নগুইব টঙ্গ আও গানকে নিনি যে মতে তাবু ইয়ং জেনারেশন দাও থমুনি বাকি বসুক জরাতেই মানে বরকনি খাও মুসুং মানে হবিরক নুগুই টং মানে সেরাই রক বসুক জরাতেই রক ফাইমানি আবরক নুগুই টং কিসা সাইকেনারিকে বেলেন্স তাও তো ম্যাচ চলিন টং নন জেরাফ্রেনি সামুব খাইন টঙ্গ নাইকলি টঙ্গ বেলাই খেন আজাগাও গাই নিনি মতে যে নুকমানি বমাহাই বসুক জরাতেই বরক ফাই টং বমাহাই সেবরক মানে টং আবরক কিসা
1: তাবু একচুয়ালি সুং নুগো তাবু চালা সিমিয়া বইরক ফাই টং আং যেহেতু ম্যাচ এভ হিসেবে বা জুনিয়র স্পোর্টার হিসেবে আং ম্যাচ খাই নুগো এ শান্তি বাজানি টং বইরক টিম টোটাল টিম বইরক শান্তি বাজানি ন এগারো বারো জন টং আর

0: রক শান্তি বাজানি ইংকে তাবো সুংব নুখে মানে তাম সানাই খুশি হুঙ্গো আমি রক যে বিশিং তীব সিনি তীব্র সড়ক ফাই তো বই রক উংথং সালার উংথং ফাই তো অব হেপি হুঙ্গো নুখে একচুয়ালি তাইব ফাইন না একচুয়ালি তাইব ফাইতং সু আমি ন খায়ো যে ফাইতং তাইব যেহেতু ম্যাচ খায়ো অনেক বিশিং বিশিং বই রক খায়ো হয়তোবা ব্যাকগ্রাউন্ড একদম হামিয়া বরক নি কিন্তু যেহেতু ক্রিকেট নি তাবো ফিউচার তো থুমথুম কাহামকে ফাই সুন্দর তো নাই নাম বেশি নগো সুন্দর কাহাম ব্ল্যাক ন স্পট নাই তো হব ন ফাইটিং তা তাই বেশি নাম নি কাহামকে থ
1: দে বেলাই হামবাই মারু নিনা সক জরা কে সেপ নি বিশিং ফানা আসং তো সিনি ককটি সালো সিমি সে সিনি নারোয়াই তুবু মাবা তে নি বুকুবুনি আসুক গবাং মা সামুং তমানি বিশিং তি ফানো চিনি এফ এম মুজয়ন্ত আসুক জরা সেপরি মানি বাকি কিসা জরা সঙ্গ রিমানি বাকি নন পাইফ্লাইয়া বেলাই কেন হামবাই
0: হামবাই দ
1: আও বেলাই ন হামবাই নি লগে লগে তে অবাহাই চিনি খাই তাই তাকে বুক তে মারে কেচিং সঙ্গ সানা মুজব নরক অবাহাই কেন খা বাচা উই তংরি খা নরক গেব খাতা বাইদি অবাহাইকে যে নরক নি এইম নরক নি গোল এচিভ খাইনি বাকে চাই তো দি অবাহাই আং সানাই যে ফুরফানো যত ন কাহাম গ্রং তো তংনানি নামাই ন পিয়াবা চিনি নারোয়াই নলে অ জাগাও ন বিনি যে পান্ডানি অরণ তো মা বাচা ছিনাই তাকু বেলাই ন হামবাই সার ন খুলুম খা আও গাঙ্কাই সঙ্গ দ গাঙ্কাই অজরাও হাই নাই তিনি বাকিলে আং তে নরক কক দুক গ্রং মানলি আবা আও রোচা মুং সাকা লাইয়ানো রোচা মুং খা মানে বিশিং তৈ পান্ডানো তে বসকাং গতলাং লাইনাই ফিয়া আসে কজরা আং নরক বাই তঙ্গি নতং মানে জিকাশমি ফিয়া মারে কিসিং সঙ্গ অজরাও নরক বাই তিনি নারোয় পান্ডা আসুক জরা তৈরি তাবুক সঙ্গে থাকি তো খাতা তো খরং রোচা মুং ফাইসিং খাই তো কাসলেক লাইয়ানো সালাসে পয়েন্ট ডক মেগাহার্স এফ এম উজ্জয়ন্ত আং তো নরক বাই ফিয়াবো দীপনি দামি দামি সতি থামছি জরা

말하기 세상 어제라 가나이 동어 가나다도 커랑 반다 이게 다북신의 스튜디오니 저라 하고 디퍼니 담니다 뭐 쇼티 방의 모플리 브리지 대저도는 하이나 하이 벨레 벨레 게 디퍼 카함데 티닝가 꼭 디샬 게노 또이 샤난 세고 그래 저도는 자니 저 샤몽 바이 빨래 야또 흔히 니마노 앙 스페셜리 꼭 디샬 게 데이브 샤몽 바양이 타 그러니까 아버니 로기 로기 노력 노보 저라는 나이 노력 바이 아와 하게 사나타 강가이 কগলাম সানানে হনে নরকনো সকাং বারে ন সাউইক লাং জাক বা আবাহে ন মা ফাই নাই এবাকে বা ফাই ন পাই ফিয়া জেস কোন সামু পাই তো তে কাইসে নরকনো অ জারা সাইমান সানা মুজং গ তিনি কাইসা ইনসিডেন্ট খা আনি থানি তামু খাই মানে জিনি বুকু ওয়াখিতি পুইলা ন আং স্টুডিও ফাই মান পরে ন ফাই পাই খা গে ফাই পাই খা ন সারপ্রাইজ বলে কে সারপ্রাইজ ভিজিট আং বাই মালাই থাঙ্কা গে বেলাই ন তো তং থকা গাই আগে রোগ তো নরক বাই আং মা মা লাইও আও মানে কি সঙ্গ গবং মা দেব ককলাম সালাইনাই ফিয়া বকু মাছিন যে বকু তাম খনাই দখা বক খনাই তাম খনা ব আনো খরাং সিমি খনা পন তে ডাইরেক্ট উকিশন আইনে মজং জাং মানে বা ফাইকা মালাই থাঙ্কা আও গে বেলাই হাম বাই নরক নি হাম জাং মানে অভাগে চিন সাপোর্ট দি তোমানি বাগে আং তং নাই নরক বাই দীপনি দামনি দামই সতি থামছি জরা লগি তংনি তাওয়ানা দি আংলে ফায়ানা বহুক রুমি মোরা সিং দে তাকুক মানিক দেবর মানে খরাং কতই বাই অজারা সারাসা পয়েন্ট ডক মেগা হার্স দেবে কব 101.6 মেগা হার্স এফ এম উজ্জেন্ত আপনি লগি নরক নিউজ অনে আয় আর এফ নি বিশিং চিব নরক চিনি পান্দানো খানাই মানুষ

আমার কিছু সং খানাতে রুচামন খানাতে খানাতে বাবা কি বোঝ ওরা থাঙ্গি পাই খা বিনি থায় খাসি সিরগলিয়া পিয়া পাই থাক তৈশা মাদে মালাইনে মালাইয়া ও রুচামুখ খানা ওই সুন তিনি পান্দানি মামো সিনায়া আসে জ্বর নরব একদমনি নরব বাই ও জরাও আর জে জি কাশ্মী আহে মারে কিছু সং হাইন হাই ফাইনাই ককটি সালো আং নরক বাই মালাইনে পিয়াবা আজরাকে ফুংনি পান্ডাও সালকামা পান্ডাও নরব মালাইনে আও রুচামুন কিসি সাফানো সুন খানা লাইনে ফাইদি তে যত পালখে এনজয় খেলাইলেনে যত নো কাহাম করুন তোমনি খরচ সাথে খরচানো চুবাদি কেবনি বগে হামিয়া তা সারি হামিয়া বোতা ওয়ান সুদি অলওয়েজ বি পজিটিভ বেলাইনে হামবাই যত খুলুম বাইকা টাটা বাই বাই।

0: শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টসে আকাশবাণী এফএম উচ্চান্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে শর্মিষ্ঠা এই মুহূর্তে আপনাদের সঙ্গে, আর সবাইকে জানাই শুভ রবিবার। এই মুহূর্তে সময় হয়ে গেছে আজকের নাটকের, চলে যাচ্ছি আজকের নাটকে। আজকের নাটক কমলাকান্তের জীবনবন্দী, রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রযোজনা সৌমেন বসু।
1: সাক্ষীকে ডাকুন।
2: সাক্ষী কমলাকান্ত চক্রবর্তী।

আজকের নাটক কমলাকান্তের জবানবন্দি। রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পরিবেশনায় কবিতা লোক, বেতার প্রযোজনা সৌমেন বসু। নাটক কমলাকান্তের জবানবন্দি।

0: কতদিন ধরিয়া মামলাটা চলিতেছে বল?
1: আজই কি মনে হইতেছে ইহার একটা বিহিত হইবে?
2: না না, এইভাবে চলিতে দেওয়া যায় না।
3: আরে এই তো সেই দিন আমাদের গ্রামেও
0: চুরির উপদ্রব যেইভাবে বাড়িতেছে
4: তার মধ্যে গরু চুরিটাই যেন বেশি হইছে।
0: এই চুপ চুপ, হাকিম আসিতেছে। এই চুপ চুপ।
5: সাক্ষীকে ডাকুন।
6: সাক্ষী কমলাকান্ত চক্রবর্তী হাজির হো।
0: চক্রবর্তীর অবস্থা একই কাণ্ড, আদালতে এইভাবে খালি গিয়ে কেউ আসে
3: তা হোক না, ওই যেটা তো আছে।
7: তবে ভাই পুটুলি খানা কিন্তু খাসা।
1: দেখ পুটুলি হইতে তেল হুকুম নলটা পর্যন্ত দেখা
5: যায়।
3: নিন ওই কাঠটায় ঢুকুন।
8: কার খেতে ধান খাইয়াছি যে আমাকে এই খোঁয়ারের ভিতর পুরিলে?
5: ইহা তামাশার জায়গা নয়, আদালতের নিয়ম কানুন মানিয়া চলিবে।
8: হুজুর, জীবনে কোনোদিন আদালতের দরজা মাড়াই নাই তো আদালত।

0: ভারতের নিয়ম কি তাহা আমি কি প্রকারে জানিব?
1: দয়া করিয়া চুপ করিবে?
0: আগে করিলাম।
2: নাও হলফ পড়ো।
0: হলফের আমি কি জানি যে পড়িব?
2: আমি পড়াইব, আমি যাহা বলিব আমার সঙ্গে সঙ্গে বলিবে, বুঝিয়াছো?
0: আগে যথার্থ
2: বলো, আমি পরমেশ্বরকে
0: বলো, আমি পরমেশ্বরকে
2: ধ্যাত
0: ধ্যাত
2: ধর্মাবতার সাক্ষী বড় সেরক্স।
1: ওহে সাক্ষী মহাশয়, আদালতের কাজে বিঘ্ন ঘটাইলে শাস্তি পাইতে হয়, জানা আছে কি?
0: আগে এই মাত্র জানিলাম।
1: অর্ডার অর্ডার।
2: বলো, আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া
0: কি বলিব?
2: শুনিতে পাও নাই? পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া।
0: পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া কি সর্বনাশ!
1: আবার কি সর্বনাশ হইল?
0: হুজুর, পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়াছি এই কথাটা বলিতে হইবে?
1: ক্ষতি কি, হলফের নিয়মই এই।
0: হুজুর সুবিচারক বটে, কিন্তু একটা কথা বলি কি, সাক্ষ্য দিতে দিতে দুই একটা ছোট রকম মিথ্যা বলি না হয় বলিলাম, কিন্তু গোড়াতেই একটা বড় মিথ্যা বলিয়া আরম্ভ করিব সেটাও কি আদালতের নিয়ম হুজুর?
1: এর আবার মিথ্যা কথা কি?
0: ধর্মাবতার, আমার একটু একটু বোধ হইতেছে কি যে পরমেশ্বর ঠিক প্রত্যক্ষের বিষয় নয়। অবশ্যই আমার চোখের দোষেই হোক বা আর যাহাই হোক, কখনো তো এ পর্যন্ত পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখিতে পাইলাম না। তো বলিতেছিলাম কি হুজুর, আমি যখন তাহাকে এই ঘরের ভিতর প্রত্যক্ষ পাইতেছি না, তখন কেমন করিয়া বলি আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া?
3: সাক্ষী মহাশয়, থিওলজিক্যাল লেকচারটা ব্রাহ্ম সমাজের জন্য রাখিলে ভালো হয় না, এখানে আইনের মতো চলিতে মনস্থির করুন।
0: আপনি বোধ হইতেছে উকিল?
3: হ্যাঁ, তাই নাকি? তা কিসে চিনিলেন?
0: বড় সহজে, ওই মোটা চেন আর আধ ময়লা সামলা দেখিয়া। তা মহাশয়, আপনাদের জন্য এ লেকচার থিওলজিক্যাল নয়। আপনারা পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখেন স্বীকার করি, যখন মুয়াক্কিল আসে।
3: আই আস্ক দ্য প্রোটেকশন অফ দ্য কোর্ট against the insult of this witness.
1: But the witness is your own witness, and you are at liberty to send him away if you like.
3: Ah.
1: O shapother proti sakher objection ache, ohake simple affirmation dao.
2: Accha hujur, now ebar bolo, ami protigna koritechi. Bolo
0: ki protigna koritechi seta janiya protigna ta korile bhalo hoy na?
2: Hujur, amay maaf koriben, জীবনেও আমি এই রকমের সাক্ষী দেখি নাই।
3: ভেরি অবস্ট্রাকটিভ।
0: তা উকিল বাবু, সাদা কাগজে দস্তখত করিয়া লওয়ার প্রথাটা আদালতের বাইরে চলে জানি, কিন্তু ভিতরেও চলিবে কি?
3: সাদা কাগজে কে তোমার দস্তখত লইতেছে?
0: কি প্রতিজ্ঞা করিতে হইবে তাহা না জানিয়া প্রতিজ্ঞা করা আর কাগজে কি লেখা হয় তা না দেখিয়া দস্তখত করা একই কথা।
1: ঠিক আছে ঠিক আছে, আগে উহাকে প্রতিজ্ঞাটি শোনাইয়া দাও, গোলমালে কাজে নাই।
2: শোনো, তোমাকে বলিতে হইবে যে আমি প্রতিজ্ঞা করিতেছি, আমি যে সাক্ষ্য দিব তাহা সত্য হইবে, আমি কোনো কথা গোপন করিব না, সত্য ভিন্ন আর কিছুই বলিব না।
0: বহুত খুব বহুত খুব, নিন এইবার পড়ান, আমি পড়িতেছি।
2: হ্যাঁ পড়ো। আমি প্রতিজ্ঞা করিতেছি,
0: আমি প্রতিজ্ঞা করিতেছি,
2: আমি যে সাক্ষ্য দিব,
0: আমি যে সাক্ষ্য দিব
2: তাহা সত্য হইবে,
0: তাহা সত্য হইবে,
2: আমি কোনো কথা গোপন করিব না,
0: আমি কোনো কথা গোপন করিব না,
2: সত্য ভিন্ন আর কিছুই বলিব না,
0: সত্য ভিন্ন আর কিছুই বলিব না।
1: নাও প্রসিড।
3: নাও, এখন আর বদমাইশি করিও না, আমি যা জিজ্ঞাসা করি তার যথার্থ উত্তর দাও, বাজে কথা একদম বলিবে না।
0: হোয়াট ডাজ ইট মিন বাই বাজে কথা? হুজুর, আমি একটিও বাজে কথা বলি নাই।
1: অর্ডার অর্ডার, প্রসিড।
3: তুমি
0: আচ্ছা, আপনি যাহা জিজ্ঞাসা করিবেন তাহাই আমাকে বলিতে হইবে না?
3: হ্যাঁ।
0: আর কিছুই

0: বলিতে পারিব না।
1: না
0: ধর্মাবতার, অথচ আমাকে প্রতিজ্ঞা করাইলেন যে কোনো কথা গোপন করিব না। হুজুর, বেয়াদবি মাফ হয়, পাড়ায় আজ একটা যাত্রা হইবে, শুনিতে যাইব ইচ্ছা ছিল, সেই সাধ এইখানেই মিটিল। উকিলবাবু অধিকারী, আমি যাত্রার ছেলে, যা বলাইবেন কেবল তাহাই বলিব, যাহা না বলাইবেন তাহা বলিব না। তো হুজুর, উনি যা না বলাইবেন কাজে কাজেই তাহা গোপন থাকিবে, অতএব প্রতিজ্ঞা ভঙ্গের অপরাধ লইবেন না হুজুর।
2: যাহা আবশ্যক বিবেচনা করিবে তাহা না জিজ্ঞাসা করিলেও বলিতে পারো।
0: বহুত খুব হুজুর।
1: তোমার নাম কি?
0: শ্রী কমলাকান্ত চক্রবর্তী।
1: তোমার বাপের নাম কি?
0: অবজেকশন ইওর অনার, সাক্ষী দিব আমি, এইখানে বাপের নাম আসিবে কেন? আমার বাপেরও সাক্ষী লাগিবে নাকি? বলি, বাপ লইয়া টানাটানি না করিলেই নয়।
1: ধর্মাবতার, এসব কন্টেম্পট অফ কোর্ট, অসহ্য।
2: আপনারই তো সাক্ষী, প্রসিড।
1: তুমি কি জাতি?
0: আমি কি একটা জাতি?
1: আমি বলিতেছি তুমি কোন জাতীয়?
0: আগে হিন্দু জাতীয়।
1: আহ, কোন বর্ণ?
0: ঘোরতর কৃষ্ণ বর্ণ।
1: দূর ছাই, এমন সাক্ষীও কপালে জুটল। বলি, তোমার জাত আছে?
0: মারে কে?
1: হ্যাঁ,
0: বলি, আমার জাত মারে কে?
2: অর্ডার, অর্ডার। উকিলবাবু জিজ্ঞাসা করিয়াছেন ব্রাহ্মণ, কায়স্থ, কৈবর্ত, হিন্দুর নানা প্রকার জাতি আছে, জানো তো? তুমি তার কোন জাতির ভিতর?
1: ইয়েস।
0: ধর্মাবতার, উকিলবাবু যে চোখ কানের মাথা খাইয়া বসিয়াছেন তাহা আমি কি প্রকারে জানিব?
2: ইহার অর্থ?
0: হুজুর, দেখিতেছেন আমার গলায় যজ্ঞ পবিত, নাম বলিয়াছি চক্রবর্তী, ইহাতেও কি উকিলবাবু বোঝেন নাই যে আমি ব্রাহ্মণ?
2: ঠিক আছে, আমি লিখিয়া লইতেছি, জাতি ব্রাহ্মণ। নাও প্রসিড।
1: তোমার বয়স কত? কি হইল, ঘড়ি দেখিতেছো কেন? বলি, তোমার বয়স কত?
0: আমার বয়স ওই 51 বছর 2 মাস 13 দিন 4 ঘন্টা 5 মিনিট।
1: কি জ্বালা, তোমার ঘন্টা মিনিট কে চায়?
0: কেন, এই মাত্র প্রতিজ্ঞা করাইয়াছেন যে কোনো কথা গোপন করিব না।
1: তোমার যা ইচ্ছা করো, আমি আর পারি না। বলি, তোমার নিবাস কোথায়?
0: আমার নিবাস নাই।
1: বাড়ি কোথা?
0: বাড়ি দূরে থাক, আমার একটা কুঠুরিও নাই।
1: তবে থাকো কোথা?
0: যেখানে সেখানে।
1: বলি, একটা আড্ডা তো আছে?
0: আড্ডা? হ্যাঁ, ছিল, যখন ওই নসিবাবু ছিলেন, এখন আর নাই।
1: এখন আছো কোথা?
0: কেন, এই আদালতে।
1: বলি, কাল ছিলে কোথা?
0: একখানা দোকানে।
1: দূর ছাই।
2: ঠিক আছে, ঠিক আছে, আর বকবকানিতে কাজ নাই। আমি লিখিয়া লইতেছি নিবাস নাই। তারপর
1: তোমার পেশা কি?
0: আমি কি উকিল না বেশ্যা যে আমার পেশা আছে?
1: তা খাও কি করিয়া?
0: ভাতের সঙ্গে ডাল মাখিয়া, দক্ষিণ হস্তে গ্রাস তুলিয়া, মুখে পুরিয়া গলাধকরণ করি।
1: সে ডাল ভাত জোটে কোথা থেকে?
0: ভগবান জোটালেই জোটে, নইলে নয়।
1: কি উপার্জন করো?
0: এক পয়সাও না।
1: তবে কি চুরি করো?
0: তাহা হইলে তো ইতিপূর্বেই আপনার শরণাগত হইতে হইত, আপনি কিছু ভাগও পাইতেন।
1: হুজুর, আমি এ সাক্ষী চাই না, আমি ইহার জবানবন্দি করাইতে পারিব না।
3: আহা, করো কি, করো কি উকিল বাবু, আমার এই সাক্ষী ছাড়া হইবে না। এ বামুন সত্য কথা বলিবে তাহা আমি জানি, কখনো মিথ্যা বলে না। উহাকে তোমরা জিজ্ঞাসা করিতে জানো না, তাই ও অমন করিতেছে। ও বামুনের আবার পেশা কি? ও এর বাড়ি ওর বাড়ি খেয়ে বেড়ায়, ওকে জিজ্ঞাসা করিতেছ, উপার্জন করো তো, ও কি বলিবে?
1: ও হুজুর, লিখুন পেশা ভিক্ষা।
0: কি, কমলাকান্ত চক্রবর্তী ভিক্ষ পজীবী? আমি মুক্ত কণ্ঠে হলফের উপর বলিতেছি হুজুর, আমি কখনো কাহারো কাছে এক পয়সাও ভিক্ষা চাই না।
3: সে কি ঠাকুর, কখনো আফিং চেয়ে খাও নাই?
0: দুর্মাগি ধেমগোয়ালার মেয়ে, আফিং কি পয়সা? আমি বলিয়াছি আমি কখনো কাহারো কাছে একটি পয়সাও ভিক্ষা লই নাই।
2: তো কি লিখিব কমলাকান্ত?
0: আগে হুজুর লিখুন পেশা

0: ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ গ্রহণ।
1: অর্ডার অর্ডার।
2: তুমি কি ফরিয়াদিকে চেনো?
0: না।
3: সে কি গো ঠাকুর, চিরটাকাল আমার দুধ দই খেলে আজ বলো চেনো না?
0: তোমার দুধ দই চিনি না এমন কথা তো বলি নাই, যখনই দেখি এক পোয়া দুধে তিন পোয়া জল তখনই চিনিতে পারি যে প্রসন্ন গোয়ালিনীর দুধ। তোমার দুধ দই চিনি না।
3: তবে রে মিনসে, আমার দুধ দই চেনো আর আমাকে চেনো না?
0: মেয়ে মানুষকে কে কবে চিনিতে পারিয়াছে দিদি?
2: বোঝা গেল তুমি বাদিনীকে চেনো, উহার সঙ্গে তোমার কোনো সম্বন্ধ আছে?
0: মন্দ নয়, এত গুণ না থাকিলে কি উকিল হয়?
2: তুমি আমার আবার কি গুণ দেখিলে?
0: বামুনের ছেলে গোয়ালার মেয়েতেও আপনি সম্বন্ধ খুঁজিয়া বেড়াইতেছেন।
2: কেন, এমন সম্বন্ধ কি হয় না? কে জানে তুমি ওর পোষ্য পুত্র কিনা।
0: ওর নয়, তবে ওর গায়ের বটে।
1: অর্ডার অর্ডার।
2: এইবার বলো তো, তুমি এ মোকদ্দমার কি জানো?
0: জানি যে এ মোকদ্দমায় আপনি উকিল, প্রসন্ন ফরিয়াদি, আমি সাক্ষী, আর ও বেটা আসামি।
2: আহা তা নয়, গরু চুরির কি জানো?
0: গরু চুরি আমার বাপ দাদাও জানে না, বামুন মানুষ গরু চুরির বিদ্যা জানিব কি প্রকারে?
2: আহ বলি, গরু চুরি দেখিয়াছ?
0: গরু চুরি? হ্যাঁ।
2: হ্যাঁ দেখিয়াছ?
0: হ্যাঁ একদিন দেখিয়াছিলাম। ওই নসিবাবু, ওই নসিবাবুর একটা বকনা, এক বেটা মুচি।
2: কি যন্ত্রণা! বলি প্রসন্ন গোয়ালিনীর গরু যখন চুরি যায় তখন তুমি দেখিয়াছো?
0: আগে না, চোর বেটার এত বুদ্ধি হয় নাই যে আমাকে ডাকিয়া সাক্ষী রাখিয়া গরুটা চুরি করে। তাহা হইলে আপনারও সুবিধা হইত, আমারও।
3: আহ ও বামুন, ওসব কিছুরই সাক্ষী নয়, ও কেবল গরু চেনে।
2: ও তুমি গরু চেনো?
0: গরু চিনি না, চিনি বই কি, নইলে কি আপনার সঙ্গে এত মিষ্টালাপ করি?
1: অর্ডার অর্ডার। ওসব রাখো, তুমি এই গরুটি চিনিতে পারিতেছ?
0: আগে কোন গরুটি ধর্মাবতার?
1: কোন গরুটি কি, ওখানে তো একটি আছে।
0: হুজুর আপনি দেখিতেছেন একটি, আমি দেখিতেছি অনেকগুলি।
1: আহ দেখিতে পাইতেছ না, ওই শামলা।
0: উকিল বাবু, এ শামলাও কি চুরির নাকি?
2: হোয়াট!
1: নষ্টামি করিয়া তুমি আদালতের কাজের বিঘ্ন করিয়াছ, কন্টেম্পট অফ কোর্টের জন্য তোমার 5 টাকা জরিমানা।
0: জরিমানা? বহুত খুব, বহুত খুব হুজুর। হুজুর আদমের বেয়াদবি মাফ হয়, জরিমানা আদায়ের ভার কার প্রতি তাহা জানিতে পারে কি?
1: কেন
0: না, কি রূপে আদায় করিবে সে বিষয়ে তাহাকে কিছু উপদেশ দিব।
1: উপদেশের প্রয়োজন কি?
0: না বলিতেছিলাম কি হুজুর, ইহলোকে তো আমার নিকট জরিমানা আদায়ের কোনোই সম্ভাবনা নাই, তাই তিনি পরলোকে যাইতে প্রস্তুত কিনা জিজ্ঞাসা করিব।
1: জরিমানা না দিতে পারো, কয়েদ যাইবে?
0: কয়েদ? কতদিনের জন্য ধর্মাবতার?
1: জরিমানা অনাদায়ে 1 মাস কয়েদ।
0: মাত্র 1 মাস? হুজুর হুজুর ইহাকে আরেকটু বাড়ানো যায় না? 6 মাস না হোক, অন্তত ওই 3 মাস করা যায় না হুজুর? হ্যাঁ মানে অধমের খুব উপকার হয় হুজুর, নিদিন পক্ষে 2 মাস করিয়া দিন হুজুর।
1: ইয়ে মানে ওই বেশি মেয়াদের ইচ্ছা কেন?
0: হুজুর সময়টা খুব মন্দ পড়িয়াছে, ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ আর তেমন সুলভ নয়, তাই বলিতেছিলাম কি, জেলখানায় যাহাতে 2 মাস ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ হয় সে ব্যবস্থা যদি আপনি করেন তবে গরিব ব্রাহ্মণ উদ্ধার পায় হুজুর।
1: এই লোককে জরিমানা বা কয়েদ করিয়াই বা কি হইবে? আচ্ছা তুমি যদি আর কোনো গোল না করিয়া সোজা জবানবন্দি দাও তবে তোমার জরিমানা মাফ করা যাইতে পারে।
0: হুজুর

0: ধর্মাবতার, আপনি যাহা ইচ্ছা করিবেন তাহাই হইবে।
1: আচ্ছা, তুমি ওই ওই যে দেখা যাইতেছে সেই গরুটি চেনো?
0: ও, ওই সিংওয়ালা, তাই বলুন।
1: তুমি কি ভাবিয়েছিলে?
0: আমি বলি সামলাওয়ালা, তা যাক গে। হ্যাঁ, আমি ওই সিংওয়ালা গরুটি চিনি, বিলক্ষণ আলাপ আছে।
1: ও কার গরু?
0: আমার।
1: তোমার?
0: হ্যাঁ, আমারই।
2: হুজুর, এই পয়েন্টটা নোট করুন।
3: তবে রে বিটলে বামুন, গরু তোমার?
0: আমার না তো কার, আমি ওর দুধ খেয়েছি, ওর দই খেয়েছি, ঘোল খেয়েছি, ছানা খেয়েছি, মাখন খেয়েছি, ও গরু আমার হলো না। তুই বেটি পালিস বলে কি তোর বাবার গরু হলো?
1: ধর্মাবতার, উইটনেস হোস্টাইল, পারমিশন দিন আমি ওকে ক্রস করি।
0: কি আমায় ক্রস করিবে?
1: হ্যাঁ হ্যাঁ করিব।
0: নৌকায় না সাঁকো বেঁধে?
1: সে আবার কি
0: বাবা, কমলাকান্ত সাগর পার হও, এত বড় হনুমান তুমি নাও।
1: ধর্মাবতার, দেখা যাইতেছে এই ব্যক্তি বাতুল, ইহাকে আর ক্রস করিবার কোনো প্রয়োজন নাই। বাতুল বলিয়া ইহার জবানবন্দি বাতিল হইবে, ইহাকে বিদায় দেওয়া হোক।
3: হুজুর, ধর্মাবতার, যদি হুকুম হয় তবে আমি স্বয়ং উহাকে গোটা কতক কথা জিজ্ঞাসা করিব, তাহার পর হুজুরের যাহা মর্জি হইবে তাহাই করিবেন, যদি বিদায় দিতে হয় দিবেন।
4: ঠিক আছে, জিজ্ঞাসা করিতে পারো।
3: ঠাকুর,
0: তুমি আবার কি বলিবে?
3: অত বকবকানিতে নিশ্চয়ই তোমার গলা শুকাইয়া গিয়াছে।
0: হ্যাঁ, তা তুই কি করিয়া জানলি রে বেটি?
3: আমি জানিব না। ও ঠাকুর, তোমার মৌতাতের সময় হয়েছে না?
0: ওরে, মৌতাতের আবার সময় অসময় কি রে বেটি?
3: এখন মৌতাত করিবে?
0: মৌতাত? ওরে বেটি, দি দি দি না রে বেটি, তাড়াতাড়ি দি।
3: দিব দিব, তার আগে আমার দুই চারিটি কথার জবাব দাও, তারপর দিব।
0: তারপরে দিবি? নে, তবে জলদি জলদি বল, জলদি জলদি জবাব দি।
3: বলি, গরু কার?
0: গরু তিনজনের।
3: তিনজনের?
0: হ্যাঁ, তিনজনের। প্রথম বয়সে গুরু মহাশয়ের, মধ্য বয়সে স্ত্রী জাতির, শেষ বয়সে উত্তরাধিকারীর। কিন্তু দড়ি ছিঁড়িবার সময় কাহারু নয়।
3: বলি, ওই সামলাগাই কার?
0: যে দুধ খায় তার।
3: ও গুরু আমাকে না।
0: তোর? তুই বেটি কখনো ওর এক বিন্দু দুধ খেলি নে, কেবল বেচে মরলি। গরু তোর হলো, ও গরু যদি তোর হয় তবে বাঙাল ব্যাংকের টাকাও আমার। দে বেটি, গরু চোরকে ছাড়িয়া দি, গরিবের ছেলে দুধ খাইয়া বাঁচুক।
3: কি ওরে পোড়ামুখ!
4: কি হইতেছে এইসব? বলি, ইহা কি আদালত না মেছোহাট?
3: হুজুর, না বুঝিয়া অন্যায় করিয়া থাকিলে ক্ষমা করিয়া দিন হুজুর।
4: কমলাকান্ত।
0: আগে হুজুর,
4: এবার আমি তোমাকে কয়েকটি কথা জিজ্ঞাসা করিব। তুমি জানো প্রসন্ন গোয়ালিনী এই গরুর দুধ বেচে?
0: আগে হ্যাঁ হুজুর।
4: ওহার গোয়ালে এই গরু থাকে?
0: ও গরুও থাকে, আমিও কখনো কখনো থাকি।
4: ওই খাওয়া?
0: উভয়কেই হুজুর।
4: অর্ডার অর্ডার।
1: ধর্মাবতার, আমার কার্য সিদ্ধ হইয়াছে, আমি উহাকে আর জিজ্ঞাসা করিতে চাই না। ইওর উইটনেস প্লিজ।
0: তুমি আবার কে?
2: আমি আসামির পক্ষে তোমাকে ক্রস করিব।
0: এই মাত্র তো একজন ক্রস করিয়া গেল, আবার তুমি কুমার বাহাদুর এলে নাকি?
2: কুমার বাহাদুর আবার কে?
0: কিছুই জানো না দেখছি। রাজপুত্রকে চেনো না? ত্রেতা যুগে আগে ক্রস করিলেন পবনাঙ্গ হনুমান মহাশয়, তাহার পরে ক্রস করিলেন কুমার বাহাদুর অঙ্গদ।
2: এখন ওসব রাখো। আচ্ছা, তুমি গরু চেনো বলিয়াছ, কিসে চেনো?
0: কখনো সিংহে, কখনো সামলায়।
2: তোমার পাগলামি রাখো, তুমি এই গরু চিনিতে পারিতেছ কিসে?
0: আগে ওই হাম্বা রবি।

0: হুজুর, আমি উহাকে আর জেরা করিব না। পদার্থ,
1: এইবার তাহলে তুমি আসিতে পারো।
2: খুঁড়িয়ে দণ্ডবত হুজুর।
1: দ্য কোর্ট ইজ অ্যাডজন টিল টুমারো।
3: যাই বলিস ভাই, এমন সাক্ষী জীবনে কখনো দেখি
4: নাই। সত্যি বলিয়াছিস, দুই উকিলই ধরাশাই।
3: আরে শুধু উকিল কেন, হাকিমের মুখখানি দেখিয়াছিস,
4: আরে ওই চোর বেটাকে দেখিয়াছিস,
5: ও তো আমাদের পুপ্পারার নকু।
0: করলি তো করলি, একেবারে গরু চুরি।
4: কি আর করিবে বল, খাওয়ারই জুটে না।
3: ওই দেখ দেখ, ওই গাছের নিচে চক্রবর্তী ওই গোয়ালিনীকে কি যেন বলিতেছে।
4: ও তাই তো, চল চল শুনিগে।
6: হ্যাঁ চল চল।

0: তোর মঙ্গলা গায়ের দিব্য, তোর দুধের দিব্য, তুই যদি চোরকে গরু ছাড়িয়া না দিস।
1: বলিও বিটকেলে মিনছে, আমি চোরকে গরু ছাড়িয়া দিব?
0: আলবাদ দিবি
1: কি?
0: আচ্ছা তুই মহাভারত পড়েছিস?
1: না।
0: তাহলে বলি শোন, শান্তি পর্বের 174 অধ্যায়ে পাবি মহারাজ সেনজিৎকে এক ব্রাহ্মণ বলিয়াছিল,
2: বৎস গোপস্বামী অর্থাৎ গরুর মালিক ও তস্কর ইহাদের মধ্যে যে গরুর দুগ্ধ পান করে সেই তাহার যথার্থ অধিকারী, অন্যের তাহার উপর মমতা প্রকাশ করা বিড়ম্বনা মাত্র।
0: এই হল গে বিশ্বদেব ঠাকুরের হিন্দু ল,
2: আর ইহাই এখনকার ইউরোপের ইন্টারন্যাশনাল ল। কি কিছু বুঝেছিস?
1: ও ঠাকুর, তুমি যে কি বলিতেছ আমি তো কিছুই বুঝিতে পারিতেছি না।
0: কিছুই বুঝিতে পারিতেছিস না?
2: শোন,
0: যদি সভ্য এবং উন্নত হইতে চাও তবে কাড়িয়া খাইবে। গো শব্দে গরুই বোঝো আর পৃথিবী বোঝো, ইনি তস্কর ভোগ্যা। সেকেন্দার হইতে রণজিৎ সিংহ পর্যন্ত সকল তস্করই ইহার প্রমাণ।
2: রাইট অফ কনকোয়েস্ট যদি একটা রাইট হয় তবে রাইট অফ থেফট কি একটা রাইট নয়?
0: অতএব হে গোপকন্যা, তুমি আইন মতে কার্য করো, ঐতিহাসিক রাজনীতির অনুবর্তী হও, গরুকে চোর চোরকে গরু ছাড়িয়া দাও।
1: এ
0: নয় হ্যাঁ।

0: কমলাকান্তের জবানবন্দি নাটকটি এখানেই শেষ হল। রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পরিবেশনায় কবিতা আলোক। বিভিন্ন ভূমিকায় অভিনয় করলেন কমলাকান্ত, সমীর রায়, প্রসন্ন, রীতা চট্টোপাধ্যায়, বিচারক দেবাশিস দে, পেশকার বৈশম্পায়ন চক্রবর্তী, চৌকিদার প্রবাল বন্দ্যোপাধ্যায়, প্রথম উকিল শুভাশিস চৌধুরী, দ্বিতীয় উকিল পীযূষ কান্তি দে, গ্রামবাসীর ভূমিকায় দীপঙ্কর গোস্বামী, চিন্ময় রুদ্রপাল, শুভাশিস চক্রবর্তী, আশিস চক্রবর্তী, বিভাস রায়, অমরেশ পাল এবং বিপ্লব চন্দ। প্রস্তুতি সহায়তায় পূর্ণেন্দু চক্রবর্তী, বেতার প্রযোজনা সৌমেন বসু।
1: সাক্ষী।

0: মনে পড়ে রবি ঠাকুরের সেই কবিতাটি? মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছে যে মেলা, এখন আমি তোমার কোলে বসে করব শুধুই পড়া পড়া খেলা। আমরা সেই ছুটির অপেক্ষায় থাকি যেই ছুটিতে নিজেদের মতো করে সমস্তটা সময় কাটাতে পারি। তখন হয়তো বা মনে মনে আমরা বলতেও পারি যে এই দিনটি শুধু আমার জন্যে, আর এই দিনটি শুধু আমার জন্যে যখনই বলি তখন মনে হয় আমার পছন্দের সব কিছু যদি হয় কতটানাই ভালো হয়। আর আমার পছন্দের বলতেই আমার শুধু নয়, আমার আপনার আমাদের সকলের পছন্দের আজকের অতিথি FM উজ্জয়ন্তের নিবেদনে প্রত্যেকটা রবিবার ঠিক বেলা তিনটে যখন ঘড়ির কাঁটায়, তখন আমরা নতুন অতিথিকে সঙ্গে করে নিয়ে আমরা এক সুরের জগতে পা দিই। তো সেই সুরের জগতে আজকে যিনি আমাদের নিয়ে যাবেন তার সঙ্গে এবার পরিচয় করি। তার আগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আপনাদের বন্ধু আরজে শর্মিষ্ঠা। আমাদের সুরেলা সফরে অর্থাৎ রবিবারের সবথেকে প্রিয় অনুষ্ঠান আজকের অতিথিতে, আজকের অতিথি হিসেবে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি কিন্তু পড়াশোনার পাশাপাশি বন্ধুত্ব করেছেন গানের সঙ্গে। ক্লাস নাইনে পড়ে আমাদের ছোট্ট বন্ধু, কিন্তু উদীয়মান শিল্পীদের খাতায় তার নাম ভীষণ উজ্জ্বল হয়ে আছে। সেটা আমি না হয় বললাম, কিন্তু আপনারা বুঝে যাবেন তার গানে গানে। আমাদের সকলের প্রিয় স্নেহা, স্নেহাশীল। স্নেহা, অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে, কেমন লাগছে বলো?
1: নমস্কার সকলকে। আজ আমি আমার সেকেন্ড টাইম এসেছি এখানে।
0: একদম তাই, ঠিক এক বছর আগে তুমি আমাদের আজকের অতিথিতে অতিথি হিসেবে এসেছিলে, আরও একটা বছর পরে এখানে এসে কেমন লাগছে বলো? মোর দেন ওয়ান ইয়ার, এক বছরের ওপরে।
1: হ্যাঁ, তো অনেক দিন হয়ে গেছে আমি এখানে এসেছি, তো আজকে আবার এই জায়গাটা এসে অনেক ভালো লাগছে যে আজ আমি আপনাদের সকলকে অনেক গান শোনাতে পারবো, অনেক ভালো ভালো গান।
0: তাই, অনেক ভালো ভালো গানের অপেক্ষায় আমরা রয়েছি, কিন্তু সেই ভালো ভালো গানকে আরও ভালো করবে যারা তাদের সুরেলার সফরের জাদুতে, অর্থাৎ তাদের হাতের আঙুলে যখন সে কিবোর্ডে হাত ছোঁয়াবে বা হ্যান্ডসনিকে, তখন দেখবেন কতটা ম্যাজিক হয়ে যায় প্রত্যেকটা গান, তাই না স্নেহা? তো সেই জাদুকরেরা বসে আছেন আমাদের পেছনে, রয়েছে সমীরণ, রয়েছে সমতমাল, আর আমাদের গোটা অনুষ্ঠানটি একটি ম্যাজিকের মতো করে আপনারা দেখতে পাচ্ছেন। রেডিও এখন মোবাইল ফোনের, রেডিও এখন সোশ্যাল মিডিয়ায়, আর তাই এই দায়িত্বে যিনি আছেন আমাদের প্রিয় কৌশিকদা। তো পাশাপাশি রেডিওতে যখন শুনছেন অনুষ্ঠান আর কথা বলতে ইচ্ছে করছে, তখন কিন্তু ডায়াল করতে পারেন 0381232623। আপনারা ফোন করে স্নেহার সঙ্গেও কথা বলতে পারেন, আর পাশাপাশি আমাদের কমেন্ট বক্সে ফেসবুক পেজ আকাশবাণী আগরতলা FM উজ্জয়ন্ত পেজ থেকে যে অনুষ্ঠানটি দেখছেন সেখানে কিন্তু কমেন্ট করেও জানাতে পারেন স্নেহার জন্য কোনো আপনাদের শুভেচ্ছা বার্তা থাকলে বা আশীর্বাণী থাকলে। আমি অনুষ্ঠানের শেষে বা অনুষ্ঠানের মাঝামাঝি সববার কমেন্টস পড়ে দেবো, সেটা প্রমিস। আর এই মুহূর্তে গানে গানে শুরু করি বলো।
1: হ্যাঁ,
0: প্রথমেই কী গান শুনবো বলো?
1: প্রথমে লতা মায়ের খুবই সুন্দর একটি গান লাগ যা গেলে দিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি।
0: বাহ, একটা অসাধারণ গান দিয়েই যখন শুরু হচ্ছে, তাহলে আমরা আন্দাজ করতে পারছি যে অনুষ্ঠান আমাদের কোথায় গিয়ে পৌঁছবে। তাহলে চলুন সবাই মিলে সেই ভালোবাসার কাছেই ধরা দিই, যে এই গানটি ছাড়া ভালোবাসার মুহূর্ত ভীষণভাবে অসম্পূর্ণ। লাগ যা গেলে, চলো।

0: অসাধারণ অসাধারণ অসাধারণ, আমাদের ভীষণ কাছের একখানা গান, যেই গানটি আমরা জীবনের কখনো কখনো বেশিরভাগ সময় গুনগুন করে থাকি, তাই না? হয়তো বা সেই লাউডভাবে গাওয়া হয় না বা মঞ্চে গাওয়া হয় না, কিন্তু আমাদের জীবনে আমরা প্রত্যেকে কম বেশি কিন্তু গান গাই নিজের মতো করে। আর এই গানটি সবার সঙ্গী, আর স্নেহা কি ভালো গাইলো,
1: থ্যাংক ইউ,
0: ভীষণ ভালো গাইলে। আমরা এরকম ভালো ভালো গান প্রচুর শুনবো আজকে স্নেহার কাছ থেকে, কিন্তু স্নেহা এত ভালো গাইলো, তার হাতে খড়িটা কীভাবে হলো বলুন তো, সেটা আমার কিন্তু মনে ভীষণভাবে করা নাড়ছে। তো স্নেহা এখন ক্লাস 9-এ পড়ে, এত অসাধারণ গান করে, তার মানে শেখাটা অনেক ছোট্টবেলা থেকে শুরু হয়েছিল, তাই তো? কখন থেকে মনে আছে কি, বা মা ওদের কাছে গল্প শুনে শুনে একটুখানি?
1: যখন আমি 3 ইয়ার্সের ছিলাম তখন থেকে আমার এই জার্নিটা শুরু হয়।
0: কার ইচ্ছে ছিল, মায়ের না বাবার, যে স্নেহা বড় হয়ে গান করবে?
1: দুজনের।
0: আর এখন যখন স্নেহা বিভিন্ন মঞ্চে বিভিন্ন স্টুডিওতে গান করে, তখন কে বেশি খুশি হয়?
1: দুজনই।
0: সত্যি কেন খুশি হবেন না বলুন তো, তাদের স্বপ্ন এখন মেয়ের চোখের স্বপ্ন, তাই তো? মা বাবা চাইতো সিঙ্গার হতে, আর স্নেহা বড় হয়ে কি হতে চায়?
1: সিঙ্গার
0: হতে চায়। তো স্নেহা যেহেতু বড় হয়ে সিঙ্গার হতে চায়, তাহলে কি ধরনের গান গাইবে সে বড় হয়ে?
1: আমি প্রেফার করি ক্লাসিক্যাল বা মেলোডি সংস বেশি।
0: তাহলে এবার একটা মেলোডি সং হয়ে যাক, চলো মেলোডিয়াস কিছু আমরা এবার শুনবো। আমাদের মেলোডি কুইন যিনি বসে আছেন সঙ্গে, আমাদের ছোট্ট বন্ধু স্নেহা, তার কাছ থেকে। আর শ্রোতা বন্ধুরা, এরই মধ্যে প্রচুর কিন্তু কমেন্ট চলে এসেছে, আমি একটু পড়ে দিই। শ্রীকান্ত দেবনাথ লিখছেন, স্নেহার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা। শর্বাণী দাস লিখছেন, শুভ রবিবার, ভালো হোক তোমাদের অনুষ্ঠান। সরিতা শীল লিখছেন, গড ব্লেস ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, এভাবেই কমেন্ট করবেন, আমি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সেই কমেন্টগুলো পড়ে দেব। পাশাপাশি আপনার

0: ফোন করে ডিরেক্টলি কথা বলতে পারেন আমাদের বন্ধু স্নেহার সঙ্গে। তার জন্য আপনার মুঠোফোনে ডায়াল করতে হবে 0381-232-6253, 0381-232-6253। আর এই মুহূর্তে আরও একখানা অসাধারণ গান।
1: হ্যাঁ
0: চলো।

0: अजीब दास्ता है ये। আর এখানে এই অজীব দাস্তা হে ইয়ে শুনতে শুনতে আমার যেটা মনে হচ্ছে, কত কিছুই না আজব ঘটে আমাদের চারপাশে, আমরা অবাক হয়ে তাকিয়ে থাকি। আর এই মুহূর্তে আমি অবাক হয়ে যাচ্ছি একের পর এক স্নেহার গানগুলো শুনে। এইটুকুনি একটা মেয়ে এত সুন্দর সুন্দর করে গান শোনাচ্ছে আমাদের, রবিবারটা অসাধারণ হয়ে যাচ্ছে, তাই না? আমার তো হয়ে গেছে, আপনাদের হয়েছে কি জানাবেন কিন্তু। আর এই মুহূর্তে স্নেহার কাছে জানতে ইচ্ছে করছে, ক্লাস 9 পড়ে সে, সামনেই তো বোর্ড এক্সাম, মাধ্যমিক। একদিকে পড়াশোনার প্রচণ্ড চাপ, পাশাপাশি গানের চর্চা, বিভিন্ন অনুষ্ঠানে পার্টিসিপেট করা, সেটাও মিস করা চলবে না। কিভাবে ব্যালেন্স করছো?
1: গানটা আমার ফার্স্ট প্রায়োরিটি আর পড়াশোনাটা সেকেন্ড, তো আমি গানের দিকেই বেশি মনোযোগ দিচ্ছি, কিন্তু পড়াটাও সাথে সাথে অনেক ইম্পর্ট্যান্ট।
0: মাঝে মধ্যে ভয় হয় যে সামনেই বোর্ডস চলে আসছে, কেমন একটা ওই পেটের মধ্যে বাটারফ্লাই বাটারফ্লাই হয়, সামনেই একটা এক্সাম।
1: ভয় তো লাগে, বিকজ বোর্ড আমি শুনেছি যে ক্লাস 9 জাস্ট উঠলাম, ক্লাস 10 বোর্ডস, এখন থেকেই সবাই বোর্ডস বোর্ডস করে চিল্লাচ্ছে।
0: একদম। আর যতটা না স্নেহা বুঝতে পারছে যে বোর্ড এক্সামটা কি, তত বেশি ভয় পেয়ে যাচ্ছে, তাই না? সবাই আতঙ্ক ঢুকিয়ে দিচ্ছে। এক্সাম তো এক্সাম, আমাদের দিতেই হবে, তাই না? সেই ছোট্টবেলা থেকে এক্সাম দিয়ে দিয়েই তো বড় হচ্ছে, সেটা গানের এক্সামই হোক বা পড়ার এক্সাম।

0: দেখা যাবে যখন সময় আসবে, তাই না? এখন আমরা গান গাই, গান শুনি। আর এরই মধ্যে একজন ফোন করেছেন, চলুন একটু কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যাঁ, আমি শিউলি দেববর্মা বলছিলাম।
0: হ্যাঁ শিউলি দেবী বলুন।
1: শোন মিষ্টা না
0: একদম,
1: স্নেহার দুটো গানই আমার খুব ভালো লেগেছে, মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর গান করছে,
0: ঠিক?
1: হ্যাঁ, বাংলা আধুনিক শুনবো এবং যন্ত্রাংশ, তাদের যন্ত্রটাও খুব ভালো লাগছিল।
0: একদম একদম, তাই অসাধারণ ভালো লাগছিল সমীরণার তোমার।
1: শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ স্নেহা, তুমি খুব ভালো গান করো তো।
2: থ্যাংক ইউ।
1: হ্যাঁ আশীর্বাদ করি। হ্যাঁ
0: একদম আশীর্বাদ রাখবেন, ও যেন আরও ভালো গাইতে পারে আর নিজের স্বপ্ন পূরণ করতে পারে। তো আমাদের বন্ধুর মতো আপনিও যদি চান আমাদের সঙ্গে কথা বলতে আজকের অনুষ্ঠানে, ডায়াল করবেন মুঠোফোনে 03-81-232-6253। এই মুহূর্তে কমেন্ট চলে এসছে, বিষ্ণুপ্রিয়া ছেত্রী লিখছেন, ওয়াও কিয়া বাত হ্যায় বহুত বড়িয়া। শর্বাণী দাস লিখছেন, দারুণ। শিবশঙ্কর দেববর্মা লিখছেন, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, এভাবেই পাশে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। আরও একটি ছোট্ট রিকোয়েস্ট আমাদের তরফ থেকে, স্নেহার তরফ থেকেও হবে, সেটা যে আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, তাই না স্নেহা? একবার তুমি বলে দাও যে আমার ভিডিওটি সবাই মিলে শেয়ার করবেন।
2: হ্যাঁ, আমার ভিডিওটি সবাই মিলে অনেক অনেক শেয়ার করে দেবেন।
0: চলুন তাহলে শেয়ারের অপেক্ষায় রইলাম আর এই মুহূর্তে গানে ফিরে যাই। এবারে কি গান শুনবো স্নেহা?
2: এবার একটি বাংলা গান।
0: একদম, ঝর্ণা দেবীও বলছিলেন বাংলা আধুনিক গান শুনবো, তো কোন গানটি শুনবো বলো তো?
2: আমি ভাবছি যে হাইরে পোড়া বাসিটা করা যাক।
0: একদম দারুণ গান, আর অনেকেরই ফেভারিট হাইরে পোড়া বাসি। চলুন সেই পোড়া বাসির সুর আমাদের ঘরে থাকতে দেবে কি দেবে না সেটা না হয় স্নেহাই বলুক সুরে সুরে। চলো

0: বাইরে পোড়াবাসি ঘরেতে রইতে দিল না, তাই তো? গানে গানে আমাদের বন্ধু কিন্তু এটাই শোনালো, আর তার সুরের ছোঁয়ায় আমরাও কিন্তু দূরে থাকতে পারলাম না। ঘরে থাকি আর নাইবা থাকি, বাইরে থাকি, কিন্তু টিউন করে থাকতে হবে এফএম উজ্জয়ন্ত, তাই তো? কারণ স্নেহা গান শোনাচ্ছে, আর একের পর এক গানগুলো আমাদের মন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, কারণ সবকটাই তো আমাদের ফেভারিট। স্নেহাকেও কিন্তু সেটা জানিয়ে দিলাম। তো স্নেহা, এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, চলো দেখি কথা বলা যায় কিনা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: অজিত দেব বলছি, খুব সুন্দর অনুষ্ঠান ম্যাম।
0: বেশ, অজিত বাবু কোথেকে বলছেন আপনি?
1: আমি বজবজ থেকে, 2 নাম্বার।
0: আচ্ছা, বেশ ভালো লাগছে তো অনুষ্ঠান?
1: খুব সুন্দর অনুষ্ঠান।
0: স্নেহা কি কিছু বলবেন আপনি?
1: হ্যাঁ, একটা ভালো গান শুনতে পারো ম্যাম?
0: আচ্ছা বলুন, যদি যদি সুবিধা হয় অবশ্যই শোনাবে।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন।
0: ভালো থাকবেন বন্ধু, একদম। স্নেহা, দেবজিৎ শীল তোমার কাছ থেকে শুনতে চেয়েছেন তোমারই চলার পথে, একটু শোনান। আচ্ছা, মৌসুমী দাস ভালোবাসা জানিয়েছেন রাজীব স্টিকার আর্টস মালাকার, আচ্ছা তিনি লিখেছেন গুড। আর প্রিয়াঙ্কা বণিক প্রিয়াঙ্কা লিখেছেন তুমি মিলে দিল খিলে, গানটা শুনতে চাই। যদি তোমার কমন লিস্টে থাকে অবশ্যই শোনাবে সে, আর না হলে স্নেহাও কিন্তু নিজের পছন্দের অসম্ভব কিছু ভালো গান এনেছে, তো সেই গানগুলোও আমরা শুনবো, তাই তো স্নেহা? একদম। আরও একজন বন্ধু রয়েছেন, চলো কথা বলি। হ্যালো, কে রয়েছেন?
2: হ্যালো, আমি কৈলাস শহর থেকে বলছি।
0: কৈলাস শহর থেকে কে বলছেন?
2: নীলিমা দাস চৌধুরী।
0: আচ্ছা বন্ধু বলুন।
2: স্নেহার গান খুব ভালো লেগেছে, ও যদি আমার একটা আমার অনুরোধের গান শোনাই খুব ভালো হয়।
0: ধন্যবাদ বন্ধু, এভাবেই আমাদের সঙ্গে ফোনে কথা বলতে ডায়াল করবেন 0381-232-6253। তো স্নেহা, যদি এত এত গান আমাদের প্রিয় হয়, আমাদেরও কিন্তু জানতে ইচ্ছে করছে যে স্নেহার প্রিয় গান কোনটি।
3: মানে আমার সব গানই ভালো লাগে, আমি কোনো গান চুজ করতে পারি না, মানে প্রত্যেকটা গানই এত সুন্দর যে চুজ করা কঠিন হয়ে যায়।
0: কিন্তু বেশিরভাগ সময় কোন গানটি একদম প্লেলিস্টে থাকতে হবেই হবে, সেই গানটা প্রায় রোজই শোনা হয় বা গুনগুন করে গাওয়া হয়, বা স্নেহার পারফরমেন্সে এই গানটা থাকা কম্পালসারি।
3: মেবি বাহু মে চলেও
0: একটু হবে নাকি?
3: ঠিক আছে
0: চলো তাহলে এবারে স্নেহার সব থেকে প্রিয় গান, যেই গান ছাড়া স্নেহার প্রতিটি পারফরমেন্স থাকে অসম্পূর্ণ, সেই গানে ফিরে যাই চলুন।
3: এই গানটি আমি জি টিভি সারেগামাপার অডিশনে গিয়েছিলাম।
0: আচ্ছা, তার জন্যই কি গানটি এত স্পেশাল?
3: হ্যাঁ।
0: ফাইন, তাহলে চলুন, স্নেহার কাছে যেই গানটি এত এত স্পেশাল, সেই গানটি হয়তো আমাদের রবিবারটাকে আরও বেশি স্পেশাল করে দেবে। তাহলে সেই অসাধারণ সুন্দর গান, অবশ্যই স্নেহার প্রিয় গান, আমরা সবাই মিলে শুনি, চলুন।

0: অসাধারণভাবে গাইল। আর আমি নিঃসন্দেহে এটা বলতে পারি যে আমি কিন্তু স্নেহার ফ্যান হয়ে গেছি। তো স্নেহা, এই তোমার থেকে অনেকটা বড়, অনেকটা নয় অল্প বড়,
1: আচ্ছা,
0: ফ্যানটাকে তোমার কেমন লাগলো বলো তো?
1: মাস্ত
0: লাগলো। তো আমার যখন স্নেহাকে বলি আমারও মাস্ত লাগলো স্নেহাকে, তখন কিন্তু আমাদের গল্পটা বেশ একটু জমে জমে উঠছে, তাই না? তো স্নেহা, এখন তো এত এত গান গাওয়া হয়, এত এত পারফরমেন্স, বিভিন্ন টক শো, রিয়েলিটি শোতে পার্টিসিপেট করা হচ্ছে, পাশাপাশি পড়াশোনা রয়েছে, তো একেবারে শুরুতেই কোন মঞ্চে গান করেছিলে বা কেমন ছিল সেই গানটি, সেই গল্পটা কি মা মাঝে মধ্যে বলে যে স্নেহার ফার্স্ট পারফরমেন্সটা কেমন ছিল?
1: হ্যাঁ, আমার কিছু কিছু মনে আছে। আমার প্রথমবার স্টেজে গাওয়া, আমি হয়তো ওই গানটা গিয়েছিলাম, একটা গান আছে না, মা ও মেরি মা, ওই গানটি।
0: আচ্ছা,
1: ওই গানটি গিয়ে
0: ফার্স্ট শুরু হয়েছিল। আরে বাহ! আর তারপর থেকে স্নেহার কিন্তু আর পেছনে ফিরে থাকাতে হয়নি, তাই তো? আমরা চাইবো স্নেহা এভাবেই এগিয়ে যাক তার গানের সুরে সুরে। আর এরই মধ্যে আপনাদের ভালোবাসায় কিন্তু স্নেহা ঋদ্ধ হয়ে যাচ্ছে আজ। এত এত ভালোবাসা, এত এত ফোন কলস, আর সেই সাথে এত এত কমেন্টস চলে আসছে। তাই আপনারা যদি মনে করেন যে এই অনুষ্ঠানটি দেখতে এবং শুনতে ভালো লাগছে, স্নেহাকে আজকে ভীষণ ভালো লাগছে আপনাদের কাছে পেয়ে, তো ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর এরই মধ্যে আরও একজন ফোন করেছে স্নেহা, চলো কথা বলা যাক, কে আছেন দেখা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো, মিলন চক্র থেকে গৌতম নারায়ণ ঘোষ বলছি।
0: হ্যাঁ গৌতম বাবু,
2: অনবদ্য শর্মিষ্ঠা দিয়ে খুব ভালো। হ্যাঁ, আপনার সঞ্চালনা,
0: অসংখ্য ধন্যবাদ।
2: এই অনুষ্ঠান আমি রবিবার দিন একদম বসে থাকি, সপ্তাহে একদিন এই অনুষ্ঠানটার জন্য।
0: বেশ,
2: এই কখন শুনবো। আজকে স্নেহা এসছে, আমি দেখছি ওর বয়সের তুলনায়, ও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও অনেকটা এগিয়ে যাবে।
0: ঠিক ঠিক ঠিক, আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা ওর জন্য সব থেকে বড় পাওনা।
2: হ্যাঁ, সন্তান সঙ্গ অত্যন্ত একদম সুন্দর, এক্সিলেন্ট বাজাচ্ছে।
0: ঠিক ঠিক ঠিক ঠিক,
2: প্রায় শুনি, কিন্তু আজকে মনে হচ্ছে যে

0: আরো বেশি ভালো হচ্ছে।
1: অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান বন্ধু।
0: তবে ক্লাসিক্যাল এই যে গানগুলো গাইছে, এতে ক্লাসিক্যাল বেশ আছে বলেই
1: হ্যাঁ
0: গুরুকে মনে হয়, ও আমি জানি না, ও ক্লাসিক্যাল বেশ আছে মনে হয়, না হলে
1: একদম তাই, একদম তাই। স্নেহা প্রথমেই বলেছিল যে ও ক্লাসিক্যাল মিউজিক ভীষণ ভালোবাসে,
0: হ্যাঁ
1: আর
0: আমি ঠিক
1: তাই।
0: 5 মিনিট বা 10 মিনিট পরে ইয়ে করেছি,
1: আচ্ছা
0: রেডিও খুলেছি।
1: আচ্ছা,
0: হুম,
1: অসংখ্য
0: খুব
1: ধন্যবাদ
0: ভালো
1: বন্ধু।
0: লাগছে, খুব ভালো হচ্ছে। এমনি কোনো আমি অনুরোধ করবো না, প্রত্যেকটা গানই ভালো।
1: অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। তো স্নেহা, আরও কিছু কমেন্টস চলে এসেছে, আমি পড়ে দিই, না হলে পরে অনেক কমেন্টস জমে যাবে, তাই না? আর সময় তো আমাদের হাতে ভীষণ কম থাকে। অর্ণিশা শর্মা তোমায় ভালোবাসা জানিয়েছেন, অমিতাভ চক্রবর্তী লিখেছেন, শুভ অপরাহ্ন, তোমার একটা মৌলিক গান শুনতে চাই, সঙ্গে থাকবেন, অবশ্যই শুনবেন। সৌমেন দাস লিখছেন, আকাশবাণী FM উজ্জয়ন্ত অনুষ্ঠানে এইমাত্র আমি যোগদান করলাম, খুব ভালো অনুষ্ঠান শুনছি, সৌমেন দাস, ঠেঙ্গাপাড়া মঙ্গলকোট, পূর্ব বর্ধমান। অসংখ্য ধন্যবাদ সৌমেনবাবু। শিমুল চক্রবর্তী লিখছেন, বাহ খুব সুন্দর হয়েছে, একটা ককবরক অথবা নেপালি গান। বিষ্ণুপ্রিয়া ছেত্র লিখছেন, খুব সুন্দর গান। দেবিকা দাস লিখছেন, ভেরি ভেরি নাইস পিপি। বিষ্ণুপ্রিয়া ছেত্রি লিখছেন, ককবরক সং একটা। স্বর্ণালী দেপুরমা অঙ্গুরা লিখছেন, শুভ বিকেল শর্মিষ্ঠা তোমাদের সবাইকে, স্নেহা আগেও আকাশবাণীতে এসেছিল, তাই ওর গান আমরা অনেকেই শুনেছি, তাছাড়া বিভিন্ন রিয়ালিটি শোতে পার্টিসিপেট করার জন্য সেই মারফত আমরা ওকে জানি, খুব মিষ্টি গায়। আমি জানি স্নেহা ককবরকেও গান খুব খুব সুন্দর গায়, তাই আমার অনুরোধ থাকবে ককবরকে একটি গান গাইবার জন্যে। স্নেহা যেহেতু আমাদের সন্তান সম, তাই ওর প্রতি আমার একটা উপদেশ থাকবে যে আরেকটু ভালো করে খাওয়া দাওয়া করো, তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকা চাই, কেমন? আশীর্বাদ রইল ত্রিপুরার গর্ব যারা তোমরা আছো, সাথে তোমাকেও বলছি আরও আরও এগিয়ে যাও, মাথা উঁচু করে দাঁড়াও, পাশাপাশি পড়াশোনাটা ঠিক রাখবে, ভালো থেকো তোমরা সবাই। স্বর্ণালীদি, অসংখ্য ধন্যবাদ স্বর্ণালীদি, খুব ভালো বললে এটা যে গানের পাশাপাশি খাওয়া দাওয়াটাও কিন্তু ঠিক করা চাই। তো স্নেহার খাওয়া দাওয়ার রুটিন কি সেটাও একটু টুক করে জেনে নিই, কি রুটিন? সেই মা পেছনে পেছনে খাবার নিয়ে দৌড়ায় আর স্নেহা?
2: না না, আমি খাই।
1: আচ্ছা, তো আজকে দুপুরের লাঞ্চে কি ছিল?
2: সয়াবিন, ডাল,
1: প্রোটিন, হাইলি প্রোটিন, তারপর
2: আর পাঁপড়।
1: খেয়াবাত, তো একটু খাওয়া দাওয়াটাও কিন্তু ঠিক করতে হবে, কারণ শ্রোতা বন্ধুরা চাইছে স্নেহা একটু গোলুমুলু হয়ে যাক, সেটা বুঝতে পারছি আমরা, তাই না? তো স্নেহা, অনেকগুলো ককবরক গানের রিকোয়েস্ট এসছে, একটা ককবরক গান হবে নাকি এবার?
2: একদম,
1: চলো তাহলে। তো যারা যারা অনুরোধ করেছিলেন একখানা ককবরক গানের, সেই সময় চলে এসেছে যেখানে আমরা আমাদের সৌভ্রাতৃত্ববোধকে আরও বেশি আরও বেশি শক্ত করে তুলবো স্নেহার গানের মধ্য দিয়ে। আসলে আমরা ত্রিপুরায় রয়েছি, আর ত্রিপুরা মানেই পাহাড়ি বাঙালির সমন্বয়ে এক অন্য রকম পরিবেশ, আর তাই হয়তো কবির কলমে ভেসে উঠেছে, পর্বতে পার্বতী ওগো ত্রিপুরা সুন্দরী, পাহাড়ি বাঙালি চলেছি ভাষায় সংহতির তরী। চলো

0: এই গানটির পরে আমি শুধু এটাই বলতে পারি যে সুরের কোনো ভাষা হয় না। এত অসাধারণভাবে সে গাইলো, আমি রবি ঠাকুরের সেই কথাটাই বারবার মনে পড়ছে যে তুমি কেমন করে গান করো হে গুণী। আমি অবাক হয়ে শুনলাম জানেন তো, আর ঠাঁই নিলাম রবি ঠাকুরের চরণে। এত অসাধারণ গাইলো, যদিও গানের ভাষা আমার কাছে এতটা আমি জানি না, ককবরক ভাষা, আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, কিন্তু এই গানের সুর আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেছে। আর এটাই হয়তো বা বলে যে সঙ্গীতের কোনো ব্যারিয়ার হয় না, সঙ্গীতকে যদি আমরা পরিধি দিয়ে মাপতে চাই তাহলে সমস্ত পরিধি সেখানে ফেলিয়ার। এত অসাধারণ, এত অসাধারণ গান। তো স্নেহার কাছ থেকেই জানতে চাইবো যে স্নেহা, এই গানটার মানেটা কি? এত একটা মানে রোমান্টিক সুর সেই গানের, কথাটা কি রয়েছে?
1: একটা রোমান্টিক সং। এই গানের মেইন লাইনটা হচ্ছে নংলে আনি বগাই সিমিন, এটার মানে হচ্ছে তুমি আমার, তুমি শুধু আমার।
0: ক্যা বাত! আর এই যে ককবরক ভাষার প্রতি প্রেম এবং ভালোবাসা, সেটা কিভাবে জন্মালো? বাংলা গানের পাশাপাশি হিন্দি গান চলে এলো, হিন্দি ভাষা রপ্ত করে আমরা হিন্দি গান শিখলাম, তারপর ককবরক ভাষা, কিভাবে?
1: কারণ আমার এক তো ককবরক সং এত সুন্দর হয় আর আমার খুব পছন্দ হয়, তো এবং আমার ফ্যান্সদের মধ্যে অনেক আছে যারা লাইক দেববর্মা, চাকমা, রিয়াং, তো ওদেরও এরকম গান শুনতে অনেক পছন্দ হয়। তো যখনই আমি কনসার্ট করতে যাই তো তখন ওরা আমাকে রিকোয়েস্ট করে, তো তাই আমার এই গানগুলো তোলা আছে অনেক,
0: আর সাথে সাথে ভাষাটাও শেখা হয়ে গেছে।
1: হ্যাঁ,
0: ত্রিপুরায় থাকি আর ককবরক গান আমাদের ছুঁয়ে যাবে না, সেটা কী করে হয়? ত্রিপুরাবাসী হিসেবে আমাদের সবারই প্লে লিস্টে ককবরক গান রয়েছে, সে ভাষা বুঝি আর না বুঝি, সুর তো ছুঁয়ে যায়। অসম্ভব ভালো গাইলো স্নেহা, তাই আরও একবার ধন্যবাদ জানাই স্নেহাকে, পাশাপাশি ধন্যবাদ জানাতে হয় সমীরণ এবং তমালকে, এত অসাধারণ ওরা বাজিয়েছে। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ। তো আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন আর স্নেহাকে এভাবেই এনকারেজ করে যাবেন, কারণ আপনাদের রিকোয়েস্টেই বেশিরভাগ ছিল যে ককবরক গান শুনবো, তাই তো স্নেহা? তো এবারে কি রিকোয়েস্টে রয়েছে একবার চলো দেখি। বিষ্ণুপ্রিয়া ছেত্রী লিখছেন, রিমঝিম সং একটা প্লিজ, বাইরে বৃষ্টি হচ্ছে, একদম রিমঝিম বৃষ্টি হচ্ছে। রাজু দাস বৈরাগ্য লিখছেন, আপনাদের অনুষ্ঠান শুনছি এবং ফেসবুকে দেখছি, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। নদিয়ার করিমপুরের বাঁশবেড়িয়া গ্রাম থেকে এই প্রথমবার মেসেজ করলাম, রাজু দাস বৈরাগ্য। সকলকে রিমঝিম বৃষ্টি ভেজা অনেক অনেক শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ বন্ধু, আমাদের এখানেও রিমঝিম রিমঝিম বৃষ্টি হচ্ছে। তো একটা গান স্নেহা নিশ্চয়ই শোনাবে বৃষ্টির। তো বিষ্ণুপ্রিয়া ছেত্রীও লিখছেন, শুভ বিকেল স্নেহা, ভেরি নাইস সং। মৌসুমি দাস লিখছেন, অনেক দারুণ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আর এই মুহূর্তে বন্ধু রয়েছেন একজন ফোন লাইনের, ওপারে দেখি কে আছেন, না কথা বলা গেল না, দুঃখিত। সুমিত কর লিখছেন, পুরানো সেই দিনের কথা, স্নেহার কণ্ঠে শুনতে চাই, মনোমুগ্ধ হয়ে শুনছি অনুষ্ঠান, স্নেহার জন্য অনেক অনেক শুভকামনা রইল। স্নেহা ককবরক গানে অনেক উন্নতি করেছে, সাথে যন্ত্রশিল্পীরা উফ সেই রকম, সমীরণের কিবোর্ড বাদন মানে তো এ প্লাস, আর সাথে তমাল ভালোবাসা, আর যিনি অনুষ্ঠান পরিচালনা করছেন শর্মিষ্ঠা দিকে অনেক অনেক শুভেচ্ছা, আপনার কণ্ঠ অসাধারণ, ভালো থাকবেন, ধন্যবাদ বন্ধু। ত্রিপুরা টুডে আগরতলা লিখছেন, দারুণ, অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন, রিমঝিম রিমঝিম বৃষ্টির যখন রিকোয়েস্ট আসছেই, স্নেহা আমার একখানা ভীষণ প্রিয় গান, আশা রাখি সবার মন ছুঁয়ে যাবে যদি সম্ভব হয় এই মুহূর্তে, রিমঝিম গিরে সাবান,
1: একদম
0: হবে,
1: এটাই ভাবছিলাম।
0: আহা, চলুন তাহলে দেখি আপনাদেরও ভালো লাগে কিনা এই রিমঝিম রিমঝিম বৃষ্টির অসাধারণ একখানা গান। আর এই গানটি ছাড়া বৃষ্টিও ভীষণ অসম্পূর্ণ, তাই না? বৃষ্টিও বলে যে আমি বছরে একটাবার ঝরি শুধুমাত্র এই গানটি শোনার জন্যে। তাহলে চলুন আমরা সবাই মিলে বর্ষার এই সুন্দর একটি দিনে ফিরে যাই লতা মঙ্গেশকরের সেই গানে।

0: क्या बात, तो असाधारण এই বৃষ্টির গানে আমাদের বৃষ্টি বৃষ্টি দিনটি কিন্তু বেশ ভালো হয়ে গেছে। তো স্নেহা, বৃষ্টি কেমন লাগে?
1: অনেক ভালো।
0: অনেক ভালো?
1: হ্যাঁ।
0: বৃষ্টি হলে স্কুল বাঙ্ক করা হয় বা টিউশন?
1: হ্যাঁ, মাঝে মাঝে।
0: মাঝে মাঝে আর পাশাপাশি বৃষ্টি এলে বলা হয় যে অনুষ্ঠান করতে যাব না, ভীষণ ঘুম পাচ্ছে।
1: না, এটা তো হয় না।
0: তখন এক্সাইটমেন্টটা ডাবল হয়ে যায়। তো কোনটা বেশি বোরিং লাগে, 2 ঘন্টা বসে পরীক্ষা দেওয়া নাকি 2 ঘন্টা এক নাগাড়ে গান গাওয়া? কোনটা বেশি ভালো লাগে, কোনটা বেশি বোরিং লাগে?
1: গান গাওয়াটা বেশি ভালো লাগে।
0: আর পরীক্ষা দেওয়াটা বোরিং লাগে?
1: হ্যাঁ, বোরিং। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ বলা যায়।
0: বেশ, তো আমরা বুঝতে পারছি যে গানের প্রতি তার কেমন ভালোবাসা রয়েছে। কারণ বৃষ্টি পড়ুক, ঝড় উঠুক, গান গাওয়া মিস করা চলবে না, অনুষ্ঠানে ঠিক পৌঁছে যেতে হবে। কিন্তু স্কুল বাঙ্কটা ঠিক আছে, হয় তো। স্কুলে তো অনেক অনেক বন্ধুরা রয়েছে, তাই তো?
1: হ্যাঁ।
0: তো তুমি যখন গান করো, বন্ধুরা খুব অ্যাপ্রিশিয়েট করে তোমাকে?
1: একদম।
0: কখনো কখনো বন্ধুদের দলে বসে গান করা হয়?
1: হ্যাঁ।
0: কী ধরনের গান বেশি গাওয়া হয় তখন?
1: আমার ক্লাসে বেশিরভাগ লাইক

0: বেশিজন দেববর্মা, রিয়াং চাকমা, তো ওরা আমাকে বলে যে ককবরক সং ওদেরকে শোনাতে। তো আমি
1: ককবরক গানের ইন্সপিরেশনটা ওদের কাছ থেকেই পাওয়া বলতে পারো।
0: ওরা আমাকে সাজেশন দেয় যে এই গানটা তোল, এই গানটা তোল বলে, তো আমিও তুলি।
1: অ্যান্ড কখনো কখনো মনে হয় যে এটা অ্যাকসেন্ট নিয়ে প্রবলেম হচ্ছে, ঠিক আছে ওদের কাছে ওদের থেকে শিখি বা ডিসকাস করি।
0: হ্যাঁ, ওদের থেকেও শিখি, প্লাস আমার মাও ককবরক ভাষা পারে, তো আমার মাও বলে দেয়।
1: বাহ, তার মানে স্নেহা কিন্তু ভাষার প্রতিও একটা বিশাল ভালোবাসা রয়েছে, বিভিন্ন ভাষা শেখা। তো এখন অবধি ক ধরনের ভাষায় গান গাওয়া হয়েছে?
0: নেপালি, ককবরক, মানে দেববর্মার আর যেটা হয়, তারপর রিয়াং সংসও হয়েছে, চাকমা সংও পারি, তারপর বেঙ্গলি সং তো আছেই,
1: হিন্দি তো রয়েছে,
0: হিন্দি, তারপর ইংলিশও একটু একটু
1: হচ্ছে প্র্যাকটিস, তাই তো? বেশ, আমরা বাইরে বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বড় বড় শিল্পীর কণ্ঠে শুনেছি যে এত এত ভাষা নিয়ে গান করা হয়েছে, কিন্তু দেখুন আমাদের ছোট্ট স্নেহারও কিন্তু সেই বিষয়টি ভীষণ ভীষণ কাছের, যে বিভিন্ন ভাষা শিখব এবং বিভিন্ন ভাষায় গান করব। সেটা কিন্তু এখনের শিল্পীদের কাছে বেশ একটা টাফ চ্যালেঞ্জ হয়ে যেতে পারে, তাই তো? তো সেক্ষেত্রে এবারে যেহেতু বললো যে ভারতীয় ভাষার পাশাপাশি সে নেপালি ভাষার প্রতিও একটা ভালোবাসা রয়েছে, একটুখানি হবে নাকি নেপালি গান? দুটো কলি, দু লাইন
0: নেপালি করা যায়,
1: তাহলে চলুন একটু শোনা যাক। আর সেই সাথে কমেন্টগুলো পড়ে দিই, স্নেহা ভাবুক যে কোন গানটি করবে সে। তো এই মুহূর্তে সেবিকা বিশ্বাস লিখছেন খুব সুন্দর, স্বর্ণালী দেববর্মা অঙ্গুরা লিখছেন স্নেহা এবং যন্ত্রভাইদের অনেক ভালোবাসা, খুব সুন্দর গাইলো ও বাজালো, স্নেহা ককবরক ভাষায় কথা বলতে পারে কি না জানি না, যদি বলতে পারে তাহলে শ্রোতাদের উদ্দেশ্যে একটা দুটো লাইন চাই, শুধু কথায়, গানে নয়। আবারও স্বর্ণালীদি কিছু বলতে চাইবে? থ্যাংক ইউ বলে দাও।
0: হাম বাই।
1: গানের আশা কাজল দাস লিখছেন দারুণ, রবীন্দ্র কুমার লিখছেন দারুণ হচ্ছে গান, ঝলক ভট্টাচার্য লিখছেন স্নেহা অনেক দূরে এগিয়ে যাও ভালোবাসা, মা ত্রিপুরেশ্বরীর কাছে প্রার্থনা করি। গৌতম মালাকার লিখছেন ধুনিয়া, ধুনিয়া সেটা কি কোনো গান নাকি ভাষায় কিছু বলতে চাইছেন একটু জানাবেন। বিষ্ণুপ্রিয়া ছেত্রি লিখছেন দিল চিজ কিয়া হে সং, প্লিজ প্লিজ স্নেহা। সেবিকা বিশ্বাস লিখছেন অনেক অনেক এগিয়ে যাও পিপি, গড ব্লেস ইউ। তো স্নেহা, এত এত কমেন্টস আসছে, তুমি শ্রোতাদের কি কিছু বলতে চাও?
0: হ্যাঁ, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য।
1: মিষ্টি করে কথা বলি না, আমি খালি তাকিয়েই থাকি ওর দিকে। তো এবারে আমরা আবারও তাকিয়েই থাকবো ওর দিকে, ও যখন দুকুলি নেপালি গান গাইবে। তো গান সিলেকশন হয়েছে?
0: হ্যাঁ।
1: আচ্ছা, গান তো শুনবো, কিন্তু সেই গানটি কি বলতে চাইছে সেটা যদি একটু বলো। সেটাও কি রোমান্টিক গান? রোমান্টিক গান মানে ভালোবাসার কথাই রয়েছে সেখানে।
0: আমি গানটা গেয়ে তারপরে তোমাকে মিনিংটা বুঝিয়ে দিই।
1: তুমি যেভাবে বলবে আমরা সেভাবেই রাজি।
0: ঠিক আছে,
1: চলুন তাহলে আগে গানটা শুনি, তারপর স্নেহা আমাদেরকে মিনিংটা বুঝিয়ে দেবে।
0: স্কেল একটা ধরো তো।

0: আর এই মুহূর্তে মনে হচ্ছে না গানের ভেলায় আমরা ভেসে চলেছি, আর সেখানে বিভিন্ন সুর, সুর মানছে না কোনো গণ্ডি, সুর মানছে না কোনো বাউন্ডারি, আর তাই সুরের ভেলায় আমরা দেশ থেকে দেশান্তরে চলে যাচ্ছি। নেপাল থেকে ঘুরে এলাম, তাই তো?
1: হ্যাঁ,
0: তো নেপালে গিয়ে আমরা কী শুনলাম?
1: যেমন ওই পার্টটা আছে, মন কুকুরা যেই নেই খোলি দেও, এটার মানে হচ্ছে মনের কথাগুলা আজ তুমি বলেই দাও।
0: বাহ!
1: তারপর লাজে লাগে আখাইলে বলি দেও, যদি তোমার লজ্জা লাগে তাহলে তুমি চোখ দিয়ে বলে দাও।
0: ক্যা বাত!
1: তারপর মন কুকুরা পড়ে না আখ মা, মনের কথা চোখে পড়ে না, পক্ষে মাইলে গীতাই কো ভাগ মা, আমি গানের মতো করে আমার চোখে ওইটা লেখা আছে।
0: ক্যা বাত! স্নেহার কাছ থেকে আমরা শিখছি, তো এটাও আমরা বুঝতে পারলাম যে ছোটদের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে। আমরা তো স্নেহাকে দেখে অবাক হয়ে যাচ্ছি, এত এত ভালো গান, তার পাশাপাশি এত এত ভাষার মিশ্রণে গান, আমি আগে কখনো শুনিনি। তো স্নেহাকে অনেক অনেক ধন্যবাদ তার জন্যে। এই মুহূর্তে একজন বন্ধু রয়েছেন স্নেহা আমাদের ফোন লাইনের ওপারে, দেখি কথা বলা যায় কিনা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার, আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: হ্যাঁ নিতাই বাবু, বলুন।
2: হ্যাঁ, অনুষ্ঠান খুব ভালো লাগছে, স্নেহাকে অনেক ধন্যবাদ।
0: অসংখ্য ধন্যবাদ আপনাকে বন্ধু।
2: হ্যাঁ, ভালো ভালো গান শোনাচ্ছেন, খুব ভালো লাগছে অনুষ্ঠান।
0: একদম, সঙ্গে থাকবেন, আরো আরো অনেক গান রয়েছে, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। তো স্নেহা, সোনালী দেববর্মা অঙ্গুরা লিখছেন, স্নেহা ও রিয়াংতি গানটা একটু গুনগুনাও তাহলে শুনবো। নিতাইপদ দাস লিখছেন, দারুণ। শিব শঙ্কর দেববর্মা লিখছেন, সব গানগুলো খুব দারুণ হচ্ছে। বিষ্ণুপ্রিয়া ছেত্রী লিখছেন, দারুণ লাগলো গানটা, অসংখ্য ধন্যবাদ। হ্যালো, ওকে রয়েছেন সঙ্গে?
3: শুভ বিকেল।
0: শুভ বিকেল
3: থেকে শ্যামল বলছি।
0: শ্যামল বাবু বলুন।
3: আসলে আমাদের ছোট্ট মেয়ের স্নেহার গানগুলি কখন থেকে শুনছি,
0: কেমন লাগছে বলুন।
3: হ্যাঁ, খুব মিষ্টি গলা, তার গানগুলি মন ছুঁয়ে যায়।
0: ঠিক,
3: তো তার কথাগুলিও শুনছিলাম। হ্যাঁ, কথাগুলি তার এত সুন্দর করে কথা বলে, তার ভাষার প্রতি তার এত এত তার সেটা বলার অপেক্ষা রাখে না, শুনছি তার কথা। তো তাকে অসংখ্য শুভেচ্ছা রইল, আশীর্বাদ রইল। তবে আমার একটা কথা আছে।
0: হ্যাঁ বন্ধু বলুন।
3: তার হ্যাঁ হ্যাঁ, সেটা হলো তার কথার মাঝে বলছিল যে গানটাকে সে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে, পড়াশোনাটাকে সেকেন্ড প্রায়োরিটি। আমি এখানে একটু পরিবর্তন করতে চাই, স্নেহাকে বলবো তুমি পড়াশোনাটাকে প্রথম ফার্স্ট প্রায়োরিটি তোমাকে দিচ্ছি।

0: যে হবে, কারণ এই পড়াশোনাটাই, লেখাপড়াটাই তোমার গানটাকে আরো সুন্দর করে তুলবে। কারণ যত বেশি পড়াশোনা করবে, অত তোমার ভাষার প্রতি তত আয়ত্ত আসবে, গানটা আরো সুন্দর করে গাইতে পারবে। আসলে পড়াশোনাটা তো এই আমাদের জীবনটাকে সুন্দর করে ড্রেস আপ করে দেয়।
1: অনেকটা ভাবনায় আপনি ভেবেছেন স্নেহাকে নিয়ে। অসংখ্য ধন্যবাদ শ্যামল বাবু, আপনার আশীর্বাদ রাখবেন।
0: হ্যাঁ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট করে তারপরে গান নিয়ে পড়াশোনা করুন।
1: একদম, সে গান নিয়ে অবশ্যই পড়াশোনা করবে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন বন্ধু। তো আমাদের বন্ধুরা যেভাবে তোমায় আশীর্বাদ দিচ্ছেন দুহাত ভরে, ঠিক তেমনি তোমাকে নিয়ে ভাবছেনও কিন্তু অনেক বেশি, তাই স্নেহার দায়িত্বটা অনেক অনেক বেড়ে গেল, তাই না স্নেহা? একদিকে গান, একদিকে পড়াশোনা, একদিকে শ্রোতা বন্ধুদের চাহিদা, সব মিলিয়ে স্নেহা কি মনে হচ্ছে, না যেহাল অবস্থা হয়ে যাবে কি?
2: কি বলবো আর,
1: না খুব বেশি আর টেনশনে স্নেহাকে নেব না, কারণ স্নেহার টেনশন দূর হয় গান করলে, তাই তো? তাহলে এবার গানই করি, চলো আমরা কি শুনবো এবার স্নেহার কাছ থেকে?
2: এবার
1: ককপরক, নেপালি, তারপরে হিন্দির পরে এবার চলো একবার বাংলা গানে ফিরে যাই।
2: ঠিক আছে,
1: এবারে কি বাংলা গান শুনবো বলো?
2: ভালোবাসার মরশুম।
1: ওহো, সত্যি, একদিকে বৃষ্টি, তার মধ্যে এত এত ভালোবাসার গান, আমাদেরকে ওই ভালোবাসার তরিতে ভাসিয়ে নিয়ে যাবে। চলুন তাহলে, বৃষ্টি হোক বা না হোক, ফুল ফুটুক বা না ফুটুক, ভালোবাসার মরশুম প্রতিনিয়ত থাক। আর এই মুহূর্তে গানে গানে ভালোবাসার মরশুমে নিয়ে যাবে স্নেহা আমাদের। তো নিয়ে চলো তো দেখি, দেখি সেখানে কতটুকু ভালোবাসা অপেক্ষা করছে আমাদের জন্যে।
2: হ্যাঁ।

0: ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ, তাই তো? কিন্তু স্নেহা, এই যে ভালোবাসার গান শুনিয়ে তুমি এতটা ম্যাজিক ছড়িয়ে দিলে, সেটা কি ঠিক হলো? কি মনে হচ্ছে?
1: অবশ্যই ঠিক হয়েছে,
0: অবশ্যই ঠিক হয়েছে, কারণ আমরা সবাই ভালোবাসায় থাকতে চাই, তাই না?
1: হ্যাঁ।
0: তো মা বাবা কতটুকু ভালোবাসে স্নেহাকে?
1: অনেক
0: অনেক। আর স্নেহা কাকে বেশি ভালোবাসে?
1: দুজনকে।
0: কখনো এরকম হয়েছে মায়ের বকুনি খেতে হয়েছে, বাবার বকুনি খেতে হয়েছে? বকুনিটাও আছে পাশাপাশি, তাই তো? আর কে নিয়ে বকুনিটা বেশি খেতে হয়?
1: পড়াশোনা।
0: স্নেহা ভীষণ মিষ্টি করে কথা বলে, এভাবেই মিষ্টিভাবে থাক আমাদের মিষ্টি মেয়ে। আর পাশাপাশি তুমি এবার প্রিপারেশন নাও তো, কোন গানটা আমাদেরকে পড়ে শোনাবে।
1: ঠিক আছে,
0: আমি ততক্ষণে আমাদের বন্ধুদের জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম, ঠিক আছে? চলো স্নেহা। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলডোভা, উত্তর মেসিডোনিয়া এবং রোমানিয়া এই তিন রাষ্ট্র সফরে রওনা হয়েছেন। সফরের প্রথম পর্বে রাষ্ট্রপতি আগামীকাল মলডোভায় পৌঁছাবেন, যেখানে তিনি মলডোভার রাষ্ট্রপতি মায়া সন্ধুর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রতিনিধি পর্যায়ে আলোচনা করবেন। মলডোভার সফর শেষ করে রাষ্ট্রপতি তার সফরের দ্বিতীয় পর্বে মঙ্গলবার উত্তর মেসিডোনিয়ায় পৌঁছাবেন। এটিও হবে কোনো ভারতীয় রাষ্ট্রপতির উত্তর মেসিডোনিয়ায় প্রথম সফর। সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি মুর্মু বৃহস্পতিবার রোমানিয়ায় পৌঁছাবেন। পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বন দপ্তরের উদ্যোগে 77তম রাজ্যভিত্তিক বন মহোৎসব উপলক্ষে আজ আগরতলার হেরিটেজ পার্ক প্রাঙ্গণে এক সাইকেল র্যালির আয়োজন করা হয়। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা এই র্যালির উদ্বোধন করেন এবং তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বনভূমির গুরুত্ব অপরিসীম। মোট 54 জন যুবক যুবতী সাইকেল র্যালিতে সামিল হন। আজ রাতে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের পরাশক্তি স্পেনের এক রোমাঞ্চকর লড়াইয়ের প্রস্তুতির মধ্য দিয়ে বিশ্বজুড়ে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে। এই শিরোপা নির্ধারণী ম্যাচটি ভারতীয় সময় রাত 12:30 শুরু হওয়ার কথা রয়েছে। দুইবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু আজ তার প্রথম জাপান ওপেন শিরোপা জিতেছেন। তিনি এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে শিরোপা জেতা প্রথম ভারতীয় শাটলার হয়েছেন। তিনি স্থানীয় ফেভারিট এবং তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আকানে ইয়ামাগুচিকে সরাসরি গেমে 21-17 ব্যবধানে পরাজিত করেন। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম। আর এই মুহূর্তে আরও কিছু কমেন্ট চলে এসেছে, চলো স্নেহা চট জলদি করে কমেন্টগুলো পড়ে দেই। কমেন্ট পড়ার সময় হয়ে গেছে। ইতি দাস লিখছেন, স্নেহা আরও এগিয়ে যা। এমডি মুক্তার লিখছেন, স্নেহা এখন কোথায় আছে? গানটা শুনে খুব ভালো লাগলো। স্নেহা এখন আকাশবাণী এফএম উজ্জয়ন্তী স্টুডিওতে আছে আগরতলায়। সঙ্গীতা ভট্টাচার্য লিখছেন, দারুণ লাগছে স্নেহার গান, অপূর্ব। রবীন্দ্র কুমার লিখছেন, যারা মিউজিক বাজাচ্ছে, আচ্ছা তমাল ও সমীরণ ভালো বাজাচ্ছে, অসংখ্য ধন্যবাদ বন্ধু। সুমন শীল লিখছেন, গড ব্লেস ইউ বাবা, মন দিয়ে পড়াশোনা ও গান দুটোই চালিয়ে যাও। সংহিতা দাস রায় লিখছেন, খুব সুন্দর উপস্থাপনা, সত্যি ভালোবাসার মরশুমে নিয়ে গেলে তুমি। ঠিক। আর ভালোবাসার মরশুমের পর এবার স্নেহা আমাদের কোথায় নিয়ে যাবে? ভালোবাসার মরশুম তো হলো,
1: হ্যাঁ
0: এবারে কোথায় যাব বলো?

0: এবার জিন্দেগি প্যার কা গীত হেতে যাব,
1: একদম জীবনের সামনে নিয়ে দাঁড় করাবে, তাই তো?
0: হ্যাঁ
1: চলো তাহলে। হারের পরেও জিত নির্ধারিত, তাই জীবনে অন্ধকার এবং আলো দুটোই ভীষণ গুরুত্বপূর্ণ। একটা না থাকলে অপরটার ঠিক কী গুরুত্ব রয়েছে সেটা আমাদের চোখে আসবে না। তাহলে চলুন অসাধারণ এই গানটি, যে গানটি সেই মৌলিক কথাকেই আমাদের মধ্যে ছড়িয়ে দেয় যে হেরে যেও না, উঠে দাঁড়াও, কারণ হারের পরে জিত আছে সেখানে পা রাখি।

0: হাসি থাকুক, দুঃখ থাকুক, সুখ থাকুক, যাই থাকুক না কেন, আমাদের সবটাকে অ্যাকসেপ্ট করতে হবে, তাই তো?
1: হ্যাঁ,
0: তো স্নেহা কীভাবে অ্যাকসেপ্ট করে সেটা একটু জানি। স্নেহা, যখন বাবা ভীষণ বকে, মন খারাপ হয়, তো তখন গান গজায় নিশ্চয়ই নিজের মধ্যে একটু একটু করে, গান করতে ইচ্ছে হয়, খুব স্যাড গান, তাই না? মনটা কেমন স্যাড স্যাড হয়ে যায়। আর তার পর মুহূর্তেই যখন বাবা এসে আবার বোঝায়, যখন হয়তো বা একটুখানি রাগ কমানোর জন্য চকলেট এনে দেয়, তখন মুখে হাসি ফুটে ওঠে। তো তখন মনে হয় যে দুটোই খুব ইম্পর্টেন্ট লাইফে।
1: হ্যাঁ,
0: মন খারাপটাও ইম্পর্টেন্ট এবং সেই বাবার সাথে একসঙ্গে হই হই করে বাঁচাটাও খুব ইম্পর্টেন্ট। তো গান বাজনা, বাবার সঙ্গে খুনসুটি আর পাশাপাশি পড়াশোনা, এইসব তো লেগেই আছে। এর বাইরে

0: স্নেহা আর কি কি করতে ভালোবাসে?
1: আমি কিবোর্ডও বাজাই, আমি শিখি, এখনও শিখছি। তারপর পাশাপাশি আমি ইউকেলেলেটা ট্রাই করি।
0: আচ্ছা,
1: এটা আমি মানে কোনো টিচার নেই, আমি ইউটিউব থেকে
0: নিজে থেকে। গিটারে ইন্টারেস্ট রয়েছে তাহলে?
1: হ্যাঁ,
0: তাই না? বাহ, তো সব মিলিয়ে জার্নিটা খুব ভালো লাগছে, তাই না? তো এই তো গেল মিউজিক পোর্শন। ঘুরতে ভালো লাগে? কোথায় ঘুরতে বেশি ভালো লাগে, পাহাড় না সমুদ্র? পাহাড়। আর সেই সাথে কাদের নিয়ে ঘুরতে ভালো লাগে, পরিবার নাকি ফ্রেন্ডস?
1: ফ্রেন্ডস তো না, শোন,
0: মানে একসঙ্গে চলছে, তাই তো? ক্যা বাত। তো স্নেহাকে কেউ যদি জিজ্ঞেস করে যে স্নেহা বড় হয়ে কার মতো হতে চায়, স্নেহার আইডল কে?
1: আমার আইডল শ্রদ্ধেয় লতা মা।
0: লতা মঙ্গেশকরের মতো শাড়ি পরে মঞ্চে দাঁড়িয়ে দুটো বেনুনি গেঁথে ইচ্ছে আছে কখনো গান করার?
1: হ্যাঁ,
0: ক্যা বাত। আমরা হয়তো বা স্নেহাকে সেইভাবে দেখব। তো লতা মঙ্গেশকরের কথাই যখন উঠলো, একখানা লতা মঙ্গেশকরের গান হয়ে যাক তাকে ট্রিবিউট।
1: হ্যাঁ,
0: কোন গানটি শুনবো বলো?
1: আপকি নজরোঁ নে সমঝা।
0: ক্যা বাত। চলো, আরও একখানা অসাধারণ গান অপেক্ষা করছে স্নেহার কণ্ঠে, তাই টিউন করে থাকবেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। স্নেহাকে সঙ্গে করে নিয়ে আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আপনারা শুধুমাত্র রেডিওতেই শুনতে পাচ্ছেন না, বরং আমাদেরকে দেখতেও পাচ্ছেন আমাদের ফেসবুক পেজে, যে পেজটির নাম হচ্ছে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। তো সেই পেজটি ফলো করতে ভুলবেন না, কারণ নানান অনুষ্ঠান কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য থাকে আমাদের। আর আরও একটি কথা জানিয়ে দিই, অনেকেই অপেক্ষা করে আছেন যে শ্রাবণ মাস কবে থেকে শুরু হবে, পদ্মাপুরাণ শুনতে হবে। যে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে এবং পদ্মাপুরাণও শুরু হয়ে গেছে আকাশবাণীর, সন্ধে 6:30 প্রত্যেক দিন শুনতে পাবেন আমাদের এই অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান পদ্মাপুরাণ। তো যারা অপেক্ষা করেছিলেন শ্রাবণ মাসের জন্য, তাদের জন্য কিন্তু দারুণ খবর হয়ে গেল। আর সেই সাথে শুধুমাত্র পদ্মাপুরাণ আজকের অতিথি নয়, আমাদের রোজকার অনেক অনেক অনুষ্ঠান রয়েছে। সমস্ত আপডেট পেতে পেজটি ফলো করতে ভুলবেন না। এই মুহূর্তে অসাধারণ একখানা গান অপেক্ষা করছে স্নেহার কণ্ঠে, চলুন।

0: आपकी नजरों ने समझा प्यार की काबिल मुझे, भालोबाशार एक अनन्य निदर्शन ये गान। और स्नेहा की असाधारण गाइल। तो स्नेहा, এই যে এত এত ভালো গান আমাদেরকে আজকে শোনানো হচ্ছে, আমাদের মনে একটা প্রশ্ন যাচ্ছে যে স্নেহা কী করে জানলো যে এই গানগুলো আমাদের মন ছুঁয়ে যাবে? সিলেকশনের সময় কোন ব্যাপারটা সবথেকে বেশি ইম্পর্টেন্স দিয়ে দেখো?
1: আমার মতে লাইক সব রকমের গান থাকা উচিত, কারণ অডিয়েন্সেরও লাইক ওদেরও অনেক ইচ্ছে থাকে যে অনেক ধরনের গান হবে। তো তাই আজকে অনেক ধরনের গানই নিয়ে এসছি আমি, প্লাস আজকে ককবরকও গাইলাম, হিন্দিও গাইলাম, বাংলাও গাইলাম, নেপালিও গাইলাম। তো লাইক ল্যাঙ্গুয়েজেরও একটা খেয়াল রাখি
0: একদম।
1: আর আমার তো মানে মেলোডি সংস বেশি পছন্দ, তো তাই এই গানগুলোই বেশি আছে।
0: ক্যা বাত! তো সব মিলিয়ে স্নেহা কিন্তু অনেক অনেক অনেক পছন্দের গান নিয়ে এসছে আমাদের সবার কথা মাথায় রেখে, তাই না? আচ্ছা, এই মুহূর্তে একজন বন্ধু রয়েছেন স্নেহা ফোন লাইনের ওপারে, চলো একটু কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, কে বলছেন বন্ধু?
2: আমি উত্তম বলছি, বুধবুধ থেকে।
0: হ্যাঁ উত্তম বাবু বলুন।
2: আমি স্নেহাকে ছোট থেকে দেখছিলাম।
0: আচ্ছা,
2: স্নেহাকে এত বড় হয়েছে, এত ভালো ভালো গান গাচ্ছে, অনেক ভাষা, এটা তো বিশাল ব্যাপার।
0: বিশাল ব্যাপার সত্যি। আমাদের ছোট্ট স্নেহা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে, তাই না?
2: হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি
0: একদম। অনেক অনেক ধন্যবাদ।
2: বিশাল ব্যাপার,
0: বিশাল ব্যাপার, ঠিক। আর সবকটা গান, সবকটা গান। স্নেহা কেমন আছো জিজ্ঞেস করছেন বন্ধু।
1: অনেক ভালো।
2: স্নেহা কেমন আছো?
0: অনেক ভালো আছে স্নেহা,
2: অনেক ভালো আছে। তুমি আমাকে লাস্টে যাবার সময় নীলিমাল এই গানটা গেয়ে।
1: কি গান?
0: কোন গানটি আরেকবার বলুন বন্ধু।
2: নীলিমাল।
0: আচ্ছা, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। যদি সম্ভব হয় স্নেহা সবার পছন্দের গান একটু একটু করে শোনাবে। যারা ককবরক গান রিকোয়েস্ট করেছেন তাদের গান শুনিয়েছে, রিমঝিম গানটা শুনিয়েছে। তো স্নেহা কিন্তু নিজের পছন্দের পাশাপাশি আপনাদের পছন্দের গানগুলোও শোনাচ্ছে। তো স্নেহা আরও কিছু কমেন্ট চলে এসছে, আমি চট জলদি করে পড়ে দেই। সমহিতা দাস রয় লিখছেন, খুব সুন্দর উপস্থাপনা, সত্যি ভালোবাসার মরশুমে নিয়ে গেলে তুমি। দেব ইন্দ্রজিৎ লিখছেন, সুপার ভয়েস, বিউটিফুল ভয়েস স্নেহা, ভেরি গুড সিঙ্গার। সুদর্শন সদাগর, ওকে ওকে, দুঃখিত, সুদর্শন সদাগর লিখছেন শুভ বিকেল। দেব ইন্দ্রজিৎ লিখছেন গড ব্লেস ইউ আঙ্কল। দেব টিটন লিখছেন কিপ ইট আপ স্নেহা। ঋতিকা লিখছেন, বা খুব ভালো লাগছে দিদি, অনুষ্ঠান কথা ও সুরে পুরো জমজমাট অনুষ্ঠান, অনেক অনেক ভালোবাসা রইল। অনেক অনেক ভালোবাসা ঋতিকা তোমাকেও। আর এই মুহূর্তে স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় বিকেল 4:25 হয়ে 20 সেকেন্ড। তো রবিবারটাকে তো অসাধারণ করে তুলেছে স্নেহা আমাদের। আরও আরও অনেকটা সময় আছে, প্রায় আধ ঘন্টা, এই সময়টাও আমরা কিন্তু স্নেহার সঙ্গে থাকবো, আর সঙ্গে থাকবেন আপনারাও। তো স্নেহা এবার কী গান শোনাচ্ছে সেটা জানবো।
1: একটি গজল।
0: গজল সত্যি,
1: ইন আঁখো কি মস্তি মে,
0: ক্যা বাত! গজলটাই মিস করছিলাম না, এতক্ষণ ধরে মনটা গজল গজল করছিল। চলো তাহলে অসাধারণ একখানা গজল এবার আমরা শুনবো স্নেহার কণ্ঠে। টিউন করে থাকুন 101.6 MHz আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। রয়েছি স্নেহাকে সঙ্গে করে নিয়ে, আমি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা। আর এই মুহূর্তে চলুন গজল শোনা যাক, চলো।

বাত, ক্যা বাত, ক্যা বাত! আসলে কথায় বলে, মন ভারাক্রান্ত হোক বা শরীর, ভীষণ টায়ার্ড আমরা। ঠিক তখনই কিচ্ছু ভালো লাগছে না, এই সময়টাতে যদি একটা ভালো গান থাকে, তাহলে সময়টা কীভাবে ঘুরে যায় আমরা নিজেও বুঝতে পারি না।

0: হঠাৎ করেই দেখবেন ভীষণ ফ্রেশ লাগছে, সমস্ত টায়ার্ডনেস যেন এক মুহূর্তেই উধাও, ম্যাজিক হয়ে গেছে। আর আজকে স্নেহা সেই ম্যাজিশিয়ান হয়ে দাঁড়িয়েছে যে আজকে রবিবারটাকে অসাধারণ করে তুলেছে। সারা বছরের আমাদের যত ক্লান্তি আছে সমস্ত কিছু ধুয়ে মুছে যাক শুধুমাত্র গানের সুরে সুরে। আর এই দায়িত্বটা নিয়েছে আজকের জন্য স্নেহা, তাই তো স্নেহা?
1: হ্যাঁ,
0: আমাদের একদম মন খারাপ হতে দেবে না, তাই তো? শুধুই স্নেহার মতো করে মিষ্টি করে হেসে যেতে হবে, যেটা স্নেহা একদম শুরু থেকে করছে। তো স্নেহা, যদি কেউ জিজ্ঞেস করে যে স্নেহার এত ভালো ভালো গান, এত ভালো ভালো প্রেজেন্টেশন, তার পেছনের রহস্যটা কি, কীভাবে প্র্যাকটিস করছে স্নেহা, সেটা যদি আমরা জানতে চাই, প্রত্যেক দিন কীভাবে কতটুকু সময় রেওয়াজ দেওয়া হচ্ছে, এর পাশাপাশি নিজেকে গ্রুমিংয়ের জন্য আর কী কী করছো, যারা বন্ধুরা রয়েছে তারা জানতে চায়, পাশাপাশি যারা নতুন করে শুরু করবে স্নেহার মতো এখানে বসে গান করতে চাইছে, তারা টিপস চায় স্নেহার কাছ থেকে, তাদের কী কী টিপস দেবে স্নেহা?
1: প্রথমেই মানে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, যত তাড়াতাড়ি উঠবে তত বেশি গলাটা তোমার আরও বেশি ভালো হবে। তো উঠে তারপর আমি তো 2 ঘন্টা করি, তারপর আমার স্কুল থাকে তাই চলে যেতে হয়, তারপর স্কুল থেকে এসে আমার আবার টিউশনস থাকে। তো যদি আমার সন্ধ্যা সময় টিউশন না থাকে তখন আমি আরেকবার একটু রেওয়াজ করি, রেওয়াজ করে তারপরে আবার পড়াশোনা নিয়ে বসি।
0: এভাবেই রেওয়াজ চলছে, তাই তো?
1: হ্যাঁ,
0: প্রায় প্রতিদিন 4 ঘন্টার মতো সময় দেওয়া হচ্ছে।
1: হ্যাঁ,
0: ক্যা বাত, মানে এই নিষ্ঠা যেন বজায় থাকে, আপনারা সবাই মিলে ওকে আশীর্বাদ করবেন, এই নিষ্ঠাকে সঙ্গে করে নিয়ে ও যেন আরও আরও এগিয়ে যেতে পারে, তাই তো স্নেহা? আর বড় হয়ে তো স্নেহা বলেই দিয়েছে সিঙ্গার হওয়ার ইচ্ছে, কিন্তু বড় হয়ে যদি কেউ জানতে চায় যে স্নেহা এমন কোনো স্বপ্ন রয়েছে চোখে যে আমি ওনার সঙ্গে এক মঞ্চে গান করব,
1: হ্যাঁ,
0: কে রয়েছেন তিনি?
1: শ্রেয়া ম্যাম।
0: ক্যা বাত, শ্রেয়া ঘোষাল। কেন শ্রেয়া ঘোষাল?
1: কারণ আমার শ্রেয়া ম্যামের গান অনেক পছন্দ।
0: কোন গানটি সব থেকে বেশি পছন্দের?
1: সব গান, আমি কোনো গান বলতে পারছি না এভাবে, মানে প্রত্যেকটা গানই এত ভালো। আমার বেশি ভালো লাগে ওইটা, ব্যারি পিয়া একটা গান আছে,
0: শুনবো।
1: আচ্ছা
0: চলো তাহলে শোনা যাক, কিন্তু তার আগে একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের উপরে, দেখি কথা বলা যায় কিনা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার, আমি খয়েরপুর থেকে কিশোর কুমার আচার্য।
0: কিশোর বাবু, অনেক অনেক স্বাগত, বলুন।
2: বলছি স্নেহাকে বলবো যে বিহাগ যদি না হয় রাজি এই গানটা শোনানোর জন্য।
0: বিহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আজ আসে। আচ্ছা
2: বিহাগ, ঠিক আছে। স্নেহার গানগুলো খুব সুন্দর লাগছে, অনেক সময় প্রথম থেকে শুনে আসছি, খুব দারুণ হচ্ছে। আজকের বিকেলটা যেন একটু অন্যরকম লাগছে।
0: সত্যি তাই, আজকের বিকেলটা অসাধারণ হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। উনি শুনতে চেয়েছেন বিহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এ আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে, সেই গানটি কি হবে স্নেহা?
1: একদম।
0: তাহলে চলো একটুখানি শোনা যাক সেই গানটি, কিন্তু তার আগে আমার পছন্দের গানটি, যে গানটি তুমি বলছিলে যে শ্রেয়া ঘোষালের ব্যারি পিয়া, আমার গাইতে ভীষণ ভালো লাগে, আমার শুনতে ভীষণ ভালো লাগে, আর আমারও ভীষণ পছন্দের গান। তাহলে চলুন একটু আগে ব্যারি পিয়া শুনি, তারপর বিহাগে যাচ্ছি।
1: ওকে
0: চলো।

0: বারাবে দর্দি, তাই তো? সত্যি কি তাই?
1: ব্যারি পিয়া বারাবে দর্দি, কিন্তু আমাদেরই মিষ্টি বন্ধু, সে পিয়ার মতো কিন্তু বারাবে দর্দি নয়। সে আমাদের মনের কথা বুঝতে পারে, আর তাই আমাদের মন ভালো করার জন্য অসংখ্য সুন্দর, অসম্ভব সুন্দর সব গান নিয়ে এসছে, তাই তো? তা আমাদের রবিবারটা কিন্তু চমচমাটি হয়ে উঠেছে। কিন্তু স্নেহা, আজকের রবিবারে তো এভিএমও জয়ন্তী স্টুডিওতে আজকের অতিথি দেখা হচ্ছে, গান শোনা হচ্ছে, এখনের দিনে আজকে এখানে বসে সবাইকে গান শোনানো হচ্ছে,
0: তো রবিবারে আজকের অতিথি দেখা এবং শোনার পাশাপাশি আর কি কি করা হয়?
2: রবিবারে তো আমি একদমই ফ্রি নেই। আমার সকালে টিউশন থাকে, তারপর বাড়ি এসে আমার রেয়াজ করতে হয়, তারপর রেয়াজ সেরে আমার গান শুনতে হয়, গান শুনে তারপর গানের ক্লাসে যেতে হয়, গানের ক্লাস থেকে আস্তে আস্তে আমার 6টা বেজে যায়, তারপর বাড়ি এসে আবার অনলাইন ক্লাসেস থাকে।
0: সব মিলিয়ে ভীষণ ব্যস্ত, তাই তো? তো এই ব্যস্ত জীবনে কখনো মনে হচ্ছে দাঁত ভালো লাগছে না, একটু ভ্যাকেশন দরকার?
2: না, মানে করতেও ভালো লাগে,
0: করতেও ভালো লাগে। এটাই বোধহয় আমাদের ছোট্ট বন্ধুর কাছ থেকে আমাদের শেখার। যখন আমরা ভেঙে পড়ি যে এত কাজের চাপ আর পারছি না বাবা, এবার একটু ভ্যাকেশন চাই, ঠিক সেই সময় স্নেহা আমাদের শিখিয়ে দিল যে না, সেই ব্যাপারটাকে কিন্তু এনজয় করতে হবে, আর বলতে হবে যে না, এই কাজটাকেও ভালো লাগছে, তাই তো? তবেই সেই কাজটা ভীষণ ভীষণ আমরা এনজয় করতে পারবো। তো স্নেহা, যারা বলে যে আমাদের দ্বারা কিচ্ছু হবে না, তাদেরকে কী বলবে?
2: নিজের ব্যাপারে এত নেগেটিভ চিন্তা করা ভালো না, অলওয়েজ পজিটিভ চিন্তা করা উচিত, তাহলে পজিটিভটাই হবে।
0: ক্যা বাত! আমাদের মিষ্টি বন্ধু শুধু মিষ্টি মিষ্টি গানই শোনাচ্ছে না, বরং মিষ্টি মিষ্টি কথাও বলছে, অ্যান্ড ইভেন আমাদেরকে শেখাচ্ছেও অনেক কিছু, আমরা শিখছি। আর একজন বন্ধু রয়েছেন, চলো দেখি তিনি কি বলেন স্নেহাকে। হ্যালো।
3: হ্যালো।

0: বিকেল দিদি,
1: শুভ বিকেল,
0: নমস্কার।
1: কে বলছেন?
0: আমি শিবচন্দ্র পাড়া থেকে রবীন্দ্র দেবরমা দিদি।
1: হ্যাঁ, নিশ্চয়ই ভালো লাগছে অনুষ্ঠান প্রত্যেক দিনের মতো।
0: হ্যাঁ হ্যাঁ দিদি, আমি শুনছে
1: অনেক
0: সবসময়
1: ধন্যবাদ,
0: কইলা থেকে শুনছে
1: অনেক
0: প্রথম থেকে।
1: ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বন্ধুর সঙ্গে থাকবেন, এভাবেই শুনতে থাকবেন আর আমাদের সাপোর্ট করতে থাকবেন। তো শ্রোতা বন্ধুরা, আপনারাও যদি মনে করেন আর কিছুটা সময় রয়েছে, সেই সময় আমাদের সঙ্গে যুক্ত হতে, ফোন করতে, তাহলে ডায়াল করবেন 0381-232-6253। আর তাছাড়া আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে FM উচ্চায়ন্ত পেজ থেকে, সেখানে কমেন্ট করে আপনি কিন্তু সেখানেও আপনার কথা আমাদেরকে জানাতে পারেন। আরও একজন বন্ধু রয়েছেন, চলো চট জলদি করে দেখে নিই কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো, সুমিষ্টি ভালো
1: ভালো আছি, আপনি কে বলছেন বন্ধু? হ্যাঁ, ঝর্ণা দেবী বলুন।
2: আজকে তো আরো মাতিয়ে দিলে,
1: আজকে মাতিয়ে দিলাম না?
2: খুব ভালোবাসছে,
1: বাহ,
2: খুব ভালোবাসছে।
1: স্নেহ অসাধারণ অসাধারণ গান শোনাচ্ছে আমাদের, তাই তো?
2: এই এই এই ছোট্ট স্নেহ বন্ধু তো আমাদের মনে সব মানে কথা কেড়ে নিচ্ছে।
1: ঠিক ঠিক ঠিক ঠিক
2: ও
1: ঠিক,
2: ভালো লাগছে। ও ও ভালো থাকো।
1: একদম একদম তাই, একদম তাই। আশীর্বাদ করবেন, ভালো থাকবেন বন্ধু, সঙ্গে থাকবেন।
2: আরো এক বছরের প্রমাণ হয়েছে ওর গান শুনেছিলাম।
1: হ্যাঁ, আরো একবার এসেছিল আমাদের, আজকের অতিথিতেই এসেছিল। অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। তো স্নেহা, সময় একটু একটু করে এগিয়ে চলেছে, চলো এই সময়টুকুতে আমরাও বেশি বেশি করে গান শুনি। এবারে কি গান শোনাবে বলো?
3: একটি বাংলা গান।
1: চলো বাংলা গানে ফিরে যাই, আজকে আমরা সব রকম গান শুনছি, তাই তো? কোন গানটি শুনবো বাংলা?
3: বোঝে না সে বোঝে না,
1: বোঝে না সে বোঝে না, অসম্ভব ভালো একখানা গান। আর যারা টিনেজার বন্ধুরা রয়েছেন তাদের খুব কাছের গান, সেটা নিঃসন্দেহে বলতে পারি। ভালোবাসা, বিরহ, সব কিছুই যেন মিলেমিশে একাকার হয়ে যায় এই গানটিতে। তাহলে চলুন সেই গানটি আমাদের হৃদয়ের কতটুকু কাছে তারও একবার অনুভব করা যাক স্নেহার সুরে সুরে।

0: বোঝে না, সে বোঝে না, সে না বুঝলেও আমরা ঠিক বুঝতে পেরেছি আমাদের বন্ধুর গানের প্রতি কতটা ভালোবাসা আছে। আর গানও নিশ্চয়ই বুঝতে পারছে যে স্নেহা তাকে ঠিক কতটা ভালোবাসে, তাই তো স্নেহা? তো স্নেহার কাছে জানতে চাইব, স্নেহা একটু একটু করে বড় হচ্ছে, এর আগে স্নেহা অনেক ছোট ছিল, গুটি গুটি পায়ে মায়ের বাবা মায়ের হাত ধরে ধরে একটু একটু হামাগুড়ি দিয়ে হাঁটতে শিখেছে, তারপরে বিভিন্ন মঞ্চ কাঁপিয়ে বেড়াচ্ছে তার সুরের জাদুতে, রিয়েলিটি শোজ থেকে একেবারে দারুণ দারুণ কিছু মঞ্চ, তাই তো স্নেহা? সেই সাথে স্নেহার চোখে স্বপ্ন হচ্ছে যে সে বড় হয়ে শিল্পী হবে, গানের শিল্পী। তো পাশাপাশি পড়াশোনাটাও তো রয়েছে, চালিয়ে যেতে হচ্ছে, তো কী নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করার ইচ্ছে?
1: আমার বাবার ইচ্ছে আমি ডক্টর হব, মানে গানের সঙ্গে সঙ্গে, তো ডক্টর
0: মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছে। ক্যা বাত! তো স্নেহা, আজ থেকে 10 বছর পর মোটামুটি একটা হিসেব করলাম আমরা, 10, 11, 12, হ্যাঁ মোটামুটি 10 বছরই ধরলাম, নিজেকে কিভাবে দেখতে চাইছে?
1: একটা ফেমাস সিঙ্গার হিসেবে।
0: সবাই স্নেহার গান টিউন করবে, তাই তো? ক্যা বাত! আর তখন স্নেহার হয়তোবা ইন্টারভিউটা আমাদের এভিএম উজ্জয়ন্ত থেকেই নেওয়া হবে, তাই না স্নেহা? একদম। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে একজন বন্ধু রয়েছেন সঙ্গে, দেখি চট জলদি করে কে আছেন। হ্যালো,
2: নমস্কার,
0: কে বলছেন?
2: আমি কৃষ্ণনগর থেকে নারায়ণ বাবু বলছি।
0: হ্যাঁ নারায়ণ বাবু বলুন। সত্যি তাই, অনেক অনেক ভালো ভালো গান নিয়ে এসছে স্নেহা, আরো আরো ভালো গান আমরা শুনবো, তাই সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন এফএম উজ্জয়ন্ত। স্নেহা হাতে সময় খুব কম, তাহলে চলো আরো একখানা গানে চলে যাই। এবারে কি গান শুনবো বলো?
1: আর কয়টা গান?
0: আর মোটামুটি ধরো আমাদের কাছে 10 মিনিটসের মতো সময় রয়েছে, দুটো গান হতে পারে, তাই না?
1: হ্যাঁ।
0: তো কোন গানটি শুনবো এবার?
1: এবার মোহামোহকে ধাগে।
0: ক্যা বাত! শ্রেয়া ঘোষাল, মোনালি ঠাকুর কোনো কিছুই বাদ রাখছে না আমাদের শিল্পী, তাহলে চলুন সেই অসাধারণ গান মোহামোহকে ধাগে সবার জন্য থাকলো, তাই তো স্নেহা? চলো।

0: क्या बात, क्या बात। ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे,
1: তাই তো।
0: হ্যাঁ, এত সুন্দর একখানা মেলোডিয়াস গান আমাদেরকে শোনালো, আর শুধু এই গানটিই কেন, প্রত্যেকটা গান স্নেহা অসাধারণভাবে শুনিয়েছে আমাদেরকে। আর তাই আমরা ওই যে বলে ভালো গান তার রেশ কিন্তু রেখে যায়, আর ঠিক তেমনি স্নেহার প্রত্যেকটি গানের রেশ আমরা বয়ে বেড়াবো অনেক দিন, প্রায় এক সপ্তাহ। তো স্নেহা, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আবারও আমরা তোমাকে এখানে দেখতে চাই, একজন নতুন আইডেন্টিটি নিয়ে এখানে বসেছ, এমন কাউকে একেবারে যেভাবে আমরা পেতে চাই, এমন কাউকে যেমন আমরা ভীষণভাবে এক্সপেক্ট করি, নিজের কাছের মানুষরা অনেক কিছু অ্যাচিভ করুক যেভাবে আমরা চাই, বিভিন্ন প্রার্থনায় আমরা তাকে রাখি, ঠিক সেই প্রার্থনায় আমরা রাখবো স্নেহাকে। সে যেন তার সমস্ত স্বপ্ন পূরণ করে আমাদের এখানে আবার ফিরে আসে।

0: তাই? এবারে বিদায় জানানোর পালা, কিন্তু বিদায় জানানোর আগে আরো একখানা গান। আজকে কোন গানের মধ্য দিয়ে আমাদেরকে তুমি বিদায় জানাবে?
1: আজ তবে এইটুকু থাক,
0: বাকিটুকু পরে হবে। চলো। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। এই কথা বলে স্নেহা আমাদের থেকে বিদায় নিচ্ছে শুনে শুনে। কিন্তু আপনারা টিউন করে থাকবেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চায়ন, কারণ অনেক অনেক কথা বাকি আছে আপনাদের সঙ্গে।

হোক না কেন, বহুদূরে তোমাকে যেতে হবে, সেই আশা রেখেই তার সুরে সুরেই বলবো। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। বাকি কথা নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আগামী রবিবার ঠিক বেলা 3টে আজকের অতিথিকে।

সঙ্গে করে নিয়ে, নতুন অতিথি থাকবেন সঙ্গে, আজকের অতিথি পারবে। তাহলে কথা এটুকুই রইল, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন এফএম উজ্জয়ন্ত, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। অনেক অনেক ধন্যবাদ স্নেহাকে, ধন্যবাদ সমীরণ এবং তমালকে, সর্বোপরি ধন্যবাদ আপনাদেরকে। আবার দেখা হচ্ছে আগামী রবিবার, ততক্ষণ ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চান্ত। আর যে অনুষ্ঠানে আমরা রয়েছি সেই অনুষ্ঠান শুধুমাত্র গান শোনার বা গান শোনানোর নয়, সেই অনুষ্ঠান মনের আকুতিটুকু ঈশ্বরের কাছে পৌঁছে দেওয়ার, যেখানে আপনার আমার আমাদের সকলের ভক্তির সুর পৌঁছে যায় সেই ঈশ্বরের কাছে। কারণ বলে যে সুর সবথেকে বেশি কাছের ঈশ্বরের। আর তাই ঠিক সন্ধেবেলায় যখন আরাধনা পর্বে আমরা ঈশ্বরের একটু কাছে চলে যাই, কিছুটা কাছে, তখন মনে হয় মনের সমস্ত ভার এই ছেড়ে বসলাম, সমস্ত ক্লান্তি যেন দূরে চলে গেল, সমস্ত দুরাশা এক নিমিষেই মুছে গেল, আর সেই পরম শক্তিশালী মা তারার সান্নিধ্যে আজকে যখন আছি, তখন মনে হচ্ছে সমস্ত অমানিশা কেটে এক নূতন সূর্য উঠবে। ঠিক যেমন অমাবস্যার পরে পূর্ণিমা আসে, আলোর ছটায় রাতটাকে চাঁদনি রাতে পরিণত করে, ঠিক তেমনি মনের সমস্ত কালো অন্ধকার মুছে দিক মা, সবার জীবন আলোকময় হয়ে উঠুক। এই বলেই মায়ের নাম নিয়েই আরাধনা পর্ব থেকে বিদায় নেব। চলুন সকলে মিলে মায়ের নামে সামিল হই।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর সেই শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে যে অনুষ্ঠান নিয়ে রয়েছি সেই অনুষ্ঠান আপনার পছন্দের আর আমার দায়িত্বের, অর্থাৎ আপনার পছন্দের গান শোনাব আর সেই গানটি শোনাব আমি আপনাদের বন্ধু আর সেই শর্মিষ্ঠা। তো এই সুন্দর রবিবারের বিকেলে কোন গান ধরা দিচ্ছে আপনার কাছে? আর সেই গান যদি বেজে ওঠে এভিএম উজ্জয়ন্তীতে, ম্যাজিক হয়ে যাবে। তো সেই ম্যাজিক হওয়ার জন্যেই আপনার একটা ছোট্ট দায়িত্ব।

0: পালন করতে হবে, আর সেটা হচ্ছে মুঠোফোনটি হাতে নিয়ে ডায়াল করতে হবে 0381-232-6253, 0381-232-6253। জানাতে হবে কোন গান শুনতে ইচ্ছে করছে, অবশ্যই সেই গান আমি শোনাব। রইলাম আপনাদের ফোনের অপেক্ষায়। তবে বন্ধুরা, একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, আমাদের আজকে হোয়াটসঅ্যাপ বিকল রয়েছে, তাই কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন না, সবাই ফোন করেই আপনাদের অনুরোধ জানাবেন। আমাদের ফোন নাম্বার আবারও বলে দিচ্ছি, 0381-232-6253, 0381-232-6253। এই মুহূর্তেই বন্ধু একজন রয়েছেন ফোন লাইনের ওপারে, চলুন দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো দিদি, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: হ্যাঁ লালন বাবু, বলুন।
1: ভাই আমাকে গান শোনাবেন ছুপা রুস্তম ছবি থেকে, আরে ও শহরে বাবু, এই গানটা।
0: আরে আরে ও শহরে বাবু, তাই তো? ঠিক আছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। তো আমার একখানা পছন্দের গান দিয়ে শুরু করি বন্ধুরা, দেখুন তো ভালো লাগে কিনা। কৌশিকী চক্রবর্তীর সুরে, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথায়।

0: শ্রোতা বন্ধুরা, ছুপা রুস্তম ছবির এই গানটি আমরা শুনলাম আলকি আই ইয়াগনিকের কণ্ঠে, এবং যিনি শুনতে চেয়েছিলেন আমাদের শ্রোতা বন্ধু স্বপন, দুঃখিত লালুন ঘরামি, তার পছন্দের গান আমরা সবাই মিলে শুনলাম। আর এই মুহূর্তে আরও একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: শুভ সন্ধ্যা, আমি কণিকা দেব, বর্মা তাগাড়লা থেকে বলছি।
0: হ্যাঁ কণিকা দেবী বলুন।
1: আমি শুনবো 1972 একটা ফিল্ম, ফিল্মের নাম রূপ তেরা মস্তানা। মহাদফির গাওয়া, গানের কথাটা হচ্ছে বরে বেবফা হে ইয়ে হুসন ওয়ালে, এরকম আর কি।
0: বরে বেবফা হে ইয়ে হুসন ওয়ালে, তাই তো?
1: হ্যাঁ
0: ঠিক আছে, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন এফএম উচ্চায়ন্ত। বন্ধুরা যারা এখনও টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টসে আকাশবাণী এফএম উচ্চায়ন্ত, এবং ভাবছেন যে কী করে নিজের গানের পছন্দ আমাদের কাছে পৌঁছে দেবেন, তাদের জন্য বলে রাখি যে আপনারা মুঠোফোনে ডায়াল করবেন 0381-232-6253 আর জানাবেন কোন গান শুনতে ইচ্ছে করছে, অবশ্যই সেই গান আমি শোনাবো। তাই টিউন করার পাশাপাশি ফোনটাও কিন্তু করতে হবে বন্ধু। আরও একজন বন্ধু রয়েছেন, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন? শুভ সন্ধ্যা। হ্যালো,
2: আমি মাদার ছবি থেকে
0: কি বলছেন বন্ধু?
2: আমি আগরতলা থেকে রীনা পাল বলছি।
0: হ্যাঁ রীনা দেবী বলুন।
2: মাদার ছবি থেকে মনে হয় মাদারই হবে, হাজার তারার আলোয় পড়া
0: চোখের তারা তুই, তাই তো? ঠিক আছে,
2: আমার খুব প্রিয় গান।
0: বাহ বাহ, অবশ্যই সঙ্গে থাকবেন, শুনবো। আপনাদের সবাইকে সঙ্গে করে নিয়ে আপনাদের পছন্দের গানগুলি আমরা শুনবো। তো এবারে যার পছন্দের গান শুনবো তিনি হচ্ছেন স্বপন দেবনাথ। তিনি শুনতে চেয়েছেন স্বর্গসে সুন্দর ছবি থেকে এখানে অসাধারণ গান। তো সবাইকে সঙ্গে করে নিয়ে এবার তার গান আমরা শুনবো, কিশোর কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে। চলুন সেই অসাধারণ গানটি শোনা যাক।

শ্রোতা বন্ধুরা, এই গানটি আমরা শুনলাম মোহাম্মদ রফির কণ্ঠে। আর যিনি শুনতে চেয়েছিলেন রূপ তেরা মস্তানা 1972 এই ছবিটি থেকে এই গানটি, তিনি হচ্ছেন আমাদের শ্রোতা বন্ধু কণিকা দেবী। তার পছন্দের গান আমরা সবাই মিলে শুনলাম, আর সেই সাথে স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় সন্ধে 5:56:57। তার মানে সময় কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে, আর সেই

0: সময়ের মধ্যে যদি আপনি চান আপনার গান বেজে উঠুক FM উচ্চায়ন্তে, তাহলে ডায়াল করবেন 03812326253, জানাবেন কোন গান শুনতে আপনার ইচ্ছে করছে। বলতে না বলতেই আরও একজন বন্ধু হাজির, শোনা যাক তিনি কোন গান শুনতে চাইছেন। হ্যালো, কে রয়েছেন?
1: নমস্কার, আমি টিঙ্কু বলছি, আপনি সুমনি থেকে।
0: হ্যাঁ টিঙ্কু বাবু, বলুন কি গান শুনতে চাইছেন?
1: আজকে আমি নজরুল গীতি শুনতে চাই।
0: নজরুল গীতি, কোন গানটি শুনতে চাইছেন?
1: লাইলি তোমার এসেছে ক্রিয়া মজনুব আঁকি খুলো, রুজা বেগমের কণ্ঠে।
0: আচ্ছা ঠিক আছে, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন, ঠিক আছে, শুনতে থাকবেন অনুষ্ঠান। ধন্যবাদ বন্ধু আপনাকেও। তো টিঙ্কু বাবুর মতো যারা শ্রোতা বন্ধুরা এখন ফোন করতে চাইছেন কিন্তু ফোন হাতে নিয়ে বসে আছেন আর ভাবছেন করব কি করব না, বেশি ভাবতে হবে না, ফোনটা করেই ফেলুন। দেখুন না একবার যখন বেজে উঠবে FM উজয়ন্তী আপনার প্রিয় গান, তখন ঠিক কতটা ভালো লাগে। আরও একজন বন্ধু হাজির, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: পূর্ণিমা বলছি।
0: পূর্ণিমা কোথা থেকে বলছেন?
2: দুর্জনপুর।
0: হ্যাঁ পূর্ণিমা বলুন, কোন গান শুনতে চাইছেন?
2: আজকে একটু পুরনো গান শুনবো।
0: তিনি শুনতে চেয়েছেন মাদার ছবির একখানা গান লতা মঙ্গেশকরের কণ্ঠে, রীনা পাল। চলুন তার পছন্দের গান সবাই মিলে শুনি।

0: ফিরোজা বেগমের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছিলেন টিঙ্কুবাবু, তার পছন্দের গান শুনিয়ে দিলাম। আর এই মুহূর্তে আরও একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: আমি শিবচন্দ্র পাড়া থেকে রবীন্দ্র দেবরম বলছি দিদি।
0: হ্যাঁ রবীন্দ্রবাবু, বলুন।
1: গান শুনবো দিদি।
0: কি গান শুনতে চাইছেন বন্ধু?
1: গান ও মহড়া আসেনি
0: মহড়া ছবি থেকে? হ্যাঁ,
1: টিপি টিপি বারসা পানি,
0: টিপ টিপ বর্ষা পানি। এ থেকে আর কোনো চয়েস রয়েছে বন্ধু?
1: আর একটা শুনে দাও, ক্রিস
0: ক্রিস ছবি থেকে। কি কোন গানটি শুনতে চাইছেন?
1: বুবি হাসনি লাগি থি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
1: ইয়ার কি কাহানি।
0: ঠিক আছে ঠিক আছে, অবশ্যই।
1: নমস্কার দিদি।
0: নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধু। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 0381-232-6253। 6টা বেজে 8 মিনিট হয়ে গেছে, তার মানে আমার কাছে খুব বেশি আর সময় নেই। আর আর যে অঙ্কুরিতা কিন্তু স্টুডিওতে চলে এসেছেন তার পছন্দের পছন্দের অনুষ্ঠান নিয়ে। আর রাত্রির 11টা পর্যন্ত নানান অনুষ্ঠানে আপনাদেরকে মাতিয়ে রাখবে। আর সঙ্গে তো রয়েছে আজ রাতে, তো অঙ্কুরিতা আজ রাতের বিষয় কী রেখেছিস একটু যদি জানিয়ে দিস শ্রোতা বন্ধুদের এই মুহূর্তে।
2: আজকের আজ রাতে পর্বের বিষয় শেষ ভালো। ওই যে একটা প্রবাদ আছে না, শেষ ভালো যার
0: সব ভালো তার, একদম দারুণ। তো এই দারুণ মজার টপিকে কথা বলতে অবশ্যই আপনারা ডায়াল করবেন 0381-232-6253। কিন্তু ডায়াল করতে হবে কখন? আজ রাতে পর্বটি
2: সাড়ে নটায়।
0: ঠিক 9:30 অঙ্কুরিতার সঙ্গে কথা বলবেন শেষ ভালো এই বিষয়টি নিয়ে। নানান এক্সপিরিয়েন্স রয়েছে সবার। আর এই মুহূর্তে আমি শোনাতে পারি আপনার পছন্দের গান, তাই তো?
2: একদম।
0: চলো এবারে আরো একজন বন্ধুর সঙ্গে কথা বলি। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
3: নমস্কার, আমি গৌতম দেবনাথ ইন্টারনেট থেকে বলছি।
0: গৌতম বাবু বলুন, কি গান শুনতে চাইছেন?
3: একটা মন্দির ছবি থেকে ও মেরি জান, এই গানটা শুনেছেন?
0: আচ্ছা, ও মেরি জান, তাই তো? কোন ছবি থেকে শুনতে চাইছেন? আচ্ছা ঠিক আছে, অবশ্যই সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। ধন্যবাদ বন্ধু। এই মুহূর্তে চলুন আবারও গানে ফিরে যাই, যে গানটি শুনবো কিশোর কুমারের কণ্ঠে, কাট্টি পতং ছবি থেকে, সবার খুব প্রিয় আমি জানি, ইয়ে শাম মস্তানি। পূর্ণিমা দেবীর অনুরোধে চলুন সেই গানটি শোনা যাক এবার।

0: ক্রিশ ছবির এই গানটি আমরা শুনলাম সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে, এবং যিনি শুনতে চেয়েছিলেন আমাদের শ্রোতা বন্ধু রবীন্দ্রদেব বর্মা, তার পছন্দের গান আমরা শুনলাম। আর এই মুহূর্তে আরও একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, তার সঙ্গে কথা বলার পালা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, কে বলছেন বন্ধু?
1: আমি অর্জুন ঠাকুর বাড়ি থেকে মিলন দেব বর্মা বলছি।
0: হ্যাঁ মিলন বাবু, বলুন।
1: তেরি মেহেরবানি ছবি থেকে আমাকে তেরি মেহেরবানি এই গানটি শোনায় দিবেন।
0: তেরি মেহেরবানি, ঠিক আছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান, অবশ্যই শোনাবো আপনার পছন্দের গান। শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 6:21, তো এই মুহূর্তে আমার বিদায় নেবার পালা। পরপর দুটো আপনাদের পছন্দের গান শুনিয়ে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা, তাই সবাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আর তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, চলুন দেখে নিয়ে কে আছেন। হ্যালো, কে আছেন?
2: নমস্কার ম্যাম।
0: নমস্কার, কে বলছেন? ঠিক আছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান, অবশ্যই শোনাবো। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে চলুন শুনি গৌতম বাবুর পছন্দের গান, মোহাম্মদ আজিজ এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে প্যার কা মন্দির ছবি থেকে এই গানটি তার জন্য রইল।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উৎসয়ন্তে। শ্রাবণ মাসব্যাপী পদ্মাপুরাণ পাঠের অনুষ্ঠানে আজ শুনবেন দুর্বাসা মুনি কর্তৃক লক্ষ্মী নাশ হইতে ইন্দ্রের প্রতি শাপ ও সমুদ্র মন্থন। পরিবেশনায় গোপাল গোস্বামী এবং সহশিল্পীরা হলেন সুশীল সরকার, রবীন্দ্র দাস, সেবিকা সূত্রধর সাগরিকা দেব, লিটন দেব, লিটন ঘোষ, আবির দাস এবং চয়ন দেব। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে গোপাল গোস্বামী এবং সহশিল্পীদের সৌজন্যে। পদ্মা

সংক্রান্ত অনুষ্ঠানের বুকিংয়ের জন্য যোগাযোগ করুন গোপাল গোস্বামী এবং সহশিল্পীদের সঙ্গে। ফোন নাম্বার 8787573306।

0: আরে কই গো, সুমেরু মন্ত্রনন্দ
1: আচ্ছা
0: তানদেব দৈত্যে
1: দৈত্যে
0: অমৃতাদি করি লক্ষ্মী
1: আচ্ছা ওই
0: পাইবে তাহাতে
1: তাহাতে
0: তবে পুনরূপী হবে
1: আচ্ছা
0: ওই সৃষ্টির পতন
1: পতন
0: ওই কহিলাম তোমাকে
1: আচ্ছা
0: সমস্ত বিবরণ
1: বিবরণ
0: এত শুনি দেবগণ
1: আচ্ছা
0: সত্তরে চলিল
1: চলিল
0: ওই ক্ষীরুদ সমুদ্র তীরে
1: আচ্ছা
0: উপনীত হইল
1: হইল।

পদ্মপুরাণ পাঠের অনুষ্ঠানে আজ শুনলেন দুর্বাসা মুনি কর্তৃক লক্ষ্মীনাশ হইতে ইন্দ্রের শাপ ও সমুদ্র মন্থন, পরিবেশনায় গোপাল গোস্বামী এবং সহশিল্পী বৃন্দ। অনুষ্ঠানটি প্রচারিত হল গোপাল গোস্বামী এবং সহশিল্পীদের সৌজন্যে। পদ্মপুরাণ অনুষ্ঠানের বুকিংয়ের জন্য যোগাযোগ করুন গোপাল গোস্বামী এবং সহশিল্পীদের সঙ্গে। ফোন নম্বর 8787573306। শ্রোতাবন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন ককবরক অনুষ্ঠান।

0: সারিকা হাম আকাশবাণী আগরতলা তাবুক সিংজাগো সিনি তিনি সারিক জোরানি কবরক আওয়াই পান্ডা পইলানো খানাবাদি থমনুক থমনুকনি মংখা আইতরমা তেয় থমনুকনো সৈন্যানি মং হাই নরেন্দ্র দেববর্মা
1: দেবী ও দেবী দেবী তো ফ্লাইছিল আর
2: ও দানরেস ফাইবলে তাহলে ফাইদান রেস নবা নুক বাল সুকাবলে
1: আও ফাইনেন জরামা আবার ফাইজে এটা তাও খেয়েছে মানে তালসাসে কামিও কাতুক থাকেন হই ফাইমানি চিন আওয়ার নি খবর খে বাহিছিলাই দেবী কাহাম নাঙ্গই না বলে
2: চিনি আওয়ার নি খবর খে তাস হাসিরি দানরেস থাকছুগুই সিদ্রাই তংখা উসকাংনি হর দামলিন ঝন মুসুক মা বদাসা সিক খগুই দলাং থাকা থাকলে হরকাই কুমি মলাং সঙ্গে আরো ডাকাই থাবই রাং রি যে তমত তলাঙ্গে বসলা অপরা লোক বথারে সিকলাং সিউ
1: অম কাবু তমা খুব জায়গা খরা হরছলা
2: এ আ আর ডাকাই কুমি জানো ডাকাই বুঝাং নাই বসলা নক বথা থাকা
1: ও মতি খবর ফাই খনা পাইখাই ন আনি বখা তমে মাই আ পাইও আবেন তাই তময়া দেবী দানি বখা মতি রখাই খনা পাইখাই ন ডক খবর কা হামরক ডা কাইছিস তং কিছ সাই খনা রিছি দেবী খনাই পনা আনি বখা কিছা কাচাং রিছি না
2: খবর কাহাম বা তেই তাম তাকলাই চিনি অরণি মাধ্যমিক পরীক্ষানি রেজাল্ট খাই কাহাম নুখা খরকচি বা পরীক্ষা রিমা বিসিংহ খরকচিসা পাস খাইকা
1: এ মতি খবর ফাই খানা পাইকেছে খানাই বকিসা বখালে তঙ্ক তকমা তঙ্গ আইকে আং থাংরা সিনো গাই দো দেবী সারিগো নঙা না রকিসা ফাই থাং কইদি নং বাই কবর কবাং মা সালাইনা তঙ্গ বুঝিখা
2: দা কন থাংরা সিদি কাই দান রেস ন আং সারিগো নি নার ফায়ান
1: আও আসুন কক হা বাবু ও রুমা শুলে রুমা রুমা বিয়াংসলে রুমা এ রুমা রুমা তংরা দে রুমা ও বক খাইলে বন তিনি এই রুমা নংরা দিমা খাই দা ও বকাশিক সাইড নন তিনি আংরি ফ্রি গ্রাম ইয়ে দে নুসি খাসি মানানি ইকলা মান জাখা আপেল চা দি আপেল নিন বাকি আপেল তো ফেমাস তামুন থামাইছিল রুমানো আগি নানো লোক খাইছে খাসি কে ফাইছে আমি বামজা ফাইও তিন কে তামুন আনো লোক খারনা না তো নং নং থাইয়া দে নাছ খাতই তো আমি সাইছি মাইয়া বলে তিন থানে হিমি তিন থানাই হিমি আসি দিন আম সুতি মাইয়া হইছে নং আরো ফাইজে গিয়া হিমি তিন থানাই নিন বাই নগো নং না বলে
3: নগো না হিমি কে ফাইতো
1: হিমি হিমি থাংলাই নাই হিমি আপেল বাক্সালাই থাংলাই না না হিমি হিমি জানো কাইছা

0: रिमिनी खरंग बेलाय खना तो खबले ननगा सिकिर सोंना रंगान हने आंबा सि सियाबले आगे
1: पा पा जों अर होय जागे तमान नंकि जापान छाय मे दबाय
2: नारवा बाहाय के बुनि रसा मुन खगै खनाय मानसिलाय नारवा सिखौ जिबिले
1: दारा जिर जाम पयासा कक्ता सारी हिनि छाव हंगे बा
0: तानले निनि रसा मुन माजा थानि डिस्टर्ब खलाय दंना बा आबुन थलाय पाइसुरि खना मानि जाया दबा
2: दानि रेस्ट कामि फाय बालक सुका ए खेबे खाय बुसु तगलांनाय
0: ए खेपि तालसा तंगै थांनाय তাই সাতটা পয়সাকে নিন আর ফাই নাই মালাই ফাই নাই
2: সাতটা পয়সা সে
0: তাই বুসুক সুলাই
2: সালো পয়সা
0: সালো পয়সা আবং ইয়ারিমি নিন আর মাং সালো পয়সা ফাই টংখাই ও আওয়ার নি কাহনি বাকি সামু টংলাননি বহুত আং জরা মাননাই নং সানি লগে ও টংগই আং ওই সামু টংলি রিমি আং নি নিচু বারসু সানু
2: লুকু নি বাকি সামু টাঙ্গানি নং তা পয়া খুনা দানি রেস
0: পউই থাঙ্গে ভাই কি জানাই রিমি ই হাউস আং আসাই মানি ই হানি নাওহার ফাইনু লামা হরমানি অরনি তুই বুনি তুই নঙ্গই ও হাওয়া আসে মানে চামুং চাওই আঙ সুখ দরকার ও হানি বরংনি কাহামনি বাকি কিসাফানো সামুং টাঙ্গে মাই হাঙ্কাই আং থিয়েসা সুতাই সুবাই আঙুই টং রিমি আং ফাইকেন খুনা পাইখা কুমই মুলাং সঙ্গে আর ডাকাত হাবই রাঙ্গি র ব্যাপক নতলাং থামাইখা তাই নগর সুদি বরং ন বই বুসলা অকরা নখে বুথার সু জিকলাং থাঙ্কা তাই মলেন সঙ্গে মুসুক বস্তান হরমা বাজাসে খবিতলাং থাঙ্কা
2: আং খুনাক আর বা সাল বুরুম বুরুম সে চয়া শিক ডাকাইতে বুথালায় তথালায় মাংসে তং বিলে
0: আও আবু নুন মোথাঙ্গা নিজা তো নানা নাই মোথাগি মাইয়া হিংকাই চিনি মহরি পুরা আওয়ার নি বড় রুমা সুবি থাঙ্গে নাই রিমি সাকেতে ও কক বারেও আংটাও থাঙ্গাছি ওলতা বিশাল মালে ফিরান
2: তামনি তাবু থানা সেলাই দেবেন মাইসা ওই দুরক দুরক থাঙ্গছি তা
0: রিমি তিনি চাকরালিয়া ওল ফাইকাশে সুখ চাওয়ান ফাইমানি নগসে হাবুই জায়াকো জাজে এতাং দিদো আং থাঙ্কা রুমা লাই রুমা
2: রুমা আছে থাঙ্কা না
0: রুমা এ রুমা এই রুমা
1: ও তাম
0: আং থাঙ্কা তো
1: ও তাম থাঙ্কা জলে মাইচি থানি
0: হি চালাং লিয়া চালাং লিয়া নং রুমা নং ওয়াসেসে আনার বেরাই থাঙ্কা দি দো নং সে নিনে বাই বাই খাইয়ে রিমি নং রুমা তুই ওয়াসেসে সি নগো বেরাই থাঙ্কা দি বুঝিখা
2: আও থাঙ্কা নে
0: থাঙ্কা রুমা রিমি থাঙ্কা
3: সারি
4: তাম খাইনা মুসুং মহরি পুরা আওয়ার না
5: চিন্তাম খাইবে

0: কবুঞ্জানী কপ তান কথমার তাঙ্কা মনোখনাকা তাই পরীক্ষা দনঙর আসুক টংমানি তে আংনি গানা বাসায় টংমানি আবার তো এই তাবন বিষ্ণু কপ তান কাইসা বানা সাবি খনারেলা
1: নামসে খনানা মুসং খাসলা
0: আং বেলাই না খনানা মুসং দকিসা সাবি খনারি দিতা দকিয়া সানা বা
1: দখনারি কে এখন খনারি তো সাবু নঙরু খাখামা জারাও আনি সিকাঙ্গ বাসায় খরং কসাং খাই ককসাই আনি খাখামা যত থাংরি ওই খানি ওয়ানছুমা যত পৌরি ওই আন খাকসাং রিফাই ওয়ানছুমা নি খাসাইয়া ফুরু খাপাং খানি উরি টংফুরু সাদি সাবু নং আসু কক গরং আনু মনিরি রিফাই আগি খনামা কাইসা কঠমা পুরি নাতোয়াল নই নং বাবুদি পুরিজিং মদি ফাইকে বরং নিরূপ না ওই
0: বাহ নি কপ্তান বেলাই ন খনা তখা আব সে নং নি গানানি বরং বেশি কতর কে ফুনু কাতা
1: কতর কে ফুনু গেরিমি কতর কে ফুনু গিয়া আ মকল বৈ জেনু মানি আবন ন বুকু বৈ সাও আবন বারাটা কিচ্ছা হনু ইয়া
0: দা তাও রতং জিতন দা নিরেস আনন ক কাইসা সানা হিন ফাইমানি
1: সাদিতা তাম্বতি কগ্রব

0: Al nei ning babu di purijing ma di phaike borong ni rup na oi
1: pa ni kok tang belai na khana tok kha ab se nang ni ning gana ni borong na bisi kotor ke phunu kata
0: kotor ke phunu gerimi kotor ke phunu gya a mokol be jenu mani abon nu bukhu gai sao abon bara ta kitcha khano ya
1: da kor tang jitun da nires anana tok kaisa sana hin phai mani
0: sadita tambuti kogro ba
1: da nires nang bu ni kaham khaina thangai ta hani boro ro ba gyana ngui to বৈশাখ সাংা আসগা নাই নং তামনি বংনি বাকে আসগা নাই
0: নং কংনের সানাই ফাইরিমি নাইদিরিমি আংন খা খারি উইন হামজাগো তেন হামজাং হাইন ই আহনি বড় রং হামজাগো বংনি বিপদ আপদ নাই বেখা তংমাই আং ফাই সাইমিয়া জারাই ফানচিনি মা বাবাই মা তংয়া বংনি হামজাং মাইয়া বুবি মাং তর মাংগৈদা আনি বেখাবো মতিং না নাংখা
1: তব নং সাংনি কাহাম হাইয়ানি বাকে বকিচা মাসো গিতা জানি রে
0: নং তংলে আনি বাকি ওয়ান সুনাইবা আংটাই তো ওয়ান সুন আং টং ফাটি সালহামনো নাই তো হা অরণ কুতুল লাইসিনে গাই রিমি
1: হিনা গান থাং লাইসিনে

0: বিরে নাই সৈতং মালিয়া ইন নিরাজ বাসং সুইসুকান নুগলি আবলে তাম যেখানে নগো আর যে হিনা মুচুং তুই হিন তংসিবলে
1: নন আং ব শ্রীনসিমে সেদবা ফাজে তাংসি অনে হিন তাম চিনে খাবে কিচা কোন হিত গ্রি খাদে বাবা জেঠিনে মালে আর সৈত ওই বাসা হিনজাক তোমানে বিনি সুতি বা পালাং লেদ সিদু তাম আগে রগো আসু তোলা গেবলে
0: সাইমালিয়া বিনি চাকরি খালাইমা জাগা বা তাই থাংলিয়া দেখিনি টঙ্কা চিনি বাগৈন বলে খেপি আসু টংখনো ব ফাইমা তাবুক দা তালসা চেলাই থাকলে
1: দা কন কুদি খাই কুদি খা আ কুদি পাই কক জা কজা খাই বুঝো মাসে আমা বিশি টং মে ফাইবা আও বাজন খাওয়া হাপ তো হিনি দা বুঝো তে
0: ফাইদি ই খেপি গাই সেপ নাই বন পাই খিবি লাই মানে চাসিও বিরেন বে ফাজি নিচি দল ন দল বড় রণ খবর হদি যেখানে সেপ মান আর পাই খিবি নেই কুলেং বাই গাইলাম খে বসরিন চিমি চানো লগি সান্তংক আং সে বরং বুঝক সুতক মাতনি সু
1: এহে আঙ্কাইতে সৈমালিয়া নন লগি মাইখে মাইয়া আং বুয়ে ফান কক চাবই ম সামগে মা পাইছি নাই নংলে সিদু
0: কবর দে আংখে বগুল গুনত্রি তংনানে কক টাসা দে ফাই দে গাইলাম বাইছে মালাই গেরানা কক চালবাই নানি বিরেন হিন্দি
1: হিন্দি আবন কক
2: বিক ডেভিড নং তিয়ার দাং টংখা
3: অ দানিরাজ ফাইকা আং তিয়ার ন ফাইদা আচুক ফাইগ্রা দে
2: ইহি আচুকলিয়া ফাড়ি ডাকি থাস থাংলাইছি নাই বই কুথুমলাইছি টংখানা যং জরাতে মিটিং থাং সগুই আংকাই আও মুসাং ইয়াং লাইনাই
3: আও হিন্দি কা কোন তাও তাংলাই কি যা দজ্জর মই খানাগ্রা দে
4: ই আচুক বই ফোন আচুক বই
3: তাবো চিনি ই কুথুমলাই মঙ্গ পান্ডানি অজামা মিস্টার নিরেশ চিনি আওয়ার নি কাম হামিয়েতে কক থাইজা থাইনি সাইখনারে ওয়ানা
2: তাকু গ্রো চিনি চিনি কুথুম লাইমঙ্গো আনিসলাই সকাং গবাং বরং ন কক কাম কাম সাউই থাঙ্গা পাইথাগো আং কক কিসা সানা নাইউ কক কুংখা চিনি আওয়ার নি সিক্লা চালার তামগৈ সামু হায়ো হেরবাইনা নাংখা জংনগু বরক সাপুং হপুং কাম তাংয়াউই জোয়াক নগু জোয়ার থুঙ্গু আদি খেমাং বরক আজ এমাখাই করই যে রাং মাইটমানি বেবাং সবাই সবাই পাইউ যং সাইমানো রাং আজেনের বাজাই যতন সরে ক্লাই সামংখা শিকক হাবনানি তাই বড় আতি খেন বুইনার শিকক হাবনানি লয়ঙ্গু যং অ সামুং ও সামুং হাইয়ন মোথাকানি হিংকান বুইলানি চিনি সামুং নাই হাতি বুরুম বুরুম যে চোয়াক ফালাইমানি আর চোয়াক ফালাইমানি যং মোথাগিরি না নাঙাই তাই আবনে লগি লগি ন বরক জোয়ার থমা জাগা নাইটুকটি খাই আবনে সং মোঠাগনে বাকিছা তন্নানা নাঙাই আং খা খাইউ তিনি নর মানজা খনাই যত তাকু বুকু রং নো আং বাই কক বাকসাঙ্গই আনি আ সামুং গুচু বাসনা বাকি আগক ফাইনা হনেই সুদ আবু সিমিয়া জং আবুনি লগি লগি ন বরং ন কক কাম সাউই লগি সং কাহাম রিবই কাহাম লামা উতুই ফাইনা নাঙাই গতাল ফেবাসিনা লামা জং ফনু গিরিনা নাঙাই আং মুসুক জারা সাউই ন আন কক নরন পাইরিসিনো তাই চিন চিন পান্ডাব অরণ পাইখা খুলম্বাই খা
0: ও আন্দার সিং তংখাবলে
5: ওয়াটে
0: ফাইনা নাই তংখা
3: হর তো তাবুক নয়টা তাম

আসক জরাতেই চালাইখ্যা রেজাবমুং শশীন্দ্র দেববর্মানী খরংবাই রেজাবজাক রেজামুং আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখ্যা যিনি তিনি সারিক জরানী কক বরক আওয়াই পান্ডা যতনানো হামবাই খুলমবাইখ্যা

ককবরক অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপরে শুনবেন ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল, চলবে 13 আগস্ট পর্যন্ত। সর্বদলীয় বৈঠকে আজ উপস্থিত 40টি দলের 50 জনেরও বেশি নেতা। বৈঠকে NCPI থাকায় বিরোধী দলগুলি প্রথমে প্রতীকী ওয়াকআউট করলেও পরে বৈঠকে যোগ দেয়। পশ্চিমবঙ্গের হাওড়ায় আমুলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন। জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চে ভূমিধ্বস ও হরপাবানে 11 জন নিহত, নিখোঁজ 7, উদ্ধারকাজ চলছে। ইরানের IRGCকে লক্ষ্য করে বিমান হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব দিতে তারা প্রস্তুত বলে ইরানের হুঁশিয়ারি। জাপান ওপেন ব্যাডমিন্টনে খেতাব জয় পিভি সিন্ধুর। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। আসছি বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশন আগামীকাল শুরু হবে, চলবে 13 আগস্ট পর্যন্ত। অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আলোচনা ও পাশের জন্য উত্থাপন করা হবে। এর আগে আজ সরকার সংসদ ভবনের অ্যানেক্সে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভায় বিজেপির দলীয় নেতা জগৎপ্রকাশ নাড্ডা এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল ও ডক্টর এল মুরুগান উপস্থিত ছিলেন। এছাড়াও বৈঠকে আপনা দলের নেত্রী অনুপ্রিয়া প্যাটেল, জেডিইউ নেতা সঞ্জয় ঝা, টিডিপি নেতা লাভু শ্রীকৃষ্ণ দেবরায়ালু, কংগ্রেস নেতা জয়রাম রমেশ, সমাজবাদী পার্টির নেতা ধর্মেন্দ্র যাদব, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার রাজ্যসভা সাংসদ মহুয়া মাঝি সহ 40টি রাজনৈতিক দলের 50 জনেরও বেশি নেতা অংশ নেন। বৈঠক শুরুর পরই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া NCPI এর অংশগ্রহণের প্রতিবাদে বিরোধী দলগুলি প্রতীকী ওয়াকআউট করে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অংশ নেওয়া এই দলে সম্প্রতি বেশ কয়েকজন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদ যোগ দিয়েছেন। তবে নিজেদের প্রতিবাদ জানানোর পর বিরোধী দলের সদস্যরা বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে কিরেন রিজিজু সমস্ত রাজনৈতিক দলের কাছে সংসদের কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করার এবং গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য বিশৃঙ্খলা বা হট্টগোলের পরিবর্তে অর্থবহ বিতর্ক অত্যন্ত জরুরি।
1: কই পার্টি ইয়া কই মেম্বার আপনা জো ভি বাত রাখনা চাহতা হ্যায় পার্লামেন্ট মে পুরা রাখ সকতে হ্যায়। মে বিপক্ষ কে সাথিয়ো কো কহনা চাহতা হুঁ কি পহলে মে ভি পার্লামেন্ট কো কাফি চলানে মে দিক্কত আই থি কিউকি হঙ্গামা বহুত জ্যাদা হুয়া থা। হঙ্গামা হোনে সে কোই লাভ নাই হোতা হ্যায় অর লোক পসন্দ নাই করতা হ্যায়। লোক চাহতে হ্যায় কি পার্লামেন্ট সুচারু রূপ সে চলে। ইসলিয়ে মে ফির সে সব পার্টি কে নেতাও কো মে অনুরোধ করতা হুঁ কি পার্লামেন্ট অচ্ছি তরহ সে

0: इसमें सब लोग योगदान करें और हम भी विपक्ष के बात सुनेंगे और विपक्ष भी हमारे बात सुने।
1: তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র জানান, কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, জেএমএম, তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি সহ সমস্ত বিরোধী দল বৈঠক থেকে ওয়াক আউট করেছে। এনসিপিআই কোনো স্বীকৃত সংসদীয় দল নয় বলেও তিনি অভিযোগ করেন।
2: অল পার্টি মিটিং এ সমস্ত অপোজিশন পার্টি আমরা আজকে ওয়াক আউট করেছি মিটিং থেকে, আর কারণ এই যে আমাদের বাংলার যে 20টা এমপি আনরেকগনাইজ এনসিপিআই তে তারা বলেছে তারা যোগদান করেছে, স্পিকার কিন্তু তাদের এই মার্জারটা এখনো অ্যাপ্রুভ করেনি এবং তাদের কোনো রেকগনিশন নেই, মার্জার অ্যাপ্রুভ হয়নি এবং তাদের যে ডিসকোয়ালিফিকেশন পেটিশন সেটা এখনো পেন্ডিং।
1: রাজ্যসভায় কংগ্রেসের নেতা প্রমোদ তিওয়ারি এই ওয়াকআউটকে বৈঠকে এনসিপিআই কে আমন্ত্রণ জানানোর বিরুদ্ধে একটি প্রতীকী বয়কট হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে সর্বদলীয় বৈঠকে বিরোধী দলগুলির প্রতিবাদের তীব্র সমালোচনা করেছেন এনসিপিআই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রের লক্ষ্যেই তাঁদের লড়াই চলবে বলে জানিয়েছেন শ্রী বন্দ্যোপাধ্যায়।
3: হাম লোক তো পার্লামেন্ট চেয়ারপার্সন মিনিস্টার কো চিঠি মিলনে কা বাদ হাম লোক আয়ে উই আর দি ফার্ম বিলিভার্স অফ দি প্রিন্সিপলস অফ সেকুলারিজম কমুনাল হারমনি অ্যান্ড ইউনিটি অফ দি কান্ট্রি বাট আলটিমেটলি ইফ ইট ইজ দ্য সিচুয়েশন দিস ইম্পর্টেন্ট ম্যাটার্স আর টু বি টেকেন আই হ্যাভ সেড হাউস বিলংস টু দ্য অপোজিশন দে আর টু বি টেকেন ইন টু কনফিডেন্স অ্যান্ড ইফ নেসেসারি গভর্নমেন্ট শুড বি ব্রড মাইন্ডেড অ্যান্ড হাউস শুড রান প্রপারলি।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ ভার্চুয়ালি পশ্চিমবঙ্গে হাওড়ার সাঁকরাইলে দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি আমুলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেন। নিউ টাউন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অমিত শাহ বলেন, বিশ্বের শ্রেষ্ঠ এই সমবায় দেশে দুগ্ধ শিল্প ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে বিপ্লব এনেছে। 700 কোটি টাকা বিনিয়োগে বাংলায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র স্থাপিত হতে চলেছে। এছাড়া সমবায় দপ্তরের ইআরসিএস পোর্টালেরও উদ্বোধন করেন তিনি। এর আগে শ্রী শাহ জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করেন। ডিজিটাল মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর যথাযথ ব্যবহারের মাধ্যমে ভারতীয় ভাষাগুলিকে সমৃদ্ধ ও সুরক্ষিত করার আহ্বান জানান তিনি। দেশের ভবিষ্যৎ গঠনে গ্রন্থাগারের ভূমিকার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যথাযথ ভাষা শিক্ষা না হলে সে দেশের প্রকৃত সংস্কৃতি আত্মস্থ করা কোনোভাবেই সম্ভব নয়।
4: জব তক হামারি আনি ওয়ালি পিঢিয়া মেরে সামনে বেঠে হুয়ে বিদ্যার্থী বচ্চে ভাষা শব্দ সে বনতি হে শব্দ ভাব সে উৎপন্ন হতা হে আর ভাষা সে সংস্কৃতি বনতি হে সংস্কৃতি কি অভিব্যক্তি হতি হে এই যাত্রা কো নহি জানেঙ্গে তব তক ইস দেশ কা সাংস্কৃতিক পুনরুদ্ধার হই নাই সকতা।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ইউরোপের 3 দেশ সফরে রওনা হয়েছেন। মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া ও রোমানিয়া ইউরোপের এই 3টি দেশে সফরের ফলে এই দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চ জেলায় আজ ভোরে প্রবল বর্ষণের ফলে ভূমিধ্বস ও হরপাবানে অন্তত 11 জন নিহত, নিখোঁজ 7। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পুঞ্চ জেলার সুরানকোট তহসিলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। অবিরাম বৃষ্টি ও ক্ষতিগ্রস্ত রাস্তার কারণে প্রতিকূল পরিস্থিতির মধ্যেই নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে ত্রাণ ও সহায়তা প্রদানের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দিল্লি সফরের মাঝপথেই আজ বিকেলে জম্মুতে ফিরে এসেছেন। স্থানীয় প্রশাসনের সহায়তায় উদ্ধার ও ত্রাণ দলগুলি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। আবহাওয়া দফতর আগামী 23 জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীর জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এদিকে গতকাল সন্ধ্যা থেকেই রাজৌরি ও পুঞ্চ জেলায় অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। রাতের বেলা ভারী বর্ষণের ফলে নদী ও খালবিল উপচে পড়ায় নিচু এলাকার বেশ কয়েকটি স্থানে উদ্বেগ দেখা দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জর্ডনে মার্কিন সেনা হত্যার পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র আজ ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের উপকূলীয় নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামুদ্রিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত করার কেন্দ্রগুলিতে আঘাত করেছে। 8 দিন ধরে চলা এই মার্কিন অভিযানের ফলে কী পরিমাণ সামরিক সরঞ্জাম বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে ইরান এখনও পর্যন্ত কোনো সামগ্রিক তথ্য প্রকাশ করেনি। এদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘাত অব্যাহত। অন্যদিকে আইআরজিসি দাবি করেছে, তারা ইরানের আহভাজ এলাকায় যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে। কেন্দ্রীয় খাতাম আল আম্বিয়া সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ও ধ্বংসাত্মক পদক্ষেপ নেবে। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে অনুষ্ঠিত চলতি বছরের 37তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড আইবিওতে ভারত 1টি সোনা ও 3টি রূপো জয় করেছে।

হরিয়ানার ভাব্বা গুনওয়াল স্বর্ণপদক জিতেছেন, অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে সৌমিল মাইতি, রাজস্থান থেকে নিশীত কালানি এবং পাঞ্জাব থেকে আনমোল কুমার রৌপ্য পদক জয় করেছেন। গায়নায় পোমেরুন নদীর কাছে 116 জন যাত্রী ও ক্রুসহ একটি ফেরি উল্টে গেছে। গায়নার প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস জানিয়েছেন এখনও অবধি 53 জনকে উদ্ধার করা হয়েছে। জাপান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন পিভি সিন্ধু। ভারতের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে জাপান ওপেন খেতাব জিতে ইতিহাস গড়লেন তিনি। ফাইনালে আজ সিন্ধু 21-17 ব্যবধানে জাপানের একানে ইয়ামাগুচিকে হারিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এজন্য পিভি সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা আজ স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। স্পেনের সামনে দ্বিতীয়বার খেতাব জয়ের হাতছানি, অন্যদিকে খেতাব ধরে রাখতে মরিয়া গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিতলে তারা পরপর দুবার বিশ্বকাপ জেতা তৃতীয় দল হবে। এর আগে ইতালি 1934 ও 1938 ও ব্রাজিল 1958 ও 1962 সালে পরপর দুবার বিশ্বকাপ জেতে। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপের ব্রোঞ্জ পদক জিতে নিল ইংল্যান্ড। গতরাতে তারা ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে দেয়। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড তৈরি হলো এই ম্যাচে। এছাড়া নিজের জোড়া গোলের ফলে এই ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তালিকায় প্রথম স্থানে উঠে এলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপেও সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রথম স্থানে উঠে এলেন তিনি। চলতি প্রতিযোগিতায় এই নিয়ে 10টি গোল রয়েছে তাঁর। দ্বিতীয় স্থানে 8টি গোল করে রয়েছেন লিওনেল মেসি। আজ ফাইনালে এমবাপেকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকবে তাঁর। লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে সিরিজ নির্ণায়ক তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য 388 সামনের লক্ষ্যমাত্রা রেখেছে। নির্ধারিত 50 ওভারে ইংল্যান্ড 3 উইকেটে 387 রান করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল, চলবে 13 আগস্ট পর্যন্ত। পশ্চিমবঙ্গের হাওড়ায় আমুলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিব বিথিকা দেববর্মা তিনি নি কক্তমা বুবাক রোগংখা কেন্দ্রনি সংসদ বেচিপ নি মন্ত্রী কিরণ রিজিজু সংসদ নি বুসকাং ওয়াতে মলনি অধিবেশন কচাং কচাং খে চালক না বাকে কেবেং নাই আদং রোকনো চুবাচু সানকাং অ তাল নি বুসকাং নৈচি নৈ সালনি সেমি নৈচি চার জুলাই সাল জোড়া কচাম আউলি নি চি ব্রী মতাই খলা ও সংসার জাগানো সালসনি রময় শিরিশি তিনি খাটছি মতাইতের হাস্তে ফা ইন্ডোসেনারের ডিনালু হদানি যত বেরেমনি বড় রকনো আলকাখে চুকনাই বড় রকনো ফান গনাং খালাই তিসানানি থানসাকে সামং তাংনা কবখা ফিফা হায়ুং কাপ ফুটবলনি ফাইনাল থমুং তিনি হরনি দামচিনি তামৈ সতী থামচি ও আর্জেন্টিনা বা স্পেন নিবিশিং অঙ্গানু তাবু কক্তমা শুক্রবুই কেন্দ্রনি সংসদ বেচিপনি মন্ত্রী কিরণ রিজিজু সংসদ নি বুসকাং ওয়াতিমলনি অধিবেশন কচাং কচাং খে চালক না বাগৈ কেবেংনাই আদং রোগনি চুবাচু সানকা কক্তমা থুমনাই রোগনি থানিব যত রাজনৈতিক বদল ওয়াতিমলনি অধিবেশনী সামংবুতাং কচাং কচাং খে চালক না বাগৈ চুবাচু সানমানি কক শাখা সংসদীয় মন্ত্রী শাখা সংসদ যত নিতে হাফাংনি বুখাকতে অধিবেশন জুদা জুদা কেরং সামনানি তে বিল খুরসা জাগান বখা খলাই শাখা কেবেংনাই বদলনি আদং রোগনি লগি হাফাং বদলনি আদং রোগব চুবালাই সামং তাংলাইয়ানো খুরসা চাইমানো খনানি সেমিনো সংসদনি ওয়াতিমলনি অধিবেশন চেঙ্গানো আবনি সেকাং তিনি সংসদ ভবনী এনেক্সো যত বদলনি ককলাম অংখা আরও আচুক ফাংনি সামুং তাংখা নাইমুথাং মন্ত্রী রাজনাথ সিং কুবুনি বিশিং মাঞ্জাখা সংসদীয় মন্ত্রী কিরণ রিজিজু রাজ্যসভানি অজা জেপি নাড্ডা ইয়াং পান্ডা চেংমানি কিসা তংখেনো ন্যাশনাল সিটিজেন পার্টি পান্ডা ও মাঞ্জাকমা বয় পান্ডা ইয়াকারে থাংবায়ও কেপেংনাই বদলনি আদংরো কেন্দ্রনি কতালতে স্নাম ফিরজাকনাই ফান মন্ত্রী প্রহ্লাদ যোশী শাখা ভারত তাবুক নপুইলা লাদাখনি পোগাবেলিও জিও থার্মাল ওয়েল চেঙ্গেরিখা অমবাই হা কত নিপুইলা মেগাওয়াট কাইসা ফাপ বাই চেং ফেরাং তাংবতাংনি লামা ফোয়ার জাগানে সোশ্যাল মিডিয়ানি পোস্ট কাইসাও মন্ত্রী যোশী শাখা তৈয়ং তলানি সেমি চিবরিসাই ফুট কুচুগ সা সাই মিটার কুচু খে খুরজাক ও হাকো রোগো থিতি খেলাইনানি তে হায়ুংনি বাকে ক্লিন এনার্জি সামুঙ্গ ফুনাংনানি অবকাইসা ইয়াপ্রি সেমুং ব্যাডমিন্টন ওয়াইনি অলিম্পিক মেডেল মাননাই পি বি সিন্ধু তিনি বিনি পুইলা জাপান ওপেন চ্যাম্পিয়ন অংখা বন পুইলা ভারতনি অঙ্গৈ অ বড় মানো ও জাপান থংকরং ওয়াইথাম তাই হায়ুং চ্যাম্পিয়ন আকানে ইয়ামাগুচি নো 21-17 সেটো মেচেনে কপ্লাই অংখা পি বি সিন্ধু জাপান ওপেন চ্যাম্পিয়ন অংমা বাই মন্ত্রী বহরক নরেন্দ্র মোদী বনো খা কাহাম ইয়াফারকা

0: অতালনি বসকাং নৈচি নৈ সালনি সিমি নৈচি চার জুলাই সাল জোড়া কচাম আউলিনি চি ব্রেমতাই খলাও সংসার জাগানো সাল স্নি রমুই শিরিশি তিনি খারচি মতাই তের ও তের নুরগিনো তিনি আমচাইনি এমএলএ এবার তের কমিটিনি চেয়ারম্যান রতন চক্রবর্তী তের নি থাই বেড়াই নাইখা বেড়াইমা জোড়াও বাণিক তেয়ার খেলাইমানি নাইমুথাংনি শেপ মালখুং থাংলাই শুনো নাইকলনানি তংখর সাপ সুত্রা নংজাকনাই তৈ চিং ফেরাংনি শেপ তে মতাই খুলুমনা ফাইনাই রগ্ন চুবানা বাকি বেবাক ফাইসিং নো চেরি নাইখা খারচি মতাই তৈ তের কসংখে পায়রেনানি বাগৈনো নাংমানি বেবাক ফাইসিং তেয়ার খালাই জাগৈ টঙ্গো খুরসারতাই কলাইও তাকলাই বিশিও খারচি তেরনি ওয়ানসুক তাংখা এক পের মাকিনাম বেড়াইক্রি মন্ত্রী সুশান্ত চৌধুরী আচুক ফাংবাই তিনি ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত বেডেক হিসাবইন সালথাং মজলিশপুর কামি পঞ্চায়েত যত চংজাক লুকু আদং বুথ কাসকু তে কুবুন অজারক পান্দা কাইসা অংখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই টংবায়ু আকাশবাণী ককতমা আপডেট মান্না বাকি লগ ইন খেলাই দিয়ে www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম AIR নিউজ এলার্টস ইউটিউবও নাই দিয়ে নিউজ অন এয়ার অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মান্নাকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক AIR নিউজ আগরতলাতে ইউটিউবও আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গানো হাস্তে ফাইন্ডসোনা রেড্ডি নাল্লু হদানি যত বেরেমনি বড় রগ্ন আলকাখে চুকনাই বড় রগ্ন ফান গনাং খালাই তিসানানি থানসাকে সামং তাংনা কবখা তিনি আগরতলানি রবীন্দ্র শতবার্ষিকী ববন দ্য স্মাইল ফাউন্ডেশনে ফিল বা সংসামা মেল কক নারকমা ও ব অকবকমুগ্ন নারকা হাস্তে ফা শাখা 2047 বিশিনি বিশিং ফিয়কজাক ত্রিপুরা সনামনানি নাইমং আফরুন সৈ এঙ্গানো জেফরু হদানি যত বাবাইনি তলা তংনাই বড় রোগ বড় মান্নাই তে বাই থাং চুকজাক অঙ্গই বাঁচাওয়ানো বরকনি হামক্রাইনি বাকি হাস্তেতে কেন্দ্র হাপাং সকাংবাড়িয়া মকল কাইচমুই সামুং তাঙ্গি দো হাস্তে পা সাকা
1: দিব্যাঙ্গন বলে তো এ কাম নেই কর সকতা ও কাম নেই সকতা এসা নেই হ্যায় অভি ব্লাইন্ড পিপল আইএএস বনে হ্যায় কুছ দিব্যাঙ্গন জো চল নেই সকতে হ্যায় ও ডাক্টরস ভি বনে হ্যায় ওয়েসে হি जो दिव्यांगन है उनके हिसाब से कुछ वर्क वो विदाउट एनी प्रॉब्लम वो कर सकते हैं
0: মেলো হাস্তে ফা আলাই দেখে চুকজাক রোকনি হামক্রায় জুদা জুদা বাই থাংখা তঙ্গুই সামং তাংনাই মথা রোকন বলাইখা মন্ত্রী বহরক নরেন্দ্র মোদী অতালনি নৈচিদক শালমারি কক্তি শালনি ফুংদামচি সাও আকাশবাণী মন কি বাত পান্দাও হা কতরতে বুইহা কতর্নি লুকুরক বাই কগলাম শালায়ানো অবঙ্গানে মন কি বাত পান্দানি ফিল সারা থামচিদক বেরেমনি পান্দা মন্ত্রী বহরক লুকুরক নো বরকনি ওয়ান সুকমা খাকামা কক মন কি বাত ত সাহনানি বাকি কবক্ষা মাইগভ ওপেন ফোরামো এবার নমো অ্যাপস লুকুরকনি ওয়ান সুক মুরগ্ন রহরি মানানো টোল ফ্রি নম্বর 1800117800 অ নম্বর কল খেলাই হিন্দি এবার ইংরাজি বাই ওয়ান সুক মুরগ্ন রেকর্ড খেলাই মানানো আবনো কারিব 1922 নম্বর মিস কল রিউ যে লিঙ্ক মানানো আরও SMS খেলাই মানবায়ানো ফোন লাইন অ তালনি বুসকাং শাল নুই জিব্রি শালমারি জোড়া ফিয়কজাক টঙ্গানো বরকলে খামুনতেই লুকুরগ্ন হজা খালাই তিসানা বাকি শান্তির বাজার মহকুমা প্রশাসন তে শান্তির বাজার আউলি মথানি শাক থার্মাবাই তিনি শান্তির বাজার আউলি ও হজাক মুঙ্গনাং লামা থুংনুক যুগালি জাখা ফিফা হায়ুঙ্কা ফুটবল নি ফাইনাল থমুং তিনি হরনি দামচিনৈতে সতি থামচি ও আর্জেন্টিনা বাই স্পেন নি বিশিং অঙ্গানো ইয়াং অ বাতাইমুঙ্গো ইংল্যান্ড ফিল থামনি থাইমানখা মিয়া হর মায়ামি ও সংসাজাক থমুঙ্গো ইংল্যান্ড গোল কায়দো কাইব্রিনি ফের বাই ফ্রান্স ন ম্যাচে নেই অ থাইমানখা ইংল্যান্ডনি বোকাও সাকা হ্যাট্রিক খেলাইকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি সেকেন্ড ডিভিশন লীগ ফুটবল বাতাইমুনি তিনি থুমুঙ্গ মৌচা ক্লাবতে ত্রিপুরা পুলিশ নিবিশিঙ্গ ড্র অংখা আবুনি বাকি বদল কাইনিন পয়েন্ট কাইসাকে মানখা বুসকাং দামনুই চিব্রিয় শালথাং গুমতি শালগ্রাতে সিপাহী চলা হাঙ্কর বেলাইখে ওয়াতে ওয়াগুই মানুহিনে হজাক মৌরিখা নবার তৈবার নাইখুং খনা শালনি শাকানি তুংমারি থামচিনি ডিগ্রি তাই খামানি নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গন তিনি শালনি শাকানি তুংমারি তংমানি থামচিসা দশমিক বুড়ি ডিগ্রি তাই খামানি নৈচিদক দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস শারিকনি দাম্বা তামুই সতী থামচি চড়া ওয়াতে ওয়াখা বুড়ি দশমিক বুড়ি মিলিমিটার

পাই থাকো ককতমা বুবাক রক্ত ইসা পড়িব। কেন্দ্রনির সংসদ বেচিপ নিমন্ত্রী কিরণ রিজিজু সংসদ নিবুসকাং ওয়াতে মলনি অধিবেশন কচাং কচাং খে চালক না বাগে ক্যাবেং নাই আদং রক্ন চুবাচু সানকা অতাল নিবুসকাং নৈচিনী সাল নিশেমি নৈচিচার জুলাই সাল জোড়া কচাম আউলিনী চিব্রি মোতাই খলাও সংসার জাগান সাল স্নে রময় সুরিশি তিনি খারচি মোতাই তের হাস্তে ফা ইন্ডাস্ট্রিনারি ডিনালু হদানি যত বেরেমনি বড় রক্ন আলকা খে চুক নাই বড় রক্ন ফান গনাং খালাই তিশান থানে থানসাকে সামুং তাংনানি বাগে কবক্ষা ফিফা হায়ুং কাপ ফুটবলনি ফাইনাল থমুং তিনি হরনি দামচি নেই তামুই তাই সতী থামচিও আর্জেন্টিনা বাই স্পেননি বিশিং অঙ্গানো ককতমা তিনি বাকে অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই অঙ্গানো খানা ফুং দামস নি তামুই সতী ব্রীচিও।

0: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সমাজের সর্বস্তরের মানুষকে দিব্যাঙ্গদের ক্ষমতায়নের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ছাত্রছাত্রীদের ভালো ফলের জন্য রাজ্য সরকার ভালো পরিবেশ গড়ে তুলতে অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীকাল থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে মোকাবিলা। রাজ্যেও ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ। এবারে বিস্তারিত খবর। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সমাজের সর্বস্তরের মানুষকে দিব্যাঙ্গদের ক্ষমতায়নের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দ্য স্মাইল ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। রাজ্যপাল বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে তখনই সফল হবে যখন সমাজের সর্বস্তরের প্রান্তিক মানুষের মর্যাদা, অধিকার ও স্বনির্ভরতা নিশ্চিত করা যাবে। তিনি বলেন, দিব্যাঙ্গরা সমাজের বোঝা নন, তারা সমাজের শক্তি। তাদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকার অধিকার ভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। তিনি জানান, দিব্যাঙ্গদের জন্য ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিটি বা ইউডি আইডি কার্ড প্রদান, মাসিক সামাজিক ভাতা এবং বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ পেনশন চালুর মতো একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
1: দিব্যাঙ্গন বলে তো এ কাম নেই কর সকতা, ও কাম নেই সকতা, এসা নেই হ্যায়। অভি ব্লাইন্ড পিপল আইএএস বনে হ্যায়, कुछ दिव्यांगंस जो चल नहीं सकते हैं वो डॉक्टर्स भी बने हैं। वैसे ही जो दिव्यांगंस है उनके हिसाब से कुछ वर्क वो विदाउट एनी प्रॉब्लम वो कर सकते हैं।
0: অনুষ্ঠানে রাজ্যপাল দিব্যাঙ্গদের উন্নয়নে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার অবদানের প্রশংসা করেন। তিনি ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের উদ্যোগে অমরপুরে গঠিত দিব্যাঙ্গ সদস্যদের স্বনির্ভর গোষ্ঠী সক্ষমের সাফল্যের কথাও তুলে ধরেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ছাত্রছাত্রীদের ভালো ফলাফল করতে হলে ভালো পরিবেশ প্রয়োজন। রাজ্যে সেই পরিবেশ গড়ে তুলতে সরকার অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ আগরতলার শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে বিজেপির 8 নম্বর টাউন বর্দোয়ালী মণ্ডলের উদ্যোগে আয়োজিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি এ কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশ ও সমাজ গঠনে নতুন প্রজন্মের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই ভালো ছাত্রছাত্রী হওয়ার পাশাপাশি নিজেদের ভালো মানুষ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিজেপির 8 নম্বর টাউন বর্দোয়ালী মণ্ডলের কর্মকর্তারা। আগামী 22 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে 7 দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। উৎসবকে কেন্দ্র করে আজ স্থানীয় বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মেলার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচলের নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা, পানীয় জল, বিদ্যুৎ সরবরাহ এবং দর্শনার্থীদের জন্য বিভিন্ন পরিষেবা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। তিনি বলেন, প্রতিবছর বহু পুণ্যার্থী খার্চি পূজা ও মেলায় অংশ নেয়, তাই খার্চি পূজা এবং মেলা

শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উল্লেখ্য, এবছরে খার্চি মেলার ভাবনা একপের মাকে নাম। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে আজ ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত ভিত্তিক বৈঠক কর্মসূচির অংশ হিসেবে পশ্চিম মজদিশপুর গ্রাম পঞ্চায়েতে সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি, বুথ সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ, কার্যকর্তাদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মন্ত্র এবং অন্তর্দ্বয়ের আদর্শকে সামনে রেখে শেষ প্রান্তের মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার। সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশের শ্রীনগর আউটপোস্টের উদ্যোগে পোয়াংবাড়ি ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আইনি সচেতনতামূলক প্রয়াস কর্মসূচি অনুষ্ঠিত হয়। সচেতনতা কর্মসূচিতে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় স্বাস্থ্য অধিনিয়মের গুরুত্বপূর্ণ দিক, নাগরিকদের অধিকার ও দায়িত্ব এবং আইনের শাসনের গুরুত্ব সম্পর্কে সচেতনতার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন পুলিশ আধিকারিক স্বপন মল্ল ও স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক শ্যামল নম প্রমুখ। কেন্দ্রীয় নব ও পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, ভারত প্রথমবারের মতো লাদাখের পুগা ভ্যালিতে জিও থার্মাল ওয়েল অর্থাৎ ভূতাপীয় কূপ চালু করেছে, যা দেশের প্রথম 1 মেগাওয়াট ভূতাপীয় বিদ্যুৎ প্রকল্পের পথ প্রসারিত করেছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, সমুদ্রপৃষ্ঠ থেকে 14,000 ফুটেরও বেশি উচ্চতায় 1,000 মিটার গভীর খনন করা এই কূপগুলি টেকসই এবং সারা বিশ্বের জন্য ক্লিন এনার্জি ব্যবহার করার দিকে একটি বড় ধাপ হিসেবে চিহ্নিত করে। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশন সুষ্ঠুভাবে চালানোর জন্য বিরোধী সদস্যদের প্রতি সহযোগিতার অনুরোধ জানিয়েছেন। সংবাদ মাধ্যমের কাছে তিনি সব রাজনৈতিক দলকে বর্ষাকালীন অধিবেশনের কর্মসূচি সুষ্ঠুভাবে চালানোর জন্য সহযোগিতার অনুরোধ করেন। সংসদীয় মন্ত্রী বলেন, সংসদ সবার এবং সরকারের পক্ষ থেকে অধিবেশনে বিভিন্ন আইন প্রণয়নমূলক কাজ ও বিল উপস্থাপন করা হবে। তিনি আশা করেন, বিরোধী দলের সদস্যদের পাশাপাশি শাসক দলের সব সদস্য গঠনমূলকভাবে অংশ নেবেন। কিরেন রিজিজু বলেন, সংসদ যত বেশি দক্ষভাবে কাজ করবে দেশ ততই উপকৃত হবে। উল্লেখ্য, আগামীকাল থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হবে। এদিকে সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সংসদ ভবনের অ্যানেক্সে আজ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং রাজ্যসভার নেতা জগৎ প্রসাদ নাড্ডা, সংসদীয় বিষয়ক রাজ্যমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল এবং ডাক্তার এল মুরুগানও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শুরু হওয়ার ঠিক পরে বিরোধী দলগুলি ভারতের ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি NCPI এর অংশগ্রহণের প্রতিবাদে প্রতীকীভাবে সভাকক্ষ থেকে ওয়াক আউট করেন। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালসে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক স্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। তাছাড়াও টোল ফ্রি নাম্বার 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়াও 1922 নম্বরে মিসড কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এই মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। জনগণনার গুরুত্ব সাধারণ মানুষকে বোঝাতে শান্তির বাজার মহকুমা প্রশাসন ও শান্তির বাজার পৌর পরিষদের উদ্যোগে আজ শান্তির বাজার শহরে একটি সচেতনতামূলক পথ নাটক পরিবেশিত হয়। শান্তির বাজার মহকুমা সাহিত্য পরিষদের নাট্যশিল্পীরা ডিজিটাল জনগণনার নতুন পদ্ধতি, সঠিক তথ্য প্রদানের গুরুত্ব এবং প্রত্যেক নাগরিকের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা নাটকের মূল বিষয়বস্তু হিসেবে তুলে ধরেন। খেলার খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে মোকাবেলা হবে। ভারতীয় সময়

আজ রাত 12:30 ফাইনাল ম্যাচ শুরু হবে। ফাইনাল ম্যাচ ঘিরে রাজ্যেও ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। এদিকে বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে জয় পেল ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে বুকাও সাকা হ্যাট্রিক করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় মৌচাক ক্লাব ও ত্রিপুরা পুলিশের আজকের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়, ফলে উভয় দল পয়েন্ট ভাগ করে নেয়। আবহাওয়ার খবর, আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, গোমতী, দক্ষিণ ও সিপাহী জেলা ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 4.4 মিলিমিটার। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তরাখণ্ডে খুব ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফরবাদ ও উত্তরপ্রদেশের কিছু অংশে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের মতে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, উপকূলীয় কর্ণাটক, পূর্ব মধ্যপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, কেরল, কোঙ্কন, গোয়া, উড়িষ্যা এবং উত্তরপ্রদেশের কিছু স্থানে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সমাজের সর্বস্তরের মানুষকে দিব্যাঙ্গদের ক্ষমতায়নের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ছাত্রছাত্রীদের ভালো ফলের জন্য রাজ্য সরকার ভালো পরিবেশ গড়ে তুলতে অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীকাল থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে মোকাবিলা। রাজ্যেও ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

চলে এলাম শ্রোতা বন্ধুরা আমাদের পরবর্তী পর্বে, আমাদের এবারের পর্ব এ সময়ের গান। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে এই সময়ের গান পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা, থাকব একেবারে রাত 11টা পর্যন্ত। চলুন দেরি না করে একটি সুন্দর গান দিয়ে শুরু করা যাক আমাদের এবারের পর্ব।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী। এই সময়ের গান পর্বে, এই পর্বে চলুন শুনে নিই আরও একটি সুন্দর গান।

সিনেমায় এই গানের দৃশ্যায়ন এবং কোরিওগ্রাফি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। ডাকাত ঘরানার গল্পের সেই চেনা রোমাঞ্চ আর গ্রামীণ উৎসবের আমেজকে মডার্ন সিনেমাটোগ্রাফির মাধ্যমে লার্জার দ্যান লাইফ রূপ দেওয়া হয়েছে। গানের লিরিক্সে যে ঝিলমিল শব্দটি চমৎকার ব্যবহার রয়েছে, তা আধুনিক আলোর রোশনাই এবং নাচের ছন্দে পর্দায় আরও উজ্জ্বল হয়ে উঠেছে। পুরনো ক্লাসিক গানটিকে এভাবে নতুনভাবে ফিরিয়ে আনা সবসময় বেশ চ্যালেঞ্জিং। তবে 2025-এর রঘু টাকাতের এই গানের সংস্করণে গানটির মূল আবেগ বজায় রেখেই শ্রোতাদের চমৎকার একটি মিউজিক্যাল এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উচ্চয়ন্তে এই সময়ের গান পর্বে। চলুন এই পর্বে আরও একটি সুন্দর গান আপনাদের জন্য।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের বেলা শুরু সিনেমার এই গানটি কিন্তু 8 থেকে 80 সব বয়সী মানুষের মন জয় করে নিয়েছে। গানটির মূল ভিত্তি যদি বলি তাহলে পশ্চিমবঙ্গের পুরুলিয়া

ও বাঁকুড়া অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী বিয়ের ছড়া বা গান। গ্রামীণ বাংলার সেই চেনা লোকসঙ্গীতের মেলোডিকে ধরে রেখে তাতে আধুনিক বাদ্যযন্ত্রের চমৎকার ওয়েস্টার্ন ও ফোক ফিউশন ঘটিয়েছেন সঙ্গীত পরিচালক অনিন্দ চট্টোপাধ্যায়। গানটিতে অসাধারণ কণ্ঠ দিয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী, অনন্যা ভট্টাচার্য এবং উপালী চট্টোপাধ্যায়। তাদের চটুল ও প্রাণবন্ত গায়িকী গানটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে, যা শুনলেই পা দোলাতে ইচ্ছে করে। সিনেমায় এই গানটির দৃশ্যায়ন ছিল ভীষণ রঙিন এবং পারিবারিক। ঋতুপর্ণা সেনগুপ্তের নেতৃত্বে চমৎকার কোরিওগ্রাফিতে শাড়ি পরে নাচের যে দৃশ্য ছিল তা বাঙালি দর্শকদের সত্যি মুগ্ধ করে। সিনেমা মুক্তির পর এই গানটি ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম এবং ইউটিউব শর্টসের রীতিমতো ট্রেন্ডিং হয়ে ওঠে। বিয়েবাড়ি থেকে শুরু করে পাড়ার প্যান্ডেল সবখানেই টাপাটিনি নাচ বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। ঐতিহ্যবাহী ফোক ছড়াকে কীভাবে আধুনিক সিনেমার পর্দায় এনে সুপারহিট করা যায়, টাপাটিনি তার এক অন্যতম উদাহরণ। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উচ্চয়ন্তে এই সময়ের গান পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা। চলুন আরও একটি মিষ্টি গান এই পর্বে আপনাদের জন্য।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা ছিলেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে এই সময়ের গান পর্বে। এই পর্বে নানান মিষ্টি মধুর বাংলা গানের মধ্য দিয়ে এই পর্বটি গিয়েছে। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে।

এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সমাজের সর্বস্তরের মানুষকে দিব্যাঙ্গদের ক্ষমতায়নের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দ্য স্মাইল ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। রাজ্যপাল জানান, দিব্যাঙ্গদের জন্য ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিটি বা আইডি UDID কার্ড প্রদান, মাসিক সামাজিক ভাতা এবং বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ পেনশন চালুর মতো একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ছাত্রছাত্রীদের ভালো ফলাফল করতে হলে ভালো পরিবেশ প্রয়োজন। আজ আগরতলার শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে বিজেপির 8 নম্বর টাউন বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে আয়োজিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশন সুষ্ঠুভাবে চালানোর জন্য বিরোধী সদস্যদের প্রতি সহযোগিতার অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, আগামীকাল থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হবে। আগামী 22 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে 7 দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। উৎসবকে কেন্দ্র করে আজ স্থানীয় বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন। উল্লেখ্য, এবছর খার্চি মেলার ভাবনা এক পের মাকে নাম। কেন্দ্রীয় নব ও পুনর্বিকরণ শক্তি মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, ভারত প্রথমবারের মতো লাদাখের পুগা ভ্যালিতে জিও থার্মাল অয়েল অর্থাৎ ভূতাপীয় কূপ চালু করেছে, যা দেশের প্রথম 1 মেগাওয়াট ভূতাপীয় বিদ্যুৎ প্রকল্পের জন্য প্রসারিত করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে মোকাবেলা হবে। ভারতীয় সময় আজ রাত 12:30 ফাইনাল ম্যাচ শুরু হবে। ফাইনাল ম্যাচ ঘিরে রাজ্যীয় ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় মৌচাক ক্লাব ও ত্রিপুরা পুলিশের আজকের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা গোমতী, দক্ষিণ ও সিপাহীজলা ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তরাখণ্ডে খুব ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মুজাফফরবাদ এবং উত্তরপ্রদেশের কিছু অংশে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উচ্চান্তে। চলে এলাম পরবর্তী পর্বে। আমাদের এবারের পর্ব হাত বাড়ালে বন্ধু। শ্রোতা বন্ধুরা, আজকে এই পর্বে আমরা কথা বলবো কিশোর বয়সের মানসিক সমস্যা নিয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতানুসারে 10 থেকে 19 বছরের ছেলে মেয়েদের বলা হয় কিশোর। উত্তাল সমুদ্রে জাহাজ চালানো নাবিকের পক্ষে যেমন কঠিন, কিশোর বয়সে নানা সমস্যা কাটিয়ে পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক হয়ে সমাজে মর্যাদা লাভ করাও ততোধিক কঠিন কাজ। মা বাবা ও শিক্ষকদের সঠিক ভূমিকা কিশোর কিশোরীদের সঠিক পথ নির্দেশ দেয়, এবং চিকিৎসক, সমাজসেবী ও আপনজনেরা ত্রুটি বিচ্যুতির হাত থেকে ওদের রক্ষা করতে পারে। সুস্থ সামাজিক পরিবেশ ওদের বেড়ে ওঠার জন্য অত্যন্ত জরুরি। পারিবারিক শৃঙ্খলা ও মূল্যবোধ ওদের মানসিক গঠনে অনেকটাই সাহায্য করে। শ্রোতা বন্ধু, আজকে এই পর্বে আমরা কথা বলবো কিশোর বয়সের মানসিক সমস্যা নিয়ে। আজকে আমাদের সঙ্গে থাকবেন একজন শিক্ষার্থী, যিনি কিশোর কৈশোর মানসিক স্বাস্থ্য নিয়ে এখনো পড়াশোনা করছে। দেখি ওনাকে লাইনে পাওয়া যাচ্ছে কিনা।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে হাত বাড়ালে বন্ধু পর্বে। আমাদের সঙ্গে রয়েছেন একজন শিক্ষার্থী, যিনি কৈশোর মানসিক স্বাস্থ্য নিয়ে পড়াশোনা করছেন। শুনতে পাচ্ছেন? হ্যালো।
1: হ্যালো।
0: হ্যাঁ, শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
0: আকাশবাণীর এফএম উজ্জয়ন্তের হাত বাড়ালে বন্ধু পর্বে আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি।
1: ধন্যবাদ আপনাকে।
0: আজকে আমরা এই পর্বে কথা বলছি কিশোর বয়সের মানসিক সমস্যা নিয়ে। এই বয়সে প্রথমে যেই সমস্যাটা সব মা বাবারা ফেস করে, সেটা হচ্ছে ছেলে মেয়েরা খাবার খেতে নানানভাবে বায়না করে। শিশুরা যেমন খাবার খেতে চায় না, ফাস্ট ফুডে ওদের মন অনেক বেশি যায়। এই ব্যাপারে আপনার কি মতামত রয়েছে, যেহেতু আপনি এই বিষয়ে চর্চা করছেন, পড়ছেন এই বিষয়ে?
1: হ্যাঁ, দেখুন, এ ব্যাপারে প্রথমে বলতে পারি যে অ্যাকচুয়ালি শিশু আর কিশোরদের মধ্যে যখন শিশু বয়সে থাকে ওরা, তো ওদের খাওয়া নিয়ে তো বায়না থাকবেই। তো যখন আস্তে আস্তে ওরা কিশোর বয়সে পদার্পণ করে, তখন ওদের খাবারের টেস্টের উপর ভিত্তি করে ওরা ডিফারেন্ট কাইন্ড অফ, ধরুন ফাস্টফুড যারা যেগুলি আছে আমাদের, তো ওইগুলির উপরে বেশিরভাগ স্বাদের জন্যই আকৃষ্ট হয়ে পড়ে। যেমন ধরুন বাইরে ফাস্টফুড, চাউমিন, চপ, সিঙ্গারা, কাটলেট, এগুলি ওদের এক একটা মুখের রুচি আনতে সহায়তা করে, সেই জন্য ওদের উপরে ওদের মানে আকর্ষণটা বেশি থাকে। যদিও অনেকগুলি বাইরের প্রোডাক্ট আছে যেগুলি এখনো আমাদের দেশে সেরকম ভাবে প্রচার হয়নি, যদিও বড় বড় সিটিতে বা শহরে আছে, যেমন ম্যাকডোনাল্ডস ধরুন, কেএফসি ধরুন, সেগুলি আমাদের শহরেও আছে। তো তারপরও আমাদের রাজ্যের যে সমস্ত কিশোরের বয়সের ছেলেমেয়েরা আছে, তারা অত তাড়াতাড়ি

0: ওইসবের মানে নাগালে আসতে পারে না, সেই জন্য কিছুটা হলো ওরা একটু সেফ আছে এই ব্যাপারটা নিয়ে। কিন্তু তারপরও আমার মনে হয় যে কিশোর বয়সে বিশেষ করে যে বয়ঃসন্ধিকাল, অর্থাৎ মানে ধরুন এই যে বললেন আপনি 10 থেকে 18 বছর বয়সের যে সমস্ত মানে কিশোর বা কিশোরীরা আছে, ওদের শরীরে হঠাৎ করে মানে বৃদ্ধি করতে থাকে, ওরা বড় হতে থাকে, তো ওদের খাওয়ার চাহিদাটা না তখন একটু বেড়ে যায়, খিদেটাও বেড়ে যায়। তখন মা বাবাদের একটু মানে এই ব্যাপারে একটু জানা উচিত যে তাদের তখন যখন খাওয়ার চাহিদাটা বেড়ে যায় তখন একটু খেতে তো দিতে হবে, তো অবশ্যই তারা বাড়ছে তখন বৃদ্ধি পাচ্ছে, তো কি ধরনের খাওয়ার দিতে হবে, কি কি খেলে ওদের হেলথ এর ভালো হবে, সেটার দিকে মা বাবারা একটু বা গার্ডিয়ানরা একটু নজর দিলে বেটার। আর এবং ছেলে মেয়েদের মানে কতটুকু বয়সে তাদের ওজনটা কতটুকু হবে সেটাও সবার জানা থাকা উচিত অ্যাকচুয়ালি, কারণ অনেক সময় বেশি আনহেলদি ফুড খেয়ে জাঙ্ক ফুড খেয়ে অনেকের ওয়েট গেইন হচ্ছে, মানে আনইউজুয়াল ফ্যাটি হয়ে যাচ্ছে, তো সেদিকে নজর রাখাটাও খুব বেশি দরকার আমার মনে হয় আর কি।
1: আচ্ছা, আরেকটা শব্দ যেটা খুব ইন জেনারেল এখন এই জেনারেশনে অনেক বেশি শোনা যাচ্ছে, ডিপ্রেশন, কথায় কথায় ডিপ্রেশন চলে আসা, এটা খুব চর্চিত শব্দ একটা, এই বিষয়ে কি বলবেন আপনি?
0: আচ্ছা, এই বিষয়ে অ্যাকচুয়ালি মানে কিশোর বয়সে যেসব ছেলে মেয়েরা আছে ডিপ্রেশন তো আজকাল সবাইরই হয় কম বেশ, কিন্তু মানে এই বয়সে ছেলে মেয়েরা যদি ডিপ্রেশনের ভোগে তাহলে সেটা সবচেয়ে বেশি দুশ্চিন্তাজনক, কেননা এই বয়সে ছেলে মেয়েদের সাধারণত পড়াশোনার সময়টা থাকে, মেইন পিক সময় থাকে পড়াশোনার ক্ষেত্রে, ওই সময় যদি ডিপ্রেশনে ভোগে তাহলে সেটা খুবই দুশ্চিন্তাজনক ফ্যামিলির জন্য বা গার্ডিয়ানদের জন্য। আর কিশোর বয়সে ছেলেদের তুলনায় মেয়েদের দেখা যায় যে একটু বেশি থাকে ডিপ্রেশনে, অ্যাপ্রক্সিমেটলি ধরুন 15-20% মানুষদের এই রোগটা বেশি থাকে, তারা বিভিন্ন ধরনের মুড সুইংস, আমরা যেটা কমন ওয়ার্ড এখন মুড সুইংস বলি, ওই ওইটা বেশি থাকে, কিছু ভালো না লাগা, ধরুন মনোযোগের অভাব, পড়াশোনার ক্ষেত্রে মনোযোগের অভাব, তারপর একটা খিটখিটে মেজাজ, ওই রকম সব থাকে আর কি সিমটমস। তারপরে ওদের এইসব কারণের জন্য রাত্রিবেলা ঘুম হয় না, ঘুম কম হয়, তখন দেখা যাচ্ছে যে তাদের ওজন কমে যাচ্ছে। হ্যাঁ, তো এইসব অবসাদ যদি দেখা দেয় সেটা স্বাভাবিকভাবে যদি কারোর চোখে পড়ে তো সেগুলিকে না এড়িয়ে গার্ডিয়ানদের উচিত এই সময়ের বাচ্চাদেরকে নিয়ে কোনো রকম রিস্ক না নিয়ে মানসিক চিকিৎসক, কারণ একটা মানসিক চিকিৎসকের কাছে যেতে গেলে হয়তো অনেক সময় ভাবে যে আমার ছেলে মেয়ে থরি পাগল যে আমি মানসিক চিকিৎসকের কাছে নিয়ে যাব, তাদেরকে কাউন্সেলিং করাবো, কিন্তু এটা এই এই বয়সে খুব বেশি নেসেসারি, কারণ হচ্ছে ওটা পড়াশোনার সময়, তাদের পরীক্ষার ফল রেজাল্ট এই সময় ভালো হতে হবে, সবাই চায় সব মা বাবারা, তো এইরকম যদি ডিপ্রেশনে ভুগে তো তারা সেই থেকে বেরিয়ে আসার জন্য একমাত্র তাদের কাউন্সেলিং এ পারে, তো অনেকের ক্ষেত্রে যদি বেশি হয় তাহলে ডক্টররা ভাবে যে কাউন্সেলিং করে সেটার সলিউশন বের করা যাবে নাকি ওদেরকে মেডিসিন দেওয়া প্রয়োজন, তো সাইকোথেরাপি হোক বা ওষুধের প্রয়োগের মাধ্যমে ওইটাকে কাটিয়ে দিতে পারে ডক্টররা, তো ডক্টরের সাথে কনসাল্ট করাটা সবচেয়ে বেশি জরুরি আমার মনে হয় আর কি।
1: আচ্ছা, বাহ, সুন্দরভাবে বুঝিয়ে বললেন আপনি ব্যাপারটা। আরেকটা শব্দ সেটা হচ্ছে সিজোফ্রেনিয়া, অনেকের কাছে এই শব্দটা পরিচিত আবার অনেকের কাছে খুবই অপরিচিত, এই ব্যাপারে বিস্তারিত যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একটু বলেন।
0: এই ব্যাপারটা নিয়ে যদি বলতে যাই তাহলে অ্যাকচুয়ালি মানে যে মানসিক ভারসাম্যহীনতা বা উন্মাদ হওয়ার পেছনে অ্যাকচুয়ালি সাধারণত আমরা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে জেনেটিক কিছু রিজন দেখি, এছাড়া মানে যদি জেনেটিক কোনো কারণ থাকে, বংশগত কোনো কারণ থাকে তাহলে হতে পারে, কিন্তু এছাড়া মানে এই ধরনের অবসাদ বেশিরভাগ যদি ঘুম কম হয়, মানে কোনো একটা জিনিস নিয়ে খুব বেশি উত্তেজনা থাকে, আবার মানে একটা জিনিস নিয়ে যদি কোনোভাবে শখ খায় যে এই জিনিসটা ওনার হয়তো মানে ওই বছর বাচ্চা ছেলে মেয়ে তো যদি কোনো একটা জিনিস নিয়ে শখ খায় তখন ওইটা নিয়ে বারবার ভাবতে থাকা, অনবরত ওই জিনিসটা নিয়ে কথাবার্তা নিজের মধ্যে বলতে থাকে, এরকম করতে থাকলে ওদেরকে আমরা মানে সাধারণত ভাবে চিহ্নিত করতে হবে যে ওই মানুষটা বা ওই বাচ্চাটা ওই রকম একটা রোগের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন ওই সমস্যাগুলিকে মানে আমরা এড়াতে গেলে আমাদের সাধারণত

স্বাভাবিক আমি যেটা এর আগে বললাম চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো কারণ চিকিৎসকের পরামর্শ যদি নিই তাহলে ওখান থেকে আমরা ওই বাচ্চাটাকে সুস্থভাবে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এমন অনেক দেখা গেছে যে অনেক মানসিক অবসাদ বা যে উন্মাদ এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা ধরুন তারপরে ওখান থেকে ওই সিচুয়েশন থেকে বেরিয়ে এসে তারপর ভালোভাবে ধরুন একটা গবেষণা করছে, এমন কোনো মানুষ আছে যে বা কোনো বাচ্চা আছে একটা ভালো বিষয় নিয়ে পড়াশোনা করছে, পড়াশোনা করার পর ওই জিনিসটা নিয়ে ভাবতে ভাবতে ভাবতে ভাবতে ওর একটা সাইকোপ্রেনি হয়ে গেছে যে মানে কি হচ্ছে বা এটা নিয়ে ডিপলি অনেকটা চিন্তা করতে করতে ওর রাতে ঘুম চলে গেছে, তারপর ও নিজে নিজে কথা বলছে, নিজে নিজে ক্যালকুলেশন করছে, এরকম অনেক হয়। তারপরে ডক্টরের সাথে কনসাল্ট করে ওই লোকটাই আবার ওই জায়গা থেকে বেরিয়ে এসে ওই গবেষণাটাকে এগিয়ে নিয়ে গিয়ে নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছে, এরকম ঘটনা কিন্তু আমরা শুনেছি। তো এরকম মানসিক সমস্যা বা রোগ যদি দেখা দেয় তাহলে আমরা সেই জিনিসটিকে গোপন রাখাটা একদমই ঠিক না। আর বাচ্চারাও সাধারণত হয়তো অনেক সময় মা বাবাকে বলতে পারে না। তো এই ধরনের জিনিসটা আমরা যদি লক্ষ্য

0: হয়, তাহলে ডক্টরের সাথে কনসাল্ট করে ওই লোকটাই আবার ওই জায়গা থেকে বেরিয়ে এসে ওই গবেষণাটাকে এগিয়ে নিয়ে গিয়ে নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছে, এরকম ঘটনা কিন্তু আমরা শুনেছি। তো এরকম মানসিক সমস্যা বা রোগ যদি দেখা দেয় তাহলে আমরা সেই জিনিসটিকে গোপন রাখাটা একদমই ঠিক না। আর বাচ্চারাও সাধারণত হয়তো অনেক সময় মা বাবাকে বলতে পারে না। তো এই ধরনের জিনিসটা আমরা যদি লক্ষ্য করি যে আমার ছেলে মেয়ে হোক বা কারোর অন্য কারোর ছেলে মেয়ে হোক আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে, তাহলে ডাক্তারের কাছে তাড়াতাড়ি নিয়ে গিয়ে সেটার চিকিৎসার ব্যবস্থা করে ওই রোগীটাকে কাউন্সিলিং করে সেখান থেকে বেরিয়ে নিয়ে আসার প্রবণতাটা আমাদের দেখাতে হবে, সমাজের সব প্রত্যেকটা মানুষকে সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে আর কি, আমার যেটা মনে হয়।
1: আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, আমাদের শ্রোতাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, কিশোর বয়সের মানসিক স্বাস্থ্য নিয়ে এত সুন্দর করে বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। শ্রোতাবন্ধু, আমাদের সঙ্গে ছিলেন একজন শিক্ষার্থী যিনি কৈশোর মানসিক স্বাস্থ্য নিয়ে এখনও পড়াশোনা করছেন বা গবেষণা করছেন বলা যেতে পারে। উনি অনেক কিছু বললেন, একদম বেসিক ব্যাপারগুলো যেগুলো হয়তো প্যারেন্ট হিসেবে আমরা অনেক সময় চোখে আমাদের পড়ে না বা অনেক সময় প্যারেন্টসদের চোখের আড়াল হয়ে যায়, সেই বেসিক ব্যাপারগুলো নিয়ে উনি আমাদেরকে বললেন। আরও শুনবো বিশেষজ্ঞদের কথা, তবে একটি গানের পর ফিরে আসছি আবারও। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ত।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে হাত বাড়ালে বন্ধু পর্বে। আজকে আমরা কথা বলছি কিশোর বয়সের মানসিক সমস্যা নিয়ে। যিনি যার সঙ্গে ফোনে কথা হয়েছে উনি তো বেসিক ব্যাপারটা বললেন, কিন্তু বিশেষজ্ঞদের মতে আরও কিছু পার্ট রয়েছে এই কৈশোর মানসিক স্বাস্থ্যের মধ্যে। তার মধ্যে একটা হচ্ছে এংজাইটি ডিসঅর্ডার। এই ওয়ার্ডটাও কিন্তু আজকাল অনেক বেশি শোনা যায়, খুব বেশি এংজাইটিতে ভোগে, অনেক বেশি প্যানিক অ্যাটাক চলে আসে। এংজাইটি ডিসঅর্ডার তথা চিন্তাজনিত রোগ, কি বলছেন বিশেষজ্ঞরা? বিশেষজ্ঞরা বলছেন চিন্তাজনিত রোগ শুধু কিশোরদের নয়, সাধারণ মানুষের মধ্যে 8% লোক এই সমস্যায় ভোগে। মানসিক চাপ থেকে চিন্তা হয় এবং তার থেকে দেখা দেয় শরীরে ব্যথা, ঘুমের ব্যাঘাত, নিরুৎসাহতা, খিটখিটে মেজাজ, অমনোযোগিতা, অনেক কিছু। তবে চিন্তাজনিত রোগ আবার অনেক রকমের হয়। জেনারেলাইজড এংজাইটি ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, স্পেসিফিক ফোবিয়া, সোশ্যাল ফোবিয়া, সেপারেশন এংজাইটি, সিলেক্টিভ মিউটিজম অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এগুলোকে সাধারণ অর্থে আমরা সূচিবায়ু বলি। বিভিন্ন জনের বিভিন্ন রকমের ফোবিয়া থাকে। এই ধরনের রোগীরা বারবার হাত ধোয়, বারবার গিয়ে দরজা বন্ধ হয়েছে কিনা দেখে। যদি সংক্ষেপে এই রোগকে বলা হয় সেটা হচ্ছে OCD। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা PTSD, এই রোগে মারাত্মক কোনো ঘটনা যেমন খুন হওয়া ইত্যাদি চাক্ষুষ করার পর শিশু বা কিশোরের মনে যে ভয় বা চিন্তা হয় তার থেকে নানান রকমের লক্ষণ দেখা দেয়। স্পেসিফিক ফোবিয়ার মধ্যে রয়েছে যেমন স্কুলে না যাওয়া, সেপারেশন এংজাইটিতে যেমন অন্য কোথাও উচ্চশিক্ষার জন্য পিতা মাতা বা বন্ধুদের কাছ থেকে দূরে চলে যাওয়ার জন্য যে সমস্ত লক্ষণ দেখা দেয়। সিলেক্টিভ মিউটিজমের রোগীরা মা বা অন্য এক দুইজন ছাড়া অন্য কারোর সাথে কথা বলে না বা মেশে না। এংজাইটি ডিসঅর্ডার প্রতিরোধ করার জন্য কারণ অনুসন্ধান করে মানিয়ে নেওয়া অভ্যাস করতে হবে। তাছাড়া মনোবিজ্ঞানীরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দেন এবং SSRI জাতীয় এন্টি ডিপ্রেশন ওষুধ প্রয়োগ করা হয়। অনেক কিছু রয়েছে এই মেন্টাল হেলথ নিয়ে। শুধু যে কিশোর বয়সে মানুষ মেন্টাল হেলথ নিয়ে ভুগছে তা কিন্তু নয়, ডিপ্রেশন কিন্তু ডে বাই ডে অনেকটাই বেড়ে যাচ্ছে। কাজের চাপ, ফিনান্সিয়াল চাপ, পারিবারিক চাপ, সব কিছু নিয়ে কম বেশি কিন্তু আমরা সবাই, শুধু কিশোররা না, আমরা সবাই কম বেশি এংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেশন সবাই ভুগছি। তবে কিশোর বয়সে এই লক্ষণগুলো যদি দেখা যায় তাহলে শুরু থেকে ট্রিটমেন্ট করা উচিত বলে বিশেষজ্ঞরা মনে করে। তাহলে কি হয়, সব কিছু মানিয়ে নেওয়ার সেই ক্ষমতাটা সে খুব তাড়াতাড়ি অর্জন করতে পারে যদি শুরু থেকে সেই ট্রিটমেন্টটা স্টার্ট হয়। শ্রোতা বন্ধু, আজকে কিশোর বয়সের মানসিক সমস্যা নিয়ে কথা বলছি হাত বাড়ালি বন্ধু পর্বে। জানবো আরও কিছু বিশেষজ্ঞদের কথা, তবে একটি গানের পর। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে হাত বাড়ালি বন্ধু পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কু।

শ্রোতা বন্ধুরা, কথা বলছিলাম হাত বাড়ালে বন্ধু পর্বে কিশোর বয়সের মানসিক সমস্যা নিয়ে। শ্রোতা বন্ধু, যতটুক আমরা শুনলাম আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে, চিকিৎসকের ভূমিকা হবে বন্ধু সুলভ আর অভিভাবক সুলভ। চিকিৎসক বাচ্চাদের শারীরিক কোনো সমস্যা থাকলে তা চিকিৎসা যেমন করবেন, তেমনই মানসিক কোনো চাপ বা সমস্যা যদি থাকে সেটাও কিন্তু একান্তভাবে ওদের সাথে আলোচনা করে কাউন্সিলিংয়ের মাধ্যমে সমাধান করতে পারেন। বিশ্বের

উন্নত দেশগুলিতে 18 বছর বয়স অবধি কিশোরদের সাধারণত শিশু বিশেষজ্ঞরাই কিন্তু স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেন। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলিতে শিশুর সংখ্যা অধিক হওয়ায় 12 বছর অবধি শিশুদের শিশু বিশেষজ্ঞরা দেখেন। তবে বর্তমান পরিস্থিতিতে কিশোরদের সমস্যাদি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স তথা IAP 18 বছর বয়স অবধি কিশোরদের দেখভালের দায়িত্ব নেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা ছিলেন 101.6 MHz FM উজ্জয়ন্তে হাত বাড়ালে বন্ধু পর্বে। আশা করছি পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 MHz FM উজ্জয়ন্তে।

চলে এলাম শ্রোতা বন্ধুরা, আপনাদের পছন্দের পর্ব আজ রাতে পর্বে। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উচ্চয়ন্তে আজ রাতে পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা। একেবারে একটা নতুন একটা টপিক, একটা নতুন গল্প নিয়ে এসেছি, কিছু অনুভূতি আর এক বালতি পজিটিভিটি নিয়ে আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা চলে এসেছি আপনাদের প্রিয় স্টেশন FM উজ্জয়ন্ত 101.6। আশা করি যে যেখানে আছেন জমি আছেন। শ্রোতা বন্ধু, যদি দিনের শুরুটা বা মাঝখানটা একটু আধটু গড়বড় হয়েও থাকে, তাতে কোনো প্রবলেম নেই, কারণ আজ আমাদের আড্ডার বিষয়টাই হলো শেষ ভালো। ওই যে একটা প্রবাদ আছে না, শেষ ভালো যার সব ভালো তার, এটাই আজকে আমাদের বিষয়। দিনটা যেমনই কাটুক না কেন, দিনের শেষটা যাতে একটা মিষ্টি হাসি দিয়ে শেষ হয়, সেই দায়িত্বটা আজকে কিন্তু আমার এবং আপনার দুজনেরই। আমরা অনেকেই আছি যারা জীবনের ছোটোখাটো ধাক্কা বা খানাখন্দ দেখলেই ভাবি ব্যাস সব শেষ, সব মাঠে মারা গেল। কিন্তু সত্যি কি তাই? একটা সিনেমায় প্রথমার্ধ খুব বোরিং হলেও ক্লাইম্যাক্সটা যদি ফাটাফাটি হয়, থিয়েটার থেকে বেরোনোর সময় আমাদের মুখে কিন্তু ওই হাসিটুকুই লেগে থাকে। অথবা ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে রান না উঠলেও লাস্ট ওভারে গিয়ে যদি একটা ছক্কা মেরে ম্যাচ জেতানো যায়, লোকে কিন্তু ওই ছক্কাটাকেই মনে রাখে। জীবনটাও তো ঠিক এই রকমই, শুরুটা কেমন ছিল সেটা দিয়ে পুরো জার্নিটা বিচার করা যায় না, আপনি শেষটা কিভাবে করছেন সেটাই আসল। শুনবো সেই গল্প যেখানে হয়তো আপনি ভেবেছিলেন সব শেষ, লাইফ শেষ, আমার লাইফে আর কোনো এক্সপেকটেশন নেই, আমি আর কিছু ভাবতে পারছি না, সব শেষ, যা হবে দেখা যাবে, বেঁচে থাকলে বাঁচবো, না বেঁচে থাকলে তো শেষ, সবই শেষ। কিন্তু শেষ মুহূর্তে এসে বাজিমাত করেছেন। আপনার জীবনে যদি এরকম গল্প থাকে বা আপনার দেখা

0: যদি এরকম কোনো গল্প থাকে অবশ্যই কিন্তু আজকের আজ রাতে পর্বে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা। আমাদের আজকে কিন্তু ফোন লাইন প্লাস হোয়াটসঅ্যাপ দুটোই খোলা রয়েছে। আমাদের ফোন নাম্বার 0381-232-6253। তাছাড়া আরও একটি নাম্বার রয়েছে 9485-007172। আর হোয়াটসঅ্যাপ নাম্বারও বলে দিই 9402169965। শেয়ার করুন আপনার অনুভূতি, যেখানে আপনি ভেবেছিলেন শেষ, আমার লাইফটাই শেষ, বাট স্টিল ইউ আর গোয়িং অন, লাইফ ইজ গোয়িং অন। আপনি হয়তো স্বপ্নেও ভাবেননি, বাট শেষ মুহূর্তে একটা ম্যাজিক আপনার লাইফে ঘটেই গেছে। শুনবো আপনার সেই গল্প। কথা বলতে বলতে একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, দেখি কে রয়েছে। না, নিতে পারলাম না। অনুরোধ করব শ্রোতা বন্ধু, যিনি ফোন করেছিলেন তিনি আরও একবার ফোন করবেন। তবে আরও একটি অনুরোধ রয়েছে, আপনারা অনুষ্ঠান শুনে তারপরে কিন্তু ফোন করবেন এবং প্রসঙ্গে থাকবেন, প্রসঙ্গেই কথা বলবেন। আজকে আমার আজ রাতে পর্বের বিষয় শেষ ভালো, অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার। ফোন লাইন খোলা রয়েছে, ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, আমি জয়নগর দশমীঘাট থেকে দেবী সেনগুপ্তা বলছি।
0: বলুন।
1: শেষ ভালো ম্যাডাম, অঙ্কিতা ম্যাডাম না অঙ্কুরিতা?
0: অঙ্কুরিতা।
1: হ্যাঁ, শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন।
1: শেষ ভালো যার সব ভালো। জীবনে কাটপুতলির মধ্যে দিয়ে চলছে জীবনটা, নানা রকম, আজকে ভালো কালকে মন্দ, এটা তো মানব জীবনই থাকে। হ্যাঁ, উঠানামা। ঘাতপ্রতিঘাতের মধ্যে আমার পারিবারিক দেওরে পুরো বাড়ি নিয়ে গেছে। এটা আমি আরেকদিন বলছিলাম, শুনছেন কিনা? আমার হাজবেন্ড নিয়ে কলকাতা গেছে, এই ফাঁকে দেওর যায় মারে দিয়ে বাড়ি লেখাই লেছে, 5 ঘন্টা বাড়ি আগরতলা শহরে, 1 নম্বর গল্লি জয়নগর বাজারের লোকে, বটতলা বাজারের লোকে বাড়ি নিয়ে গেছে। বাড়ি নিয়ে ভোগ করতেছে, আমি 25 বছর ধরে বুঝছেন।
0: আচ্ছা,
1: শেষ দেখার জন্য, ওই যে শেষ ভালো যার সব ভালো, দাদারা বলল কেসে যেমন থাকতাম, চলে আসো এইভাবে নিয়ে আইলো আমার। ৬,০০০ টাকা দিয়ে ভাড়া থাকি। হ্যাঁ, আর ওরা এইভাবে বাড়ি বুক করতেছে, এখন আর কি ধরিয়েছে, তখন তো ২,০০০ বাড়ি লাগাইয়া, এখন তো কত করা করি, একটা যদি কারোর সার্ভাইভাল গোপন করে, সঙ্গে সঙ্গে আয়া সবাই দেখে করে প্রতিবাদ করে, সরকার ভাবে, সরকারি ভাবে, কিন্তু আমি তো বেশি না, একা লড়ে কি করে, ওই মাস ম্যাডাম আমি অপেক্ষায় আছি, সব ভালো যা শেষ শেষ দেখার জন্য বসে আছি।
0: একদমই, আপনারও শেষ ভালো থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি। সবাই এটাই ভাবে, অনেকে এটাই চিন্তা করে থাকে যে দেখি কত দূর যেতে পারি, হয়তো শেষটা ভালো হবে, এখন সহ্য করছি, পরে একদিন সুখের মুখ অবশ্যই দেখব। কিন্তু অনেকে হঠাৎ করে হাল ছেড়ে দেয়, এবার আর আমার লাইফে কিছু নেই, সব শেষ। বাট একদিন সূর্যের আলো এসে ওনার ঘরে ঢোকে এবং সব কিছু জাদুর মতো সুন্দর হয়ে যায়। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার ম্যাডাম।
0: কে রয়েছেন শ্রোতা বন্ধু?
2: আমি সুমন মৌর্য বলছি, জলাবাড়ি থেকে।
0: বলুন।
2: আজকে একটা খুবই ভালো প্রসঙ্গ রেখেছেন,

0: ছোট কিছু বলতে চাই।
1: হুম বলুন।
0: শেষ ভালো যার সব ভালো।
1: হুম
0: এই প্রবাদটি কোনো কাজের শেষ ফল ভালো হলে আগের সব কষ্ট বা ভুল বা সমস্যা তেমন গুরুত্বপূর্ণ থাকে না।
1: হ্যাঁ
0: জীবনে আমরা অনেক সময় বাধা ব্যর্থতা বা দুঃখের মধ্যে দিয়ে যাই, কিন্তু যদি সেই পর্যন্ত সফল হতে পারি তখন সেই কষ্টগুলি আমাদের মাঝে শক্তি যোগায়।
1: শ্রোতা বন্ধু, অনুষ্ঠান শুরুর আগেও বলেছি আপনার লাইফের এক্সপিরিয়েন্স আজকে এই পর্বে আপনারা আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আপনার জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে হয়তো এক মুহূর্তের জন্য ভেবেছিলেন শেষ, আমার আর কোনো আশা নেই, আমার জীবনের প্রতি বা আমার কাজের প্রতি বা কারোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অনেকভাবে আপনি ভেবে দেখেছেন যে এবারেই শেষ, আর কোনো আশা নেই, বাট একদিন একটা ম্যাজিকের মতো কিছু সুযোগ আপনাকে আবার নতুন করে বাঁচতে শিখিয়েছে। সেই ঘটনা হয়তো আপনার লাইফে ঘটেছে বা আপনি দেখেছেন এরকম ঘটনা ঘটতে, সেই এক্সপিরিয়েন্স সেই অভিজ্ঞতাগুলো আপনারা আজকে আমার সঙ্গে এই পর্বে শেয়ার করতে পারেন। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
1: কে রয়েছেন?
2: আমি কৃষ্ণ মহাশয় তোমার থেকে। দিদি
1: বুঝতে পারিনি নামটা বলুন। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনুন, অনুষ্ঠান শুনে ফোনটা করুন, কারণ অনেকেই হয়তো ফোন লাইনে চেষ্টা করতে থাকে, যদি বিষয়টা ভালো লাগে তাহলে ওরা কথা বলতে পারবেন। সেই কারণে আপনারা একটু অনুষ্ঠানটা চালিয়ে অনুষ্ঠানটা শুনুন, তারপর অবশ্যই এই বিষয়ে কথা বলবো। নমস্কার, কে রয়েছেন?
3: আমি মণিপাল বলছি।
1: বলুন। হ্যালো।
3: ভালো যা সব ভালো তার।
1: হ্যাঁ
3: কথাটা প্রলাপ আছে। তবে আমি মনে করি ক্ষণস্থায়ী জীবনে সংগ্রাম করাই শ্রেয়। তো আমি আমার জীবনে আমি অনেক সংগ্রাম করেছি এবং চলার পথে অনেক ঠকেছি, অনেক কিছু আমার হারিয়ে কেড়ে নিয়েছে, কিন্তু ঈশ্বরকে ঈশ্বর দিলে পুরায় না, লোকে দিলে কুলায় না। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। তো আমি কিন্তু হাল ছাড়িনি, আমি সবকিছু ঈশ্বরের কাছে জানিয়েছি, ঈশ্বরকে বন্ধু ভেবেছি, উনি আমার বন্ধু চলার পথে, উনি আমার গুরু, উনি আমার পিতা। তো আমি জানিয়েছি ঈশ্বর আমার তো কেড়ে নিলে কি হবে, নিক, আমার মা বলছেন ঠকবে, কাউকে ঠকাবে না, তো নিয়েছে ঠিকই কেড়ে। একটু সংকটজনক অবস্থায় পড়েছিলাম মাঝখানে, কিন্তু সেই সংকটটা কাটিয়ে দিয়েছে আমাকে আমার গুরু, আমাকে আবার সে যে কোনোভাবে হোক আমাকে সে আবার ঘুরিয়ে দিয়েছে। এই যে ঠকানোটা খুবই খারাপ, আমার তো ছেলে নেই, আমার মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে, ছেলে থাকলে এটা হতো না, মেয়ে তার সংসার নিয়ে আছে, আমি যার জন্য আমি আমার গুরুকে আমি কোনো সময় সন্তান ভাবি, কোনো সময় আমি গুরু, আমার সে মিশনে আমার গুরু, ঘরে সে আমার সন্তান, বাইরের জগতে সে আমার বন্ধু, তাকে আমি সবকিছু জানিয়েছি, কিন্তু আমার সে কিন্তু আমার সব আমাকে ঘুরিয়ে দিয়েছে। এটা পাওয়ার আশা ছিল না আমার, কিন্তু কিভাবে যে পেয়ে গেলাম এটা জানি না, আমি নিজেও আমি বুঝতে পারিনি, এটা যে হবে মিরাক্কেল একটা। তো আমার কর্তা ছিলেন সদা শিব, খুব শান্ত প্রকৃতির ছিলেন, ভালো চাকরি করতেন, বড় চাকরি করতেন, সেই দিয়ে আমরা চলেছি, কিন্তু ত্রিপুরাতে এসে বাড়িঘর করে একটু সমস্যায় পড়ে গেছিলাম। এটা আমার জায়গা জমি আমার সব আমার নিয়েছে, যে কোনো ভাবে হোক আমার নিয়েছে, আমার প্রিয়জন আমারই পরিবারের লোক, কিন্তু আমি কিছু বলতে পারিনি। কিন্তু আবার আইনতভাবে একটা এইটা ওটা আবার কিন্তু আমি আইনতভাবে আমি কিন্তু পেয়ে গেছি, সব ঈশ্বর করিয়েছে। তাই ভাবি গুরু তোমার কত দয়া জানায় দিয়ে।

0: ও ভোগ ভরে ডাকি তোমায় ডাকিতে দিও। এই গুরুর কাছে বলি ভজন সাধন নাহি আমার, দাস করে রাখো তোমার, একলা প্রাণে ভয় করি তাই চরণে স্থান দিও, গুরু তোমার দয়া কত জানায় দিও। রাখলাম, নমস্কার।
1: নমস্কার, খুব ভালো থাকবেন। আকাশ জুড়ে যখন মেঘ জমে আমরা ভাবি আলো বুঝি আর ফিরবে না, কিন্তু ঝড়ের শেষে যখন একটা রামধনু ওঠে তখন আগের ওই কালো মেঘের কথা আমরা সত্যিই ভুলে যাই। আজকের আজরাতে পর্বের বিষয়টাও ঠিক তাই, শেষ ভালো, অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার, আমরা সেই ভালো শেষটার অপেক্ষায় থাকি। হতেও পারে আমাদের লাইফটাও একটু মাইন্ড ব্লোয়িং হয়ে যেতে পারে। আমরা অনেক সময় জীবনের মাঝপথে এসে হাঁপিয়ে উঠি, যে কোনো কারণে হতে পারে, কোনো সম্পর্কে ভাঙন ধরলে বা পরীক্ষায় নাম্বার কম পেলে বা চাকরিতে হয়তো মন মতো সাফল্য না পেলে, মনে হয় গল্পটা এখানেই শেষ। কিন্তু সত্যি বলতে কি জানেন, যতক্ষণ না সবটা ঠিক হচ্ছে ততক্ষণ কিন্তু গল্প শেষ হয় না। সিনেমার হ্যাপি এন্ডিং হতে একটু সময় তো লাগেই, বলুন, শুনবো আপনাদের অভিজ্ঞতা। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার, আমি জীবনানন্দে রতন দাস বলছি।
1: বলুন।
2: এই প্রসঙ্গ হচ্ছে শেষ ভালো যার। দেখুন ম্যাডাম, আমি একদম সাধারণ একটা ছেলে, আমি একদম কৃষকের ছেলে। আমার অরিজিনালি বাড়ি তেলিয়ামুড়াতে, আমি এখানে জীবনানন্দে একটা বাড়ি করেছি।
1: আচ্ছা।
2: 2012-এর শেষ দিকটা আর 13-এর প্রথম দিকটা আমার জন্য এত কালো ছায়া নেমে এসেছিল আমার জীবনে। আমি হয়তো এমন ভেবেছিলাম হয়তো নিজেকেই এই সুন্দর পৃথিবীটা থেকে লুকিয়ে ফেলব, বুঝতে পেরেছেন? হয়তো এমন ভেবেছিলাম যে আমি নিজেকেই লুকিয়ে ফেলবো, কেননা আমার এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমার মতো ব্যক্তির কি করব আমি বেঁচে। আসলে আমি কাউকে আমার মনের কথা বিশ্বাস করাতে পারি না, আমি ব্যক্তিটা কিরকম সেটাও বিশ্বাস করাতে পারি না, আমি কি চাই সেটাও বিশ্বাস করাতে পারি না, আমি যেটা ভাবি মানুষ তার উল্টোটা ভাবে আমাকে নিয়ে। এরকম একটা ষড়যন্ত্র শিকার হয়েছিলাম যার জন্য আমি একদম মানুষের যে শেষ যাত্রা হয় ওই যাত্রার পথে আমি চলে গিয়েছিলাম। হয়তো আর এক সেকেন্ড সময় যদি আমি পেতাম হয়তো আমি আজকে আপনার সঙ্গে কথা বলতে পারতাম না, আমি হয়তো ওই ওই রাজ্যে ওই দেশে চলে যেতাম। হয়তো আজকে আপনাদের সবার আশীর্বাদ আমার মাথার উপর ছিল বলে আমি আজকে বেঁচে আছি। আর ওই সিদ্ধান্ত তো আমি নিজে নিয়েছিলাম যে না, আমার বাঁচার কোনো অধিকার নেই, দেখা গেল না ঈশ্বর আমাকে ছাড়েনি। আর যারা আজকে সব শ্রোতারা যারা শুনছেন ওদের বা আপনাদের আশীর্বাদে হয়তো আমি আবার নতুন জন্ম দিয়েছি। তো এটাই তো, এই যে আমার পেছনে যে একটা ষড়যন্ত্র হয়েছিল তার পেছনে একটাই ছিল কারণ, আমি 2013-তে একটা আমি নিজের জন্য এখন বর্তমানে আমি যে বাড়িতে আছি এই বাড়িটা কেনার আমার কেনা হয়েছিল।
1: আচ্ছা।
2: আমি একটা ছোট ব্যবসা করি, ব্যবসা করে আমার দুটো মেয়ে নিয়ে আমি সংসারে আছি। আমার কোনো মানে একটা জিনিস দেখুন, আমরা আমি একটা মেকানিক লাইনের ব্যক্তি, মানে টু হুইলারের একটা মেকানিক। আমার মেকানিক এমন কোন ব্যক্তি নেই যারা যাদের মানে সন্ধ্যার পরে একটু বন্ধু বান্ধব নিয়ে আড্ডা, বন্ধু বান্ধব নিয়ে একটু জোনাসি করা বা এসব করার একটা ইয়ে না থাকে। কিন্তু আমার আমি এর থেকে আলাদা, বুঝতে পারছেন তো? আমি পান জিনিস এসব কোনো কিছুই আমি নেই, যার জন্য আমি ওই রকম বন্ধুদের সঙ্গ দিতে পারি না। হ্যাঁ, ওইটাই হয়তো আমার কিছু কিছু, আমি পরে পরবর্তী সময় ভাবছি যে ওইটাই হয়তো আমার মানে ভুল, মানুষ আমাকে ভুল বুঝছে। হ্যাঁ, তো যাই হোক

0: সময়টা 2013 তে যে পরিস্থিতি আমার সৃষ্টি হয়েছিল যখন আমি মাটিতে নেই, এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন আমার মতো এরকম পরিস্থিতির সম্মুখীন যেন কাউকে না হতে পারে। কেননা আমি এত মানে এতভাবে আমি হারিয়ে গেছিলাম যে আমি একদম বেঁচে থাকার কোনো পথই পাচ্ছিলাম না। কষ্ট করে মাটি কিনেছিলাম যে না এটার মধ্যে মেয়ে দুটোকে নিয়ে জীবন কাটা করতাম, কিন্তু আজকের দিনে দেখুন তোর আমাকে আবার ফিরিয়ে রেখে না, তোর সময় এখনো হয়নি। তো এবার দেখুন কি হয়েছে, যারা যাদেরকে যাদেরকে যাদেরকে আমি আমার পেছনে ষড়যন্ত্রের জন্য দাঁড়িয়েছিল, চার চারটা দেখছি এদের বয়স হবে কত, বড়জুর আপনার 30-35 বছর, চার চারটা দেখছি লোক ছেড়ে চলে গেছে, তো বাজেভাবে মরেছে ওরা, মানে একদম আমি ঈশ্বরের কাছে এসে ঈশ্বরের কাছে অনেক সময় বসে চোখের জল ফলা, ঈশ্বর তুমি এদেরকে এত বড় শক্তি দিলে, এত কষ্ট দিয়ে এদেরকে নিয়ে গেলে, চার চারটা লোক, এটুকু আপনার কাছে শেয়ার করলাম। তবে আমি এটুকু বুঝেছি যে সত্যের দিকে থাকলে কষ্ট হয়, কোনো অমঙ্গল হয় না, তার ফলটা একটু পেতে একটু দেরি হয় কিন্তু তার ফল নিশ্চয়ই পাওয়া যায়। এটুকু আপনার সাথে বললাম, ভালো থাকবেন, প্রণাম নেবেন,
1: শুভরাত্রি, ভালো থাকবেন। এই যে একটু আগে বললাম, অনেক সময় জীবনের মাঝপথে এসে আমরা সত্যি হাঁপিয়ে উঠি, হয়তো মানে নিজেকে ক্ষতি করার চেষ্টা করি যে এখন আর কোনো আশা নেই। আসলে আমাদের জীবনের ক্যানভাসটাও একই রকম, শুরুতে হয়তো একটু ভুল রং পড়ে যায়, কিন্তু শেষটানে যদি তুলির ছোঁয়াটা ঠিক পড়ে তবে কিন্তু পুরো ছবিটাই সুন্দর হয়ে ওঠে। শ্রোতা বন্ধু, আজকের এই আজ রাতে পর্বে আমরা কথা বলছি শেষ ভালো, আপনাদের অভিজ্ঞতা শুনব এই বিষয়ে, তবে একটি গানের পর ফিরে আসছি, সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM জয়ন্ত।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। এই পর্বে আজকে আমরা কথা বলছি শেষ ভালো নিয়ে। কথা বলতে বলতে একটি মেসেজ চলে এসেছে হোয়াটসঅ্যাপে, যার শেষ ভালো তার সব ভালো, কথাটা ঠিক, কিন্তু সেই শেষটা ঠিক কবে সেটা বোঝা একটু দায়। ধরো কোনো স্টুডেন্ট যদি প্রথম দিকের পরীক্ষায় ফলাফল খুব ভালো না হয়, কিন্তু বছর শেষের ফলাফল যদি ভালো হয়, তাহলে আমরা সবাই বলি, যাক শেষ ভালো তো সব ভালো। কিন্তু ঠিক তারপর আবার এক নতুন শুরু, নতুন ক্লাস, আরও অনেক পরীক্ষা। যেহেতু আমি একজন টিচার, সব বিষয়ে আমার বাচ্চাদের কথাই মনে পড়ে। আর খুব সিরিয়াস কিছু বলতে গেলে বলা যায়, আমি একটা প্রাইভেট স্কুলের টিচার ছিলাম। গত বছর শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে চাকরিটা ছাড়তে হয়েছিল। তখন শরীর খারাপ থেকেও বেশি মনটা খারাপ হয়ে গিয়েছিল। আমি পড়াতে ভীষণ ভালোবাসি, তাই মনে হতো কে জানে আমি আবার কবে সেই কাজে ফিরতে পারবো। কিন্তু ওই যে সবাই বলে শেষ ভালো তো সব ভালো, আমার ঠাকুরের আশীর্বাদ আমায় এটুকু সুস্থ করেছেন যে আমি আবার অন্য একটি প্রাইভেট স্কুলে কাজ করছি। ঠাকুরকে বলি তোমারও সব ভালো হোক, ভালো থেকো চন্দ্রিমা ঘোষ, ধলেশ্বর কল্যাণী, আগরতলা। তুমিও খুব ভালো থেকো চন্দ্রিমাদি। খুব সুন্দর করে লিখে পাঠিয়েছে, এত সুন্দর একটা মেসেজ। তোমারও খুব ভালো হোক, তুমিও এইভাবে তোমার পছন্দের কাজটা চালিয়ে যাও। শুনবো আরও শ্রোতাদের কথা। শ্রোতা বন্ধু রয়েছেন ফোনে। নমস্কার, কে রয়েছেন? কে রয়েছেন শ্রোতা বন্ধু? শ্রোতা বন্ধু, অনুরোধ করব যারা ফোন করবেন একটু স্পষ্ট করে, যাতে সাউন্ডটা ক্লিয়ার আসে, সেইভাবে ফোনে কথা বলবেন। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে নূর আলম বলছি।
0: বলুন।
1: দিদি দেখুন, বিষয়টা আমার ক্ষেত্রেই প্রযোজ্য। আমি ঠিক এই পার্টিকুলার অবস্থার মধ্যে আমি অনেক সংগ্রাম করে ওই যেটা আপনার প্রসঙ্গ শেষ বলার

0: খুব ভালো। আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি 1982 সালে, পরীক্ষার পরে পড়াশোনা করার মতো কোনো স্কোপ পাইনি, বুঝলেন।
1: হুম হুম
0: সাংসারিক এমন অবস্থা যে আমার কিছু করতে হবে, আমি সংসারে বড়, আমার দুই দাদা ভাই দুজন, দুই বোন, আমি বড়, কিছু করতে হবে। আর্থিক অবস্থা খুব একটা ভালো না। হ্যালো
1: হুম
0: হ্যালো,
1: হ্যাঁ শুনতে
0: হ্যাঁ,
1: পাচ্ছি,
0: কিছু
1: বলুন।
0: একটা করতে হবে। হ্যাঁ, যে আমি সেই 82 সাল থেকে আমি একটা মুদিখানার দোকান করেছিলাম,
1: আচ্ছা
0: মানে খুব অনটনের মধ্যে, বুঝলেন।
1: হুম
0: যে তখন থেকে আমি চালিয়ে গেছি, বড় দিদির বিয়ে দিয়েছি, ছোট বোনের বিয়ে দিয়েছি, ভাইয়ের বিয়ে দিয়েছি, আমি বিয়ে করেছি, মানে পুরো ডেফিসিট ছিল সংসারটাই।
1: হুম
0: শত প্রতিকূল অবস্থার মধ্যে সংগ্রাম করে তারপরে আমার বিয়ে, পর আমার তিনটে কন্যা সন্তান, তিনটে কন্যা সন্তান, মানুষ সাথে ভীষণ ভাবে কষ্ট পেয়েছিলাম। ইদানিং তিনটে কন্যা সন্তানের বিয়ে দেওয়ার পরে আমার মাটির বাড়ি খড়ের চালের বাবা কাকার বাড়ি ছিল,
1: আচ্ছা
0: সেই বাড়িতে গিয়ে বিয়ে দিলাম তিনটে কন্যা সন্তানের।
1: হুম
0: তারপরে আমি ফাঁকিয়ে পাকা বাড়ি করেছি, কি করে সম্ভব দিদি আমি বলতে পারবো না, এটা ঈশ্বরই একমাত্র পারে।
1: হুম
0: এখন আমার কিন্তু শেষটা সত্যিই খুব ভালো, আমি মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, সব দিক থেকে সুস্থ হয়ে, বিরাট কিছু করতে পারিনি কিন্তু মানসিক ভাবে শান্তিতে আছে,
1: সেটাই
0: ভালো আছে।
1: সবচেয়ে বড় ব্যাপার, মানসিক
0: হ্যাঁ,
1: শান্তি।
0: এটাই বললাম দিদি, ভালো থাকবেন, ধন্যবাদ।
1: ভালো থাকবেন।

0: শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন আজ রাতে পর্বে। এই পর্বে আমরা কথা বলছি শেষ ভালো নিয়ে। যখন পরীক্ষার খাতায় পুরো 3 ঘন্টা ধরে পেন কামড়ে বসে থাকার পর লাস্ট 5 মিনিটে যখন বন্ধুর খাতা দেখে দুটো MCQ রাইট করে দেওয়া যায়, তখন মনের ভেতরে যে শান্তিটা হয় সেটাকে আপনি কি বলবেন? ওটাই তো শেষ ভালো যার সব ভালো তার। কিংবা ধরুন সারা দিন ট্রাফিকে জ্যাম, রোদে পড়লেন, বাসের ভিড়ে চ্যাপটা হলেন, কিন্তু বাড়ি ফিরে মায়ের হাতের গরম লুচি আর আলুর দম পেলেন, ব্যাস সারা দিনের সব কষ্ট এক নিমেষে ভ্যানিশ। তাই ইম্পর্টেন্ট কিন্তু সেই শেষটা যদি ভালো হয় তাহলে দেখবেন সব ভালো। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার।
0: নমস্কার,
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা
1: অঙ্কুরিতা ম্যাডাম, আমি আগরতলা শ্রীনগর থেকে সুশীল কুমার দাস বলছিলাম।
0: বলুন।
1: কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এটি একটি প্রবাদ বাক্য বটে। কিন্তু অনেকের মুখে এটি শোনা যায়। আমাদের জীবনের যে 4টি ধাপ আছে, ঐশ্বর্য, বন, প্রৌঢ়, বার্ধক্য, এর মধ্যে কিন্তু অনেককে দেখা যায় 4টি ধাপে কিছু না কিছু অসুবিধার সম্মুখীন হয়। আমি একদম আমার এক বন্ধুকে দেখেছি, খুব প্রতিষ্ঠিত ছিল, প্রচুর সম্পত্তির মালিক, সুন্দরভাবে কিন্তু জীবনটা কাটাচ্ছিল। এই সম্পত্তি আস্তে আস্তে অর্থের প্রাচুর্যে থেকে সব ভোগ করা শুরু করে দিয়েছে। এই সম্পত্তি আজকে বিক্রি করছে, কালকে বিক্রি করছে, আস্তে আস্তে তার সম্পদও কিন্তু নিঃসৃত হয়ে আসছে। শেষের বছর কটাতে খুব খারাপ অবস্থার দিকে কাটিয়েছে। তাই আগের কথা আগের থেকে কিন্তু চিন্তাধারা না করলে জীবন কিন্তু দুষ্বিষ হয়ে উঠবে। ওরও তাই দেখেছি, শেষ ভালোটা কাটাতে পারেনি, তাই ভাবিয়া করতে হবে কাজ, সেটাই বলবো। আর আরেকটা আমার এক আত্মীয়র কথাই বলছি, ওর সঙ্গে কম্পেয়ার করে ওকে দেখা গেছে যে ও খুব খারাপ ভাবে কাটাচ্ছিল জীবনটা। ওর প্রথমে তো চাকরি পায়নি, শেষে চাকরিও পেয়েছে। শেষ পর্যন্ত দুটো ছেলে ছিল, দুটো ছেলে চাকরিও চাকরি পাওয়ার ফলে তার সংসারের হালটা অনেকটা কেটে গেছে। কিন্তু তার জীবনের 3টি ভাগ খুবই খারাপ কেটেছে। তো চাকরি মাঝে মধ্যে শরীরও খারাপ করতো, শরীরটা প্রায় ভেঙে গেছিল, কিন্তু শেষ প্রান্তে এসে বার্ধক্যে তখন দেখা গেল সে আর্থিক সংকটও তার কেটে গেল। তার যে শরীরটাও খারাপ যেটা ছিল ভালোভাবে চলার ফলে সে রোগবিহীনভাবেই কিন্তু তার আরাধ্য ধামে কিন্তু সুন্দরভাবে কেটে চলে গেল। এটা তার রোগ ভোগটা করতে হয়নি, একদিন একটু অসুস্থ হয়েছে, তারপরের দিন এসে চলে গেছে। এটা কিন্তু বিধির বিধান। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা সবাই মনে করেছিল উপদ্রুতে আর কষ্টে কষ্টে জীবন যাবে, প্রথমে মনে করেছিল, শেষ পর্যন্ত দেখা গেল যে জীবনের শেষ প্রান্তটা বেশ ভালোই কাটিয়েছে এবং সুস্থ দেহে সুস্থ ভাবে সজ্ঞানে সে এই পৃথিবী ছেড়েছে। এটাই মানুষের ভাগ্য। শেষ মানে আপনি যে আজকে প্রসঙ্গটা এনেছেন, শেষ ভালো যার সব ভালো তার, তাই

0: দেখা গেল আমার এই আত্মীয়টা খুব টেস্ট বাঘটাই তার ভালো কেটেছে।
1: বাহ,
0: দুইটি কথা বললাম দুজনের ব্যাপারে, খুব সুন্দর প্রসঙ্গ আপনি এনেছেন, আপনার এটাতে খুব শিক্ষণীয় একটা প্রবাদ বাক্য। আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর পর্বটা আনার জন্য। নমস্কার, ভালো থাকবেন।
1: ভালো থাকবেন।
0: ভালো থাকবেন
1: শ্রোতা বন্ধু, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। আমার আজকের আজ রাতে পর্বের বিষয় শেষ ভালো। নমস্কার, কে রয়েছেন?
2: আমি আগরতলা থেকে বরদলে, বরদলে থেকে অনিনে দাসগুপ্ত বলছি।
1: বলুন।
2: শেষ ভালো যে প্রসঙ্গটা আছে সেই প্রসঙ্গে আমি দু একটা কথা বলি।
1: বলুন।
2: মানে আমার জীবনে একটা মানে বিরাট একটা অঘটন ঘটেছিল, মানে ভালো একটা ঘটনা ঘটেছিল 2000 সালে। তখন আমি খুব পড়াশোনা শেষ করে তখন কি করব, তখন একটা ওই LSC-র ভিতরে এজেন্ট নিয়েছিলাম।
1: আচ্ছা।
2: এজেন্ট নেওয়ার পরে মোটামুটি ভালো কালেকশন হতো এগুলার, 60,000-70,000 মানে বড় বড় কালেকশন হতো আর কি। এরকম করতে বছর দিয়ে কাটিয়ে হঠাৎ একদিন সার্কেলের একটা সিভি বুঝি ছিল 1.5 লাখ টাকা, ওই টাকাটা কালেকশন করে ব্যাগের মধ্যে ওই টাকাটা ছিল আর কি। সেই কালেকশন করার পরে আমি ব্যাগের ভিতরে রেখে আমি চা দোকানে চা খাচ্ছিলাম, এমন সময় আমার ওই টাকাটা চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে।
1: আচ্ছা।
2: যখন চুরি হয়ে গেছিল 1.5 লাখ টাকা, তখন আমি ব্যাগ করে দেখি আমার সাইকেলটা টাকার ব্যাগটা নেই। তখন আমি এমন সমস্যায় পড়ছি যে এই টাকা আমি কোথায় থেকে পাবো, কোথায় থেকে জমা দেবো, কোথায় থেকে কি করবো। তখন আমি বড় মানে বিপদের মধ্যে পড়েছি, তখন তো কি করবো। তারপর হঠাৎ করে তখন আমি বিয়ে করেছিলাম, তখন আমার মিসেসকে 2-3 দিন পরে মিসেসকে বললাম, মিসেস বললো তোমার মনটা কি ভালো না, কি কি ব্যাপার। তখন বলো আমার জীবনে এই একটা ঘটনা ঘটেছে, 1.5 লাখ টাকা আমার ক্যাশ অ্যাকাউন্ট থেকে চুরি হয়ে গেছে, ওখানে এই টাকা কি করবো, এই টাকা কি করবো, কেউ তো দান দেবো না, কেউ তো বুঝবো না টাকাটা খেয়েছি না ইয়ে করেছি, অন্যরকম ভাবে ইয়ে করবো দেখতে যেতে পারে। তখন আমার বিশেষ আমাকে ওর কিছু গয়নাগাটি ওর বাবার থেকে কিছু টাকা দিয়ে আমার এই ঋণটা শোধ করে দিল।
1: আচ্ছা।
2: তখন তখন এই যে শুট করলো, তখন তো আমি তখন আমি তো মনে মনে ভাবছি এই টাকাটা ওকে ফেরত দিতেই হোক। মানে কি বলবো ম্যাডাম, মানে অতিরিক্ত পরিশ্রম করতে হয়েছে, অতিরিক্ত পরিশ্রম করে প্রায় আমার 5-6 বছর লাগেছে এই টাকা জোগাড় করে ওর জিনিস ওকে ফিরে দিয়েছি, ওর বাবার যে যে টাকা ছিল ওই টাকাটা আমি ফিরে দিয়েছি।
1: বাহ,
2: ফিরে দিয়েছি। আর এখন মোটামুটি আমি যেই কর্ম করেছি তাতে আমি একটা 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো একটা জাগাও কিনতে পেরেছি।
1: বাহ, খুব ভালো।
2: গাড়ি দিই। আর আমার একটা মাত্র মেয়ে, মেয়ে আমার কলেজে পড়ে।
1: আচ্ছা।
2: মেয়েকে একটা কিছু একটা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, সবসময় মানুষের পাশেও থাকি, সবসময় উপকারে কাজও করি। এটি এই কথাটাই আমি শেয়ার করলাম। আমার জীবন অনেকটা কষ্ট হয়েছে, অনেক মোটামুটি অনেকটা আগে আছে, এগিয়ে আছে।
1: বাহ, খুব ভালো। ভালো থাকুন, ভালো থাকবেন। নমস্কার। শ্রোতা বন্ধু, আপনাদের অনেকের জীবনের অভিজ্ঞতা আজকের এই পর্বে শুনব, ভালো লাগছে শুনে। সেই কষ্টের ফেস থেকে বেরিয়ে এসে সেই আলোর মুখটা দেখে একটা সুন্দর লাইফে যখন মানুষ ফিরে যায়, সেই জার্নিটা, সেই অভিজ্ঞতাটা শুনতে বেশ ভালো লাগে। এখন যে অনিমেষবাবু বললেন, এত কষ্টের পর উনি ওনার স্ত্রীর জিনিস ওনাকে ফিরিয়ে দিয়েছে, ওনার শ্বশুর মশাইয়ের টাকা উনি কষ্ট করে আবারও উপার্জন করে ফিরিয়ে দিয়েছে, এই যে বিপদের সময় যারা পাশে থাকে তাদেরকে আবার তাদের ঋণ শোধ করে দেওয়ার পর যেই আনন্দটা, এটা একটা মুক্তির মতো। সত্যি এই জার্নিগুলো শুনতে আজকে আমার খুবই ভালো লাগছে। আপনাদের আরও জার্নি শুনবো। আপনাদের জীবনে যদি এই রকম কষ্টের দিনের পরে, শুরুটা হয়তো কষ্টের ছিল বাট শেষটা অনেকটাই হ্যাপেনিং ছিল, এরকম কোনো গল্প যদি আপনার জীবনে ঘটে থাকে বা আপনার চোখে দেখা এমন কারোর জীবনে ঘটে থাকে, সেটা কিন্তু আমার সঙ্গে আজকেই আজ রাতে পর্বে আপনারা শেয়ার করতে পারেন। ফোন লাইন খোলা রয়েছে, পাশাপাশি হোয়াটসঅ্যাপ লাইনও কিন্তু খোলা রয়েছে। আমাদের ফোন নাম্বার

3981236253 এই নম্বর, আরও একটি নম্বর রয়েছে 9485007172। হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনাদের জানা আছে, তাও আরও একবার বলে দিচ্ছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। শুনবো আপনাদের জার্নি, ফোন করুন আমাদের স্টুডিওর লাইনে।

0: নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, আমি চন্দ্রানী বলছি।
0: আচ্ছা, বলুন।
1: আজকে যে টপিকটা, সেই বিষয়ে আমার কিছু বলার ছিল।
0: অবশ্যই বলুন।
1: তো শেষ ভালো, সবাইকে আমরা এটাই বলতে শুনি যে যার শেষ ভালো তার সব ভালো, তাই তো? কিন্তু এবার অ্যাজ এ হিউম্যান বিইং আমাদের কাছে ভালোর অর্থটা আগে জানা থাকা দরকার। কারণ শেষ ভালো মানে কোনটা ভালো, যেটাকে আমরা শেষ, আমার আর চাই না, এইটুকু ভালো আমার জীবনে হয়েছে, সেটাই আমার জন্য যথেষ্ট বলে আমরা মানতে পারি, সেটা আজ অব্দি কেউ কিন্তু বলতে পারেনি। যে এই যে একটা ভালো আমার লাইফে হয়েছে, আমার জীবনে ঘটে গেছে, এই ভালোটা সেটাই আমার বেস্ট, এরপর আমার আর কিছু চাই না, আমি এইভাবে থাকতে পারলেই আমার যথেষ্ট। কিন্তু এই যে জিনিসটা, এই ব্যাপারটা কিন্তু কারোর মনে কোনো দিন আসে না, আর সেই কারণে ওই শেষটাও কোনো দিন আসে না। আমাদের জীবন শেষ হয়ে যায়, কিন্তু আমাদের সেই ভালোটা কিন্তু আর আসে না, যেটা অ্যাকচুয়ালি বলা হয় যে শেষ ভালো তো সব ভালো। কিন্তু মানুষের এতটাই অতৃপ্ত, অতৃপ্ত তো তার ক্যারেক্টারের মধ্যে লুকিয়ে রয়েছে অতৃপ্ততা, যে তার সাথে যতই ভালো কিছু হয়ে যাক না কেন, তার আরো ভালো চাই। তো ওই শেষটা সে কখনো বুঝতেই পারে না, কখনো উপলব্ধিই করতে পারে না যে এইটাই আমার শেষ আর এইটাই আমার বেস্ট। তাই জন্যে এই জিনিসটাকে আগে উপলব্ধি করতে হবে মানুষকে, আমাদেরকে, যে ভালোর মর্যাদা দেওয়াটা শিখতে হবে। ভালোটা আমার সাথে হচ্ছে, আমার তাতে হ্যাপি হতে হবে, তখন গিয়ে আমি বলতে পারবো যে না, এটাই আমার বেস্ট, এটাই আমার শেষ, আর আমার শেষটা ভালোই হয়েছে।
0: একদম।
1: যতদিন আমরা অতৃপ্ত থেকে যাব, আমরা কোনোদিন বলতে পারবো না সঠিক অর্থে যে শেষ ভালো তো সব ভালো, এটাই আমার মনে হয়।
0: একেবারে ভালো থাকবেন, ধন্যবাদ।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
0: একটা অন্যরকম পারসেপশন পেলাম আমরা। বলতে গেলে উনি যে কথাটা বললেন সেটাতেও কিন্তু পয়েন্ট রয়েছে। আগে উপলব্ধি আমাদেরকে করতে হবে যে কোন ভালোটা হলে আমাদের লাইফে আর কিছু আমাদের চাই না, যে ওইভাবে থাকতে পারলে বাস সেটাই আমার জন্য ভালো, সেই শেষটাই হোক আমার জীবনে। সেটা যারা যারা উপলব্ধি করতে পেরেছেন তারা হয়তো বলতে পারবেন যে না, আমার শেষটা ভালো হয়েছে, এই লাইফটাই আমি চেয়েছিলাম। শুনবো আপনাদের আরো কথা, আপনাদের অভিজ্ঞতা। সঙ্গে রয়েছে আরো একজন। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
0: নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, হ্যালো।
0: হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন।
2: তিন দিন ধরে আপনাদের অনুষ্ঠান শুনতে পাইনি, আপনারা তো এত শুনি, তো তিন দিন ধরে আমাদের অ্যাপ আসছিল না, আপনাদের অনুষ্ঠানে যুক্ত হতে পারিনি, শুনতে পাইনি। আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: বলুন অম্বিকাদি।
2: হ্যাঁ দেখুন, খুব সুন্দর বিষয়, শেষ ভালো যার সব ভালো তার, এইটা আমরা প্রায়শই বলে থাকি, হ্যাঁ এই কথাটা আমরা, কিন্তু সত্যি তাই। এরকমই একটা ছোট্ট ঘটনা একটু বলি।
0: বলুন।
2: একবার আর বছরেই পুজোর সময় খুব বৃষ্টি হচ্ছিল, তো মানে সব সময় নয়, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছিল, তো আমরা ঠাকুর দেখতে বেরোবো। হ্যাঁ অলরেডি দেখলাম সন্ধ্যে থেকে বেশ খুব সুন্দর, মেঘ নেই, জল নেই, কিচ্ছু নেই, পরিষ্কার আকাশ, চান

হালকা হালকা চাঁদ উঠেছে, যেহেতু আর কদিন পরই পূর্ণিমা থাকে, কোজাগরি লক্ষ্মী পুজো, তো চাঁদ আকাশে দেখলাম, তারা দেখলাম, নিয়ে সব সেজে গুজে রেডি হয়ে বেরোতে যাব, আর অমনি ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। ব্যাস আমি তো খুব মন খারাপ হয়ে গেল, নিয়ে আমি বলছি যাও আজকে আর বোধহয় বেরোনো হবে না গো, বৃষ্টি আরম্ভ হয়ে গেল, কি করব। নিয়ে আমি তো রেগে শাড়ি টাড়ি খুলবো বলে ঠিক করছি যে না আমি শাড়ি খুলে দিচ্ছি আর বেরোবো না। নিয়ে আমার হাজবেন্ড বলছে না দাঁড়াও এক্ষুনি দেখো মেঘ ইয়ে হয়ে যাবে, এই তো যাবো বাইকে করে খানিক একটুখানি সব কাছাকাছি এগুলো দেখে নেবো, নিয়ে আবার পরের দিন আবার যাবো। যাই হোক একটুখানি পর দেখলাম বেশ মেঘটা সরে গেল, হাওয়া দিল, পরিষ্কার হলো, তো শেষে গেলাম ঠাকুর দেখতে। গিয়ে একটা জিনিস খুব মানে আমার এক পরিচিত বান্ধবী, তার সঙ্গে প্রায় আজ ধরুন 10-15 বছর কোনো যোগাযোগ ছিল না বা তার কন্ট্যাক্ট

0: হাওয়া দেখলাম বেশ মেঘটা সরে গেল, হাওয়া দিল, পরিষ্কার হলো। তো শেষে গেলাম ঠাকুর দেখতে, গিয়ে একটা জিনিস খুব মানে আমার এক পরিচিত বান্ধবী, তার সঙ্গে প্রায় আজ ধরুন 10 থেকে 15 বছর কোনো যোগাযোগ ছিল না, বা তার কন্ট্যাক্ট নাম্বারও আমার কাছে ছিল না। অনেক দিনের ছোটবেলার বন্ধু, কিন্তু তার বিয়ে হয়েছে অন্যদিকে, অন্যদিকে কোনোদিন তার সঙ্গে আমার যোগাযোগ নেই। তো শেষে তার ওই বোলপুরে আর কি, তার কোন আত্মীয়ার বাড়িতে ও এসেছে ঠাকুর দেখতে, প্যান্ডেলে দুজনেই দুজনের মুখের দিকে তাকিয়ে আছি, কেউ কাউকে কথা বলছি না। অনেক দিনকার মুখটা চেনা লাগছে, কিন্তু হট করে মানে ও আমাকে কথা বলতে পারছে না, আমি ওকে কথা বলতে পারছি না, যে বটে কি না বটে কি না। ও আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি। যাই হোক, হ্যাঁ দেখছি, অনেকক্ষণ ধরে দেখছে, ও দেখছে, তারপর দুজনেই একসঙ্গে বলছি, এই তুই রাধারানী? ও আমাকে বলছে, এ তুই অম্বিকা? আমি বলছি হ্যাঁ। নিয়ে দুজনে দুজনের সঙ্গে এই যে এত বছর পরের এক বান্ধবীকে আমি খুঁজে পেলাম, হ্যাঁ শেষমেশ গিয়ে এই যে শেষটা ভালো হলো। এবং তারপর দুজনে অনেকক্ষণ বসে গল্প করা, দুজনে দুজনের ফোন নাম্বার নেওয়া, এখন রীতিমতো দুজন দুজনকে ফোনে কথা বলি, হ্যাঁ, এবং দুজনে এবার যাওয়া হয়তো সম্ভব হয় নাই, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আমাদের ইচ্ছা আছে ও আমার বাড়ি আসবে বা আমি ওর বাড়ি যাব, এরকম একটা কিছু। এই যে গল্পটা হলো, শেষটা এত ভালো হলো, হ্যাঁ, এত বছরের পুরনো বন্ধুকে ফিরে পেলাম, হ্যাঁ, এটা কম আনন্দের? হ্যাঁ, তো যাই হোক, এটুকুনি শেয়ার করলাম। ভালো থাকবেন, নমস্কার নেবেন, শুভরাত্রি।
1: শুভরাত্রি, ভালো থাকবেন আপনিও। আসল কথা হলো, লাইফে প্রথমার্ধে যতই স্ট্রাগল থাকুক, ক্লাইম্যাক্সে গিয়ে যদি আপনি বাউন্ডারি করতে পারেন, তাহলে তো দুনিয়া হাততালি দেবেই। তাই সেই দিনটা যেমনই কাটুক, এখন তো রাত হয়েছে, এবার মনটাকে একটু হালকা করুন, FM উজ্জন্তের সুরে কান পাতুন আর জাস্ট চিল করুন। ফিরে আসছি আবারও গানের পর, শুনবো আপনাদের অভিজ্ঞতা, আজকের আজ রাতের প্রসঙ্গ শেষ ভালো।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। আজকের আজ রাতে পর্বের প্রসঙ্গ শেষ ভালো। সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু আমি আর যে অঙ্কুরিতা। শ্রোতা বন্ধু, একটা ছোট্ট গল্প বলি। এক চিত্রশিল্পী অনেক দিন ধরে একটা ছবি আঁকছিলেন। ক্যানভাসের মাঝখানটায় এসে হঠাৎ তার হাত থেকে এক ফোঁটা কালো কালি পড়ে গেল একদম ছবির বুকে। শিল্পী তো হতাশ, ভাবলেন পুরো খাটুনিটাই জলে গেল। কিন্তু তিনি হাল ছাড়লেন না, সেই কালো কালির ফোঁটাটাকে তুলির টানে বানিয়ে নিলেন একটা সুন্দর কালো পাখি, যা পুরো ছবিটার রূপটাই বদলে দিল। ঠিক ওই প্রবাদ বাক্যটার মতো, শেষ ভালো যার সব ভালো তার। আমাদের জীবনটাও ঠিক ওই ক্যানভাসটার মতো, মাঝে মাঝে কিছু অনাকাঙ্ক্ষিত ভুলের কালো দাগ পড়ে যায়, আমরা ভাবি সব শেষ। কিন্তু একটু ধৈর্য ধরে যদি আমরা শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে যাই, তবে সেই ভুলটাই কিন্তু একটা সুন্দর পরিণতিতে রূপ নিতে পারে। তাই আজ যারা কোনো কারণে মন খারাপ করে বসে আছেন, ভাবছেন দিনটা ভালো গেল না, তাদের বলি ক্যানভাসটা এখনই গুটিয়ে ফেলবেন না, শেষ তুলির টানটা দেওয়া কিন্তু এখনও বাকি। আপনার জীবনেও যদি এরকম কোনো সুন্দর গল্প থাকে যে প্রথমে একটা বড় ভুল কিন্তু শেষ মুহূর্তে এসে ম্যাজিক হয়ে গিয়েছে, ডায়াল করুন আমাদের স্টুডিওর ফোন নম্বর 03-81-232-6253 এই নম্বরে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? কে রয়েছেন শ্রোতা বন্ধু? অনিমা ঘোষ।
1: মলিনা ঘোষ।
0: মলিনা ঘোষ, আচ্ছা বলুন, একটু জোরে বলুন।
1: ম্যাডাম, আজকের প্রসঙ্গটা খুব ভালোই লাগছে, কিন্তু আমার তো আরো কষ্ট বাড়তে থাকে যে টেনশন করলে যে কিরকম আমি আর

0: প্রথমদের ভালো যা লাস্ট দিন ভালো যা, কিন্তু আমার তো দেখলাম প্রথমটাও খারাপ হলো, আবার তো অনেক মনে মনে দেখতে কষ্ট হলো, এটাও তো খারাপের লক্ষণ। কিন্তু প্রথমটা তো ঠিক উঠছি, কিন্তু অনেক একটা আঘাত থাকলাম, আঘাতটা সবকিছু মনে হচ্ছে আমার শেষ, মানে আর বুঝে সংসার ধর্ম কিচ্ছু হবে না।
1: দেখুন শ্রোতা বন্ধু, আশাটা ছাড়বেন না, দেখুন না শেষ পর্যন্ত কি হয়।
0: ছেলে মানে আমার একটা ছেলে মারা গেছিল এক বছর পরে, ধরুন তখন মনে আমার ধরুন 32 বছর হইব।
1: আচ্ছা,
0: এই ছেলেটা আবার এক বছর পরে ওই ওই মাসে জানুয়ারি 10 তারিখ আবার ফিরে আইছে, তখন আমার মনে হয়েছে যে আশা সব কিছু আমার আবার পূর্ণ হয়েছে। ওই ছেলেটা আবার বড় হয়ে এসে ওখানে বিয়া করিয়া আবার লাস্টে তার আবার আমার ফলে আবার চলে গেছে বন্ধুয়া বাড়ি, তখন আমার এই আঘাতটা সহ্য আর সহ্য করতে পারি না। মনে হয় সবসময় এই কথা বলুন, আমি কেড়ে আনলাম আইনা সেরে আবার এমন থেকে গেল আমার কেরা, মানে আসাতে আইব কিন্তু আমার, কিন্তু আমার তো আর দিন থাকতে না।
1: অপেক্ষা করুন শ্রোতা বন্ধু, হয়তো আবারও ফিরে আসবে।
0: মানে আমার তো এই মনে হচ্ছে আমি যে কি করুম না জলই সব না না
1: না না, একেবারেই এই সমস্ত কথা ভাববেন না। আপনি আগেও যেমন অপেক্ষা করেছেন, এবার হয়তো অপেক্ষার শুরুটা মানে সময়টা একটু বেশি লাগতে পারে, কিন্তু হয়তো ভালো দিন আবারও ফিরে আসবে, সেও আপনার কাছে ফিরে আসবে।
0: ম্যাম আশীর্বাদ করবেন, আমি যখন
1: একদম
0: পাই হ্যাঁ
1: একদম প্রার্থনা করব আপনার মনের আশা যাতে খুব তাড়াতাড়ি পূর্ণ হয়। দেখুন শ্রোতা বন্ধু, এরকম আমাদের লাইফে ঘটে, আমাদের সবচেয়ে পছন্দের কিছু যখন আমরা পাই না তখন আর আশা থাকে না, আসলে অপেক্ষাটা এতটা লেংদি হয়ে যায় মনে হয় আর দিন ফুরোচ্ছে না আর কিছু হবে না, তখন নানান রকম নেগেটিভ জিনিসপত্র আমাদের মাথায় কাজ করে, অনেক রকমের নেগেটিভিটি, মরে যাওয়ার ইচ্ছা, খারাপ কিছু করার ইচ্ছা, নিজেকে ক্ষতি করার ইচ্ছা, অনেক কিছু আমাদের মনে আসে। কিন্তু অনুরোধ করব এই সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় কেউ আনবেন না, অপেক্ষা করুন, দেখুন না দিন চলছে, আপনিও চলুন, অবশ্যই ভালো দিন ফিরে আসবে। আমরা অনেক সময় এভাবে হাল ছেড়ে দিই, তবে ওই যে গল্পটা বললাম, একটু অপেক্ষা করুন, শেষ তুলির টানটা পড়তে দিন, দেখুন না হয়তো ছবির মতো সুন্দর একটা জীবন আবার আপনি ফিরে পাবেন। যেই কষ্টে এখন আপনি আছেন সেই সব কষ্ট তখন ধূলিসাৎ হয়ে যাবে। নিতে পারলাম না ফোনটা, অনুরোধ করব যিনি ফোন করেছেন তিনি আরো একবার ফোন করবেন। নমস্কার, কে রয়েছেন?
2: গুড ইভিনিং ম্যাডাম, ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে এ রহমান বলছি।
1: বলুন।
2: আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের এই গণমাধ্যম রেডিওর মাধ্যমে আমি নিজেকে ইন্সপায়ার হয়ে মোটিভেশন হয়ে অনেক এই যে তুলি টান ছেড়ে দিয়ে বোরিং ফিল করে আমার দ্বারা হবে না মন খারাপ করে চুপচাপ বসে থাকতাম, তারপরে বিভিন্ন নাটক নভেল আপনাদের এই যে উপস্থাপনা এইসব পড়ে বন্ধু বান্ধবদের কাছে অনেক উপদেশ পেয়ে আমি কিন্তু তুলি টান আর ছাড়ি না মন খারাপ করে, আমি ঘুরে দাঁড়ানোর অনেক রসদ পেয়েছি বিশেষ করে এই রেডিওর মাধ্যমে এবং অনেক নাটক পত্র পত্রিকা পাঠ করে এই যে আপনাদের এই অনুষ্ঠানটা শুনে আজকে আমার খুব ভালো লাগলো যে আমার জীবনে অনেকটা দিন আমি এইভাবে নষ্ট করেছি, কিন্তু ভেবে দেখলাম ঘুরে না দাঁড়ালে আমি দাঁড়াতে পারবো না, সমাজের মাথা উঁচু করতে পারবো না, কারো উপকার করতে পারবো না এবং আমার জীবনটা তিলে তিলে ক্ষয় হয়ে যাবে, তাই ওই তুলিটা আমি শেষ করে ছাড়ি এবং আগে আমি কোনো প্রবলেমে ফেস করতে পারতাম না, মানে নিজেকে গুটিয়ে রাখতাম একটা জড়তা ভাব ভয় বৃষ্টি, কিন্তু সেটাকে ওভারকাম করে এখন আমি অনেকটাই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি এবং ঘুরে দাঁড়াতে পারি। এইটুকু বললাম, নমস্কার, নিবেন, ভালো থাকবেন।
1: ভালো থাকবেন।

0: এই মোটিভেশনটা নিজেকে নিজেদেরকেই আমাদেরকে দিতে হবে। কেউ বললে হয়তো তখন মনে হবে যে এমনি বলছে, সে তো জানে না আমার লাইফে কী চলছে, আমি যে কী স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা তো কেউ জানে না, বলতে গেলে সবাই বলতে পারে। তাই এই মোটিভেশনটা, এই প্যাশনটা আপনারা নিজেদের মধ্যে আনুন, নিজেরা নিজেদেরকে সাহস দিন। হয়তো ভালো দিন আসবে, এবং এটা আসবেই। যতই ভালো দিনের পরে যেমন খারাপ দিন আমরা দেখি, খারাপ যখন অনেকটা সময় যায় তখন খারাপ দিনের পরে ভালো দিন সবাই দেখে। যারা স্ট্রাগলের মধ্যে দিয়ে কাটাচ্ছেন, অবসাদের মধ্যে দিয়ে কাটাচ্ছেন, একটু আগে মলিনাদি ফোন করে বললেন উনি খুবই কষ্টে আছেন, কিন্তু একদিন এমন আসবে সেই সব কষ্ট ধূলিসাৎ হয়ে ওনার সেই কষ্টগুলো আর মনেই পড়বে না, যখন উনি যেটা চাইছেন, উনি যাকে চাইছেন সে যদি আবার ওনার জীবনে ফিরে আসে, তখন দেখবেন সেই পেছনে ফিরে তাকাতে ইচ্ছে করবে না। আবার হয়তো তাকালে তখন মনে মনে একটা খুশি লাগবে, কী দিন কাটিয়েছিলাম, কত স্ট্রাগল করেছিলাম, কত কষ্ট করেছিলাম, আর এখন সত্যি ভগবানের আশীর্বাদে, সবার আশীর্বাদে ভালো আছি, যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই আছি। হোপটা ছেড়ে দেওয়াটা খুব তাড়াতাড়ি হয়তো ঠিক না, আসলে অপেক্ষাটা এতটা লম্বা হয়ে আসে আমাদের জীবনে, মন মানতে চায় না, কিন্তু তবু নিজেদেরকে সেভাবে ঘুরে দাঁড়াতে হবে, নিজেদেরকে মোটিভেট করতে হবে, ইউ হ্যাভ টু ডু ইট। একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার,
0: কে রয়েছেন?
1: আমি বাজারঘাট থেকে সুব্রত ঘোষ।
0: বলুন।
1: আমি বলছি যে উনি আছে কি ভবিষ্যতে, আগের জীবন আর পিছনের জীবন না? চাওয়া পাওয়াটা তো শব্দ হইল ভগবানের হাতে, আমরা আছে তো, আমরা তো নাটক আসি যে খালি আছে, জামু খালি আছে, তার মধ্যে খারাপটাও বেচা ভালোই ভাবতে হবে, ভালোটাও ভালোই ভাবতে হবে।
0: আপনার জীবনে কি স্টোরি রয়েছে?
1: হ্যাঁ, ভালোটাও মাইনে নিতে হইব, খারাপটাও মাইনে নিতে হইব, খারাপটাও তো আমারই আছে, আমার ভাগ্যে আছে।
0: শ্রোতা বন্ধু, অনুরোধ করব প্রসঙ্গে কথা বলবেন এবং প্রসঙ্গেই থাকবেন। আমাদের আজকের আজ রাতে পর্বে আমার বিষয় শেষ ভালো। সেই প্রবাদ বাক্যটা, শেষ ভালো যার সব ভালো তার। আমরা সেই ভালো শেষটার অপেক্ষায় সারাটা জীবন স্ট্রাগল করে, কষ্ট করে কাটিয়ে দিই, একদিন ভালো দিনের মুখ দেখব বলে সেই আশায় আমরা সবাই থাকি, সবাই দিনগুনি, কবে আসবে, কবে ফিরে পাবো সেই দিনটা, এবং হঠাৎ হঠাৎ ম্যাজিকের মতো এই ভালো দিনটা আমাদের লাইফে চলে আসে, নিজেরাও ভেবে উঠতে পারি না যে ও মাই গড, এরকমটাই তো আমি চেয়েছিলাম, এটাই তো আমি ভেবেছিলাম, ঠিক এমনটাই হচ্ছে যেমনটা আমি এরকমভাবে ভেবেছিলাম। আসলে কি হয়, সেটা কিছু সাবকনশিয়াস মাইন্ডেরও ব্যাপার থাকে। আপনি রোজ রোজ রোজ রোজ প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর, ঘুমোতে যাওয়ার সময় যেই কথাটা ভেবে ভেবে আপনি ঘুমোবেন, সেটা আস্তে আস্তে কাজ করবে এবং হঠাৎ করে একদিন সেটা হয়েই যাবে। ম্যানিফেস্টেশনের কথা বলছি আমি। ডেইলি ডেইলি যদি আমরা একই কথা ভাবি, এটা যদি হতো তাহলে আমি এরকম করতাম, আমি যদি এই চাকরিটা পেতাম তাহলে আমি এটা করতাম, তার সঙ্গে যদি আমার সম্পর্কটা হতো তাহলে আমি এমন করতাম, সে যদি ফিরে আসতো তাহলে এরকমটা হতো আমার লাইফটা, সেটা আমরা ভাবি। আস্তে আস্তে ভাবতে ভাবতে হুট করে দেখবেন যেটা এক্স্যাক্টলি ভেবেছিলাম সেটাই হয়ে যাচ্ছে, যেই কাজটা আমি আমার মতো করে চাইছিলাম সেটাই হয়ে যাচ্ছে। স্ট্রেঞ্জ হচ্ছে, কিন্তু সেটা হয়তো আমরা খেয়াল করে দেখি না, বাট আমাদের লাইফে কিন্তু সেটা ঘটছে এভরিডে আমাদের সবার সঙ্গে। শুনবো আপনাদের জার্নি। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন শ্রোতা বন্ধু? হ্যালো, নিতে পারলাম না, অনুরোধ করব আপনারা আবার ফোন করবেন, ভালো লাগছে আমারও সত্যি আপনাদের লাইফের স্টোরিগুলো শুনতে। অনেকে হয়তো স্ট্রাগল পিরিয়ডে রয়েছেন এখনও, আবার অনেকে হয়তো সেই কষ্টের পর ভালো দিন দেখেছেন।

0: শুনবো আমাদের আপনাদের লাইফ স্টোরি, আপনাদের লাইফের অভিজ্ঞতা, আপনাদের ভালো শেষটার অভিজ্ঞতা। আমাদের ফোন লাইন কিন্তু খোলা রয়েছে, আমাদের ফোন নাম্বার 03812326253, এই নম্বরে। আরও একটি নম্বর আমাদের রয়েছে 9485007172। হোয়াটসঅ্যাপ নাম্বারও আমাদের খোলা রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, অঙ্কুর রাজি ভাই।
0: নমস্কার,
1: আমি মুর্শিদাবাদ জেলার বেলা থেকে মিল্টন চক্রবর্তী কথা বলছি আপনার সাথে।
0: বলুন।
1: নিউজ অন এআই এর অনুষ্ঠানটি শুনছি, সুন্দর অনুষ্ঠান, ভালো লাগছে। আপনার সুহৃত কণ্ঠমাধুর্য অনুষ্ঠানটি আরো পরিমার্জিত হচ্ছে। দেখুন দিদি, খুব সুন্দর বিষয় দেখেছেন, শেষ ভালো যার জিত কিন্তু তার। তো এই জায়গাটাই আমি রেডিওকে নিয়ে একটা ছোট্ট কথা বলবো, ছোট্ট, একদম ছোট্ট ছোট্ট করে। আসলে দেখুন, আমার বেতার শোনা কিন্তু আমার মেজো জেঠুমশাইয়ের কাছ থেকে। মেজো জেঠুমশাই বেতারকে ভীষণ ভালোবাসতেন। মাটির আচ্চারা ঘরে যখন টিচাররা প্রত্যেকে এসে একসঙ্গে বসতেন, তখনকার সময় তো শিক্ষকরা আসতেন ধুতি পরে, খুব সুন্দর করে পরিমার্জিত হয়ে। আমার জেঠুমশাই স্কুলের শিক্ষক ছিলেন এবং বাংলার শিক্ষক, এবং টোটালটা যে আকাশমণ্ডলের চিঠিপত্রগুলো লিখতাম সেগুলো জেঠুমশাই আমাকে দেখে দিতেন সবকিছু, এতটাই ভাষা বিচ্ছিন্ন ছিলেন। তো জেঠুমশাই আমাকে, আমি যখন মাধ্যমিক পাশ করেছিলাম সেই সময়টাই জেঠুমশাই ভালো গিফট দেবো জানিস, পুরুষ মানে উপহার দেবো আর কি, উপহার দেবো আমাকে উপহার চাই। তো হঠাৎ করে তিনি আমার জন্য সারপ্রাইজ একটা অসাধারণ মানে এনে দিয়েছিলেন, একটা দারুণ সুন্দর, কি বলবো, মানে আমার কাছে একটা অসীম অনন্ত বিশ্বাসের গৌরব ফিল। আর সে থেকেই মনে হয় বেতার শোনার প্রবণতা। আমি যখন সে বেতারটা হাতে পেলাম তখন দেখলাম সত্যি পাশ করার পর আমি একটা যে ভাবনা চিন্তা করেছিলাম সারাদিন একটা রেডিও শুনবো, ওই ব্যাপারটা নেশা কিন্তু জেঠুমশাই দেখতো এবং আমাকে তারপর একটা সুন্দর রেডিও দিয়েছিল, এবং সেই রেডিওটা আমি এখনো যত্ন করে রেখেছি। মহালয়ার দিন আমার জেঠিমা যখন খুব সুন্দর করে সবাই তখন একসাথে আসতো ফুল চন্দন মালা দিয়ে সাজিয়ে, রেডিও শুনতাম, সেটা জেঠুমশাই দেখেছিল। ভাবতাম যদি সত্যি করে একটা রেডিও পেতাম, জেঠুমশাই আজকে নেই কিন্তু সেই রেডিওটাও এখনো পর্যন্ত আমার মনের আকাশে নক্ষত্রের মতো আলো দেয়। এতবারের মাঝে মনে হয় যেন সত্যি শেষটা ভালো যান, সব ভালো যান। এটুকু বললাম দিদি, নমস্কার,
0: ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। আমার আজকের আজ রাতে পর্বের বিষয় শেষ ভালো। শুনবো আপনাদের এই বিষয়ে অভিজ্ঞতা, আপনাদের মতামত, তবে একটি গানের পর। কোথাও যাবেন না কিন্তু, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ত। ফিরে আসছি একটি গানের পর।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্তে আজ রাতে পড়বে। আজকের বিষয় শেষ ভালো। শ্রোতা বন্ধু, আজকে কিন্তু এখন থেকে ইভেন আমি আর কোনো কথা বলবো না, আজ আমি শুনবো শুধু আপনাদের গল্প। সকাল থেকে অনেক ধকল গেছে, না জ্যামে ফেসেছেন, না বসের কথা শুনেছেন, কিন্তু এখন এই মুহূর্তে এমন কি ঘটনা ঘটলো যা আপনার পুরো দিনের মুডটাই ভালো করে দিল? কোনো স্পেশাল মানুষের ফোন, নাকি মায়ের হাতের এক কাপ গরম কফি? শুনবো আপনাদের গল্প। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যাঁ, হ্যালো দিদিভাই, নমস্কার।
0: নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
1: আমি আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে, পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মণ্ডল দিদিভাই।
0: অনেক স্বাগত আপনাকে, বলুন।
1: হ্যাঁ দিদিভাই, হ্যাঁ দিদিভাই, দেখুন আমি জিরো থেকে হিরো হয়েছি দিদিভাই। আমার বাবা হঠাৎ বিয়ে দিয়ে দেয়, আমার কাছে একটা পয়সা নেই, আপনার দিদিভাই আমার সাথে নতুন মানে বন্ধন বাঁধতে এসছে, সেই জায়গায় আমি কি করে তারকে কিছু করতে হবে, তার শাড়ি, তার সোনো পাউডার এগুলো তো জোগাড় করতে হবে। তো সেই থেকে, সেই জায়গা থেকে দিদিভাই, আপনার দিদিভাইও কাঁধে কাঁধ মিলিয়ে আমার সাথে দুজনা মিলে আজ কিন্তু আমি জিরো থেকে হিরো হয়েছি, কারণ তারও একটা কন্ট্রিবিউশন আমার সাথে আছে দিদিভাই। সেই জায়গায় দশের লাঠি একের বোঝা, সেই নিয়ে আমরা একসাথে এখন কোমর বেঁধে চলছি, এবং দেখুন আমার মেয়ে এখন PhD করছে, ছেলে আমার সাথে কন্ট্রাক্টরি করি আমি আর্মি ক্যাম্পে। তো সেই জায়গাটা দিদিভাই আমি মানে করতে পেরেছি এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, আজ কিন্তু সেই জায়গাটা কিন্তু আমি ভালোভাবে দেখছি, এবং মানে আমার মা বৃদ্ধ, বাবা মারা গেছেন, হ্যাঁ তো মা আমার সাথেই আছে, মাকে 78 বছর বয়স, শাশুড়ি মাও আছে, শ্বশুর মশাইও মারা গেছেন, এই এতজন সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার দিদিভাই আমি একসাথে পথ চলছি। হ্যাঁ দিদিভাই, এইটা হচ্ছে আমার কাছে বিরাট একটা পাওনা এবং প্রাপ্য। তো সেই জায়গাটা আমরা বট গাছ যতদিন বাঁচিয়ে রাখতে পারবো মাকে, শাশুড়ি মাকে, তাহলেই আমরা সেই জায়গাটা মানে উপলব্ধি করতে পারবো যে আমরা জীবনে কিছু করলাম দিদিভাই। তো এই একটা জায়গা আমরা পাই এবং পাচ্ছি। হ্যাঁ এইটুকু বললাম দিদিভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: আপনিও ভালো থাকবেন, শুভরাত্রি। শ্রোতা বন্ধু, আজকের আজ রাতে পর্বের বিষয় শেষ ভালো। শুনবো আপনাদের

0: শেষ ভালো থাকার গল্প, কিভাবে অনেকটা স্ট্রাগল করার পর, অনেকটা কষ্টের দিন দেখার পর কিভাবে আপনারা যেমন চেয়েছেন সেরকম লাইফস্টাইলে বাঁচছেন। নমস্কার, কে রয়েছেন? দুঃখিত শ্রোতা বন্ধু, ফোনটা নিতে পারলাম না, তবে আমাদের হোয়াটসঅ্যাপ লাইন কিন্তু খোলা রয়েছে। যদি কোনো কারণে ফোনে রিচ করতে কোনো রকম কোনো অসুবিধা হয়, আমাদের হোয়াটসঅ্যাপ লাইন কিন্তু একেবারেই খোলা রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। আপনারা আবারও ফোন করুন, ডায়াল করুন 9485007172 অথবা 0381226253 এই নম্বরে। রয়েছি আপনাদের বন্ধু আমি আর জে অঙ্কুরিতা। আজকের এই আজ রাতে পর্বে বিষয় শেষ ভালো, শুনব আপনাদের শেষ ভালোর গল্প। অনেকক্ষণ ধরে শুনছিলাম আপনাদের লাইফের জার্নি, কেউ কেউ ভালো দিন দেখেছেন, কেউ কেউ হয়তো সেই স্ট্রাগলের লাইফটাতেই কাটাচ্ছেন। তবে হাল ছাড়বেন না, আশা একেবারেই ছেড়ে দেবেন না যে শেষ হয়ে গেছে, এবার যা হবে দেখা যাবে। বলা যায় না যখন হাল ছেড়ে দিয়েছেন তখনই দেখা গেল একটা লটারি লেগে গেল, এবং যেই লাইফটা আপনি চেয়েছিলেন আপনার জীবনে, যেই মানুষটাকে আপনি চেয়েছিলেন আপনার জীবনে, সেটাই হয়তো ফিরে পেলেন, বলা তো যায় না। কার জীবনে টার্নিং পয়েন্ট কি হতে পারে শ্রোতা বন্ধু আমরা কেউ জানি না, তাই শুধু আমাদের কাজ হচ্ছে অপেক্ষা করা। সময় নিশ্চয়ই ঘুরবে, সময় আমাদের ফেভারে অবশ্যই আসবে। হয়তো এখন আমাদের ফেভারে নেই, আমরা যেটা চাইছি সেটা হয়তো হচ্ছে না, আমরা যেমন ভাবছি সেটা হয়তো ভাবাচ্ছে না, হতে পারে, হচ্ছেও আমাদের সঙ্গে এরকম যে এতটা দিন ধরে চেষ্টা করে যাচ্ছি হচ্ছে না। কিন্তু হাল ছাড়া ঠিক নয়, আজকে হচ্ছে না, কালকে হচ্ছে না, পরশু হচ্ছে না, হয়তো অনেকটা লম্বা টাইম ধরে হচ্ছেই না, তবে হাল কিন্তু ছাড়ব না। এই বিশ্বাসটা রাখতে হবে নিজের মধ্যে এবং ঈশ্বরের প্রতিও, যে কোনো না কোনো দিন অবশ্যই ঈশ্বর আমাদেরকে ভালো দিন দেখাবে। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: কে রয়েছেন শ্রোতা বন্ধু?
1: হ্যালো দিদি, আমি বাজারঘাট থেকে বলছি, দেবাশিস সরকার।
0: বলুন দেবাশিস বাবু।
1: বলছি আপনি আজকে ট্রাফিকটা কি দিয়েছেন?
0: আপনি অনুষ্ঠানটা শুনেননি?
1: শুনেছি তো।
0: তাহলে টপিকটা তো আপনার জানার কথা। শ্রোতা বন্ধু, অনুষ্ঠানটা দয়া করে শুনুন, শুনে তারপর ফোনটা করুন, তাহলে সুবিধা হবে। কারণ অনেকেই হয়তো অনুষ্ঠানটা শুনছেন এবং আমাদের ফোন লাইনে কথা বলার জন্য চেষ্টা করছেন, কিন্তু হয়তো সবাই মিলে ট্রাই করলে যেটা হয় ফোনটা পাওয়া যায় না, হয়তো বিষয়টা ভালো লাগলে কেউ কেউ কথা বলতে চাইছেন। সেই কারণে অনুরোধ করব আপনারা অনুষ্ঠানটা শুনুন, আমি তো আছি রাত 11টা পর্যন্ত আপনাদের সঙ্গে কথা বলবো এই বিষয়ে, যদি বিষয়টা আপনাদের ভালো লাগে।

শ্রোতা বন্ধু, আজকের এই আজ রাতে পর্বে আমরা কথা বলছিলাম শেষ ভালো, অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার। শুনছিলাম আপনাদের কথা, অনেকেই সেই ভালো শেষটা আপনারা দেখতে পেয়েছেন, আপনারা সেই ভালো শেষেই কাটাচ্ছেন। সবার কাছে এটাই অনুরোধ থাকবে আমার, যে সবাই হাল ছাড়বেন না, হোপটা শেষ করে দেবেন না। যদিও কষ্টের দিন, কিন্তু সুখের দিন অবশ্যই আসবে। যেভাবে বাকিরা কষ্টের পরে সুখের

মুখ দেখেছে, সুখের দিন দেখেছে, সেভাবে আপনিও দেখতে পাবেন। এটা তো নিয়ম, কষ্টের পর খুশি আসবেই, সেটা প্রত্যেকের জীবনে। তাই শ্রোতা বন্ধু, যাওয়ার আগে শুধু এটুকুই বলবো, শুরুটা হয়তো আমাদের হাতে সবসময় থাকে না, কিন্তু শেষটা সুন্দর করার চেষ্টা কিন্তু আমরা করতেই পারি। শ্রোতা বন্ধু, আজকের মতো আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা আজ রাতে পর্বত থেকে বিদায় নিচ্ছি। সময় চলে এসেছে, ঘড়ির কাঁটা বলছে পর্বটি শেষ হওয়ার পালা। সবাই ভালো থাকুন, ভালো রাখুন, আর দেখতে দেখতে আজকের দিনটার শেষটাও যেন সববার ভালো হয়। সেই দিয়ে আমাদের আজকের আজ রাতে পর্ব শেষ করছি। আমাদের প্রোগ্রাম কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্ট করে, অথবা পরবর্তী অনুষ্ঠানে, সেই অপেক্ষাও কিন্তু রাখব। শ্রোতা বন্ধু, আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো অনুষ্ঠানে, নতুন কোনো বিষয় নিয়ে জমি আড্ডা হবে। ভালো থাকুন সবাই, টাটা।

জানিয়ে দিচ্ছি আগামী দিনের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 শুনবেন ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা। সকাল 7:25 শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। অভিজ্ঞাপন শুনবেন সকাল 7:45। সকাল 8:40 যুববাণীতে শুনবেন আরজে সপ্তদ্বীপের সঙ্গে। সকাল 9:12 শুনবেন বলছি তোমায় আরজে নিতায়ের সঙ্গে। বেলা 2:30 শুনবেন গল্পপাঠের আসর চিরায়ত সফরনামা বেলা 3:00। বেলা 4:00 শুনবেন সুরের আকাশে, সঙ্গে থাকবেন আরজে কোয়েল। সন্ধে 6:30 পদ্মাপুরাণ প্রসঙ্গ চণ্ডীর জন্ম বিবরণ, পরিবেশনায় অন্বেষা সাহা ও সহশিল্পী বৃন্দ। রাত 7:00 শুনবেন হৃদয়ের সুর, রাত 8:05 গান অন্তহীন, রাত 9:00 নিউজ হেডলাইন্স, 9:02 গীতি আকাশ, এবং রাত 9:30 শুনবেন আজ রাতে সাথে থাকবেন আরজে অম্বালিকা। জানিয়ে দিচ্ছি আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, গোমতী, দক্ষিণ ও সিপাহীজলা ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তরাখণ্ডে খুব ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ এবং উত্তরপ্রদেশের কিছু অংশে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্টুডিওর ঘড়িতে এখন 11:14। শুভরাত্রি।